0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকের চিরন্তনীটা একটু অন্যরকম ভাবে সাজিয়েছিলাম, যেহেতু বলেছিলাম সোজা রথের দিনে এসে উল্টো রথেও আপনাদের সঙ্গে, উল্টো রথের পরে আপনাদের সঙ্গে থাকব। সেই জন্যে রথের সঙ্গে আমাদের জীবনের যে বিভিন্ন রকমের ধরন রয়েছে সেটাকে নিয়েই সাজিয়েছিলাম আজকের এই চিরন্তনী। আসলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই যে রথ, রথ কিন্তু এগিয়ে চলে, জীবনের বন্ধুর পথ অতিক্রম করে, সমস্ত প্রতিকূলতাকে জয় করে। তেমনি মানব জীবনেও আমাদের এগিয়ে চলতে হয়, জীবনের সব প্রতিকূলতাকে, বাধাকে পেছনে ফেলে। রথের সঙ্গে তেমনি ভালোবাসারও একটা সম্পর্ক থাকে, নিবিড় সম্পর্ক। প্রিয়তম আসেন রথে চড়ে তার ভালোবাসার কাছে। উল্টো রথের পরে যখন প্রভু নেমে যান এই উল্টো রথ থেকে, তখন কিন্তু সেই রথ আর চলে না, সেই রথকে তখন ভেঙে ফেলা হয়। তখন সেই রথের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, কাঠ পুড়িয়ে ভোগ রান্নার কাজ বা ইত্যাদিতে। বলেছিলাম যে আমাদের শরীর থেকেও যখন ঈশ্বর একবার বেরিয়ে যান তখন ওই শরীরের আর কোনো গুরুত্ব থাকে না, ওই দেহ তখন পুড়িয়ে দেওয়া হয় কিংবা পঞ্চভূতে বিলীন করার বিভিন্ন রকম ব্যবস্থা হয়। আসলে সবকিছুর আধার সেই ঈশ্বর। যদি আমরা মনে করি তাহলে সেই ঐশ্বরিক চেতনার সঙ্গে নিজের সংযুক্ত হওয়ার একটা পদ্ধতি বা কাজ আমরা প্রতি মুহূর্তে করে যাই আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে। এই যে বিভিন্ন ক্ষেত্রে মানুষ যেটা বলে সাধনার কথা, স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক সাধনা, এর মূল যে জার্নি সেটা হচ্ছে নিজের চেতনার স্তরের বিস্তার। প্রথমে ব্যক্তি চাঁদ চেতনা, তারপরে সার্বজনীন চেতনার সঙ্গে নিজেকে সংযুক্ত করা। আসলে এই যে মুক্তি পাওয়া, মুক্তি কিন্তু আমরা পাই না, মুক্ত আমরা হয়েই আছি। এই বোধটা শুধু আমাদের নিজেদের মধ্যে প্রগাঢ়ভাবে তৈরি হয় কিংবা আমরা সেটা অনুভব করতে পারি। যখনই ভাবলাম যে আমি মুক্ত, তখনই সেই মুহূর্তেই কিন্তু আমি মুক্ত হয়ে যাই। আবার বন্ধন এসে জড়ায়, অনেকটা সেই কচুরি পানার মতো, যতই ঠেলে দাও জলটাকে যখনই দেখা যাবে তার কিছুক্ষণ বাদে আবার কচুরি পানা ভরে যাবে। বিদ্যা অবিদ্যার এই যে দ্বন্দ্ব, বা বুদ্ধের ভাষায় মার, মারের যে দ্বন্দ্ব, বোধির সঙ্গে মারের যে দ্বন্দ্ব, কিংবা ভার্চু ভাইসের যে দ্বন্দ্ব, সেটা কিন্তু প্রতি মুহূর্তে চলে। আর এটাই হচ্ছে জীবনের অদ্ভুত একটা লীলা খেলা। আপনারা 9903653992 আপনাদের বার্তা পাঠিয়েছেন, সেগুলো একটু চট করে পড়তে শুরু করি, তারপর ফিরে আসবো আবার নতুন কিছু কথায়। দেখা যাক কে কে কী লিখেছেন।

শুক্র শনি রবির ভোরে চিরন্তনী আনে নতুন আলো, মোটিভেশনের গল্পে জাগে জীবন করে তোলে ভালো, মনের তারে ছুঁয়ে যায় সুরের মিষ্টি গান, চিরন্তনীর প্রতিটি সকাল হয়ে থাকুক অনুপ্রেরণার প্রাণ। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল দাদা ভাই, আজকের গল্প শুনছি ভালো লাগছে, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, ধন্যবাদ শর্মিষ্ঠা। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত। গল্প গানে মুখরিত হয় সবার প্রিয় চিরন্তনী, ভোরের আলোই বিবেক জাগায় শাশ্বত এই বাণী, ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী সেজ্যোতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশ্বকবির রথের কথা শনিবারের ভোরে, চিরন্তন ভালোবাসায় চিরন্তনীর দোরে, রথচক্রেও ভালোবাসার টান, বেঁধে বেঁধে থাকি সব দিন সব সময় বেতারে যুথবদ্ধ রাখি। রবীন্দ্রিক গানের সুধায় চিরন্তনী আজ, ঋষি কবির সৃষ্টি সুধায় গান গল্পের সাজ, আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি, আজকে গান বাড়িয়ে অনন্য নিবেদন বলি, দেহ রথে মন লাগাম পরম পিতাই রথি, সপ্তাহের তিনটে দিন সবাই যে হন সাথী, অসাধারণ কোলা যার অপূর্ব সুরের দোলা, এমন অনুভূতি যাবে না মোটেই ভোলা, বন্ধু তুমি নতুন নতুন ভাবনার দিয়ে দিশা, ঘোচাও তুমি আমাদের সকল অমানিশা। অরিজিৎ দাস অধিকারী বিবেকনগর তেমাথানি সবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অর্জুন সিং হাওড়া আমতা রামচন্দ্রপুর থেকে লিখছেন, সুপ্রভাত দাদা, আজকের চিরন্তনী ভিন্ন স্বাদে পেলাম, বেশ ভালো লাগলো, ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন উজ্জ্বল দাদা ভাই, সুপ্রভাত, শনিবারের চিরন্তনী আজকের পরিবেশনায় রবীন্দ্রনাথের গান গল্প কবিতা অপূর্ব আপনার উপস্থাপনায় ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন লিখছেন শাহরাফুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ শনিবারের চিরন্তনী এত ভালো লাগলো, অনেকদিন মনে থাকবে, ধন্যবাদ আপনাকেও। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, চিরন্তনী ও উজ্জ্বল দা সুপ্রভাত, রাজ ভিখারি শুনে মনটা ভরে গেল, অসাধারণ, আর অনেক কথা মনে পড়ে যাচ্ছিল, আজকের গল্প আপনার কথা সমৃদ্ধ করল, খুব সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ ধীরেন আপনাকেও। আজ শনিবারের চিরন্তনীর আসর উজ্জ্বল ভট্টাচার্য এক অন্য মাত্রায় নিয়ে গেলেন, লিখছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে, আত্মনিবেদনের অপূর্ব বার্তা দিয়ে ভোরবেলাটা অন্যরকম হয়ে গেল, গতকাল ছিল উল্টো রথ, তা নিয়ে হালকা চালে আমার লেখা দু এক লাইন, অনেক হলো আদর খাওয়া মাসির বাড়ি গিয়ে, এবার ফেরো নিজের ধামে উল্টো রথের দিনে, মাসির বাড়ি অশ্রু সজল গুঞ্জিকাতে ঢেউ, কেউ বা বাজায় খোল করতাল নামগান গায় কেউ, ফেরার পথে ভক্ত স্বজন সবাই প্রহর গোনে, এক পলক দেখা পাবে এই আশা যে মনে, মন্ডা মিঠাই পাপড় ভাজা মাটির পুতুল দিয়ে, উল্টো মেলায় ছুটছে সবাই জয়ধ্বনি দিয়ে, খুব সুন্দর। সমসাময়িক বিষয়গুলোকে এত সুন্দর আপনি তুলে ধরেন, অনেক ধন্যবাদ আপনাকে। গতকাল একটা মজার ঘটনা ঘটলো, আসলে এক বন্ধু তখন লিখেছিল, মানে ছবি পাঠিয়েছিল একটা, সেটা হচ্ছে উল্টো রথের একটা ছবি, মানে রথটা চূড়াটা মাটির দিকে আর চাকাটা ওপরের দিকে, আমার ছোটবেলাকার ভাবনা এরকম, একটা বাচ্চা ছেলের সামনে মাথায় হাত দিয়ে হাত মাথায় চুল করছে এরকম একটা, তো দেখে হঠাৎ করেই মনে হলো উল্টো রথের কি যে মানে, ছোট্ট বেলায় কেউ কি জানে, আসল কথা হাওয়ার টানে রথ চলেছে স্বর্গ পানে, আমাদের সবার রথই কিন্তু চলেছে স্বর্গ, অর্থাৎ মৃত্যুর পরের যে স্বর্গ তা নয়, স্বর্গ অর্থাৎ সুন্দরতম একটা অংশ, পরিবেশ, জীবন, অনুভূতি, যাই খুশি বলতে পারেন।
আমরা যখন এই উল্টো দিকে টানি, ধরুন আমাদের যে শ্বাসক্রিয়া চলে, সেই শ্বাসক্রিয়ায় আমরা যখন শ্বাসটা উপর থেকে নিচে নামাচ্ছি আর সেই শ্বাসটাকে যখন নিচ থেকে উপরে তুলছি উল্টো রথে, উল্টো পথে, তখনই কিন্তু মূলাধার থেকে গিয়ে সহস্রারে সে প্রকাশিত হচ্ছে, আর তখনই সেই অপূর্ব চেতনা মনের মধ্যে ধরা দেয়, যেটাকে হয়তো ভক্তজন বলেন ভগবানকে পাওয়া, জ্ঞানীরা বলেন ব্রহ্ম চৈতন্যে বিলীন হওয়া। যাই হোক, তত্ত্বকথা থাক, চলে আসি আপনাদের কথায়। সুপ্রভাত ভাই উজ্জ্বল, গান গল্প পাঠ ও আপনার স্বভাবসিদ্ধ কণ্ঠ বৈচিত্র্যতায় পরিপূর্ণ রথের সাথে বাস্তব জীবনের তুলনামূলক সমস্ত প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে এগিয়ে চলার যে অনবদ্য সত্য বর্ণিত হল, তা তারিফ না করলেই নয়। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা আপনাকে। এরপরে লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজকে আপনাকে ও চিরন্তনীর সকল শ্রোতাদের জন্য পাঠলাম পুরীর জগন্নাথের মিষ্টি, ভালো থাকবেন। ধন্যবাদ, আমরা সবাই গ্রহণ করলাম। আসলে প্রতিটি ক্ষেত্রে এই যে আপনাদের বিভিন্ন রকম যে বার্তা, সেই বার্তাগুলো আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত প্রেরণা যোগায়, ভালো লাগা যোগায়, আর সেই জন্যই মনে হয় যে আরও নতুন নতুন কী কী জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাস, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, চিরন্তনী। এরপরে লিখছেন, ধন্যবাদ আপনাকে কমলেন্দুবাবু, চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদীয়া থেকে, নমস্কার, সুপ্রভাত, শনিবারের ভোরে চিরন্তনীর আসর রবীন্দ্র গান কবিতায় উঠল ভারী চমে, সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন। ভবানী শঙ্কর রায় শ্রীধাম ঠাকুর নগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদা, আজকের রথের সারথি তুমি, অসাধারণ উপস্থাপনায় করে মন মাতানো বলি, চিরন্তনী এগিয়ে চলুক, এভাবেই রবি ঠাকুরের বাণী, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, তাই দেখে অন্তরালে হাসে অন্তর্যামী। ভবানী শঙ্কর রায়, আসলে সত্যি তাই, প্রতিটি ক্ষেত্রে আমরা ভাবি আমরাই বুঝি সব, রথ পথ মূর্তি, কিন্তু যে অন্তর্যামী সে অন্তর্যামী ছড়িয়ে আছে সব ক্ষেত্রে সব জায়গায়, আহম ব্রহ্মস্মি। অর্থাৎ এই প্রতিটি মুহূর্তে, প্রতিটি অনুভূতির মধ্যে, প্রতিটি বস্তু, প্রতিটি অবস্তু, সব কিছুর মধ্যে যখন সেই চৈতন্যের প্রকাশ ঘটে, তখনই কিন্তু পূর্ণতা তৈরি হয়, আর রথ তখনই গিয়ে পৌঁছয় তার গন্তব্যে। উল্টো রথযাত্রার পরের দিনে হরি শয়ন একাদশী, আজ আমাদের প্রভু এইটুকু একটুকু নিদ্রা যাবে, আমার দেহরথ ঠিক চালাও দয়াল হরি, দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। উত্তরবঙ্গ থেকে লেখেন আপনারা, বিভিন্ন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ডাড়বঙ্গ সব জায়গা থেকে, আসলে এই যে ভালো লাগাগুলো আপনারা পাঠান, এগুলো কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে বারবার করে বলি প্রাণিত করে। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ উল্টো রথ বাই ইউর ড্রামাটিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। অনেক ধন্যবাদ আপনাকেও। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, জীবনের খেয়া বাইতে গিয়ে এই জীবনের পথে এই খেয়া ভিড়ল এসে নিঝুম এক রাতে, ভাবনার দেশে দিলাম পাড়ি শুনি আনন্দধ্বনি, এ যেন চিরকালের আমার চিরন্তনী। চিরকালীন চিরন্তনী আপনাদের জন্য। গুড মর্নিং উজ্জ্বল ভাই, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখছেন, শনিবারের শ্রাবণ ভোরে রথ নিয়ে কবিতা গল্প আর গানের অনবদ্য পরিবেশনা, খুব খুব ভালো লাগছে। ওয়ার্ল্ড কাপ নিয়ে দুটো লাইন, চায়ের কাপে তুফান তুলে ওয়ার্ল্ড কাপ হলো শেষ, ফেভারিট টিম জিতল ট্রফি, বিশ্বজনে খুশির রেশ, আবার চার বছরের অপেক্ষা। উল্টো রথের অনেক শুভেচ্ছা, জয় জগন্নাথ।

আপনাকে অনেক শুভেচ্ছা। ডোরা লিখছেন, শুভ সকাল বন্ধু, অসাধারণ অসাধারণ উপস্থাপনা, চোখ বন্ধ করে মন দিয়ে শুনলাম, খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ ডোরা আপনাকে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের ভালো লাগাগুলো প্রকাশ করেন, যখন তখন সেগুলো কিন্তু আমাদের কাছে সত্যি বড় ছুঁয়ে যায়। বিশ্বনাথ মণ্ডল চক হরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন, প্রিয় ভোরাই, আজ উজ্জ্বলবাবু আপনার সুচারু উপস্থাপনায় উল্টো রথের পরদিন রথের বিষয় আপনার ভাষ্য, রবীন্দ্রনাথের কৃপণ কবিতার আবৃত্তি এবং আপনার কণ্ঠে বেশ উপভোগ হয়েছে। অজস্র ধন্যবাদ জানাই আপনার সুন্দর উপস্থাপনার জন্য। ধন্যবাদ আনতে বিশ্বনাথ মণ্ডল চক হরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ। হ্যাঁ, শুধু কৃপণ কবিতাটা নয়, কৃপণের সঙ্গে আরও তিনটে কবিতা এবং একটা গল্প ছিল, সবটা নিয়ে একটা কোলাজ, তার সঙ্গে গান ছিল এবং গানগুলো কিন্তু যেন ওই ঘটনার সঙ্গে মিলে মিলে ফিরে ফিরে আসছে। ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন তপতিদি হিন্দমটর থেকে, আজ শনিবারের চিরন্তনী, বলিষ্ঠ কণ্ঠে ছন্দে ছন্দে গল্প গাঁথা, সাথে গান শুনে ভরিয়ে দিল মন প্রাণ, রথ তো মানব শরীরের সাথে মিল দেখায়, খুব ভালো লাগলো, সবাইকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে। শিবশঙ্কর সাতপুয়া গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সকাল, রাত্রি শেষে ভোরের শনিবারের চিরন্তনী, আবার এক বছরের পর স্নান হবে, রথের দিন আসবে, উল্টো রথের দিনও আসবে। আমি শিবশঙ্কর সাঁত। হ্যাঁ, ফিরে ফিরে আসে। আসলে আমাদের এই যে সময় চক্র, এই সময় চক্রটা আমরা যতই লিনিয়ারভাবে ফেলি না কেন, আমাদের নিজেদের সুবিধের জন্য, যে এত বছর অমুক সালের অমুক বছর অমুক মাস, সেজন্য একটা রৈখিক গতি দিই আমরা, কিন্তু প্রকৃতির কাছে রৈখিক কোনো গতি নেই। প্রকৃতির কাছে সব গতি একদম চক্রবত, রথের চাকার মতো ফিরে ফিরে আসে। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, আবার ফিরে আসে গ্রীষ্ম, এইভাবেই কিন্তু চলতে থাকে জীবনের প্রতিটি ধাপ। সুখ দুঃখ যেমন ঘুরে চলে রথের চাকার মতো, আসলে এই চাকা, রথের যে চাকা, সেটা কিন্তু অনেক কিছুর রূপক। এরপর লিখছেন আলপনা মণ্ডল কলম্পার আসাম থেকে, উরে বাবা বহু দূর থেকে, উজ্জ্বল দাদার অসাধারণ উপস্থাপনায় চিরন্তনী শুনলাম, খুব ভালো লাগছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এত দূর থেকে এভাবে আপনারা অনুষ্ঠান শোনেন এবং শুনে আপনারা যেগুলো লেখেন সেগুলো বড় বেশি ছুঁয়ে যায়। একটা গান শুনি জগন্নাথের ওপরে, রুদ্র রায়ের গান, তারপর আবার ফিরে আসছি ঠিক 5 মিনিট বাদে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখেছেন, সোজা রথ উল্টো রথ মানে যাওয়া আর আসা। আসলে খণ্ড থেকে অখণ্ড পূর্ণ জীবন চিত্র। আপনার কথায় ওই শ্লোকটার কথা মনে পড়ল, পূর্ণমাধা পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। যদি পূর্ণ থেকে পূর্ণকে বাদ দেওয়া হয় তাহলেও সেই পূর্ণটাই পড়ে থাকে। এক অদ্ভুত অঙ্ক। সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে লিখছেন, গুড মর্নিং দাদা ভাই, চিরন্তনীর গল্প শুনছি, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকেও। আর কেউ কিছু লিখেছেন কিনা একটু চট করে দেখে নি। না আজকের মতো,

শনিবারের ভোরে চিরন্তনীর দে উজ্জ্বলদার অসাধারণ উপস্থাপনার গানে গল্পে কবিতা এক মন ভরানো অনুষ্ঠান শুনলাম মৌলি ডাকুরিয়া থেকে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আজকে শেষ করছি। মহুয়া অপেক্ষা করছে আপনাদের জন্য, আর কাল সৌম্য আসবে আপনাদের কাছে। এই মুহূর্তে বন্দে মাতরম।

0: পরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে

কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992। 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: হৃদয়ের আবেশ ও বিহ্বল সুরে আরও একবার আপনাদের সঙ্গে কিছুটা সময় ভাগ করে নেওয়ার জন্য চলে এসছে একদম সকাল সকাল। ঘড়ির কাটার সময় বলছে 6:05 হয়ে 15 সেকেন্ড। আর হ্যাঁ, একদম ঠিক জায়গায় টিউন করেছেন আপনি, কারণ আপনি শুনছেন 107 FM রেইনবোতে ভোড়াই, আপনার একটা অন্যতম প্রিয় অনুষ্ঠান।
1: ভোরের বার্তা নিয়ে ভোড়াই ভোড়াই শুনছেন 107 FM রেইনবোতে ভোড়াই ভোড়াই 107 FM রেইনবোতে
0: একদমই তাই, ভোড়াই শুনছেন 107 FM রেইনবোতে, সঙ্গে রয়েছি মহুয়া। আজকে শুনি

আরও করে পড়তে পড়তে যাব এবং যারা লিখেছেন তাদের প্রত্যেকেরই নাম আমি বলবো, আপনারা শুনবেন এবং যেরকমভাবে ভালোবাসা জানাচ্ছেন সেভাবে অবশ্যই ভালোবাসা জানাবেন। তাহলে শুরু করা যাক। ঘড়ির কাঁটা বলছে ছটা ছয়, দেখি আমি কতটা চিঠি পড়ে ফেলতে পারি আজ। আচ্ছা, সবার প্রথম আমার হাতে যে চিঠিটা এসছে, দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে লিখেছেন ভোরের স্বপ্ন। আসলে বিষয়টাও ছিল ভোরের স্বপ্ন, জুলাই মাসের বিষয় যেটা ছিল ভোরের স্বপ্ন। নাকি সত্যি হয় কতটা সত্যি হয় জানি না, তবে অনেক স্বপ্ন আশ্চর্যজনকভাবে সফল হয়েছে। এক সিনেমা হলের মালিক ভোরবেলায় ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছিল, দুর্ঘটনা হয়েছে, একটা বাড়ির গৃহদেবতা হাসছেন, সাড়ে ছটায় কলকাতার গাড়িতে ফিল্ম পাঠানোর কথা কিন্তু দেরি হওয়ার ফলে গাড়ি চলে গেছে আর গাড়ি অ্যাক্সিডেন্টও হয়েছে। বাড়িতে ফিরে কিন্তু শ্রীধর ঠাকুরের পায়ে পড়েন সিনেমা হলের মালিক, এবং তারপর কিন্তু দেখা যায় যে সব আস্তে আস্তে ঠিক হলো। বাবারে বাবা, এটা একটা ভয়ঙ্কর ঘটনা দিয়ে যদিও শুরু হলো, কিন্তু আশা করছি না, আমি জানি আপনারা যে সমস্ত চিঠিগুলো লিখেছেন সেগুলো সবকটাই ভীষণ মায়াময়। আচ্ছা, আরও একটা কথা, প্রত্যেকটা চিঠি হতে হবে 200 শব্দের মধ্যে, নইলে কিন্তু চিঠি বাতিল হতে পারে। বড় বড় চিঠি আসে সেগুলো বাতিল করতে আমাদের ইচ্ছে করে না, কিন্তু আপনারা যদি 200 শব্দের মধ্যে লিখে পাঠান, ছোট করে লিখে পাঠান, তাহলে আমরাও সবার চিঠি পড়ে ফেলতে পারি। বেশ, এবার পরের চিঠি। মলয় কুমার বিশ্বাস লিখেছেন ঘূর্ণি কৃষ্ণনগর থেকে, বলছেন তোমার বিষয় ভাবনা এক অভিনব চিন্তা ভাবনাকে আরো প্রাণিত করে, যখন সমগ্র বিশ্ববাসী এমন এক জ্বরে আক্রান্ত যা প্রতি 4 বছর পর পর গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে দেয়, আবার স্বপ্নে বিভোর হয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার পরিবেশ সৃষ্টি করে সমস্ত স্তরের মানুষকে, যেখানে নেই কোনো সীমান্তের বেড়াজাল, কোনো ভূ রাজনীতির বিবাদ বিরোধ, এই রকম বিশ্বকাপ ফুটবলের কথাই আমি বলছি, আর সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হয় গোটা পৃথিবীকে একেবারে আচ্ছন্ন করে রাখে, স্বপ্নের দিকে ডানা মেলে উড়ে যেতে চায়, রাত জেগে খেলা দেখার উন্মাদনা সে এক আলাদা মাত্রা এনে দিয়েছে, জয় পরাজয়ের তালিকা নির্ধারণ করা স্বপ্নের বাসরে। হ্যাঁ, বুঝতে পারছি মলয়দা, যখন আপনি এই চিঠিটা লিখছিলেন তখন নিশ্চয়ই স্পেন এবারের বিশ্বজয়ী হয়নি, কিন্তু আপনার চিঠিটা দেখে বেশ ভালোই লাগলো, ধন্যবাদ চিঠি লেখার জন্য। পরের চিঠি অনুপ খাটুয়া লিখেছেন, এবং অনুপদা লিখেছেন একেবারে ছন্দে ছন্দে, বেশ সুন্দর একটা কবিতা, আমি পড়ি। তিমির নিশীথ অবসান শেষে যখন জাগিছে শান্ত ভোর, সোনার আলোর পরশ লোভিয়া টুটিল আঁখির অলস ঘোর, নিশুতি রাতের গহন ছায়ায় যে ছবি এঁকেছে অবুজ মন, ভোরের বাতাসে ফুটিয়া উঠিল তাহারই মধুর আবাহন, লৌকিক লোকে কহিয়াছে সদা প্রবীণ জনের পুতদল, উষা লগনের পবিত্র স্বপ্ন কখনো না হয় রে নিষ্ফল, কৈশোরের সেই মেধার পরীক্ষা দিয়েছিল এক বড় দীক্ষা, শ্রম আর আশা মিলে মিশে দিল সাফল্যের মহতি ভিক্ষা, অষ্টম শ্রেণীর সেই দিনগুলি স্বপ্নের যেথা পেলিয়া পাখা, মেধার লড়াইয়ে জয়ী হয়ে আজও স্মৃতিপটে রইয়াছে আঁকা, মনের গভীরে যতখানি আশা বুনেছিন আমি অবিরত, বিধাতার পরম কৃপায় পেয়েছিন ঠিক তত, সেই জয়গান জীবনের পথে এনেছিল এক নতুন আলো, যাহা আজও আমার মন মন্দিরে জ্বালিয়া রাখিয়াছে প্রদীপের আলো, তৃণদল চুইয়া ঝরিয়া পড়িছে শিশির বিন্দুর মুক্তাভার, জীবনের জয়গান গেয়ে আজি খুলিল রুদ্ধ স্বপ্ন দ্বার, মায়াবী আবেশ কাটিয়ে গেল সত্যের ধ্রুব রূপ ধরি, আমার জীবনে ফলিয়াছে স্বপ্ন হৃদয়ে আজি উঠেছে ভরি। বেশ সুন্দর লিখেছিলেন অনুপ খাটুয়া তালদা থেকে, তালদা দাঁতুন পশ্চিম মেদিনীপুর থেকে, খুব সুন্দর। আচ্ছা, এবার পরের চিঠি কে লিখেছেন, লিখেছেন সুনীল বরুণ কালিন্দী, লিখছেন বাঁকুড়া থেকে, শিমলাপাল বাঁকুড়া থেকে লিখছেন। এই যে লেখাটা, এই লেখাটার মধ্যে বেশ একটা নাটকীয়তা রয়েছে, কিরকম লিখেছেন দেখুন। কোথায় ছিলি বিট্টু? এ মা, সারা গা ভিজে সপশপে, সারা রাত মনে হয় ভিজেছিস, মুখটাও শুকিয়ে এতটুকু হয়ে গেছে, পেটেও কিছু পড়েনি মনে হচ্ছে, আহারে কি কষ্টটাই না পেলি, এভাবে অভিমান করে বাড়ি ছেড়ে যেতে হয়? আমি তোকে কি এমন বলেছি ফুটবল খেলতে গিয়ে আমার চায়ের কাপে লাথি মারলি, সেই রাগে লাঠি হাতে তোর দিকে ছুটে গেছি, তাই বলে কি আমি তোকে মারতাম? তুই আমাকে এখনো চিনলি না বিট্টু? শুরু হয়ে গেল আদিক্ষেতা, আহা তুমি আবার আমাদের মধ্যে নাক গলাচ্ছ কেন? নাক তো আমাকে গলাতেই হবে, সারা রাত কোথায় না কোথায় ছিল তার কোনো ঠিক নেই। এবারে কোলে তুলে একেবারে আদর শুরু হয়ে গেল, দুজনেই যাও একটু স্নান করে এসো, তারপর মাথায় ঠান্ডা জল ঢেলে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ততক্ষণে যেটা দেখা গেল ঠান্ডা জলের কোথায় কথা হয়ে গেছে ঘুম, ঘুমে একেবারে মানে ঘুম ভাঙতেই বোঝা গেল স্বপ্ন দেখা হচ্ছিল। একটা স্বপ্নের বিষয় লিখে পাঠিয়ে

করেছেন সুনীল বরণ কালিন্দি শিমলাপাল বাঁকুড়া থেকে। বেশ, এবার পরের চিঠি সুব্রত পাল খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে লিখেছেন, লোক সমাজে প্রচলিত আছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, হয়তো বা হতে পারে, তা যদি হয় তবে আমি এমন স্বপ্ন দেখতে চাই যে স্বপ্নে পৃথিবীর মানব পরিবারের যেন কল্যাণ হয়, সবাই যেন ভালো থাকে, সুন্দর থাকে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখা মানুষের মনে সহজাত ভাবনার ফসল। জীবনের সকল স্বপ্ন দেখে, তা মধ্যরাতে বা ভোরের স্বপ্ন হতে পারে, স্বপ্নে সূর্য ওঠে না যেন সাদা কালো জীবনবোধের উদযাপন, তবে দিবা স্বপ্নের চাইতে স্বপ্নহীন হওয়া ভালো। এতে গেল আপাতত স্বপ্নের কথা। এক গুণী মানুষ বলেছেন, যা রাত্রি ঘুমের মধ্যে দেখি তা স্বপ্ন নয়, যা আমাদের ঘুমুতো দেয় না তাই স্বপ্ন। বাহ, বেশ, এবার লিখেছেন অরিজিৎ দাস অধিকারী সেজুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। সেজুতি বুঝি আপনার বাড়ির নাম, তাই না? আচ্ছা বেশ, পরিচিতিটা, প্রাণীর প্রিয় ভোরাই, ভোরের স্বপ্ন শোনাই। ভোরের আলো ফোটে যখন শিশির ভেজা ঘাসে, হীরক কণা সম হয়ে তা মাথা দুলিয়ে হাসে, পূবের আকাশে রেঙে ওঠে সোনালি আলোয় ভরা, স্বপ্নগুলো ডানা মেনে বলে চলো এবার তরা, কোকিল ডাকে দোয়েল গায়ে জাগে সবুজ বন, ফুলের গন্ধ ভেসে আসে উদ্বেলিত মন, ভোরের স্বপ্ন নিয়ে চলে অচিন অপার পারে, নতুন করে পথটি দেখি স্বপ্নে সফল করে, ভোরের স্বপ্ন শেখায় শুধু সাহস নিয়ে চল, অলসতাকে দূরে ঠেলে সত্য সদাই বল, ছোট্ট বীজ লুকিয়ে থাকে মহিরুহের প্রাণে, পরিশ্রমে ফুটে ওঠে সাফল্যের জয়গানে, সূর্য ওঠে আকাশ জুড়ে সোনার আলো পেয়ে, নতুন আশার হৃদয় ভরে ভালোবাসা নিয়ে, দুঃখ যদি পাবো পথ আগলে দাঁড়ায় এবারে বারে, হাসি মুখে জয় করবই দৃঢ় অঙ্গীকারে, ভোরের স্বপ্ন জীবন জুড়ে জাগাক আলোর বাণী, মানুষ হয়ে মানুষ থাকবো চিরহরিণী, সত্য প্রেম আর মানবতার দীপ্তি জ্বালাবো প্রাণে, ভোরের স্বপ্ন রং ছড়াক মোর প্রতিটি ক্ষণে। অরিজিৎ দাস অধিকারীর লেখা, কি বলবো, কবিতা পড়ছিলাম। আচ্ছা, এবার কি সুন্দর লিখেছেন, ভোরের কুসুমকলি ভোরাই। আর এই কুসুমকলি আরেক কুসুমকলি আমাদের লিখে পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে। লিখেছেন, স্বপ্ন দেখা মানুষের এক চিরন্তন প্রবৃত্তি, স্বপ্ন দেখেনি বা দেখে না এমন মানুষ জগতে বিরল। সাধারণত চেতনা বা অবচেতন মনে আমরা যা চিন্তা করি বা ভাবি, স্বপ্নের মধ্যে মাঝে মাঝে আমরা সেগুলোই দেখি। তো সাধারণত সেটা বাস্তবের সাথে মিল খুঁজে পাওয়া যায় না, তবুও আমরা স্বপ্ন দেখি। উদ্ভট আজগুবির স্বপ্নরাই আমাদের একেবারে অস্থির করে তোলে, দুঃস্বপ্ন আমাদের ভয়ও পাইয়ে দেয়, ভয়ে ভাবনায় স্বপ্নে সারা শরীরে রোমাঞ্চ হয়, ঘর্মাক্ত হয়ে ওঠে, ঘুম ভাঙি, তখন দেখি সেটা সত্যি ছিল না, স্বপ্ন ছিল, সেটাতে তখন হাঁপ ছেড়ে বাঁচি। প্রবাদ আছে, ভোরের স্বপ্ন সত্যি হয়, যদিও এ পর্যন্ত তেমন প্রমাণ আমার হাতে আসেনি, তবু নানারকম ফাঁদে আমরা আটকে রয়েছি। যাই হোক, লিওনেল মেসি ছাড়া আমি আর কারোর হাতেই বিশ্বকাপ দেখতে চাই না, এটাই আমার স্বপ্ন, মন প্রাণ জুড়ে মেসি, বিশ্বকাপের আবেগ মাতিয়ে রাখুক সকল অন্তর, সকলকে অনেক ভালোবাসা জানিয়ে কৃষ্ণ কর্মকার। আহ, সব চিঠিগুলো এসছে আগে আগে, বিশ্বকাপ শেষ হওয়ার আগে আগে। যাই হোক, পরের চিঠিতে চলে যাই, ভোরাই, জুলাই মাসের পর্ব, ভোরের স্বপ্ন। লিখেছেন তপতি বিশ্বাস কর্মকার বরপেটা আসাম থেকে। তপতিদির লেখা চিঠি, প্রিয় ভোরাই, বন্ধ চোখে আমরা যা স্বপ্ন দেখি সেসব বেশিরভাগ কাল্পনিক, কেননা ঘুমের ঘোরে সবাই চলে যায় কল্পনার জগতে, যেখানে অসম্ভব সম্ভব হতে পারে, অবাস্তব বাস্তব হতে পারে, হাজার চেয়েও পাওয়া যায় না, আবার হাত বাড়ালেই সহজে পাওয়া যায়, সেটাই তফাত স্বপ্নে আর বাস্তবে। খোলা চোখে যা আমরা স্বপ্নে দেখি সেসব আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা মনের অনুভূতি, এসব থেকে জন্ম নেয়, কখনো কারো সত্যি হয় আবার কখনো মাঝপথে ভেঙে যায়, তবু মানুষ তো আশাবাদী, তাই আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি। আর আধুনিক সমাজেও যেটা ব্যাপার বেশি মানুষ মেনে চলে বলতে পারেন এরকম বিশ্বাস, সেটা হলো ভোরের স্বপ্ন, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় তা আমি জানি না, তবে ভোরের স্বপ্ন মজারও হতে পারে, সেই স্বপ্ন আনন্দ দেয়, যা স্মৃতি হিসেবে রেখে দিই মনের মাঝে, সে কখনো হাসায় কখনো কাঁদায়, তবুও আমরা জীবন কাটাই স্বপ্নেরই ভরসায়। বাহ, এবার দেখুন, আমি আটটা চিঠি কিন্তু পড়ে ফেলেছি ইতিমধ্যে, এবার পরের চিঠিতে চলে এসেছি। লিখেছেন শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ থেকে। কি বলছেন, ভোরের ঘুম জ্বালানো স্বপ্নের সাথী ভোরাই, তোমার এ মাসের বিষয় ভাবনা ভোরের স্বপ্ন। স্বপ্ন অনেকে অনেকভাবে দেখে, দিবা স্বপ্ন, জেগে স্বপ্ন, ঘুমিয়ে স্বপ্ন,
আবার ভোরের স্বপ্নে। তবে মা ঠাকুমার মুখে শুনেছি ভোরের স্বপ্ন নাকি বেশিরভাগ সময় সত্যি হয়। তবে এবার যদি সেটা ডান পাশ ঘুরে শুয়ে দেখা যায়, সেই স্বপ্ন দেখার পর যদি না ঘুমানো যায়, তাহলে বাবারে বাবা, স্বপ্ন দেখারও শর্ত রয়েছে। ডান পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে হবে, স্বপ্নটা ভেঙে গেলে আর ঘুমানো চলবে না। আচ্ছা, তো ভোরের স্বপ্ন সত্যি যদি না হতো, আজকে আমি অনেক কিছুই হয়ে যেতাম। যেমন দেখেছি প্রচুর টাকা লটারি পেয়েছি, কখনো দেখেছি প্লেনে চেপে বিদেশ ভ্রমণ করছি, কখনো দেখেছি রাজা মহারাজা হয়ে গেছি, প্রচুর মাছ সোনা দানা সমস্ত কিছু পেয়েছি, শেষে ঘুম ভেঙে দেখেছি সেই যা ছিল তাই। আব্দুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম স্যারের একটা উক্তি আছে, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমাকে ঘুমোতে দেয় না। আমরা স্বপ্ন দেখি কামনা বাসনার, আমরা প্রকৃত মানুষ হওয়ার স্বপ্ন দেখি না, সেই স্বপ্নই দেখতে চাই। শুভেন্দু সাহু, বিশপুর, হাসনাবাদ। আচ্ছা, আরও একটা ছন্দে ছন্দে লেখা কবিতা প্রশান্ত দাস লিখেছেন, অনন্তপুর খলিশানী হুগলি থেকে, পড়ে ফেলি। ভোরের দেখা স্বপ্ন হয় সত্যি, লোকে একথা বলে শুনি, আসলে তা কতটা হয় সত্যি আমরা কতজনেই বা তা জানি। আমি যে স্বপ্ন দেখি, প্রতিটা শিশু যাচ্ছে তাদের স্কুল, ফিরছে তারা একসাথে কইছে কথা হেসে খেলে। আমি তো স্বপ্ন দেখি বৃক্ষ নিধন হচ্ছে না কোনোখানে, পাখিদের সুরেলা স্বর আসছে ভেসে, ছড়িয়ে পড়ছে তা সুদূর বানে। আমি এখনও স্বপ্ন দেখি মানুষ বুঝেছে যন্ত্রণার দূষণের যন্ত্রণা, অযথা হর্ন বাজায় না পথ মাঝে, গণপরিবহন ব্যবহারে বেড়েছে চেতনা। আমি এমনও দেখি স্বপ্ন, নিরন্ন মানুষেরা পাচ্ছে দুবেলা খাবার, শ্রমিক মজুরেরা পাচ্ছে ন্যায় মজুরি, শিক্ষা স্বাস্থ্য পেয়েছে তার সমান অধিকার। আমি আজও দেখি ভোরের স্বপ্ন, নদীগুলো ফিরে পেয়েছে আপন প্রবাহ, সবুজ শ্যামলা হয়েছে আবার ধরিত্রী, সুস্থ পৃথিবীতে চড়েছে কমেছে চরম তাপদহ। প্রশান্ত দাসের লেখা সুন্দর একটা কবিতা। আসলে কি সময় নিয়ে সুন্দরভাবে পড়ে ফেলা যেত, কিন্তু ওই যে হাতে রয়েছে অনেকগুলো চিঠি, তাই সবারটাই আমি পড়ে ফেলতে চাইছি। এবার কার চিঠি? এবার পেয়েছি মল্লিকাদের চিঠি। মল্লিকা নন্দী লিখছেন সল্ট লেক থেকে। আজ সবেমাত্র সিনিয়র সিটিজেনের তকমা পেয়েছি, বলতে পারি না সেই ফেলে আসা দিনের স্মৃতি, ভোরের স্বপ্নের মতো সত্য যা এখনও আমায় সুখে আচ্ছন্ন করে। তখন আমি অষ্টম শ্রেণীতে, স্কুলের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবিতা এবং গল্প লেখার প্রতিযোগিতা, অষ্টম নবম আর দশম শ্রেণীর ছাত্রীরা লেখা দেওয়ার সুযোগ পাবে। আমাদের তখন সীমাহীন আনন্দ, দিদিমণিরাই বেছে নেবেন ভালো লাগার গল্প কবিতা। 25শে বৈশাখ পুরস্কার দেওয়া হবে, আমরা সঠিক সময়ে জমাও দিলাম। 24 তারিখ রাত থেকেই শুরু হলো মনে চাপা উত্তেজনা, এরকম প্রতিযোগিতায় তো আগে অংশ নিইনি। স্বপ্নেই আমি পৌঁছে যাই 25 তারিখ, স্কুলে যেতেই সবাই জড়িয়ে ধরে, শুনলাম আমার কবিতা প্রথম হয়েছে, আনন্দে কেঁদে ফেলি। মা ঘুম থেকে তুলে বলে, কান্নার কি হলো, খারাপ স্বপ্ন দেখেছিস, মনটা খুবই খারাপ হলো। ভাবছি রবি ঠাকুর দাও না আমায় প্রথম করে, ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠেই রওনা দিলাম স্কুল, সবাই আমরা উত্তেজিত, প্রার্থনার পর হল ঘরে সবাই গেলাম। অবাক হয়ে তাকিয়ে দেখি আমার কবিতা রবি ঠাকুরের ছবির পাশে বড় করে টাঙা, আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। ভাবতেও পারছি না কি অনুভূতি আমাকে জড়িয়ে ধরেছে, আহারে ভোরের স্বপ্ন সত্যি হয়ে গেছে। বাহ, এই তো প্রমাণ পেলাম মল্লিকা দির লেখা খুব সুন্দর একটা চিঠি। থ্যাংক ইউ দিদি, আমাদের এত সুন্দর করে লিখে পাঠানোর জন্য, আবারও লিখবেন নিশ্চয়ই। আচ্ছা, এবার লক্ষণ দাস ঠাকুরা লিখেছেন সুকান্ত পল্লী কালনা গেট পূর্ব বর্ধমান থেকে। ভোরের সুবাতাস প্রিয় ভোরাই, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি, ঘুম ভাঙলেই সেগুলো বেশিরভাগ হারিয়ে যায়, কিন্তু যেগুলো থেকে যায় সেগুলো মাথার মতো ঘুরঘুর করতেই থাকে। ঘুমের মধ্যে দেখা সব স্বপ্ন যে সত্যি হবে এমন কথা নেই, কিন্তু অনেকেই বলেন ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, এর যদিও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সারাদিন আমাদের মাথায় নানা রকম জিনিস ঘুরে, অর্থাৎ অনেক ঘটনাবলী এবং কার্যাবলীর সঙ্গে আমরা যুক্ত হই, আবার অনেক সময় আমাদের অবচেতন মনেও আমরা অনেক কিছু ভাবি। সিগমান্ড ফ্রয়েডের সহ অন্যান্য মনোবিজ্ঞানীদের মতে স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের লুকানো ইচ্ছা বা উদ্বেগের প্রকাশ। স্বপ্ন দেখার নির্দিষ্ট কোনো বাহ্যিক ফল নাই, তবে মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বপ্ন। লক্ষণ দাস ঠাকুরের আর চিঠি পড়ছিলাম। আচ্ছা, এবার পরের চিঠি
কে লিখেছেন? লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, রাঙামাটি মধ্যপাড়া পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় ভোরাই, ভোরের স্বপ্ন দেখা সম্বন্ধে অনেকে অনেক কথা বলে থাকেন। ছোটবেলা থেকে প্রায় বাবা মার মুখেও ভোরের স্বপ্ন দেখা নাকি সত্যি হয় শুনতাম, আর মনে মনে ভাবতাম ভোরের স্বপ্ন যদি ভালো হয় তাহলে, আর যদি খারাপ হয় তাহলে তো খুবই খারাপ। আমার ইষ্ট গুরুদেবকেও দেখেছি দু একবার, অনেক আনন্দ পেয়েছি স্বপ্নের দৃশ্য।

স্বপ্নগুলো নিয়ে শুধু মনে মনে ভেবেছি আমি ভুলেও গেছি কি যে দেখলাম। অনেক সময় ভোরের স্বপ্ন দেখার পর আশ্চর্য হয়ে যায় যে অচেনা কোনো মানুষের সঙ্গে হেঁটে চলেছি, চারিদিকে অন্ধকার, শুধু পাহাড় পর্বত, আর কিছুই নেই। এরকম স্বপ্ন দেখে ভেবেছি যে বোধহয় মানসিক চাপ হচ্ছে। তো যাই হোক, এই সমস্ত কিছু নিয়েই আমাদের চলতে হবে। আর একদিন স্বপ্ন দেখার কয়েকদিন পরে সত্যি সত্যি আমার মা চলে গিয়েছিলেন অমৃতলোকে। আরে, এই শেষের লাইনটা পড়ে সত্যি মনটা বড় কষ্ট হলো। যাই হোক, আপনি ভালো থাকবেন। যেটা বলার সেটাই হচ্ছে যে এরই নাম জীবন, জীবনে তো এগোতেই হবে, তাই না? স্বপ্ন দেখতে হবে, ভালো স্বপ্ন দেখতে হবে, পজিটিভ স্বপ্ন দেখতে হবে, মোটামুটি সেই কথাই সবাই বলেছেন। পরের চিঠিতে চলে যাই। এই চিঠি আমি পেয়েছি হিরণময়ী সাহুর কাছ থেকে, গোদালিপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন হিরণময়ী সাহু। উষার আলোয় রাঙা ভোড়ায় মা ঠাকুমার মুখে শুনেছি স্বপ্ন নাকি সত্যি হয়, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তাই তাদের মতো দুঃস্বপ্ন দেখলে আরেকবার একটু ঘুমিয়ে নিতে হয়, তো তাহলে স্বপ্ন নাকি মিথ্যে হয়ে যায়। আর ভালো স্বপ্ন দেখে বিছানা ছেড়ে তাড়াতাড়ি উঠে পড়লে স্বপ্ন সত্যি হবে। তবে সত্যি মিথ্যে যাই হোক, খারাপ স্বপ্ন দেখলে মনটা সত্যিই বিচলিত হয়ে যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই সব যেন মঙ্গল হয়। জানি না জীবনে স্বপ্ন সত্যি হয়েছে কি না, তবে আমার জীবনে একবার স্বপ্ন কিন্তু সত্যি হয়েছিল, অবশ্যই সেটা ভালো স্বপ্ন। বাহ, হিরণময়ী সাহুর লেখা চিঠি পড়ছিলাম এতক্ষণ। আচ্ছা, এবার আরো একটা চিঠি, এটা লিখেছেন দেবাশিস ঘোষ, সুশীলা অ্যাপার্টমেন্ট, আনন্দপুরী ব্যারাকপুর থেকে লিখেছেন দেবাশিসদা। স্বপ্ন তাও আবার ভোরবেলায়, এমন ঘটনা আমার জীবনে তেমন যে ঘটেনি তা নয়, তবে একটা ঘটনার উল্লেখ আজ ভোরাইয়ের বন্ধুর কাছে বলতেই পারি। তখন কলেজ শেষ করে চাকরির নানা পরীক্ষা দেওয়ার জন্য কলকাতায় যেতাম, আর ফেরার সময় শিয়ালদা স্টেশনের কাছে নামকরা লটারি বিক্রির দোকান থেকে লটারির টিকিট কিনে বাড়ি ফিরতাম। খবরের কাগজের ওই দোকানে টিকিট কিনে অনেক পুরস্কার প্রাপকের কথা জেনে আমি একদিন ভাবতাম ভালো পুরস্কার পাবো। একদিন ভোরবেলার স্বপ্ন দেখলাম যে আমি একটা বড় অঙ্কের লটারি পেয়েছি। ভোরবেলার স্বপ্ন মাকে বলতে মা বলল, বাহ, হয়তো কোনো পুরস্কার পাবি। একই স্বপ্ন, তার উপরে মায়ের কথা, মনে বিশ্বাস হলো যে পেতেই পারি। এর কিছুদিনের মধ্যে কলকাতায় একটা পরীক্ষা দিতে গেছিলাম, ফেরার সময় যথারীতি দোকান থেকে দুটো টিকিট কিনলাম, বাড়ি ফিরলাম। তখন ছিল আমাদের অভাবের সংসার, ভাবতাম লটারি পেলে অভাব হয়তো দূর হবে। তবে সেবারও আমার তেমন পুরস্কার আমার ভাগ্যে জোটেনি, মনটা খারাপ হয়েছিল। কিন্তু বাড়িতে একটা চিঠি এসেছিল, জেনেছিলাম যে সরকারি চাকরির জন্য আমি নির্বাচিত হয়েছি। ওইটাই ছিল আমার আসল লটারির টিকিট। বাহ, এটা তো দারুণ একটা গল্প, দেবাশিস দার লেখা চিঠি। আচ্ছা, এবার অনুশ্রী মান্না কনকপুর ঘাটাল থেকে বলছেন, স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে, কিছুটা বাস্তব কিছুটা কাল্পনিক, ঘুম ভেঙে গেলেই আমরা ভাবি পুরোটাই স্মৃতি। পাখির কুজনে, প্রজাপতি ও ফুলের আলিঙ্গনে হৃদয় ভরে ওঠার দিন, নিবিড় ছায়া ক্লান্ত পথিকের অবসন্ন দেহে গ্লানি মুছে আকাশের প্রাণে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। শিশু বাল্যকালের যে স্বপ্ন, তাই নিয়ে জীবন শুরু, ক্রমে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই। সাফল্যের সঙ্গে সব স্বপ্ন পূরণ হোক। যদি আমরা শিশু বয়সেই একটা পরিকল্পনা করি, অভীষ্ট লক্ষ্যের জন্য চেষ্টা করি, তাহলে সেই স্বপ্ন অবশ্যই সার্থক হবে। ঠিক, অনুশ্রী মান্নার লেখা চিঠি পড়ছিলাম। আচ্ছা, এবার সোমা মুখোপাধ্যায় লিখেছেন নিহারিকা ভবন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। আজ কুমকুম খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে গেল ঠাকুর ঘরে। কুমকুম জানে তার মা প্রতিদিন ভোরে উঠে পুজোর ফুল তোলে, ঠাকুর ঘর গুছিয়ে পুজোয় বসে, এটা তার নিত্য নৈমিত্তিক কাজ। মাকে দেখে কুমকুম বলল, মা, ভোরের স্বপ্ন যে সত্যি হয় তাই তো? মা প্রথমে ব্যাপারটা বুঝতে পারেনি, হঠাৎ কুমকুম কি বলছে সেই দিকে তাকিয়ে ইতিবাচক না নেতিবাচক সেই সব না ভেবে স্বপ্ন দেখার পরে ঘুমিয়ে গেলে সেই স্বপ্ন সত্যি হয় না। তো কুমকুম খানিকক্ষণ চুপ করে বলতো, অত জানি না আজকে ভোরে স্বপ্নের কি ফল সেটা জানতে চাই। মা বললেন, স্বপ্নটা একটু বল। কুমকুম বলল, আমি সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি, জানো তো? তুমি আমার বহুদিনের স্বপ্ন যে আমি ডাক্তারি পড়ব, আর সেই স্বপ্ন আমাকে উৎসাহিত করলো। বাঁধ ভাঙা আনন্দের সাথে আমিও তোমার কাছে ছুটে এসেছি। বাহ, সোমা মুখোপাধ্যায়ের লেখা চিঠি। সমিত কর্মকারের লেখা চিঠি এর পর, স্বপ্ন শব্দটি যেন অন্যরকম ভাবতে বা দেখতে সবারই ইচ্ছা করে। এর ফলে কখনো না কখনো মন আনন্দে নেচে ওঠে, আবার কখনো মন দুঃখেও ভরে যায়। আর ভোর হলো প্রকৃতির এক শান্ত স্নিগ্ধ তাপ, যা উপহার স্বরূপ। রাত্রি শিশু অন্ধকার পেরিয়ে এক নতুন সম্ভাবনার বার্তা বহন

করে নিয়ে আসে। সূর্যোদয়ের আগে ভোরের মিষ্টি আলো, মৃদুমন্দ বাতাস আর পাখির গানে এক নতুন আশা জাগিয়ে তোলে। এটাই আমাদের স্বপ্ন, জীবন ভরে উঠুক নতুন স্বপ্নে, নতুন স্বপ্নের আনন্দে। সমিত কর্মকারের চিঠি, কাঁচড়াপাড়া থেকে লিখেছিলেন সমিতদা। বেশ, এবার পুষ্প সাঁতরা লিখেছেন কোথা থেকে? আটবেড়িয়া হাড়িঝামা পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, স্বপ্ন দেখেনি এমন মানুষ খুবই কম আছে। আমার বাবা স্বপ্ন দেখলে কেঁদে উঠতেন, জিজ্ঞেস করলে বলতেন আজকে বাবাকে স্বপ্নে দেখে কেঁদে উঠেছি, বাবা আমাকে ছেড়ে কেন চলে গেল রে, হু হু করে বাবা কেঁদে উঠত, কেঁদে আকুল হতাম। আমিও তো স্বপ্ন দেখি, চোখের পাতাটি বুঝে এলে মজার মজার স্বপ্ন দেখি। কখনো গাছের ডাল ধরে ঝুলছি, বন্ধুদের সঙ্গে খুনসুটি, আবার বেড়াতে গেছি, নদীর ধারে গেছি, এসব আবল তাবল স্বপ্ন, কোনো মাথা মুন্ডু নেই। আমার ঠাকুমা বলতেন নাকি ভোরের স্বপ্ন সত্যি হয়, কি জানি একবার পাশ করার স্বপ্ন ভোরের দিকে দেখেছিলাম, কিন্তু পরীক্ষায় তো আমি পেয়েছিলাম গাড্ডা। পুষ্প সাঁতরার লেখা চিঠি। আচ্ছা, এবার একটা ছোট্ট চিঠি আছে রীতা সামন্ত হাওড়া থেকে লিখেছেন, হঠাৎ বাড়ির বাইরে বাঘের হালুম শব্দ পেলাম, জানলা দিয়ে বাঘকে দেখে উড়ে বাবারে ভয় পেয়ে গেলাম। পাঁচিলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, মাথা টলছে, পা কাঁপছে, হার্ট অ্যাটাক হবে এবার। তারপরে আমি করি কি, তারও স্বরে চিৎকার, মা ধাক্কা দিয়ে বলছে, এই কি হয়েছে রে, চুপ কর। রীতা সামন্ত স্বপ্ন দেখেছে বাঘ এসেছে বাড়িতে, বাবারে বাবা কি ডেঞ্জারাস, এটা কিন্তু সত্যি হয়নি, একদম ঠিক হয়েছে। আচ্ছা, শুভ্রা মণ্ডলের পরের চিঠি, শুভ্রা মণ্ডল, সুজিত মণ্ডল, শুভ্রজিৎ মণ্ডল, কল্পনা মণ্ডল, 1 2 3 4 চারজন একসঙ্গে বলে পাঠিয়েছেন। চকবৈদ্য কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন, প্রিয় ভোরেই বৈশাখের এক তপ্ত দুপুরবেলা, কেউ কোথাও নেই, পাড়ার প্রায় সব বাড়িতে দুপুরের আহারাদির পর দিবানিদ্রায় মগ্ন, আমি পা টিপে টিপে নিঃশব্দে আমার পাশের প্রতিবেশীর কলমের ছোট্ট আম গাছটার ধারে একটা আম পেরে নিয়ে গামছার কোচরে ভরেছি। অমনি ঘরের ভেতর থেকে শব্দ এলে, কেড়ে দাঁড়া যাচ্ছি, দুপুরবেলা আম চুরি? আমি তাকিয়ে দেখলাম লাঠি হাতে বাড়ির কর্তা সুবোধবাবু আমাদেরকে তেড়ে আসছেন। তিনি আমাদের গ্রামের সবচেয়ে কৃপণ ব্যক্তি, আর আমি ছুটছি। মা তারপরেই দেখি গায়ে হাত দিয়ে ডাকছে, কিরে বেলা হলো, কাজে যাবি না? আম চুরি করার স্বপ্ন দেখে ঘুমটা ভেঙেছে আমাদের সুজিতদার। বাহ, সুন্দর সুন্দর চিঠি পরপর আমি পড়েই চলেছি, কারণ আজ আমার কাছে চিঠির বিরাম নেই। 49টা চিঠি নিয়ে বসেছি এবং আমার ইচ্ছা সবার নামটাই আমি পড়ে ফেলব। তাই পরের চিঠিতে, সাধনা মজুমদারের পরের চিঠি, বরনগর ডানলপ থেকে লিখেছেন, প্রত্যুষের ভোরাই আমি যখন সাঁতার জানতাম না, একটা ভয়ঙ্কর স্বপ্ন প্রায়শই দেখতাম, আমি জলে ডুবে যাচ্ছি, আতঙ্কে আমার ভোরবেলা ঘুম ভেঙে যেত। আবার পাঠ্যপুস্তকে কবি সুকুমার রায়ের জীবনের হিসেব কবিতাটি পড়ার সময় ঝড় উঠলে নৌকার থাকার সাঁতার না জানার বিদ্যান বাবুমশায়ের করুণ অবস্থা বুকটা ধড়পড় করত। বিদ্যে বোঝাই বাবুমশায় প্রতি মাঝির প্রতি ব্যঙ্গোক্তিতে অস্বস্তি হতো, তাই সাঁতারটা তাড়াতাড়ি আয়ত্ত করেছিলাম। সম্প্রতি বিদেশে বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের ফলে বহু মানুষ মৃত্যুর কলে ঢলে পড়েছে, এই মর্মান্তিক খবরটা আমাকে ভাবিয়ে তুলেছে। তো যারা সাঁতার জানেন না তাদের অনেকের শরীর সমাধিও ঘটেছে, অনেক ক্ষেত্রে যারা জলে নেমেছেন। জানো, আজ ভোরে স্বপ্ন দেখলাম দেশে তীব্র তাপপ্রবাহ চলছে আর শীতলতার স্পর্শ পেতে জলে সবাই ঝাঁপাতে চাইছে, কোনো জলাশয় নেই, পুকুর কোথায়, জল চাই। প্রকৃতির যত্নে তৎপর না হলে আমাদেরও কিন্তু এমন করুণ পরিণত হবে, তাই পরিবেশ সুরক্ষার জন্য গাছ লাগাতে হবে, সুন্দর পৃথিবীর স্বপ্ন আমি দেখি। সাধনাদির চিঠি পড়ে ফেললাম, এবার পড়ব তপন চক্রবর্তীর চিঠি। তপন চক্রবর্তী সিঙ্গুর থেকে লিখছেন, তোমার বোধ জাগানিয়া শ্রাবণ সঙ্গী ভোরাই, পত্রে ভোরের শুভেচ্ছা নিয়েও ভোরের আলো পড়ল তোমার মনে, সারা রাতে শুক্লা ছিল স্বপ্নে কত কত কত স্মৃতি, বাগবাজার গঙ্গার ধারে পরন্ত বিকেলের ঘণ্টা দুয়েকের প্রেমালাপ সব মনে পড়ে গেল। আমাকে ভালোবাসায় নীরবে নিঃস্বার্থে নির্দ্বিধায় আমি হতদরিদ্র গাঁয়ের ছেলে টিউশনি আলাপ দমদমে সদা সঙ্গে ছিল আমার শুক্লা, রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি নাইটে, হাতের লেখা সুন্দর, আর আমাকে শুভ্রা দিয়ে দিত নোটস খাতায়, সেই সবই এখন স্মৃতি, সব কিছুই এক একটা স্বপ্নের মতো। বাহ, সুন্দর একখানা চিঠি। বেশ, প্রচুর প্রচুর চিঠি তো পড়ে ফেললাম, কিন্তু এবার

0: হ্যাঁ, ঠিক যেরকম ভাবে আমি ঠিক করেছি যে আজকে যা যা চিঠি আছে সবকটা চিঠির একেবারে শেষ পর্যন্ত পৌঁছে যাব। আপনি শুনছেন ভোড়াই, আর আপনাকে একটু মনে করিয়ে দিই যে অগস্ট মাসে আপনারা কোন বিষয়ে চিঠি লিখবেন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে।

0: শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল ছটায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: হ্যাঁ, আর সেরকমই একটা দিন আজও, সেরকমই একটা দিন আজও, আজও হচ্ছে শনিবার। আর আজ আমার কাছে প্রচুর প্রচুর চিঠি এবার, তাই সময় নষ্ট নয়, পড়ে ফেলবো পরের চিঠি। এই চিঠি লিখেছেন ভানুমতি মোদক, অযোধ্যা বাঁকুড়া থেকে লিখেছেন। প্রিয় বন্ধু ভোরাই, প্রথমেই বলি, আমার মা বলতো ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আজ সেদিনের মায়ের কথা কি আমার মনে স্মৃতি হয়ে আছে। আমার এই ৬৬ বছর বয়সে আজকে ভোরের স্বপ্ন দেখেছি। আমার একটা চমৎকার দেখতে ছেলে বরং পোশাক পরে আমাকে বিয়ে করতে এসছে, আর আমি কোণের সাজে সজ্জিত হয়ে ঘরে বসে আছি। পাশ ফিরতেই হঠাৎ ঘুমটা ভেঙে গেল, চেয়ে দেখি আমি তো বিছানায় শুয়ে আছি। তাহলে একেবারেই স্বপ্ন, আরে বাবা রে বাবা, স্বপ্ন দেখেছে যে বিয়ে হয়ে গেছে, এটা কিন্তু ভারী মজার ছিল। অনেক রকম চিঠি পাচ্ছি, কিন্তু এই চিঠিটা বেশ একদম মানে অন্যরকম এবং মজার। আচ্ছা, ভানুমতি মোদকের লেখা চিঠি পড়ছিলাম, এবার চলে যাবো পরের চিঠিতে। লিখেছেন নুরুল ইসলাম বাবুল, লিখেছেন মির্জা গালিব স্ট্রিট কলকাতা থেকে। লেখক মানে যিনি আমাদের আজকের চিঠি পাঠিয়েছেন দাদাভাই, শিক্ষক লেখক এবং গবেষক, লিখেও সেটা পাঠিয়েছেন আমাদেরকে। রাতভর বৃষ্টির পর ভোরের আলো যখন ধীরে ধীরে গ্রামের আকাশে ছড়িয়ে পড়ছিল, তখন লিটুর ঘুম ভাঙলো এক অদ্ভুত স্বপ্নে। সে দেখেছিল শুকিয়ে যাওয়া মাঠে আর সবুজ ধানের ঢেউ উঠেছে, খালি জলে মাছ লাফিয়ে বেড়াচ্ছে, আর বহু বছর আগে হারিয়ে যাওয়া তার বাবা বহু দূর থেকে হাসি মুখে বলছেন, স্বপ্নকে ভয় পাস না, তাকে সত্যি করার সাহস রাখ। ঘুম ভাঙতেই লিটু বুঝল ওই শুধু স্বপ্ন নয়, জীবনের এক নীরব আহ্বান। বহুদিন ধরে অনর্থ অর্থাভাবে চাষাবাদ ছেড়ে শহরে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু সেই ভোরের স্বপ্ন তার মনটা বদলে দিল। গ্রামের কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে সে নতুন পদ্ধতিতে চাষ শুরু করল। প্রথম দিকে প্রতিবেশীরা হাসাহাসি করলো, সে থাক থামেনি, কয়েক মাস পর জমিতে দ্বিগুণ ফলন হলো। বাহ, খুব সুন্দর একটা লেখা লিখেছেন নুরুল ইসলাম বাবু, খুব সুন্দর। আচ্ছা, এবার প্রীতিকণা সিনহার লেখা চিঠি দক্ষিণ কেশিয়াবাদ থেকে লিখেছেন, দক্ষিণ কেশিয়াবাদ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রীতিকণা সিনহা। প্রিয় ভোরাই, ভোরের স্বপ্ন এক অদ্ভুত মায়া। অনেক মানুষের বিশ্বাস এই সময় স্বপ্ন দেখাগুলো, এই সময় দেখা স্বপ্নগুলো নাকি সত্যি হয়। ৭০ বছর বয়সী নিরঞ্জনবাবু ভোর ৫:৩০ নাগাদ ঘুম থেকে উঠে দুচোখ তখন জলে ভরে যাচ্ছেন, জলে ভরে যাচ্ছে। সদ্য দেখার স্বপ্নটা এতটাই সত্যি ছিল, তিনি বিছানা ছেড়ে উঠে বসলেন। তিনি দেখিয়েছিলেন যে তার হারিয়ে যাওয়া স্ত্রী আবার ফিরে এসে তার পাশে দাঁড়িয়েছেন। নিরঞ্জনবাবু তাকে কাছে ডাকলেন, স্ত্রী তার হাতে বেলফুলের মালা দিল। তারপর যখন তার ঘুম ভাঙল, তিনি চারিদিকে খুঁজলেন, কিন্তু স্ত্রী সেখানে ছিল না, কিন্তু ফুলের গন্ধ পেলেন, তাতেই তিনি ভারী অবাক হয়ে গিয়েছিলেন। বাহ, প্রীতিকণা সিনহার লেখা চিঠি পড়ছিলাম। এক একটা চিঠি এমনভাবে বলে, সেই চিঠি নিয়ে আরও দু চার কথা বলতে ইচ্ছে করে সত্যি, কিন্তু ঘড়ির কাঁটা আমাকে টকটক করে জানাচ্ছে ৬:৩১ তাই এগোতেই হবে। পরের চিঠির দিকে চলে গেলাম। রত্না দত্ত লিখেছেন বেহালা গ্রিনফিল্ড সিটি কলকাতা ১৪১ থেকে। কি বলো ভোরাই, ভগবান দিঘির মতো বড় বড় আর ভ্রমণের মতো কালো কালো চোখ দিয়েছেন, স্বপ্ন দেখবো নাই বা কেন? তবে কালো চোখে যেমন রং বাহারি, স্বপ্ন দেখি বড় বড় চোখেও ছোট ছোট স্বপ্ন দেখি। মাথার মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিই সেই সব স্বপ্নগুলোকে, আর বিনিদ্র রাত না কাটাই না কখনো, কারণ ভালো লাগা জুড়ে থাকে সমস্ত স্বপ্নকে ঘিরে। তাই স্বপ্ন দেখতে মন চায় যেখানে মানুষের মানবিকতা আছে, যেখানে মন খারাপের গন্ধ কম, যেখানে প্রত্যেকের সফলতা দাঁড়িপাল্লায় সমান থাকে, যেখানে সত্যের জয়গান আর অসত্যের বলিদান। সেই ভোরের স্বপ্ন যদি সত্যি হয় তাহলে অবশ্যই চেষ্টা করব। রত্না দত্ত বেহালা গ্রিনফিল্ড সিটি থেকে। বেশ, এবার পরের চিঠি লিখেছেন গোপা সরকার দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। ভোরের আলোর রেখা মিশে এক স্নিগ্ধতা, মাখানো স্বপ্ন উকি দেয় চেনা অচেনার ভিড়ে, সেই ভিড় ঠেলে গিয়ে আসে ফেলে আসা নানান স্মৃতি। ভোরের আধো ঘুমে স্বপ্নের বিভোরতায় মিশে থাকে ভোরবেলা, আকাশে পাখির ডাক, বাতাসের শনশন শব্দ, সেই স্বপ্নও যেন হয় ওরকম সুন্দর মধুময়। কখনো আবার স্বপ্ন হয় বিষাদে ভরা, কিন্তু তাও স্বপ্ন দেখতে চাই মননে চিন্তনে চেতনে, ভোরের স্বপ্ন যেন আগামীর পথ চলার পাথেয় হয়ে ওঠে, এই প্রার্থনা করি। গোপা সরকারের লেখা চিঠি। আচ্ছা, পরের চিঠিতে চলে যাচ্ছি চটপট। শবন কুমার প্রামাণিক লিখেছেন হান্ন ভুইয়া পূর্ব মেদিনীপুর থেকে। অদ্ভুত ব্যাপার, প্রাণীদের মধ্যে কেবল মানুষই স্বপ্ন দেখে, কারণ তার মস্তিষ্কের গঠন এমনই যা অন্যান্য প্রাণীদের মধ্যে নেই। তবে স্বপ্ন আসে জাগরণ জাগরণে থাকার সময় পাওয়া না পাওয়ার আশা নিয়ে, সেই ভাবনাগুলি মস্তিষ্কের একটা স্তরে গিয়ে থিতিয়ে যায় এবং সেটা স্বপ্নের মাধ্যমে ফিরে আসে। কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখাটা স্বপ্ন নয়, যে স্বপ্ন ঘুমোতে দেয় না সেটাই আসল। শ্রবণ কুমার প্রামাণিকের লেখা চিঠি। বেশ, এবার বিভূতিভূষণ মাইতি বৈকুণ্ঠধাম ঢোলাহাট থেকে লিখেছেন, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আরে তা না হলেও কখনো কখনো কিছু ইঙ্গিত দিয়ে যায়। তবে দিবা স্বপ্ন অলিক আকাশ কুসুম কল্পনা মাত্র, আর বিশেষ কিছু নয়। নিবগ্ন চিন্তার রূপ স্বপ্নে প্রতিভাত হয়, যেমন স্বপ্নে দেশ ভ্রমণ। তাই রাতে হোক বা দিনে হোক, যাই হোক না কেন, সবটাই যে অবাস্তব সেটাও নয়। বন্ধু ভোরাই, ছোটবেলা থেকেই আমি পশু পাখি পোষার শখ রাখি। বর্তমানে সময় কাটাতে নানান জাতের পায়রা টিয়া আমার কাছে আছে। এই এদেরকে নিয়ে বন্ধু ভাবি, আর এদেরকে নিয়ে আমার ইচ্ছা। আমি ঘুমের ঘোরেও বলে উঠি, এই তোরা থাম থাম। কখনো মনে হয় যে ওই পাখিরাই আমার সাথে কথা বলছে। স্বপ্নিল শ্রদ্ধায় বিভূতিভূষণ মাইতি। বাহ, সুন্দর সুন্দর সব চিঠি। জয়ন্ত কুমার সরকারের পরের চিঠি এসছে বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। হালকা ঘুমে মস্তিষ্ক স্মৃতিতে জমে থাকা ভয় ইচ্ছা দুশ্চিন্তারা স্বপ্নের নামে ভিড় করে আসে। আমি প্রায় প্রতি রাতেই ঘুমের মুখ করে হালকা স্বপ্ন দেখি। ভোরের স্বপ্ন হয় সত্যি অনেকেই বলেন, তবে কোনো সত্যতা আছে কিনা আমি জানি না। মা বলতেন যে সেই স্বপ্ন দেখার পরে আবার ঘুমাতে নেই, ভালো স্বপ্ন দেখলে ঘুমাতে নেই। আচ্ছা, তারপরে একটা স্বপ্নের গল্পই লেখা রয়েছে, খুব সুন্দর। যাই হোক, জয়ন্ত কুমার সরকারের লেখা চিঠি পড়ছিলাম। এবার পরের চিঠি, সোমেশ সরকার লিখেছেন কোথা থেকে, 92/1 এপি আডলেন শিয়াড়াফুলি হুগলি থেকে। প্রিয় ভোরাই, এই ঘুম কাতরে মানুষটা যত রাজ্যের ঘুমের ঘোরে তাতেই কিছু হাতছাড়া স্বপ্ন দেখি, আবার কখনো কখনো ভোরাইয়ের বার্তাও আমার এদিক ওদিক হয়ে যায়, কারণ হয়তো অনেক সময় ঘুম থেকে উঠতে পারি না। বিশ্বকাপ ফুটবলের একটা খেলা তো একেবারে 3:30 অবধি দেখেছি, তাই সকালে স্বপ্নও দেখা হয়, সকালে প্রোগ্রাম শোনা হয়নি। আচ্ছা, স্বপ্নের মধ্যেই গোল বলে চিৎকার করে উঠেছি, এত বিশ্বকাপ দেখায় মগ্ন ছিলাম। যাই হোক, ফুটবল আমি স্বপ্ন দেখি যে আমার দেশ যেন ফুটবলে সেরা টুর্নামেন্টে অংশ নিতে পারে। বাহ, সোমেশ সরকারের লেখা চিঠি শেওড়াফুলি থেকে। এবার তাপস সাহা, সেই চিঠিও এসছে শেওড়াফুলি থেকে। মান্নাদের গাওয়া সেই গান, স্বপ্ন যদি মধুর হয় এমন হোক না মিছে কল্পনা, জাগিও না মোরে জাগিও না। শুনলেই আমার জীবনে বহুবার দেখা ভোরের স্বপ্নের কথা মনে পড়ে যায়। এখন দেখি মিষ্টি মধুর একটা স্বপ্ন, ছোটবেলার স্বপ্ন। বাহ, বেশ সুন্দর, তাপস সাহার চিঠি পড়ছিলাম। এবার চিরশ্রী পাল লিখেছেন, বিষ্ণুপুর গড় দরাজ থেকে। হ্যাঁ ভোরাই, স্বপ্ন নিয়ে মানুষের মনের মধ্যে কল্পনা জল্পনা থাকেই। ছোটর থেকে শুনে আসছি ভোরের স্বপ্ন সত্যি হয়, তো আমি ভোরবেলা অনেকবার এরকম স্বপ্ন দেখেছি, কিন্তু সত্যি হয়েছে বলে মনে করতে পারছি না। রূপকথার গল্পের খুব শখ ছিল, আর সেই রূপকথার বিষয়গুলোই আমি দেখেছি যেন স্বপ্নের মধ্যে। চিরশ্রী পালের চিঠি। বেশ, আচ্ছা এবার পরের চিঠি চলে যাই। পরের চিঠি হচ্ছে কিশোর ব্যানার্জি, লিখে পাঠিয়েছেন, ভোরের স্বপ্নে সত্যি হয় সেটা কেউ বলতে পারবে না, মনের কল্পনায় মনের মধ্যেই উকি মারে, আসবো কি না আসবো সেই ভেবেই স্বপ্ন চলে আসে। অবশ্য ভোরের স্বপ্ন দেখা হয়তো ভাগ্যেরও বিষয়, কারণ মানুষ স্বপ্নের বিভোরে অনেক সময় হয়তো জেগে উঠলে সেটা ভুলেও যায়। ভোরের স্বপ্ন স্বপ্নে মন ছুটে বেড়ায় যখন কর্ম ফলপ্রসূ হয়। বাহ, এটা কার চিঠি পড়ছিলাম, কিশোর ব্যানার্জির লেখা চিঠি। আচ্ছা, এবার লিখেছেন বীরেন্দ্রনাথ মাইতি বুলবুলচটি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, সেই ছোট্ট থেকে শুনে আসছি ভোরের স্বপ্ন। হ্যাঁ, এই কথাটা মোটামুটি প্রত্যেকেই বলেছেন, এই রকম কথার বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে মন ভালো করা খবরের জন্য উদ্গ্রীব হয়ে আমি অপেক্ষায় থাকি, ধরা যাক আমার পুত্র বাইরে পড়াশোনা করছে, মাকে সারপ্রাইজ দেবে বলে না জানিয়েই বাড়িতে ঢুকলো, আর সেইটাই ভোরে হয়তো স্বপ্ন দেখা হয়েছে। তাহলে কি ভোরের স্বপ্ন সত্যি হয় না? সবাই শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে

শেষ করছি। বা এটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, অনেক সময় তো আমরা অনেক কিছু অ্যান্টিসিপেট করেই থাকি যে হয়তো এই কাজটা এরপর হবে, এবং দেখা যায় যে সেটা স্বপ্নেও দেখেছি এবং সেটা হলো। তো সেরকম কিছু হলে সত্যিই আনন্দ হয়, তখন মনে হয় আহারে এই স্বপ্নটা তো আমি ভোরবেলা দেখেছিলাম। যাই হোক, চৈতালি মণ্ডলের পরের চিঠির কাছে আমি চলে এসেছি। চৈতালি দি লিখছেন সুন্দরবন কোস্টাল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। স্বপ্নবিলাসী চৈতালি দি, এক আত্মীয়ের পরামর্শে স্বপ্ন হতে আচমকা জাগরণের পর উপাখ্যান উল্টে দিয়ে মিষ্টি স্বপ্নে শেষাংশ দেখার বৃথা চেষ্টা করেছি। আত্মীয় ভোরের স্বপ্ন নাকি অব্যর্থভাবে ফলে যায় তার প্রমাণ তিনি দেখিয়েছিলেন। আমি স্বপ্নপ্রিয়া হলে সামান্য বিজ্ঞান বিশ্বাসী, তাই কাকতালীয় বলে সব কিছু বিদ্রোহ ঘোষণা করে দেবো সেটাও সবসময় সম্ভব হয়নি। যাই হোক, ভোরের স্বপ্ন সত্যি সত্যি হয় না, তবে ভোরবেলার স্বপ্নগুলো সাধারণত দ্বিমুখী হয়। সোজা সাপটা কথায় ডাবল স্বপ্ন, অর্থাৎ স্বপ্নের ভিতর স্বপ্ন। ডাবল স্বপ্ন আবার রোজ রোজ দেখা যায় না, বর্ষাকাল আর শীতের গভীর ঘুমের রাজ্যে কিন্তু ডাবল স্বপ্ন দেখা যায়। আরে বাবা রে বাবা, সবাই স্বপ্নের কথা বলেছেন, কিন্তু আমাদের চৈতালি দি কিন্তু বলে দিয়েছেন ডাবল স্বপ্নের কথা। ছোটো করে লেখা চিঠিটা অবশ্য, একটু বড় করে লেখা থাকলে আমি পড়ে ছোট করে আপনাদের বলেও দিতাম। ডাবল স্বপ্নের বিষয়টা কি আমারও একটু জানার ইচ্ছা রইল। স্বপ্নের মধ্যে স্বপ্ন, যখন আমি কল্পনার মধ্যেও যখন কল্পনা করছি, সেরকমই কিছু। চৈতালি মণ্ডলের লেখা চিঠি। আচ্ছা, এবার শঙ্করী নন্দন ব্যানার্জি দিকপার বাঁকুড়া থেকে লিখেছেন। আচ্ছা, ইতিমধ্যে একটু জানিয়ে দিই, ঘুরের কাটা কিন্তু বলছে 6:48, আর আমি এগিয়ে চলেছি আমার পরের চিঠির দিকে। 38 নম্বর চিঠি এবার আমি পড়ছি। শঙ্করী নন্দন ব্যানার্জি বাঁকুড়া থেকে বলেছেন, স্বপ্ন হচ্ছে মনের কল্পিত রূপ, ভোরের স্বপ্ন খারাপ হলে মা বলতেন আবার ঘুমিয়ে পড়বি, তাহলে সেই স্বপ্ন কেটে যাবে। একটা আশ্চর্যজনক ঘটনা একবার ঘটেছিল, আমার বাবা গুরুতর অসুস্থ, রাতে মা শুয়ে আছেন, আমি অন্য ঘরে, আমি দেখি বাবা মাথার কাছে দাঁড়িয়ে আছেন অফিস যাওয়ার পোশাক পরে। আমি আবার বাবার কাছে আসলাম, দেখলাম বাবা ইহলোক ত্যাগ করেছেন। আচ্ছা, শঙ্করী নন্দন ব্যানার্জির লেখা চিঠি। হ্যাঁ, ওই যে বলছিলাম অ্যান্টিসিপেশন থেকেই হয়তো অনেক কিছু আসে। আমি অবশ্যই বিশেষজ্ঞ নই, কিন্তু তাও যাই হোক, আপনার এই এখানে সত্যি আলাদা করে কিছু বলার ভাষা নেই। যাই হোক, ভালো থাকবেন। পরের চিঠি শ্রী সৌমিত্র ভৌমিক লিখেছেন আনন্দপুর ময়না জেলা পূর্ব মেদিনীপুর থেকে। যেসব ব্যক্তিরা স্বপ্ন নিয়ে বিচার বিশ্লেষণ করেন, তারা বলেন সাধারণত মানুষ সারাদিন যা ভাবে সেটা যেমনই হোক না কেন, সেটা বাস্তবে ঘটে যাক, সেরকম ভাবনাটাই মনের মধ্যে চলে, এবং সেখান থেকেই কল্পনার মাধ্যমে আমরা স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখেছি চাঁদে গিয়ে আনন্দে মজা করে ঘুরে বেড়াচ্ছি, এমন অবাস্তব কল্পনা কেন করলাম জানি না, তবু মাঝে মাঝে অবাস্তব স্বপ্ন দেখি। আবার কখনো হয়তো অচিন দেশে বেড়াতে গেছি, ছেলে মেয়ের থেকে হারিয়ে গেছি, আবার ফিরে চলে এসেছি, তবে দুঃখের স্বপ্ন যেন কভু না সত্যি হয় সেটাই আমি চাই। আচ্ছা বেশ, এবার পরের চিঠি। আচ্ছা, এতক্ষণ যে চিঠি পড়ছিলাম সৌমিত্র ভৌমিকের লেখা, বেশ এবার প্রতাপচন্দ্র দাসের লেখা চিঠি। সরকারপাড়া নবদ্বীপ থেকে লিখেছেন প্রতাপ দা। ভোরের দিকে মানুষের ঘুম তুলনামূলক হালকা থাকে, সেই সময় মস্তিষ্কও বেশি স্বপ্ন থাকে, তাই স্বপ্ন বেশি দেখা যায়। ঘুম ভাঙার ঠিক আগে দেখা স্বপ্ন মানে সেটার সম্ভাবনা মনে থাকারও রয়েছে, তাই আমাদের মনে হয় যে স্বপ্ন হয়তো শক্তি হয়েছে। কিন্তু জ্ঞান যুক্তি পরিকল্পনা কর্ম সমস্ত কিছু মিলে মিশেই মানুষের মস্তিষ্কে স্বাভাবিক জৈবিক মানসিক প্রক্রিয়ায় তৈরি হয় স্বপ্ন। এটা ছিল প্রতাপচন্দ্র দাসের লেখা চিঠি। এবার ছন্দা পাহাড়ি লিখেছেন দক্ষিণ নিমকি মোহর সবং পশ্চিম মেদিনীপুর থেকে। রাতের শেষে আলোর ডাকে জাগে নতুন দিন, শিশির ভেজা ঘাসের বুকে হাসে রঙিন ঋণ, পাখির কণ্ঠে সুরের মেলা পুব আকাশে লাল, ভোরের স্বপ্ন বলে আমায় হারিও না আর কাল, অন্ধকারের সব ক্লান্তি সূর্য করে দূর, নতুন আশার হাতছানিতে জাগে জীবনের সুর, ভোরের হাত হাওয়ায় ভেসে আসে সাহস প্রেম

আর গান স্বপ্নগুলো ডানা মেলে ছোঁয়ে নীল আকাশ খান। বাহ, ছন্দা পাহাড়ির লেখা চিঠি। আচ্ছা, এবার জয়শ্রী মাইতি। জয়শ্রী মাইতি লিখেছেন বেহালা থেকে। কনফারেন্স টেবিলে টেকনিক্যাল স্টাফেদের প্রশ্ন করছেন সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং কোম্পানির MD, প্রোডাকশনে নতুন ডিজাইনের কিছু কথা কি ভেবেছো? তাহলে ব্র্যান্ড প্রমোশনটা তো হয়। আমি বললাম, স্যার যদি রঙিন প্যানেল তৈরি করি। স্বপ্নটা ছিল ভোরের, সবাই হো হো করে হেসে উঠেছিল, কিন্তু আমার সেই স্বপ্ন কিন্তু বাস্তবে পরিণত হয়েছে 10 বছর পর। বাহ, বেশ সুন্দর এটা লেখাটা পড়লাম। আচ্ছা, এবার পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে লিখেছেন, একটা স্বপ্ন আজও ভিড় করে আসে দুই চোখে। স্বপ্নটা আমি ঠিক ভোরবেলাতে দেখি, প্রতিদিন দেখি, শুনছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আমি স্বপ্ন দেখি আমরা সবাই মিলে একটা নতুন সমাজ গড়ে তুলেছি, নতুন সবুজের জয়গান। আমি স্বপ্ন দেখি শিশুরা প্রাণ খুলে হাসছে। সেই স্বপ্ন যদি সত্যি হয়, সেই স্বপ্ন আমি দেখতে চাই। হীরক ভট্টাচার্যের এবার চিঠিতে চলে এসেছি। হীরকদা লিখছেন, স্বপ্ন তো ঘুমিয়ে দেখা যায় না, সে যে বেলারই স্বপ্ন হোক না কেন, মাকে দেখি আজও প্রায় 16 বছর হলো। মাকে দেখি না আজ প্রায় 16 বছর হলো। এই বিগত বছরগুলিতে মা কি পারতেন না শুধুমাত্র একটি ভোরে আমার স্বপ্ন হয়ে আসতে? হয়তো না, বোধ হয় তাই আর স্বপ্ন দেখা হয় না ঘুমিয়ে ঘুমিয়ে। হীরক ভট্টাচার্য বামনগাছি থেকে লিখেছেন। এই স্বপ্নের মধ্যে না আমি দেখলাম চিঠি পড়তে গিয়ে অনেকেই লিখেছেন একেবারে প্রিয় জনের চলে যাওয়ার কথা। এটা তো সত্যি, চোখ বুঝলে তখন মনে হয় যে হ্যাঁ, এই তো তারা ছিলেন আমার পাশে। আসলে তাদের আশীর্বাদের হাতটা, তাদের ভালোবাসাটা তো আমাদের মধ্যে আষ্টে পৃষ্ঠে রয়েছে, তাই সেইটা কোথাও যায় না, সেটা কোথাও যেতেও পারে না, জানেন তো। খুব ভালো থাকবেন আপনারা, আপনারা প্রত্যেকে যারা এই কথা দিয়ে লিখেছেন, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সেই কামনাটুকুই আমার পক্ষ থেকে রইল। বনানী বিশ্বাসের চিঠি এবার চলে এসছে আমার হাতে। বনানী দিয়ে একটু ছন্দে লিখেছেন, ভোর বলে আর কিছু আছে? ভোর তো এখন বেলার পিছু, এ প্রজন্মের মধ্যরাতেও জেগে থাকে, রাত্রি শেষে ঘুমের দেশে ভোরের স্বপ্ন গেছে ছুটে, দিবা স্বপ্নে আনন্দ খোঁজে, স্বপ্ন তোমায় থাকতে হবে তবেই তুমি লক্ষ্যে পৌঁছাবে, অবচেতন মনের যত ভাবনা ভোরের স্বপ্নে আনাগোনা, আমার দিবা স্বপ্ন যত যদি ভোরের স্বপ্নে ধরা দিত, ভোরের স্বপ্ন জানি না সত্যি হয়, স্বপ্নগুলির বাস্তব রূপ আমি দিতে চাই, কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই দেখি ভোরাই এর অ্যালার্ম বেজে চলেছে। বাহ, বেশ ভালো। বনানী বিশ্বাস লিখেছেন অভিষিক্তা দুই কালিকাপুর থেকে, মানে আমাদের অভিষিক্তা কালিকাপুর থেকে বাইপাসে, সেখান থেকে মাঝে মাঝেই আমাকে পাস করতে হয় আর কি, বাইপাস দিয়ে। যাই হোক, এবার কে লিখেছেন, লিখেছেন সোমা রায় এবং বলছেন স্বপ্নবিলাসী ভোরে। হ্যাঁ, স্বপ্নবিলাসী তো বটেই, কারণ আমরা এত সুন্দর বিষয় একটা দিয়েছি এবং আপনারা ঝরঝর করে চিঠি লিখে পাঠিয়েছেন। সোমা রায়ের লেখা চিঠি। বাদল দিনের প্রথম কদম ফুলের শুভেচ্ছা, যদি আমার স্বপ্ন সত্যি হতো, রোজ রোজ কত কী যে ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। সেটাই লিখেছেন সোমাদি। আচ্ছা, স্বপ্ন আমরা সবাই দেখি সত্যি হচ্ছে কটি, একমাত্র নাকি সত্যি হয় ভোরের স্বপ্ন যেটি। স্বপ্ন যদি সত্যি হতো রানী হতাম আমি, বিরাট বিরাট প্রাসাদ বাড়ি থাকতো, গাড়ি দামি, স্বপ্নে কখনো পাশ করেছি কখনো করেছি ফেল, কখনো আবার ভোরের স্বপ্নে টাকা পাচ্ছি আমি সোনা, কখনো বা লটারি পেয়ে শেষ হচ্ছে না টাকা গোনা, স্বপ্নের ভিতর ভ্রমণে যাই অনেক দূর, ঘুম ভেঙেছে এই দেখি হতাশায় ভরপুর। সৃজিতা সাহু বিশপুর হাসনাবাদ থেকে লিখেছিলেন, সুন্দর একটা চিঠি, মজার একটা চিঠি বলা উচিত আমার। যাই হোক, আচ্ছা, এবার কালীকৃষ্ণ মান্না জগৎপুর খানাকুল হুগলি থেকে বলছেন, 14 দেশের বিশ্বকাপের সেরাতেও মন ভরে না, আর 1,50,000 কুরোসভা পড়লো, 150 কোটির ভারতও পারবে বারবার, রং বেরঙের পোশাক পরে লাফাচ্ছে নানান দেশ, গেরুয়া সবুজ জার্সি পরে লাফাবে ভারত নামক দেশ, আমার ভোরের স্বপ্ন সফল হবে, ভারত ফুটবলে খেলবে। এই কথা কিন্তু অনেকেই বলেছেন। আচ্ছা, এবার আমি সত্যি আমার টার্গেটে পৌঁছে গেছি। এবার আমার হাতে 49 নম্বর চিঠি, যেটা লিখেছেন মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে। বলছেন, সুখ স্বপ্নে শান্তি শ্মশানে, তবে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? আমার জীবনে এমন একটা স্বপ্নের কথা লিখেছি, বর্ষাকাল কয়েকটা দিন টানা বৃষ্টিতে পুকুর ঘাট সব জলে টুবুটুবু করছে, পুকুরের জল নালা দিয়ে মাঠে বেরিয়ে যাচ্ছে, আর জল ছাঁকনি জাল পেতে মাছ ধরছে আমার সেচ দি, আমাকে ডাকছে বালতি নিয়ে, অনেক মাছ পড়েছে, আমিও বালতি নিয়ে গেলাম, অনেক মাছ ধরলাম, খুব আনন্দ হচ্ছে। এবার বাড়িতে গিয়ে মাকে দেখি কোথাও কিছু নেই, কোথায় যেন হারিয়ে গেলাম, তারপর হঠাৎ করে মায়ের ডাকে ঘুম ভাঙল,
ভোরের স্বপ্ন সত্যি হয় কিনা জানি না, তবে কখনো কখনো স্বপ্নে সত্যি হয়ে ফিরে।

আসে। হ্যাঁ, এটা কিন্তু ভারী সুন্দর একটা কথা বলেছেন। মানুষীদের চিঠি পড়ছিলাম, স্বপ্ন কতটা সত্যি হয় জানি না, কিন্তু অনেক কিছু আমরা চাই যেগুলো স্বপ্নের মাধ্যমেই আমাদের কাছে চলে আসে। যাই হোক, খুব ভালো থাকবেন, ভালো রাখবেন, একটু বাদেই আমি ফিরে চলে আসবো নমস্কার কলকাতা নিয়ে, তাই কোথাও যাবেন না। শুনছেন আপনি ভোরাই আজ মহুয়ার সঙ্গে, ঘড়ির কাটা বলছে 6:56 মিনিট, একটু পরে শুনবো খবর আর তারপরেই নমস্কার কলকাতা নিয়ে আমি চলে আসছি, সঙ্গে থাকুন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে ধৃতি সেনশর্মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ অনরিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। শ্রীমতী মুর্মুর সার্বজনীন সেবা, শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয়ের প্রতি ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত রোমানিয়া সম্পর্ককে আরও গভীর করে তুলতে তার অবদানের জন্যই রাষ্ট্রপতিকে এই সম্মানে ভূষিত করা হল। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। আগামী সপ্তাহে সেটি সংসদে পেশ করা হতে পারে। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর। প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্টে 2024 আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। এক বিবৃতিতে পুলিশের পক্ষে বলা হয়েছে, টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের পরিচালিত পরীক্ষার দ্রুত তদন্ত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তাঁর ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ দেব যেভাবে পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত। ইরানের জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী LPG ট্যাঙ্কার দিশার ওপর হামলার পর জাহাজে থাকা 28 জন ভারতীয় নাবিক নিরাপদে আছেন। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে একথা জানিয়েছে। গ্লাসগোয়ে 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ার লিফটিংয়ের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। রেইনবো টাইম চেক,
2: ঘড়ি কাটা বলছে 7:03 হয়ে 43 সেকেন্ড। নমস্কার কলকাতা নিয়ে আমি মহুয়া।

0: হ্যাঁ, কলকাতা হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে যখন 107 FM রেইনবোর দোরগোড়া একদম পৌঁছে যায়, আর ঘড়ির কাঁটাটাও যখন টিক টিক টিক টিক করে 7টার কাঁটায় চলে আসে, তখন কিন্তু এই সময়টাই হয় যখন আপনার ফেভারিট প্রোগ্রামটা বেজে ওঠে আপনার প্রিয় রেডিও স্টেশনে।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
0: করেক্ট, নমস্কার কলকাতা, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং। খুব ভালো আছেন নিশ্চয়ই আপনারা, আমি জানি সবাই ভীষণ ভালো রয়েছেন। বৃষ্টি ভেজা একটা সকাল বেলাতে চলে এসেছি আমি। আমি তো ভাবছিলাম যে যখন বাড়ি থেকে বের হব তখন বেশ হয়তো বৃষ্টি মাথায় নিয়ে বেরোতে হবে, কারণ আমি বাড়ি থেকে বেরোনোর আগে আগে বেশ বৃষ্টি হচ্ছিল। তারপরে যখন আমার গাড়িটা এলো আমাকে আনতে, তখন আবার দেখলাম বৃষ্টি থেমে গেল এবং আকাশবাণী পৌঁছলাম বৃষ্টি ছাড়াই। কিন্তু আকাশ কিন্তু জানান দিচ্ছিল বৃষ্টি হবে। যাই হোক, ওয়েদার রিপোর্ট অবশ্য আমার হাতে চলে আসবে, তখন আমি দেখতেও পাবো এবং আপনাদেরকেও জানাতে পারবো। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে যে এই ভিজে ভিজে একটা দিনে কলকাতার গতি তো থেমে থাকবে না, আর ঠিক তেমনভাবে নমস্কার কলকাতার গতিও একেবারে থেমে থাকবে না। 7টা থেকে শুরু হয়েছে এবং এক্স্যাক্টলি সকাল 10টা পর্যন্ত আপনাদের একদম 5টায় থাকবো, একদম প্রমিস করছি। আর সঙ্গে থাকবেন অবশ্যই আপনি, সঙ্গে থাকবে তুমিও। তো সবাই মিলে আমাদের আজকের এই জার্নিটা আমরা শুরু করব, যেটা হচ্ছে কি না আপনাদের মর্নিংয়ের ডেলি ডোজ। কারণ সকাল সকাল নমস্কার কলকাতার বড়িটা যদি আপনি কানের মাধ্যমে, আপনার শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে, আপনার মনস্থ মগজস্থ না করে ফেলেন, তাহলে কি আপনার দিনটা ভালো যায় না? একদম যায় না। আর সেই দায়িত্বটাই আমি তুলে নিয়েছি আজকে, মহুয়া রয়েছি। ঘড়ির কাঁটা বলছি 7টা 10। আর একটু আগে প্রচুর প্রচুর চিঠির সম্ভার নিয়ে আমি ছিলাম। যারা একদম সকাল থেকে শুনছেন তারা জানেন, এখনও বেশ কয়েকজন লিখে পাঠাচ্ছেন, দিদি থ্যাংক ইউ চিঠি পড়েছেন, অনেকে চিঠি নিয়ে বিভিন্নভাবে অ্যাংজাইটি প্রকাশ করেছেন। আসলে বিষয়টা কী বলুন তো, আপনি ভাবছেন আপনি চিঠি লিখেছেন, এই মাসে আমাদের কাছে প্রচুর চিঠি এসেছিলো, প্রচুর মানে প্রচুর। আমি নিজে আজকে 49টা চিঠি কভার করেছি এবং আমরা চেষ্টা করি সবার চিঠি পড়তে। এবার আপনি হয়তো ভাবছেন আমি চিঠিটা তো মাসের 1 তারিখে লিখে দিয়েছি, কিন্তু তার আগেই হয়তো আমাদের দপ্তরে 100-120টা চিঠি এসে পৌঁছে গিয়েছে। সব করা চিঠি আমরা পড়বার চেষ্টা করি এবং সবারটাই ছুঁয়ে যাই, তাই একদম মানে দুঃখ করার কোনো কারণ নেই, কারণ সবার চিঠি পড়া হচ্ছে, এটা আমি জানি, এটা উই মেক শিওর। আচ্ছা, আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে কথা বলার তো প্রচুর উপায় রয়েছে। আমরা 24 আওয়ার্স আপনাদের সঙ্গে রয়েছি এবং সবসময় আমরা বলছি যে আমাদের কাছে চলে আসুন। 9903652992 কিন্তু আমার এই নমস্কার কলকাতার শোতেও খোলা থাকবে। কী নিয়ে কথা বলবো সেটা বলবো অবশ্য, গান মিলান্তির রিকোয়েস্ট অবশ্যই নিচ্ছি। গান মিলান্তির রিকোয়েস্ট আপনি অবশ্যই পাঠাতে পারেন আমাকে, কীরকম গান চাইবেন শুনতে, সেটা শুনতে চাইবেন হচ্ছে 90s থেকে শুরু করে কন্টেম্পোরারি যে কোনো গান আপনি শুনতে চাইতে পারেন। খুব পুরনো গান নয়, কারণ এটা তো FM রেইনবো, FM গোল্ডে আমরা রেট্রো গান বাজাই, নমস্কার কলকাতাতে অবশ্যই বাজাচ্ছি না, তাই খুব পুরনো গান কিন্তু আমি শোনাতে পারবো না। অনেক সময় গানের রিপিট রিকোয়েস্ট আসে, সেইটা অবশ্য নিচ্ছি না। নতুন ফ্রেশ রিকোয়েস্ট আসলে অবশ্যই পাঠান এবং সেই গানগুলো আমি চেষ্টা করবো অবশ্যই পাঠাতে। প্রত্যেক আওয়ারে ম্যাক্সিমাম 2টো গান মিলান্তেই আমি রিকোয়েস্ট নিতে পারবো। আর এছাড়া আর কি, আমাদের আজকের যে জয় রাইডটা সকাল 10টা পর্যন্ত, সেটা আপনি ডেফিনেটলি এনজয় করবেন সেটা আমি জানি। আর তো অরিজিৎ সিং আর

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি।
1: হ্যাঁ, একদম প্রথম গান মিলান্তির গান, আর সেই গানের রিকোয়েস্ট পেয়েছিলাম শৌভিক ফ্রম ঠাকুরিয়ার কাছ থেকে।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: নমস্কার কলকাতায় যখন দিনটা শুরু করছি তখন তো দিনের ডায়েরির কথাটা দিয়ে দিনটা শুরু করে দিতেই হয়। তো আজকে কি দিন? আজকে হচ্ছে 25শে জুলাই, 25th of July 2026। এটা হচ্ছে ইংরাজি ক্যালেন্ডার বলছে, বাংলা ক্যালেন্ডার কি বলছে? বাংলা ক্যালেন্ডার বলছে আজকে 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, আজকে হচ্ছে শুক্লপক্ষ একাদশী, জ্যেষ্ঠা নক্ষত্র এবং দেবশয়নী একাদশীর চতুর্মাস শুরু হওয়ার আজকে হচ্ছে দিন। এই যে এতগুলো কথা বললাম তার কতটা আমি জানলাম আমি জানি না, কিন্তু যারা জানেন তারা ডেফিনেটলি বুঝতে পেরেছেন। এর অনেক অনেক রকমের তাৎপর্য রয়েছে, হ্যাঁ সেটা নিয়ে আপাতত অবশ্য কথা বলবো না, কিন্তু যেটা নিয়ে কথা বলবো যেটা বেশ ইন্টারেস্টিং আমার লেগেছে সেটা হচ্ছে যে এই যে আমরা দিনের ডায়েরিটা যখন শুরু করি তখন আমরা বার্থডে নিয়ে কথা বলি, রাইট? কার জন্মদিন সেই নির্দিষ্ট দিনে,

তাদের প্রত্যেককে আমরা হ্যাপি বার্থডে বলি। তো আজকের দিনে কিন্তু কোনো সেলিব্রিটির যে জন্মদিন রয়েছে, মানে খুব নামজাদা কোনো সেলিব্রিটি যাকে আমরা সবাই এক ডাকে চিনি, যিনি আমাদের মানে একদম রূপালী জগতের একজন বিরাট বড় তারকা, সেরকম নয়। কিন্তু আজকে একটা বিশেষ ঘটনা ঘটেছিল, কি জানেন তো? আজ হচ্ছে পৃথিবীর প্রথম IVF বেবির জন্মদিন। হ্যাঁ, এবং সেই ঘটনাটা কিন্তু বেশ অনেকটাই পুরনো, এবং পুরনো মানে 1978-এর রাদার। তো আমরা তো যখন দিনের ডায়েরি বলতে বসি তখন আমরা প্রাচীন প্রাচীন কথাও আপনাদেরকে জানাই, কিন্তু 1978-এর কথা বলছি সেটা তো অবশ্যই পুরনো বলতেই পারি। সেই বাচ্চাটির নাম ছিল, বাচ্চা নয়, সে তো এখন বড় বড় সড়ো একজন ব্যক্তি হয়ে গেছে, এবং তার এখন প্রবাবলি 47-48 ইয়ার্স ওল্ড হবে। লুই জয় ব্রাউন, সে হচ্ছে পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি যাকে IVF-এর মাধ্যমে কনসিভ করা হয়েছিল। ঘটনাটা ঘটেছিল ইংল্যান্ডে। এবং আজ যাদের বার্থডে, যারা বার্থডে আজকে শেয়ার করছেন, তারা কিন্তু সেই বেবির সঙ্গে শেয়ার করছেন। আরও একটা কি জানেন তো, আজকের দিনটা সামহাউ আমাদের দেশে যারা প্রেসিডেন্ট, যারা রাষ্ট্রপতি, তাদের শপথ গ্রহণের দিন হয়ে দাঁড়িয়েছে। এটা একটা নোটেবল একটা হিস্ট্রি, একটা হিস্টোরিক্যাল ইভেন্ট হয়ে গিয়েছে। কীরকম আমি বলি, আজকের দিনে নীলম সঞ্জীবা রেড্ডি যিনি, তিনি ওথ নিয়েছিলেন প্রেসিডেন্ট হিসেবে। এবং তারপর থেকে মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের দেশের প্রেসিডেন্টরা মোটামুটি জুলাইয়ের 25 তারিখেই কিন্তু শপথ গ্রহণ করছেন। 2007-এ সেরকমভাবেই শপথ গ্রহণ করেছিলেন প্রতিভা পাটিল। আর তারপর 2002, তার একটু আগের কথা বলছি রাদার, ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনিও কিন্তু 11th প্রেসিডেন্ট ছিলেন। তিনিও 25শে জুলাই 2002-তে শপথ নিয়েছিলেন। 2007-এ প্রতিভা পাটিলের কথা বললাম, যিনি ছিলেন আমাদের দ্বাদশতম প্রেসিডেন্ট। এবং নীলম সঞ্জীবা রেড্ডি যার কথা বললাম, তিনি 1977-এ শপথ গ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন আমাদের ষষ্ঠ প্রেসিডেন্ট। শুধু এটুকুই নয়, আরও বেশ কিছু ঘটনা রয়েছে, সেইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। 1813 সালে প্রথম কলকাতা শহরের বোট রেস কম্পিটিশন হয়েছিল। বোট রেস কম্পিটিশন মানে নৌকা বাইচ প্রতিযোগিতা, যাকে বলতে পারেন নৌকা বেয়ে যাওয়া, নৌকা চালানোর প্রতিযোগিতা হয়েছিল, এবং সেটা কলকাতায় হয়েছিল, বলা বাহুল্য। 1813 ওয়াজ দ্য ইয়ার, অনেকটা পুরনো দিকে চলে গেছি। আচ্ছা, আবার একটুখানি সামনের দিকে এগিয়ে আসলাম, ডায়েরির পাতাটা উল্টাতে উল্টাতে চলে এসেছি 1984-এ সোভিয়েত কসমোনট স্বেতলানা সাভিৎস্কা, তিনি ছিলেন প্রথম মহিলা যিনি স্পেস ওয়াক পারফর্ম করেছিলেন, মানে মহাশূন্যে ভেসে বেড়ানো, মহাশূন্যে হেঁটে চলে বেড়ানো, সেই কাজটি প্রথম করেছিলেন 1984-এ। তিনি একজন রাশিয়ান, নাম হচ্ছে স্বেতলানা। এছাড়াও হচ্ছে লুই ব্লেরিয়ট, তিনি প্রথম চ্যানেল ফাইট ক্রস করেছিলেন, ক্রস চ্যানেল ফাইট করেছিলেন এয়ারপ্লেনের মাধ্যমে। এগুলো সব বড় বড় ইভেন্ট। আচ্ছা, এছাড়াও আজকের দিনটা, আজকে 25th of July কিন্তু ইন্টারন্যাশনাল ডেও রয়েছে। আজকে হচ্ছে ওয়ার্ল্ড এমব্রায়োলজিস্ট ডে, এবং এইটা কিন্তু IVF বেবির বার্থকে মার্ক করার জন্যে আজকে ওয়ার্ল্ড এমব্রায়োলজিস্ট ডে। আচ্ছা, আরও একটা জিনিস আজকের দিনে কিন্তু বলা হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ড্রাউনিং প্রিভেনশন ডে। সেটা প্রত্যেক বছর এই 25শে জুলাই আজকের দিনে সাঁতার শেখাটা, সাঁতার জানাটা কতটা জরুরি সেইটা সকলকে মনে করিয়ে দেওয়া, এবং বিশেষত এই ব্যাপারে প্রত্যেকের অ্যাওয়্যার হওয়া, প্রত্যেকের সচেতন হওয়াটা, যাতে ড্রাউনিং না হতে পারে, ড্রাউনিং প্রিভেনশন ডে, সেইটা কিন্তু আজকের দিনটা 25th of July। শুধু তাই না, আজকে কিন্তু টিউনিশিয়ার রিপাবলিক ডে, 25th of July। তো অনেক রকম, অনেক ধরনের কালারফুল ইভেন্টসের কথা বললাম, অনেক ধরনের ইভেন্টসের কথা বললাম, এবং অনেক পুরনো এবং অনেক কন্টেম্পোরারি ইভেন্টসেরও কথা বললাম। সব কিছু মিলে মিশে আজকের দিনের ডায়েরিটা কিন্তু বেশ একেবারে জমজমাট। আর জমজমাট হচ্ছে পরের গানটা, সেই গানটা শুনে ফিরে এসে তারপর কথা হচ্ছে। অনেক অনেক কিছু রয়েছে আমার ঝুলিতে আজকে, তাই স্টে টিউনড।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: হ্যাঁ, ফেরত চলে এসেছি, আর ফেরত চলে এসেছি নিয়ে তোমার ফেভারিট প্রোগ্রাম।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
0: নমস্কার কলকাতাতে। এবারে কিন্তু শুনবো একটা গান মিলান্তির গান, আর সেই গান মিলান্তির গানের রিকোয়েস্ট করেছে সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর বাবালি, তাই গানটা রইল
1: গান মিলান্তি। গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: শহরের ইতি কথা,
2: শহরের ইতিকথা নিয়ে চলে এসেছি একদম ডিরেক্টলি নমস্কার কলকাতাতে। আর শহরের ইতিকথাতে আমরা বলি আমাদের শহরের চারপাশে এমন কিছু পুরনো জিনিসের কথা, এমন কিছু হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সের কথা। তবে আজকে একেবারে কলকাতায় না হলে কলকাতার জাস্ট পাশে শিবপুরের বটানিক্যাল গার্ডেনের কথা বলবো। হ্যাঁ, আর শিবপুরের বটানিক্যাল গার্ডেন মানে সেই বিখ্যাত বট গাছ। হ্যাঁ, আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন, এই হচ্ছে আমাদের শিবপুরের বটানিক্যাল গার্ডেনের নাম, অফিসিয়াল নাম। সেখানেই রয়েছে সেই 270 বছর পুরনো ন্যাচারাল ওয়ান্ডার, সেটা হচ্ছে কি না মানে এরিয়া জুড়ে, মানে যতটা জায়গা জুড়ে রয়েছে গাছটা, ওই বট গাছটা, এটা হচ্ছে সারা পৃথিবীতে কিন্তু সবথেকে বৃহত্তম। কারণ এর এরিয়াল প্রপালশন যে রুটগুলো, মানে যে যে শিকড়গুলো ঝোলে, সেটা প্রায় 4000 তার সংখ্যা, এবং 4.67 একর জুড়ে রয়েছে। আমি যদি আরও একটু বলি, এই 18,918 স্কোয়ার মিটার, যেটাকে হচ্ছে রাফলি 4.67 একর, সেই জায়গাটা জুড়ে হচ্ছে ওর পরিধিটা, মানে ওর সার্কামফারেন্সটা। তো এবার বুঝতেই পারা যাচ্ছে 4000-এর ওপরে ওর রয়েছে শিকড়। যদিও 1925 সালে একবার প্রধান যে ট্রাঙ্কটা ছিল, প্রধান যে গুড়িটা ছিল, সেটাতে ইনফেকশন হয়েছিল, রটিং ফাঙ্গাস এসেছিল, সেটাকে দূর করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও গাছটা কিন্তু খুব সুন্দর।

হাল তবিয়াতে রয়েছে এবং এখন হেলদি ভাবে বাড়ছে। এর কথাটা কেন বললাম, বিশেষত এই শীতকালের এই সময়টাতে না ওই গাছটার কথা আমার ভীষণ মনে পড়ে, কারণ ওই গাছটা কিন্তু কি সুন্দরভাবে সমস্ত কিছুকে আগলে রয়েছে, এত দিনের প্রাচীন ইতিহাস বয়ে নিয়ে চলেছে। ঠিক যেরকমভাবে আমরা কলকাতা শহরের কথাও মনে রাখি, কলকাতা শহরের ইতিহাসকে এইভাবেই ধরে রাখার চেষ্টা করি। গাছের চারপাশ জুড়ে একটা রাস্তা তৈরি করা হয়েছে, সেই রাস্তাটাই বিরাট বড়, মানে ওই গাছের ওখানটা যদি যান ওটা ইটসেলফ একটা বিরাট বড় জঙ্গল হয়ে যায় আর কি। তো যাই হোক, এত মায়া যেখানে রয়েছে সেখানে কি আর একটু মায়ার গল্প না বললে চলে। এই গানটা শোনাচ্ছি, কিন্তু এই গানটার পরপরই আমার আশা হবে না, কারণ তখন চলে যাবে নিউজ ব্রেক, খবর, খবরের পর ফিরে চলে আসবো। সঙ্গে থাকুন, শুনছেন নমস্কার কলকাতা মহুয়ার সঙ্গে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট্র্যাক কোর্ট গঠনের জন্য একটি খসড়া বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে খসড়া বিলটি অনুমোদিত হয়। আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করা হতে পারে। পরীক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাদের কাজ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই NTA-র এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। অসমে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। 115,000-এরও বেশি মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। শিবসাগর, চারদেয় ও জোরহাট জেলার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখনও পর্যন্ত 14 জনের বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে। এদের মধ্যে 7 জন চারাইদেয়, 6 জন শিবসাগর ও 1 জন জোরহাটের বাসিন্দা। এই নিয়ে অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল 61। স্পেন এবং ফ্রান্সে ভয়াবহ দাবানলের কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। স্পেনের মাদ্রিদের পশ্চিমে ছড়িয়ে পড়া 3টি পৃথক দাবানল মিশে গিয়ে বিশাল অগ্নিকাণ্ডের রূপ নিয়েছে। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে দাবানল ছড়িয়ে পড়ায় 140,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও 1 আগস্ট জনগণনার কাজ শুরু হচ্ছে। রাজ্যবাসীকে সেলফ এনুমারেশনে জোর দেওয়ার কথা বলা হয়েছে। সাধারণ মানুষ যাতে নিজেরাই এই কাজে এগিয়ে আসেন তার জন্য সর্বস্তরে ব্যাপক প্রচার করা হবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। রাজ্যে পুর পরিষেবা আরও প্রযুক্তি নির্ভর ও সর্বজনীন করে তুলতে সরকার চলতি মাসের শেষেই সব পুর এলাকায় স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে।

0: 31শে জুলাইয়ের মধ্যে রাজ্য জুড়ে ওই অ্যাপ চালু হবে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিধানসভায় তার দপ্তরের বাজেটের জবাবি ভাষণে জানিয়েছেন। সাধারণ মানুষের কাছে খুব কম দামে রান্না করা খাবার পৌঁছে দিতে রাজ্য সরকার মা আহার প্রকল্পে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করেছে। আগে প্লেট প্রতি গ্রাহককে 5 টাকা এবং ভর্তুকি বাবদ রাজ্য সরকার 5 টাকা দিত। বর্তমানে রাজ্য সরকারের ভর্তুকির হার বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আর জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: মিনিট সেকেন্ড সময়টা এগোচ্ছে, বুনতে বুনতে যাচ্ছি, গাঁততে গাঁততে যাচ্ছি, একটা একটা করে গান, আর সঙ্গে রয়েছেন আপনি আর শুনছেন আপনার একটা ভীষণ ফেভারিট প্রোগ্রাম জানা
1: শুনছেন। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: হ্যাঁ, আর এখন যেটা শুনবো সেটাকে বলে
1: হাওয়া অফিসের হালচাল। হালচাল,
0: হাওয়া অফিসের হালচাল। আর হাওয়া অফিসের হালচাল কি বলছে সেটা এবার একটু দেখে নেওয়ার দরকার রয়েছে। তার কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি চারিদিকে। আর হাওয়া অফিসের হালচালও আমাকে জানিয়ে দিচ্ছে যে আগামী 24 ঘন্টা কিন্তু মোটামুটি মেঘলা আকাশই থাকবে, আর সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি, একটু হালকা হালকা ফুলকা বজ্রপাত হওয়ারও কিন্তু বেশ একটা সম্ভাবনা রয়েছে। টেম্পারেচার সব থেকে সর্বাধিক থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস মোটামুটি মনে করা হচ্ছে গত আগামী 24 ঘন্টা। আর গত 24 ঘন্টার দিকে তাকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম, মানে অনেকটাই কম, অনেকটাই কম। আর মিনিমাম টেম্পারেচার ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল 98%, সর্বনিম্ন ছিল 90%। আর বৃষ্টি গত 24 ঘন্টায় হয়েছে 0.01 মিলিমিটার। আর শুধু তাই নয়, এরকম একটা মেঘলা প্যাচ প্যাচে বৃষ্টি ভেজা একটা আবহাওয়া, আর তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে হাওয়ার কিন্তু গতিবেগও বদলে বদলে যাচ্ছে, বেড়ে বেড়ে যাচ্ছে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেটা কখনো কখনো 55 কিলোমিটারও হয়ে যাচ্ছে। বিশেষত কোথায় না, পশ্চিমবঙ্গের যেটা উপকূলবর্তী অঞ্চল সেইখানে, এবং এইরকম এই ধরনের ঝোড়ো হাওয়া 55 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত ঝোড়ো হাওয়া কিন্তু বইবে 27 তারিখ পর্যন্ত। আজকে 25 তারিখ, 27/7/2026 পর্যন্ত কীরকম এই ধরনেরই আবহাওয়া থাকবে বলে মনে করা হচ্ছে। এবং সেই জন্যই যারা সমুদ্রে যাবেন, যারা সমুদ্রেই যাদের জীবিকা, তাদেরকে কিন্তু নিষেধ করা হচ্ছে অন্তত 27 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সমুদ্রে যাবেন না। এই ছিল সর্বমোট আজকের যেটা ওয়েদার আপডেট সেটা। এবার যেটা কথা সেটা হচ্ছে বৃষ্টি যত হবেই, বর্ষাকালে বৃষ্টি হবে, জুলাই মাসে বৃষ্টি হবে, অগস্টে বৃষ্টি হবে, সেপ্টেম্বরেও বৃষ্টি হবে, সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বৃষ্টি হবে, কিন্তু এই জুলাই অগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি হবে সেটা আমরা জানি, দুর্গাপুজোর আগে পর্যন্ত ভাসায়, এবং গত বছর তো বেশ ভালো রকম ভাসিয়েছিল। যাই হোক, তো এই বৃষ্টির মধ্যে যেটা করতে হবে, অবশ্যই আপনার ছাতাটা সঙ্গে রাখবেন, ঠিকঠাক জুতো পরবেন, জামাকাপড় প্রয়োজন হলে স্পেয়ার জামাকাপড় নেবেন, যাতে যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে চেঞ্জ করতে পারেন। একটা বড় টাওয়েল টাইপের কিছু রাখবেন, অ্যাটলিস্ট একটা বড় রুমাল রাখবেন, শুধুমাত্র সুতির একটা রুমালে, ছোট্ট একটা সুতির রুমালে কিন্তু কাজ হয় না বর্ষাকালে মোছার জন্য, অন্তত দুটো রুমাল তো রাখতেই হয় সেক্ষেত্রে, বা একটা বড় রুমাল রাখতে হয়। এই জিনিসগুলো যদি মেনে চলেন তাহলে এইগুলো থেকে একটু আপনি মুক্তি পেতে পারেন। যাই হোক, জুলাই মাসের প্রথম তারিখটা অবশ্য ডক্টর্স ডে ছিল, তো ডাক্তারবাবুদের থেকে আমাদের দূরে কতটা একটা আপেল দৈনিকভাবে খেলে থাকবে আমি জানি না, কিন্তু মোটামুটি বৃষ্টিটাকে যদি মাথার মধ্যে না পড়তে দেওয়ার চেষ্টা করেন, গানিকটা কিছুটা হলেও হতে পারে, বুঝলেন তো। যাই হোক, অনেকখানি কথা বলে ফেললাম, এবার একটা ফ্ল্যাশব্যাক সং শুনবেন, অনেক পুরনো গান, সেই গানটা শুনতে আমার বহুত ইচ্ছা করছিল এবং আপনাদেরকেও শোনাতে ইচ্ছা করছিল, সেই গানটা এখন শুনবো, তাই কোথাও যাবেন, একটা সুন্দর গান আসছে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: ইয়েস নমস্কার কলকাতায় ফেরত চলে এসেছি। ঘড়ির কাটা বলছে 8:20, আর এবার সময় হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে বেশ জমি আড্ডা দেওয়ার। তো জমি আড্ডা দেওয়ার জন্য যেটা করতে হবে, কি বিষয়ে আপনারা কথা বলবেন সেটা তো আপনাদের জানতেই হবে। এবার আজকের যেটা আমার ব্যাপার, আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে দেখুন, আমরা সবাই ছবি তুলতে বেশ পছন্দ করি, কম বেশি সবাই ছবি তুলি। ছবিটা আপলোড করব কিনা সেটা পরের কথা, সেটা অনেকের চয়েস। অনেকে যেমন আছেন, আমি দেখেছি একদম গুচ্ছ ধরে যত ছবি আছে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। মানে সে হয়তো 156টা ছবি তুলেছে, তার মধ্যে 153টাই সে আপলোড করে দিয়েছে, এরকম লোকজনও রয়েছে। আবার অনেকেই রয়েছেন যারা একদম হয়তো ছবি তুলবেন 50টা, কিন্তু একটা ছবি দেবেন কি দেবেন না করে করে কখনো দেন, কখনো বলেন দূর তেরি ভালো হয়নি, পরের বার না হয় আরেকটা ভালো ছবি তুলে দেবো, এরকম খুঁতখুঁতে মানুষজনও রয়েছেন। আবার অনেকে বেছে বেছে ছবি দেন, মানে কোনো স্পেশাল ইভেন্ট হলো, কোনো স্পেশাল কিছু ঘটনা ঘটছে সেই জিনিসের ছবি, সেটা আমরা মোটামুটি শেয়ার করি, কিন্তু অনেকে সেইগুলোই শেয়ার করেন। আবার অনেকে দৈনন্দিন জীবনের সব কিছু শেয়ার করেন, চারপাশের প্রকৃতির যা দেখতে পাওয়া যাচ্ছে সেটা শেয়ার করেন, রাস্তাঘাটে যা হচ্ছে সেটা শেয়ার করছেন, অনেকে তো অনেক রকম কথা বলেন। যাই হোক, আমি সোশ্যাল মিডিয়ার দিকে যাচ্ছি না, আমার আজকের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার বা তোমার ফোনের গ্যালারিটা যদি খুলে দেখা হয়, তাহলে কোন ধরনের ছবি সবথেকে বেশি দেখা যাবে? সেটা কি সেলফি নাকি গ্রুপি, মানে সবাইকে মিলে একদম একদম একদম গোল 10-12 জন মিলে একখানা বড় একখানা ছবি তোলা, নাকি দেখা যাবে অনেক বেশি প্রকৃতির ছবি রয়েছে, অন্য কারোর ছবি তোলা হয়েছে? ছবি তোলার, ভালো ছবি তুলে দেওয়ার জন্য কি তোমার নাম ডাক আছে, তাই তোমার ফোনে দেখা যায় অন্যের ছবিটাই অনেক বেশি রয়েছে, কারণ তোমাকে সুন্দর সেই ছবিটা তুলে দিতে হয় তারপর তাকে পাঠিয়ে দিতে হয়, নাকি তোমার ছবিটা তুমি জানো চুপি চুপি সেটা কোন কেউ খুব স্পেশালভাবে সেভ করে রেখে দিয়েছে, তোমার ছবি হয়তো অন্য কারোর ফোনে ওয়ালপেপার? তো যেটাই হোক না কেন, আজকের ছবির গল্পটা জানতে চাইছি। কি জানতে চাইছি? জানতে চাইছি যে তোমার ফোনটা যদি খোলা হয়, তাহলে তোমার ফোনে কোন ধরনের ছবি সবথেকে বেশি দেখতে পাওয়া যাবে? সেটা কি সেলফি, নাকি সেটা একটা গ্রুপ ফটোগ্রাফ,

কি দেখতে পাওয়া যাবে, নেচার ফটোগ্রাফ না অন্য অন্যের ছবি, নাকি নিতান্তই দরকারি দলিল দস্তাবেজের ছবি যেগুলোকে হয়তো তোমাকে ডকুমেন্ট বানাতে হবে, ছবি তুলে নিয়ে তুমি সেটা ডকুমেন্ট করে দিচ্ছ, এটাও আমরা করি। তো সেটার মধ্যে কোনটা সবথেকে বেশি দেখতে পাওয়া যায়, এবং তোমার ছবি কি কোনো স্পেশাল কারোর ফোনে ওয়ালপেপার করে রাখার রয়েছে, কেউ কেউ স্পেশালভাবে সেভ করে রয়েছে, সেই গোপন খবরটা বা সেই গোপন ইচ্ছাটাও যদি মনের মধ্যে থাকে সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারো। আর প্লাস এটাও জানাতে ভুলো না, সোশ্যাল মিডিয়াতে যদি ফটো আপলোড করতে হয় তাহলে কেমন ছবি পছন্দ করো তুমি, সেটা খুব এডিট করে সাজিয়ে গুছিয়ে ফটোটা আপলোড করা, নাকি যত ছবি তুলেছ সব, নাকি বেছে সর্বসাগুলে একটা কি দুটো, কোন দলে তুমি। মোট তিন ধরনের প্রশ্ন করেছি আমি, সবটাই একসঙ্গেই লিখে পাঠাতে হবে, সঙ্গে নাম এবং নিজের লোকেশনটা লিখে পাঠাতে হবে। কি ধরনের ছবি দেখতে পাওয়া যায়, কী রকমভাবে ছবি আপলোড করতে তুমি পছন্দ করো, আর তোমার ছবি কোনো স্পেশাল কারোর কাছে আছে বা তোমার কাছে কোনো স্পেশাল কারোর ছবি ওয়ালপেপার করা আছে কিনা, এই সব কিছু নিয়ে মানে একটা প্যাকেজ প্রশ্ন এবং একটা প্যাকেজ উত্তর আমি এক্সপেক্ট করছি। চলে আসো 9903652992 তে জানিয়ে দাও তোমার ছবির আজকের গল্পটা।

0: ওকে, ডিরেক্ট চলে যাব গান মিলান্তির গানে। এই গান মিলান্তির গানটার রিকোয়েস্ট করেছে মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। গানটা রইল আপনার জন্য দাদা।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
4: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
3: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
5: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। সূর্যঘর
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: ইয়েস নমস্কার কলকাতা ফেরত চলে এসেছি। আর নমস্কার কলকাতাতে নানা রকম আড্ডার পাশাপাশি দেখুন আমরা কত কিছু নিয়ে আলোচনা করি। যেমন দুটো ভিডিও বেশ ভাইরাল হয়েছে এবং বেশ নজর কাড়া হয়েছে। আমরা মানুষরা বলি হচ্ছে আমরা হচ্ছি সর্বোত্তম প্রজাতি সমস্ত প্রাণীদের মধ্যে। আমাদের প্রচুর ইন্টেলিজেন্স, আমরা সমস্ত কিছু প্রবলেম সলভ করতে পারি। আবার আমরা অনেক সময় নানা রকমভাবে যদি কোনো কিছুর মনে হচ্ছে যে না এটা ঠিক হচ্ছে না, সেখানে কিন্তু আমরা কথা বলি, আমরা প্রতিবাদ করি, আমরা জানাই, সমস্ত কিছু জানাই। কিন্তু আবার আমরাই তো সাহায্যের জন্য এগিয়ে আসি, তাই না? আমরাই পাশাপাশি দাঁড়াই। সৌভ্রাতৃত্ব, বন্ধন, সেই শব্দগুলো কিন্তু আমাদের থেকেই এসছে। কিন্তু সেটা যে শুধুমাত্র প্রাণীদের মধ্যে রয়েছে, মানে মানুষের মধ্যে রয়েছে তা নয়, অন্যান্য প্রাণীদের মধ্যেও রয়েছে। বিশেষত ভীষণ ইন্টেলিজেন্ট স্থলজ এবং জলজ দুই প্রাণীর কথা যারা বিজ্ঞানীরা একদম জানেন এবং সেটা আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে একজন হচ্ছে হাতি। তাদের বুদ্ধিমত্তার কথা আমরা মোটামুটি সবাই জানি, সবাই বুঝি। তারা সোশ্যালভাবে থাকে, একসঙ্গে মিলেমিশে কিন্তু তারা থাকে। আর আরেকজন যে জলে থাকে সে হচ্ছে অক্টোপাস। অক্টোপাসের বুদ্ধির তুলনা নেই। যাই হোক, আমার আজকের বিষয়টা অবশ্য অক্টোপাস না, আজকে আমি যাকে নিয়ে কথা বলছি সে হচ্ছে হাতি। দুটো বেশ ভাইরাল ভিডিও দেখা গিয়েছে। তার মধ্যে প্রথমটার কথা বলি, হাতিটা ট্রেনিং করছিল তার মাহুতের সঙ্গে। ট্রেনিং করতে করতে তার কানের কাছে নিশ্চয়ই একটু স্ক্র্যাচ হয়েছে, একটু মনে হচ্ছে তার একটু চুলকে নেওয়া দরকার। তো সে কী করেছে, সে না তার সুরটা পেতে বারবার ওই মাহুতের স্টিকটা, লাঠিটার দিকে, সরু কঞ্চিটার দিকে দেখাচ্ছিল। মাহুত সেটা তাকে দিয়েছে এবং সেটা নেওয়ার পরে সে সুন্দরভাবে কান ঢান চুলকে নিয়ে নিজেকে পরিষ্কার করে নিল, ঘুরে ফিরে নিল, নিয়ে বেশ তার মাহুতকে ফেরত দিলে এবং কুর্নিশ জানালো সুর দুলে। তো এই ভিডিওটা সবার ভীষণ মন কেড়েছে যে হাতিটার এত সুন্দর বিহেভিয়ার, তার মানে সে কত সুন্দরভাবে তাকে ট্রেন করা গেছে। কিন্তু ট্রেন করার পর থেকেও বড় কথা হচ্ছে হাতি নিজের ইন্টেলিজেন্সের কথা। আর আরও একটা জানেন কি, সেখানে একটা হড়পা বানে, এই ভিডিওটা হয়তো আপনার কাছেও পৌঁছে গিয়েছিল ফিরে, একটা হড়পা বানে বাঘ ভেসে যাচ্ছিল, হাতি সুমেরিয়ান টাইগার আর কি, ইন্দোনেশিয়ার ভিডিও এটা। সেখানে সেই বাঘটাকে হাতি তার সুর দিয়ে হেল্প করেছে, সুর বেয়ে সেই বাঘটা হাতিটার পিঠে উঠেছে এবং রেস্কিউড হয়েছে, কারণ বাঘটা ওই বানে ভেসে যাচ্ছিল। এখানে শুধুমাত্র তার ইন্টেলিজেন্স নয়, তার সঙ্গে তার এই যে একসঙ্গে মানে হাতি আর বাঘ একসাথে এই যে মিলেমিশে থাকার ব্যাপারটা সেটাও কিন্তু ফুটে উঠেছে। মানুষ আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই, অনেক সময় অনেক রকমভাবে মনে করি ইস আমারটা কেন হলো না, আমারটাই তো হওয়া উচিত ছিল, বা আমি ঠিক, আমি যেটা বলছি সেটা ঠিক। কিন্তু আমরা প্রকৃতি থেকে অনেক কিছু শিখতে পারি। এই কথাগুলো আপনারাও বলেন, আপনারাও যখন কথা বলেন আপনাদের কাছ থেকে বা তোমার কাছ থেকেও যখন রিপ্লাই পাই তখন সেখানেও কিন্তু দেখি এই কথাটাই আমরা বারবার বলতে চাই আর এই মন্ত্রটা নিয়েই বারবার এগিয়ে যেতে চাই। যাই হোক, দুখানা ভাইরাল ভিডিওর কথা বললাম বটে, কিন্তু আমার কাছে বেশ মন ছোঁয়া মনে হয়েছিল। আচ্ছা, আরও যেটা কথা সেটা হচ্ছে যে বেশ অনেকগুলো মেসেজ আসছে, কিন্তু তাও আরও একবার মনে করিয়ে দিই আমি কিন্তু আজকে যে এটা নিয়ে আড্ডা দেব আপনার সঙ্গে এবং তোমার সঙ্গেও বটে, তো সেই বিষয়টা আমি বলে দিয়েছি। সেখানে আমি জানতে চেয়েছিলাম কি না, আমি জানতে চেয়েছিলাম যে ফোনটা খুললে, ফোনের গ্যালারিটা, অ্যালবামটা খুললে কোন ধরনের ফটো সবথেকে বেশি দেখতে পাওয়া যাবে, সেটা সেলফি নাকি বেশ ঝাঁকে ঝাঁকে বন্ধুরা মিলে ছবি তোলা হয়েছে, নাকি প্রকৃতির ছবি, নাকি অন্য কারোর ছবি তুলে দিতে হয়েছে কারণ তুমি হচ্ছে খুব ভালো ফটোগ্রাফার। এছাড়াও তুমি কী রকমভাবে ফটো আপলোড করো সোশ্যাল মিডিয়ায় সাধারণভাবে, বালকে নাকি তোমার একটা খুব স্পেশাল বেছে রাখা ছবি, সেটাকেই তুমি ডিপি বানিয়েছো, সেটাকেই তুমি আপলোড করেছো। আর আরেকটা তার সঙ্গে জানতে চেয়েছিলাম যে তোমার ফোনে কি কোনো স্পেশাল কারোর ফটো ওয়ালপেপারে আছে বা অন্যের কাছে রাখা রয়েছে, সেটা চুপি চুপি তুমি জানো বা তুমি জানো যে ওয়ালপেপার করে রাখা রয়েছে অন্যের ফোনে, একটা ফিল গুড ব্যাপার। তো এই সমস্ত কিছু নিয়ে তিন ধরনের প্রশ্ন একসঙ্গে আমি করেছিলাম, তার একটা প্যাকেজ উত্তর আমি এক্সপেক্ট করেছিলাম। 9903655992 ফোন মেসেজ বা নর্মাল মেসেজ করে চলে আসতে পারো, চলে আসতে পারেন, চলে আসুন, সেই মেসেজে পরে ফেলবো, কিন্তু আপাতত গান শুনবো।

0: না খুব বেশি দূর না, 107 FM রেইনবোতে টিউন করলেই হবে, যেখানে চলছে
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: ইয়েপস, প্রশ্ন করেছিলাম আর তার উত্তরগুলো যখন চলে এসেছে সেগুলো একটু একটু করে পড়তে শুরু করে দিই। সবার প্রথম পেয়েছি পায়েলের কাছ থেকে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখছে, রোদ্দুর মাখা হৃদয়ে গ্যালারিতে প্রকৃতির ছবি আঁকা, ফোন গ্যালারিতে তারই কিছু আবেগ ধরে রাখা, বৃষ্টির ধারা নামে যখন এই প্রকৃতির বুকে সেই আবেগ সাগলে রাখি আমি পরম সুখে, সবুজ ঘেরা অরণ্য খুঁজি প্রাণের অনুভূতি, ফোন গ্যালারিতে বন্দি রাখি ওই আলোর অনুভূতি, হৃদয় ক্যানভাস জুড়ে যখন রুদ্দুর মায়া খেলা, ফোন গ্যালারিতে বন্দি তখন মিলন রাঙাবেলা। বাহ বাহ বাহ বাহ, ভেরি গুড। পায়েল লিখে পাঠিয়েছে সুন্দর একখানা কবিতা, আর এই এত সুন্দর একটা কবিতা লিখে পাঠানোর জন্য আমি কি দেব পায়েলকে, দেব একটা

0: হাততালি, ইয়ে। ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে মোটামুটি 8:45 বাজে, আর আস্তে আস্তে আমরা এগোচ্ছি গুটি গুটি পায়ে পরের ঘন্টার দিকে। কিন্তু মেসেজ তো রয়েছে জমে অনেকগুলো, সেগুলো একটু পড়তে হবে। তো এবার সুভাষদা কী বলছে, সুভাষদা উত্তর বাবালি থেকে লিখছে, আমার ফোনের গ্যালারি খুলে পাওয়া যাবে কেবল প্রকৃতি, সুন্দরী প্রকৃতির ছবি। সৌভিক সরকার কসবাহালতি থেকে বলছে, আমার ফোনে প্রকৃতির ছবি, কলকাতার আশেপাশের বেশ কিছু ছবি আছে। কিছুদিন আগে দার্জিলিং, কালিম্পং, সিটং গেছিলাম, সেই ছবি তো ভর্তি আছে দিদি। আর সোশ্যাল মিডিয়ায় প্রকৃতি আর কলকাতার সিনসিনারি ছবি আমি দিই। খুব ভালো ভালো ছবি কিন্তু দেখতে পাওয়া যায় সত্যি সোশ্যাল মিডিয়াতে, বেশ কিছু ছবি তো ভাইরাল টাইরালও হয়ে যায়। তো ভালো ছবি তুললে, ভালো সেই ছবিগুলো দেখলে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে যায়। ছবি তোলার নেশায় এখন অবশ্য বড় বড় DSLR-এর জায়গায় তো আপনার ফোনেই সেই রকম দারুণ দারুণ ফিচার্স রয়েছে। একটা ভালো সুন্দর ফোন থাকলে তো ক্যা বাত আর কি, সত্যিই ভালো ছবি ওঠে এবং সেই ছবিগুলো দেখলে কিন্তু সত্যিই মনটা ভালো হয়ে যায়। আচ্ছা, উৎপল দা, উৎপল মাইতি বেহালা থেকে বলছে, মহাদি নিজের ছবি, সব সেলফি আমি নিজেই তুলি, সিঙ্গল ছবি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আর FB-তেও রয়েছে, অন্য কারোর তোলা ছবি আমার ফোনে রাখি না। আমার ছাড়া কিন্তু কারোর ছবি তুমি পাবে না। বোঝা গেল, কারোর ছবি পাওয়া যাবে না। ঠিক আছে, বেশ ভালো কথা। তো অনেকটা দূর আমাদের এগাতে হবে, কিন্তু তার আগে গান মিলান্তির রিকোয়েস্টগুলোকেও তো রাখতে হবে। অনেক অনেক গান মিলান্তির রিকোয়েস্ট পরপর চলে আসে। এবার যার রিকোয়েস্ট সেটা হচ্ছে সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট থেকে, অনেকক্ষণ আগে রিকোয়েস্ট করেছিল, এবার সেই গানটা রইল দাদা তোমার জন্য।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা চলছে। আর মেলা তো অবশ্য বসেছিল, রথের মেলায় বেশ জমজমাট একটা ব্যাপার হয়েছিল, বেশ কয়েকটা জায়গায় হয়েছে। কিন্তু রথের মেলার আরেকটা যেটা বিড়ম্বনা ছিল যে মাঝে মাঝে বৃষ্টি চলে আসে। যাই হোক, মেলার কথা ছাড়ি, কিন্তু এবারে মেলা মেলা বাস ছাড়ছে বিভিন্ন জায়গায়। কলকাতা থেকে বেশ অনেকগুলো জায়গাতেই বাসে করেই আপনি পৌঁছে যেতে পারবেন। তার মধ্যে কলকাতা থেকে দিল্লি, সেটা একটা রুট, কলকাতা থেকে ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু, কলকাতা থেকে চেন্নাইও আপনি চলে যেতে পারবেন বাসে করে। শুধু তাই নয়, কলকাতা থেকে পুরী, কলকাতা থেকে পুরী ভলভো স্পেশাল বাসটার অ্যারেঞ্জমেন্ট অলরেডি ছিল, বাট সেইটার মধ্যেও একটা রিভিশন এসেছে। তো কলকাতা থেকে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, পুরী এর জন্য আলাদা রুট, এবং এদের ভাড়াও কত সেটাও আমি বলে দিচ্ছি। কলকাতা থেকে দিল্লি যেতে মোটামুটি 2,500-3,000 টাকা ভাড়া লাগবে। কলকাতা থেকে বেঙ্গালোর যেতে সময় লাগবে 35 আওয়ার্স, 35 ঘন্টা, এবং ভাড়া হচ্ছে 4,500 টাকা। এবার আপনি দেখুন, আপনি ফ্লাইটে যাবেন নাকি বাসে যাবেন নাকি ট্রেনে যাবেন, যেটাই হোক না কেন ভাড়াটা কিন্তু একটা ম্যাটার করবে অবশ্যই। কলকাতা থেকে চেন্নাই 4,700 টাকা লাগবে, এবং প্রায় 24 ঘন্টা, 24 ঘন্টায় পৌঁছে দেবে বাসটা। তার মানে কিন্তু কতটা স্পিডে যাবে সেটাই আমি চিন্তা করছি। কলকাতা পুরী তো মোটামুটি 8 ঘন্টা আমি জানি, ওটা আমরা

মোটামুটি সন্ধেবেলা কি রাতের দিক করে উঠবেন, পরের দিন সকালবেলা ঘুম ভাঙবেন যখন, তখন দেখবেন পুরীতে চলে এসেছেন। 1.5 থেকে 2 হাজার টাকা লাগবে ভাড়া। এবার স্পেশালিটি কি, স্পেশালিটি হচ্ছে এই সমস্ত ভলভো বাসগুলোতে কিন্তু এবার থেকে বায়ো টয়লেটের সুবিধা থাকবে, সেটা থাকতেই হবে। বায়ো টয়লেট ছাড়াও প্রত্যেকে পেয়ে যাবেন বালিশ চাদর, প্রত্যেকের আসনে ব্যক্তিগত স্ক্রিন, সেখানে থাকবে ওটিটি, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে পারবেন আর কি। এছাড়াও থাকবে স্ন্যাক্স, পানীয় জল, চা কফি, সমস্ত কিছু মিলে একটা মিনি স্ন্যাক্স বার থাকবে। তো এই সমস্ত সুবিধা টুবিধা যদি আপনি পেতে চান, ভাড়া টাড়াও বলে দিয়েছি, প্ল্যানিং করে রাখতেই পারেন। সেখানেও যে লাইন পড়ে যাবে, ভিড় হয়ে যাবে, সেটা বলাই বাহুল্য, বাট আগে থেকে যদি প্ল্যান করেন সেটা কিন্তু একটা হতে পারে, সেটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে। কলকাতা থেকে চেন্নাই আপনি যাচ্ছেন বাসে করে, কিন্তু সেখানে আপনার মনটা কীরকমভাবে, মানে কাকে নিয়ে যেতে চাইবে সঙ্গে, কাকে ছাড়া আপনি একেবারেই যেতে পারবেন না, সেটা অবশ্য আপনাকে ডিসাইড করতে হবে।

0: জাগে না।
1: না, মনটা কি আর ভালো লাগে, মনটা কি আর মেনে যায় না। মন না মানার মানার অনেক রকম কারণ থাকতে পারে, কিন্তু সেই কারণের মধ্যে একটা কারণ যদি যদি আপনি সলভ করতে চান, সেটা আমি বলতে পারি। সুন্দর সুন্দর যে ফটোগুলো আপনি আপনার ফোনে তুলেছিলেন সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন। আমার ফোনে সবুজ প্রকৃতির ছবি অনেক বেশি, এটাই দেখুন সবাই মিলে বলছে আমাকে। সমীর দেবনাথ নবদ্বীপ নদিয়া থেকে এই কথাটা বলছেন, কিন্তু আমি ছবি আপলোড করি না বললেই চলে। কেন দাদা, সুন্দর সুন্দর ফটো তুললে সেগুলো আমাদের সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে, তাই না? আচ্ছা, লালমোহন মাঝি জালালশি বহুবাজার থেকে বলছে, আমার ফোনের গ্যালারিতে সব রকমেরই ছবি আছে, তবে সোশ্যাল মিডিয়াতে আমি বেছে বেছে ছবি পোস্ট করি, সাথে প্রকৃতির ছবি। যেমন ধরো ছেলেবেলার বন্ধুরা জাম গাছ থেকে ঝুলছি, এই বয়সেও এসে জাম পারছি, কেউ গাছে কেউ নিচে কেউ সেই ছবি, গরুর পিঠে ফিঙে পাখি আর ফ্যামিলি ফটো, মানে সব রকমের ছবি রয়েছে। দাদার কালেকশন হচ্ছে মিক্স আর কি। দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথদা বলছে, ভেরি নাইস টপিক, আমার মোবাইলে ন্যাচারাল বিউটি দেখতে পাবেন, কারণ এটা ভীষণ আমি লাইক করি, আপলোডও করি। দ্য গ্রেট ব্যানিয়ান ট্রির পিকচার থাকবেই থাকবে। গ্রেট ব্যানিয়ান ট্রি মানে আমি আজকে ইনফ্যাক্ট দ্য গ্রেট ব্যানিয়ান ট্রির কথা বলছিলাম, যেটা রয়েছে শিবপুরের বটনিক্যাল গার্ডেনে। বর্ষাকালে একেবারে পরিপুষ্ট হয়ে ওঠে, কিন্তু বর্ষাকাল হলে জানেন তো আর একটা কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে বর্ষাকালটা এই যে এই গানটার সঙ্গে ভীষণ রিলেট করা যায়। অরিজিৎ সিং ব্যাক টু ব্যাক, ফিরে আসবো কিন্তু আমি খবরের পরেই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্কফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে টাস্কফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত পরীক্ষার অনিয়মের বিষয়ে দ্রুত তদন্ত করবে। দিল্লি মেট্রো রেল নিরাপত্তাজনিত কারণে রাজধানী দিল্লিতে পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত আজ সকাল 7:30 থেকে 18টি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্টেশনগুলির মধ্যে রাজীব চক, প্যাটেল চক, নতুন দিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, ITO, মান্ডি হাউস ও সুপ্রিম কোর্ট রয়েছে। তবে রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশন থেকে অন্য রুটে যাওয়ার জন্য যাত্রীরা ট্রেন বদল করতে পারবেন বলে DMRC সূত্রে জানা গেছে। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ MV ওমরফির ওপর হামলায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে। ভারত বাণিজ্যিক জাহাজের উপর এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে গত 18 জুলাই কৃষ্ণসাগর দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে হামলা করা হয়। জাহাজে 3 জন ভারতীয় নাগরিক সহ মোট 10 জন নাবিক ও কর্মী ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC প্রধান কৌঁসুলিক করিম খানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। এর আগে গুরুতর অসদাচরণের অভিযোগে ICC সদস্য দেশগুলো তার বরখাস্তের পক্ষে বিপুল পরিমাণে ভোট দেয়। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলায় গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে। বেশ কিছু বাম ছাত্র সংগঠন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে ডাক দেয়। শান্তিপূর্ণ মিছিল ধর্মতলায় পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় জুতো, লাঠি, জলের বোতল ছোঁড়া। এরপরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি সাংবাদিকদের লক্ষ্য করেও আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং। তিনিই প্রথম ভারতীয় যিনি ঐতিহ্যশালী টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গান্ধী স্ট্যাচু ভায়া কলেজ স্ট্রিট বৌবাজার বিবি গাঙ্গুলি 250 বিকেল 4টার সময় একটা কালেকশন আসার কথা আছে। আর এছাড়া লেডি বেগুন কলেজের সামনে দুপুর 3টার সময় 250 কালেকশন হওয়ার কথা আছে। বড় রকম মিটিং মিছিলে খবর খবর আপাতত আমাদের কাছে নেই, আশা করি আগামী সময় গান চলাচল স্বাভাবিক থাকবে। ধন্যবাদ।
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। FM রেইনবোতে তিন

0: Yes, love will find a way and your heart will always find a way to 107 FM Rainbow. Namaskar, Kolkata. Jekhane royechi ami Moa.
1: Shuncho 107 FM Rainbow. Shat shure sharadi. Shat shure sharadi.
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
0: হ্যাঁ ঠিক তাই, আর পরপর তিনটে গান শুনে কিন্তু নমস্কার কলকাতা একদম ডাইরেক্টলি আমি ল্যান্ড করেছি। পরপর যে তিনটে গান শুনেছি সেই গানগুলো একটু বলে দিই। সবার আগে শুনেছিলাম মলা মেরে মলা, রূপকুমার রাঠোরের গাওয়া গান, না রে না আর যে পারি না শুনেছিলাম, অরিজিৎ সিং গাইছিলেন বোঝে না সে বোঝে না সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। তারপরে এক্ষুনি শুনছিলাম মিতওয়া, আমার একটা ভীষণ পছন্দের গান, শঙ্কর মহাদেবন, শাফাকত আমানত আলী, কবি অলবিদা না কেহনা সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। এই তিনটে গান শুনছিলাম, কিন্তু এবারে আমাকে যেটা করতেই হবে, 100% করতে হবে, সেটা হচ্ছে যে মেসেজগুলো, যে মেসেজগুলো জমে রয়েছে সেগুলো পড়তে হবে। আর এবার আমি পড়বো দীপক কুমার তুঙের মেসেজ। বেলপুকুর তুংপাড়া শ্যামপুর থেকে বলছে, গুড মর্নিং দিদিভাই, ভোরাইতে 49টা চিঠি পড়ে আপনি মাইলস্টোন সৃষ্টি করেছেন। হ্যাঁ এক্স্যাক্টলি।

আমার নিজেরই মনে হচ্ছে নিজের জন্য হাততালি বাজাই। সব বন্ধুরা আশা করে মনের বক্তব্য চিঠিতে প্রকাশ করে পাঠায়, পড়া হলে সকলেরই আনন্দ লাগে। হ্যাঁ, কিন্তু সব চিঠি সবসময় পুরোটা পড়া যায় না, এবং প্রচুর চিঠি আসে এবং সত্যিই আমরা ভালোবাসি যে চিঠি আসুক। আচ্ছা, টপিকে বলি, আমরা গ্রুপ, ফ্যামিলি ফটো, প্রকৃতির ফটো, সব কিছু সুন্দর মুহূর্ত ছবিগুলো তুলতে ভালোবাসি, সেটা কাউকে পাঠানোর জন্য নয়, স্ক্রিন সেভ করবার জন্য নয়, স্মৃতি হিসাবে অ্যালবামে গুছিয়ে রাখার জন্য। ওকে, স্মৃতি স্মৃতিটুকু থাক, এটাই হচ্ছে মনের কথা। আচ্ছা, শাওন বারাসাত থেকে লিখছে, আমার ফোনের গ্যালারি খুঁজে বেরোলে কোনো ছবি পাওয়া যাবে না, কারণ প্রথমত আমি ফোনে খুব একটা ছবি তুলি না, কারণ ক্যামেরায় ছবি তুললে যেই মজা মোবাইলে সেই মজাটা নেই। ওকে, দ্বিতীয়ত আমি কোথাও বেরোলে যদি কোনো ছবি তুলি, বাড়ি ফিরেই দিনের দিন সেই ছবিটা ডেস্কটপে মুভ করার দরকার মতো এডিট করে ডেস্কটপের হার্ড ডিস্কে রেখে দিই। বাহ, এটা তো মানে একদম কাজের কাজ তুমি করো, ফোনটা ভরে যায় না, উপচে যায় না। অন্যদের মোবাইলে বা আমার ক্যামেরায় আমি অন্যদের ছবি তুলি, কিন্তু আমার ছবি খুব একটা ওঠে বলে তো আমি জানি না, তার মানে তুমি ভালো ছবি তোলো, তাই তো? যাই হোক, কেউ আমার ছবি তুললে বেশিরভাগ ক্ষেত্রে সেই ছবির মধ্যে আমি বাদে সব কিছুই ফোকাসে থাকি, থাকি না শুধু আমি। যাই হোক, সব উত্তর একবারে এক মেসেজে একটা প্যাকেজে পাঠিয়ে দিলাম, রাইট? এবং এত সুন্দর প্যাকেজে উত্তর দেওয়ার জন্য শাওন, তোমাকে এরা হাততালি দিতেই হচ্ছে। এক্স্যাক্টলি, আমি এটাই বলেছিলাম যে আমি যেটা যেটা বলছি মোটামুটি সবগুলোর উত্তরই দেবেন, যদিও শাওন এখনও বলিনি যে ওর ফোনে ওয়ালপেপারটার মধ্যে কিছু রয়েছে কিনা, গোপন কথা, সেটা চেপে গেছে। যাই হোক, হ্যালো, গুড মর্নিং দিদি ভাই। গান মিলান্তি গানের রিকোয়েস্ট, আচ্ছা, গান মিলান্তি গানের রিকোয়েস্টের ব্যাপারটা, হ্যাঁ, অনেক রিকোয়েস্ট এখানেও আসে, সব গান বাজানো সম্ভব হয় না, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে 90s আগের গান, 90s থেকে গান বাজাবো। অনেকে অনেক পুরনো গান বলেন, মানে সেটা হয়তো 1978 রিলিজ করেছে, 1962 রিলিজ করেছে, সেই গান আমরা বাজাচ্ছি না, যদি না সেটা রেট্রো প্রোগ্রাম হয়। এটা রেট্রো চ্যানেল নয়, রেট্রো গান আপনারা অবশ্যই এফএম গোল্ডে শুনতে পারবেন, এফএম রেইনবোতেও রেট্রো গান বাজানো হয়, কিন্তু স্পেসিফিক প্রোগ্রামে আমরা এই প্রোগ্রামে 90s পর থেকে টেম্পোরারি টাইম পর্যন্ত গান বাজাই। ওকে, এবার টপিক, যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি থেকে বলছে, দিদি নমস্কার, গোলাপ গোলাপ গোলাপের ছবি দিয়ে আমাকে বলেছে, আমার ফোনে বিশিষ্ট গুণী মানুষদের এবং প্রকৃতির সুন্দর সুন্দর খুবই কম ছবি গ্যালারিতে রয়েছে, গ্যালারি সবসময় আমি পরিষ্কার রাখি, বেছে বেছে ভালো ছবিগুলো পোস্ট করি, খুব ভালো লাগলো দিদি, প্রোগ্রাম ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সৌভিক বলেছে, সুপ্রভাত দিদি, আমার ফোনে প্রকৃতির ছবি আর কলকাতার আশেপাশের ছবি আছে। আচ্ছা, এটা তো বলা হয়ে গেছে। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে বলছে, সুপ্রভাত, একটু আগে বৃষ্টি ঝরছিল কিন্তু এখন মেঘ চিরে সূর্যের আলো দেখা দিয়েছে, আলোকিত হচ্ছে এফএম রেইনবো, নমস্কার কলকাতা, অসাধারণ গানের ডালি সাজিয়ে উপহার দিয়েছেন, খুব ভালো লাগছে। বিষয় বলি, আমার ফোনের গ্যালারিতে খুব বেশি ছবি নেই, গোটা কয়েক ছবি আছে, একটা আছে আমার স্ত্রী, আর দুটো আছে আমার দুই সন্তানের, আর একটাতে আছে আমার দোকানের ছবি, এর বাইরে আমি খুব একটা ছবি তুলি না, মানে কাজের ছবি একেবারেই, মোবাইলের ওয়ালপেপারে বাঁশি হাতে শ্রীকৃষ্ণ, বাহ, মানে গোপাল। তবে যদি পুরাতন দিনের ছবি কথা বলতে হয়, আচ্ছা গোপাল না, বাঁশি হাতে শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণের ছবি আর কি, বলেই দিয়েছে। পুরাতন দিনের ছবি কথা বলতে হয়, অ্যালবামে নানান ধরনের ছবি আছে, বেশিরভাগটা সুন্দরবন, নদীর তীর, হরিণ বিচরণ করছে, এই সমস্ত ছবি ক্যামেরা বন্দি, সেটা বাঁধিয়ে রাখা, এটা কিন্তু আমরা অনেকে করি না জানেন তো, ফোনে এত ছবি উপচে পড়ে কিন্তু সেইটাকে দোকানে গিয়ে যে বাঁধাবো সেটা সবসময় করে ওঠা হয় না। ওকে, সোমেন যাদবপুর থেকে বলছে, সুপ্রভাত মৌমা, সুপ্রভাত, এক কথায় আমি খুব প্রকৃতি প্রেমিক, তাই আমার ফোন গ্যালারি খুলে দেখবে বেশি প্রকৃতির ন্যাচারাল ছবি আপলোড করা হয়েছে, সেগুলো সব আনকমন, তাছাড়া কলকাতার পুরনো নস্টালজিক ছবি, প্রাচীন হেরিটেজ বিল্ডিং এবং ঐতিহ্যবাহী কিছু ধ্বংসপ্রায় মহান সৃষ্টি, সেই ছবিও থাকে। বাহ, এরকম ছবিগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, মানে জানি না কতটা হয়তো সবার সঙ্গে লিংক না থাকলে তো আসে না, বেশ কিছু ছবি ভাইরাল হয়ে গেলে আজকাল চলে আসে পোস্ট, তবে হ্যাঁ, এরকম ছবি যারা তোলেন আমি জানি তাদের এক্সাইটমেন্টটা কতটা, স্পেশালি ন্যাচারাল ছবি যারা তোলেন তাদের তো একটা ভীষণ এক্সাইটমেন্ট থাকে, সেটা আমি জানি। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে বলছেন, পরিবারের সঙ্গে প্রকৃতির ছবি আমার ভালো লাগে, প্রকৃতির বিভিন্ন সময়ে বিভিন্ন ভিন্ন ছবি আমার ভালো লাগে, সেইগুলোই আছে। ওকে, গুড মর্নিং আর জে জি, আচ্ছা আর জে জি কো গুড মর্নিং বলা লেকিন কুছ নেই বলা, তো বাকিটা বলে দিলে ভালো হতো। আর এবার আমার ফেভারিট, ইয়ে,
শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে লিখে দিয়েছে, চলমান ঘটনা প্রবাহ প্রকৃতির দৃশ্যগুলি সেইগুলি দেই মিডিয়াতে নিজের হাতে যা তুলি, কিংবা কোথাও ঘুরতে যাওয়া নানান অনুষ্ঠান নিজের সাথে সেলফি তুলে ফেসবুক

0: তার স্থান, আমার গ্যালারিতে ঢোক যদি হঠাৎ পড়ো ঢুকে দেখবে যত দুষ্টু বিচ্ছুর দল রয়েছে হাসি মুখে। নানান অনুষ্ঠান পূজা প্যান্ডেল নিজের নানা মুডের সেলফিতে আর দরকারি জিনিসপত্রের ছবি রয়েছে গ্যালারিতে। কি সুন্দর দাদা, যে টপিকই দিয়ে দেওয়া হয় না কেন আমাদের বারাসাত থেকে শঙ্কর দাহারা সুন্দর কবিতা লিখে বাড়িয়ে দেবে, আর তার জন্য একটা স্পেশাল হাততালি পাওনা থাকেই। ভালো ভালো মেসেজে সত্যি ভালো লাগে। ইনফ্যাক্ট আপনারা প্রত্যেকে খুব সুন্দর করে গুছিয়ে লেখেন, আমরা যাই জিজ্ঞাসা করি, যাই জানতে চাই আপনারা লেখেন বলেন। ওকে, কৃষ্ণেন্দুদা পায়রাডাঙ্গা রানাঘাট থেকে, কৃষ্ণেন্দু বিশ্বাস, আজ সকাল থেকে তোমার মিষ্টি কণ্ঠে শুনলাম, কিন্তু আমার পাঠানো ভোরের স্বপ্ন, হ্যাঁ হ্যাঁ, কালকে শেষ দিন, যদি কারোর চিঠি না পড়া হয়ে গিয়ে থাকে ডোন্ট ওয়ারি, কালকের আরও একটা দিন আছে, সেদিনকে নিশ্চয়ই শুনতে পাবেন। নমস্কার কলকাতায় কথা এখানে ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা লিখেছো মেসেজ, আর যারা এখনও লেখনি হয়তো ভাবছিলে যে মৌমা তো পড়ছে না, গান শোনাচ্ছিলাম আমি এক্স্যাক্টলি, কারণ নমস্কার কলকাতায় গানটা তো শোনাতেই হবে, গানটা ইজ মাস্ট। কিন্তু আমি যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা হচ্ছে যে তোমার ফোনের অ্যালবাম খুললে কী ধরনের ছবি দেখতে পাওয়া যাবে, তুমি কী রকমভাবে ছবি পোস্ট করতে পছন্দ করো, সেটা মানে গুচ্ছে বালকে নাকি খুব স্পেশাল বাছা কোনো ছবি, নাকি খুব খুব মানে খুব রেয়ারলি ছবি আপলোড করো। যেমন আমি খুব রেয়ারলি ছবি আপলোড করি, আমার খুব একটা আপলোড আপলোড করা হয় না, আমি ছবি তুলিও কম কিন্তু খুব বেছে ছবি তুলি, আমি বুঝি যে হ্যাঁ এই ছবিটা আমার তোলার দরকার, আমি রাখতে চাইছি সেটাই তুলি, সেটা জানতে চেয়েছিলাম। আর তোমার ফোনের ওয়ালপেপার, সেখানে কোনো স্পেশাল কিছু আছে কি, নাকি তোমার ছবিটা কারোর ফোনের ওয়ালপেপারে স্পেশালভাবে রাখা রয়েছে, তো এই সমস্ত কিছু নিয়ে জানতে চেয়েছিলাম, সেটা জানিয়ে দিতে পারো। এখনও যদি না জানি দেখো 9903653992 তুমি যদি ছবি তোলার পাগলি বা পাগলা হও, ছবি তুলতে খুব ভালোবাসে, আমি জানি আজকালকার লোকজনরা ভীষণ ছবি তুলতে ভালোবাসে, সে যে কেউ, মানে আমি বয়স্ক মানুষদেরকেও জানি, আমি যে কেন বলছি কারণ যে জেনজি এই কাজটা করে সেটা নয়, অনেকেই এটা করেন, করতে ভালোবাসেন, তো সেই ছবিগুলো, সেই ছবিগুলোর গল্পগুলো আমি জানতে চেয়েছিলাম আজকে। ওকে, টিল দেন আপাতত একটা ইন্ডি পপ সং, তারপর ফিরে আসছি, কোথাও যেও না, 9:36 বাজে, এখনো টাইম আছে, 25 মিনিট তোমার সঙ্গে থাকছি।
1: Indie Pop Playlist, Indie Pop Playlist, Indie Pop Playlist.

0: উঠতে উঠতে উঠতে সময় অনেকটা উড়ে চলে গেছে। ঘড়ির কাটা বলছে 9:42, আর গান মিলান্তির রিকোয়েস্ট তো পেয়েছিলাম, তাই সেই রিকোয়েস্টটাও আমাকে রাখতে হবে।
1: গান মিলান্তি, গান মিলান্তি,
0: এই যে গানটা বাজবে, এই গানটা রিকোয়েস্ট করেছিলেন গোপাল সিনহা ফ্রম মধ্যমগ্রাম বসুনগর, তাই এই গানটা রইল আপনার জন্য দাদা।

0: শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মনকে একটু একটু করে বোঝাতে হলেও যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ঘড়ির সময়টা একেবারেই বোঝে না, তার কারণ ঘড়ির কাঁটা টক টক টক টক করে বলে দিচ্ছে 9টা বেজেছে 40 হয়ে 33 সেকেন্ড হয়ে গিয়েছে। আর এবার আমার কাছে যেটা এসছে সেটা হচ্ছে মিষ্টি ছড়া, মিষ্টি পদ্য, সেটা এবার আমি পড়বো। শ্যামসুন্দর দাস নারকেল বাগান থেকে লিখেছে, এটাও আমার ভীষণ প্রিয়। তার কারণ এই কবিতাগুলো কিন্তু যখন পাই মনটা বেশ খুশিতে ভরে ওঠে। সুপ্রভাত দিদিভাই, চোখ রাখলে গ্যালারিতে আমার মুঠোফোনে রাধাকৃষ্ণের ছবি দেখে প্রণাম করবে সর্বজনে। রথযাত্রা সমাপ্তিতে চলছিল রথের চাকা, ভক্তগণ দড়ি টানছে তারও ছবি রাখা। নিজের পছন্দের ছবি তুলি, এটাই আমার হবি। বহুর মাঝে হারিয়ে গেলে হৃদয়ে ভাসে জল ছবি। গিন্নির মোবাইলে হঠাৎ দেখি আমার ছবিতে ছড়াছড়ি, আহা হাহা। মুচকি হেসে তাকে বলি, এই বয়সও বাহাদুরি? ছবি থাকুক যত্রতত্র, বাধা কিসের ভাই? ছবির মধ্যে স্নিগ্ধতা থাকুক যেন সবাই আনন্দ পায়। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে। বাহ, এত সুন্দর করে লেখার জন্য এবং আমি যা যা জানতে চেয়েছি মোটামুটি সব কিছু বলে দেওয়ার জন্য। এছাড়াও কিন্তু আমাকে না ফটো পাঠিয়েছেন, গৌতম দা ফটো পাঠিয়েছেন, অনেকগুলো সুন্দর সুন্দর ফটো পাঠিয়েছেন। তারপরে আর একটা ভীষণ সুন্দর ছবি পাঠিয়েছেন শান্তিপুর, নদিয়া শান্তিপুর থেকে বাবুল। বলছেন যে আমি তেমন খুব একটা বেশি ছবি তোলার সময় পাই না মোবাইলে, ভালো ছবি দেখলে কিন্তু গ্যালারিতে সেভ করে রেখে দিই। ছবিগুলো অবসর সময় দেখলে আমার মনে একটা শান্তি আসে। সুন্দর একটা ছবি দেখলে সত্যিই মনের মধ্যে প্রশান্তি আসে। যাই হোক, কথা কম এবার গান বেশি, গান আরও একটা শুনবো। গান শুনে ফিরে এসে কথা হচ্ছে, এক্ষুনি যাচ্ছি না, আরেকটু টাইম রয়েছি তোমাদের সঙ্গে।

একসঙ্গে বেঁধে বেঁধে রাখা, আর এই যে বাঁধনটা, এই বাঁধনটা কিন্তু আমার সাথে আপনার কেউই সত্যি আলাদা করে দিতে পারবে না। তার কারণ এটাই একটা স্পেশাল বন্ড যেটা আপনার সঙ্গে আমাকে জুড়ে দিয়েছে। এবং আমরা কেউ কাউকে দেখিনি, কেউ কাউকে আলাদা করে চিনি না, কিন্তু তাও আমরা পরিচিত হয়ে উঠছি। আচ্ছা, যেতে যেতে এবার একটা খবর দিয়ে যাই। খবরটা বেশ অন্যরকম খবর। আমরা জানি কি খাবার দাবার ফ্রেশ রাখতে বা যেটা মানে জিনিসটাকে অনেকদিন বেশি প্রিজার্ভ করে রাখার জন্য আমরা ফ্রিজ ইউজ করি, তাই তো? কিন্তু আমরা মানুষের জন্য কিন্তু ফ্রিজ এসে গিয়েছে। কীরকম? এত হিট স্ট্রোক বেড়ে গিয়েছে, এত পৃথিবীর বিভিন্ন জায়গায় এত টেম্পারেচার বেশি হয়ে গিয়েছে, তো জাপানিজরা একটা নতুন দাওয়াই দিয়েছে এর জন্য। তারা হিউম্যান ফ্রিজ বানিয়েছে, বিশ্বজুড়ে রেকর্ড ভাঙা এই যে গরম সেইটাকে বিট করবার জন্য, হিট স্ট্রোক থেকে স্পেশালি বাঁচার জন্য। 40 ডিগ্রির ওপরে যখন টেম্পারেচার উঠে যায় তখন সত্যি হাঁসফাঁস লাগে। তো ডো হিউম্যান বক্স বা হিউম্যান রেফ্রিজারেটর তৈরি করেছে তারা, যেখানে মিনিটের মধ্যেই কিন্তু হিট স্ট্রোকের ঝুঁকি দূর হয়ে যেতে পারে। রাস্তার বিভিন্ন জায়গায় রাখা থাকবে এবং জাপানি একটি সংস্থা এটা তৈরি করেছে। রোদে কাজ করা মানুষরা যাতে অ্যাক্সেস করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। 10 মিনিট থাকলেই কিন্তু ঝুঁকি কমে যাবে এবং ফর সেফ সাইড 10 মিনিট বাদে, মানে মোটামুটি 15-20 মিনিটের মাথায় ওটা নিজে থেকেই স্টপ হয়ে যাবে, ওটা আর কাজ করবে না। আপনার শরীরের টেম্পারেচার এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেবে, স্টেবিলাইজ করে দেবে, তারপরে যাতে আপনি যখন বাইরে আবার আসবেন তখন যাতে আপনার কষ্ট না হয়। শুধু তাই নয়, এর খরচাও বলছে নাকি অনেক কম। চিন্তা করুন, খরচও কম, কেমন এসি, বিদ্যুৎ সাশ্রয়, খরচ কম, নিজের জন্য সুবিধা, সব কিছু মিলিয়ে মিশিয়ে আসছে জাপানিজ টেকনোলজি। যাই হোক, জাপানিজ টেকনোলজি মোটামুটি লোকজনকে কি বলছে বলুন তো, এই যে হলে যদি হলে সখা অধিষ্ঠান, একটু জুড়ায়ে যাও নিজের প্রাণ। গানটা শুনুন, তারপর ফিরে আসছি, সঙ্গে থাকুন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আজকের মতো টাইম আপ, টাটা বাই বাই, সি ইউ বলবার সময় হয়ে গিয়েছে। আর যেতে যেতে মধুবন্তী মিত্রর, সরি মধুবন্তী বাগচির এরা আহারে বলে দেওয়া গান রেখে দিয়ে যাচ্ছি। অনেকটা সময় কাটিয়েছি, আজকের দিনটা আপনার ভালো কাটুক, ভালো থাকবেন আর অবশ্যই শুনবেন 107 FM রেইনবো। আর বলবেন আহারে মন কি তৃপ্তি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর একটি আধুনিক, স্বচ্ছ এবং আন্তর্জাতিকভাবে সামঞ্জস্যপূর্ণ আইনি কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল আনসিট্রালের 60তম বার্ষিকী উদযাপনের উদ্বোধনী অধিবেশনের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, এই কমিশন অন্তর্ভুক্তিমূলক ঐকমত্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা ধারাবাহিকভাবে প্রমাণ করেছে। তিনি উল্লেখ করেন, আনসেট্রালের 8টি স্থায়ী সদস্য দেশের একটি হিসেবে ভারত আন্তর্জাতিক বাণিজ্য আইনের বিবর্তনে বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ তীর্থযাত্রা 6 দিন পরে আজ আবার শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তা এই কদিন বন্ধ ছিল। বালতাল ও পহেলগাঁও দুটি রুটেই যাত্রা শুরু হয়েছে। যাত্রীদের সব রকমের সতর্কতা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে তীর্থযাত্রীদের নতুন একটি দল ভগবতীনগর বেস ক্যাম্প থেকে আজ সকালে রওনা দিয়েছেন। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ওরছাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এই জন্য রাজ্য সরকার একটি রাজ্যস্তরের কমিটি গঠন করেছে। রাজ্যের মুখ্য সচিব এই কমিটির নেতৃত্ব দেবেন। কিউভে ড্রোন প্রযুক্তির এক প্রদর্শনী লক্ষ্য করে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। ওই প্রদর্শনীতে সে সময় ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। রাজ্য সরকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ সমীক্ষা করে দুর্নীতির সঙ্গে যুক্ত ঠিকাদার ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার জানিয়েছেন, 5 দিনের মধ্যে প্রতিটি বিধায়কের হাতে তাদের এলাকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ তথ্য তুলে দেওয়া হবে। সাধারণ মানুষের কাছে খুব কম দামে রান্না করা খাবার পৌঁছে দিতে রাজ্য সরকার মা আহার প্রকল্পে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করেছে। আগে প্লেট প্রতি গ্রাহককে 5 টাকা এবং ভর্তুকি বাবদ রাজ্য সরকার 5 টাকা দিত। বর্তমানে রাজ্য সরকারের ভর্তুকির হার বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।

এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন। pmsurjaghar.gov.in

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। অনুমতি ছাড়া সমাজ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে আদালতের ভিডিও ও লাইভ স্ট্রিমিংয়ের প্রচার এবং আপলোডের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তবে এর জন্য খবর প্রচারে কোনো সমস্যা হবে না বলেও শীর্ষ আদালতের পক্ষে জানানো হয়েছে। আদালত কোনো 24 ঘন্টার বিনোদন চ্যানেল হতে পারে না বলেও অভিমত প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। অপারেশন বিজয় অভিযানে ভারতের জয়কে স্মরণ করে 27তম কার্গিল বিজয় দিবস জাঁকজমকের সঙ্গে উদযাপনের লক্ষ্যে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারক সম্পূর্ণ প্রস্তুত। দুদিনের এই উদযাপন আজ শুরু হচ্ছে। স্পেস এক্সের বিশালাকার স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে। পৃথিবীর অর্ধেক পথ অতিক্রম করে 20টি অত্যাধুনিক স্টারলিংক উপগ্রহকে কক্ষপথে স্থাপন করেছে। গতকাল টেক্সাস থেকে 124 মিটার দীর্ঘ এই রকেটটি উৎক্ষেপণ করা হয়। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বর্তমান পাঠ্যসূচি পুনর্বিবেচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি এনইপির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পাঠ্যক্রম পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখা হবে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজ চত্বরে সমস্ত রকমের প্রতিবাদ বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। রোগী পরিষেবা ও পঠন পাঠনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মুর্শিদাবাদের লালগোলা ও ভগবানগোলায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগে 8 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে লালগোলা থানার বয়রা মিরপুর এলাকায় 7 বাংলাদেশিকে আটক করা হয়। এরা সকলেই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার চর গয়েশপুরের বাসিন্দা বলে জানা গেছে। হাওড়ার জগৎপল্লবপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যবসায়ীর কাছ থেকে টাকা গয়না লুটের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদকজয়ী ঝান্ডু কুমারকে অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের ভারোত্তোলনের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: স্টুডিওর ঘড়ি বলছে সময়টা 11:04 হয়ে 30 সেকেন্ড। আপনি শুনছেন 107 FM রেইনবো, আর FM রেইনবোর এই সময়টা মানে 11:11 মানেই কিন্তু শুরু হয়ে গেছে অনুষ্ঠান গান দরিয়া। আর আজকের গান দরিয়া নিয়ে স্টুডিও প্রান্তে হাজির আমি বিদিশা,
5: আর বিদিশার সাথে আমি নীলাঞ্জনা। দিনটা যখন শনিবার তখন আমরা প্রত্যেকেই জানি আজ কী গান শুনবো আমরা।
4: আজ শুনবো রবি ঠাকুরের গান। তবে শুধু যে রবি ঠাকুরের গান আমরা শুনবো এমনটা তো হয় না। রবি ঠাকুরের গান যেমন শোনানো হয় নানা, মানে কি বলবো, নানা পর্যায়ের গান, নানা রকমের গান আমরা শুনি, এবং তার সঙ্গে থাকে রবীন্দ্রনাথের জীবনকে ঘিরে নানা কথা, কখনো তার কবিতা নিয়ে, কখনো তার গল্প নিয়ে, কখনো তার বিভিন্ন রচনা প্রসঙ্গ নিয়ে, কিংবা কখনো কখনো তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, অথবা তিনি যে দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন সেই সবের কথা। মানে মূলত রবীন্দ্রনাথের জীবন আকরকে কেন্দ্র করেই আমাদের শনি রবিবারের গান দরিয়া চলে,
5: এবং আজকের শনিবারের গান দরিয়াও ঠিক সেরকমভাবেই চলবে। আমরা আমাদের প্রিয় রবি ঠাকুরের গান শুনব, তার কথা শুনব,
4: তাকে কি নিয়ে শুনব সেটা কি এক্ষুনি বলে তো
5: না, সেটা এক্ষুনি বলছি না। প্রিয় গানের সুর গুনগুনিয়ে শুরু হোক গান দরিয়া, ভাসতে ভাসতে আমরা শুনব কি কথা নিয়ে আজকে কথা বলবে বিদিশা নীলাঞ্জনা। শুরু করি গান দরিয়া।
4: আজকের অনুষ্ঠানে প্রথম শিল্পী কমলিনী মুখোপাধ্যায়।

0: শ্রাবণের শ্রাবণ যদিও এসে গেছে, মানে একেবারে ঝমঝম করে, ঝরঝর করে, ঝিরঝির করে শ্রাবণের বর্ষণ চলছে, তবু অনুষ্ঠানের শুরুতে আরও একবার শ্রাবণের বার্তা দিলাম আমরা। আমরা মানে বিদিশা নীলাঞ্জনা, যারা একটু দেরি করে 107 FM রেনবো টিউন করেছেন তাদের জন্য আরও একবার বলে দিই, আপনি শুনছেন অনুষ্ঠান গান দরিয়া বিদিশা এবং নীলাঞ্জনার সঙ্গে। আর শনিবারের এবং রবিবারের গান দরিয়া মানেই কিন্তু রবি ঠাকুরের গান। জ্যোতিরিন্দ্রনাথের পোর্ট্রেট আঁকা শুরু হয়েছিল মনিরামপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রতাপ নারায়ণ সিংহের বাংলোয়। শিলংয়ের জিতভূম বাংলোয় রবীন্দ্রনাথ লিখতে শুরু করেছিলেন রক্তকরবী। খরদহের বাগানবাড়িতে মালঞ্চ আর শেষের কবিতা শেষ হয়েছিল যা ব্যাঙ্গালোরের বেলাব্রুই বাগানবাড়িতে। সারা ভারত জুড়ে রবীন্দ্রনাথ যে কত শত বাগানবাড়ি, বাংলো, রাজপ্রাসাদে দিন কাটিয়েছেন তার হিসেব মেলা ভার।
1: বেলগাছিয়া ভিলা থেকে বারুইপুরের বাগানবাড়ি, কন্যাগর বাগানবাড়ি থেকে শান্তিধাম, সত্যধাম, হিতাবাস, কত যে বাগানবাড়ি ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি তার ইয়ত্তা নেই। আবার বেশ কিছু বাগানবাড়ি লিজও নিয়েছিলেন ঠাকুরবাড়ির সদস্যরা। এছাড়া নানা সময়ে নানা কারণে অজস্র বাগানবাড়িতে ঠাকুর পরিবারের সদস্যদের পায়ের ধুলো পড়েছে। কেমন ছিল ঠাকুরবাড়ির সদস্যদের সেই সব বাগানবাড়ির দিনগুলো? অজস্র ঘটনা রয়েছে, গান বাজনা সভা কত সাহিত্য সৃষ্টির সাক্ষী ছিল সেই সমস্ত বাগানবাড়িগুলো।
0: আচ্ছা কি হলো বলুন দেখি, হঠাৎ করে এত বাগানবাড়ি বাগানবাড়ি বলতে বসলাম কেন আমরা দুজনে? কিছু তো কারণ আছে।
1: বিরাট প্রশ্ন।
0: তো সেই প্রশ্নের উত্তরও তো চাই, শুধু প্রশ্ন করলে তো হবে না, উত্তরও তো পেতে হবে। তো উত্তর পেতে গেলে যেটা বলতে, মানে উত্তর দিতে গেলে যেটা বলতে হবে সেটা হলো যে রবি ঠাকুর কিংবা ঠাকুর পরিবার, নাম করা জমিদার পরিবার ঠাকুর পরিবার এবং জমিদার পরিবারের একটা রীতি কিন্তু ছিল বাগানবাড়ি বিলাস, বাগানবাড়ি কেনা এবং সেটাকে দারুণ করে সাজানো, এবং সেই বাগানবাড়ি একটি তো বটে, একাধিকও হতে পারে।
1: এবং এই জমিদার পরিবারটি যেহেতু ঠাকুর পরিবার, সেহেতু তাদের বাগানবাড়ির বিলাসটা যে একটু অন্যরকম হবে, তার সাথে আমাদের শিল্প, সংস্কৃতি, গান বাজনা, সাহিত্য সমস্ত জুড়ে থাকবে, এ কথা বলাই ভার।
0: একদম, মানে এ কথা বলার অপেক্ষাই রাখে না।
1: একদমই তাই।
0: তাই আজকের এই গান দরিয়ায় আমরা বেশ কিছু, মানে ঠাকুর পরিবারের বিভিন্ন সদস্য, তিনি রবি ঠাকুর হতে পারেন, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর হতে পারেন, কিংবা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরও হতে পারেন, তারা বিভিন্ন সময় যে সমস্ত বাগানবাড়ি কিনেছেন বা বাগানবাড়িতে ছিলেন সেই সব কথা ছোট্ট ছোট্ট করে এই স্বল্প পরিসরে, দু ঘন্টার পরিসরে আমরা বলার চেষ্টা করব।
1: তাহলে উত্তরটা বিদিশা দিয়েই দিল, শুনতে হবে গান দরিয়া, আর গল্প করব আজকে আমরা ঠাকুর বাড়ির বিভিন্ন বাগানবাড়ি দিয়ে।
0: আবারও আমরা গানে চলে যাব, পরপর দুটি গান আমরা শুনবো, তারপর ফিরে এসে বাগানবাড়ির প্রসঙ্গ। এবারের শিল্পী শ্রাবণী সেন।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমাদের মনও কিন্তু, মন প্রাণ সব কিন্তু মাতোয়ারা হয়ে আছে রবি ঠাকুরের গানের সুরে।
1: অবশ্যই এই সুরের জাদুটাই এমন, যতই সুরি ততই যেন মনে হয়
0: আরো শুনি
1: আরো শুনি।
0: আগেকালে
1: গল্প বলতে বলেছিলেন,
0: আগে একটা প্রবাদ ছিল, চালাও পানসি বেল ঘড়িয়া, মানে ছিল কেন এখনো আছে। তো এই প্রবাদের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আমাদের কলকাতা গড়ে ওঠার সময়কার একটা ইতিহাস। কলকাতা যখন জোরে মানে গড়ে উঠছে তখন সেই সময় এই বাবু সংস্কৃতির কিন্তু তৈরি হয়েছিল। হ্যাঁ, এবং এই বাবুরা ওই বাগান বাড়ি তৈরি করতেন, মানে বাগান বাড়ি কিনতেন এবং সেই বাগান বাড়িকে সুন্দর করে সাজাতেন সেরক। এবং কলকাতার বাইরে নারকেলডাঙা, দমদম, বেলঘড়িয়া, গঙ্গার ধারে বড়নগর, আড়িয়াদহ, শুকচর, পেনেটি মানে পানিহাটি যেটা, পলতা, এইসব জায়গায় প্রচুর বাগান বাড়ি ছিল। আর এই বাগান বাড়িগুলোতে মানে মানে তার যা স্থাপত্য, তাকে যেভাবে সেই বাগান বাড়িকে যেভাবে সাজানো হয়েছিল সেটা কিন্তু এক কথায় অনবদ্য বলা যায়।
1: এবং বাগান বাড়ি যে বাবুদেরই থাকতো তারা কিন্তু তাদের বাগান বাড়িটিকে বিলাস, বৈভব, আভিজাত্য সব দিকে সেরা প্রমাণ করার জন্য সব রকমের প্রচেষ্টা করতেন
0: একেবারেই। এবার ঠাকুর পরিবারের সঙ্গে বাগান বাড়ির একটা বিশেষ সম্পর্ক আছে। ঠাকুর পরিবারের বিভিন্ন পুরুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বাগান বাড়ি কিনেছেন,
1: এবং আমরা শুরুতেই বলেছি যে কম বেশি 200টার কাছাকাছি বাগান বাড়ি ছিল এই পরিবার।
0: একদম, সেটা বেলগাছিয়া ভিলা হতে পারে, সেই চালাও পানসি বেলঘড়িয়ার মতো বেলগাছিয়া ভিলা, বাঁশবেড়িয়ার বাগান বাড়ি, মরকত কুঞ্জ থেকে শুরু করে তটিনী কুটির, সুরধ্বনি কানন, টেগর ভিলা, পলতার বাগান বাড়ি। এই যে নাম সুরধ্বনি, তটিনী কুটির, মানে ঠাকুর বাড়ির বাগান বাড়ি যে সেটা বোঝা যায় তার নামে,
1: তাই না? গুলোর মধ্যে দিয়ে
0: তো আমরা বরং বেলগাছিয়া ভিলা দিয়ে শুরু করি।
1: অবশ্যই শুরু করতেই পারি, কারণ অন্যতম সেরা বাগান বাড়ি ছিল এই বেলগাছিয়া ভিলা।
0: একদম। আর সেই বেলগাছিয়া ভিলার সঙ্গে যে ঠাকুর পরিবারের যে পুরুষের নাম জড়িত, তিনি হলেন, তিনি যেমন তেমন মানুষ ছিলেন না, তিনি ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বেলগাছিয়ায় বেল

0: গাছিয়া ভিলা নামে এক বাড়ি ছিল, বাগান বাড়ি। নিজের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য দেশীয় এবং ইউরোপীয় উচ্চপদস্থ মানুষজনদের নিয়ে মাঝে মধ্যে তিনি সেখানে নাচ গান এবং খাওয়া দাওয়ার আয়োজন করতেন। এবং এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বৈভবে কিন্তু মুগ্ধ হয়েছিলেন স্বয়ং ইংল্যান্ডের মহারানী, এবং যার অতিথি হতেন সেখানে, মানে সেকালের গভর্নর জেনারেল। এবার সেই বাগান বাড়ি কেমন ছিল সেটা একটু শুনি।
1: অবশ্যই আমরা সেই বাগান বাড়ির কথা শুনি। এই যে বাগান বাড়ি, অকল্যান্ড নামে এক ইতালীয় সাহেবের কাছ থেকে কিনেছিলেন। সালটা ছিল মোটামুটি 1823 নাগাদ। 20 বিঘা জমির ওপর এই বাড়িটা ছিল, এবং সেই সময়, মানে সালটা 1823, সেই সময় প্রায় 2 লাখ টাকা খরচা করে দ্বারকানাথ বাড়িটি সাজিয়েছিলেন। ইংল্যান্ড থেকে স্থপতি এবং প্রযুক্তিবিদ এনে 1835 সালে বাড়িটির দোতলা তৈরি করেছিলেন। গোটা বাড়িটা গড়ে উঠেছিল ইউরোপীয় স্টাইলে, এবং বাড়ির সমস্ত আসবাব এনেছিলেন ইংল্যান্ড এবং ইটালি থেকে। 54টা ঘর ছিল, এবং এই ভিলার প্রধান প্রবেশপথে রাখা ছিল আলেকজান্ডার দ্য গ্রেটের মার্বেল পাথরের মূর্তি।
0: আমরা বাড়িটার জাস্ট, মানে সে বলা যায় না যে একটা ভূমিকা, আমরা একটা ভূমিকা রচনা করলাম,
1: এবং আমাদের স্কেচ তৈরি করার চেষ্টা করলাম আপনারা আমাদের সকলের চোখের সামনে।
0: হ্যাঁ হ্যাঁ, আর আমাদের সময় যা বলছে ঘড়ির, সেটা হচ্ছে যে আমাদের দিল্লি থেকে প্রচারিত একটি অনুষ্ঠানের সময় প্রায় হয়ে গেছে। স্টাম্পটা আপনারা শোনেন প্রতি শনিবার 11:30 থেকে, তাই আমরা একটি গান শুনতে শুনতে চলে যাব সেই অনুষ্ঠানে, ফিরে আসবো আবার দিল্লি কেন্দ্রের অনুষ্ঠানের পর। শিল্পী শ্রীকান্ত আচার্যের সঙ্গে শুনুন এখনকার।

0: down and out, and leaving the West Indies 740 to win and sobers. I can still see him in a rage coming back into the room after Bill made the decision. Mm. Anyway, Sobers made his point in the second innings when they were chasing this unlikely score. He went out and you could see a little bit of determination here. He made 100 and he made it pretty quickly and he teed off and then he hit one up in the air and got out and walked in as if to say, well, there you are, folks. That's what I can do. I'm disappointed, obviously, in the way things have gone in this series. He had an ageing team. But when he wanted to make his mark, he did. He was a remarkable talent. You know, he's up there with some of the great athletes we have ever seen. You just watch the panther-like way he moved, the way he became such a presence on the ground when he was performing. There's never been anyone quite like that. Sobers is in a world of his own. And he played in an era where the reward was doing your best, playing for your country, but nowhere near the sort of financial reward that players are receiving today. Yeah. Goodness knows what he would have been like in the IPL. He might have been signed up for a reasonable amount there. But
1: if he was hitting six sixes, he would have done all right. What's the outpouring been like in India, you know, amongst a nation who love their cricket and their cricket history, and he, you know, revered worldwide?
2: That he certainly is, and there have been a lot of accolades here in India as well, tributes pouring in. In India, he played very few matches, but the legend certainly was very strong. And even as I was growing up in my early impressionable years, the biggest bragging rights in the game seemed to be who has the highest aggregate score, which he did, the world record score, and of course the 365 not out, which was a bit like Everest at that point of time. You know, it's the highest of the highs. He was certainly a larger than life figure, and I would dare to suggest that there is no Indian who doesn't hold him in that regard of, as Jim says, the best cricketer in the world. We all grew up knowing that Sir Garfield Sobers wasn't a class of one.
1: Well, that's all we've got time for on Stump this week for Akash Vani. Don't forget to follow us on X. We're at BBC WS Sport and use the hashtag BBC Stumped. And check us out on YouTube as well. Go to the BBC World Service on YouTube. Thanks to Chari Sharma and Jim Maxwell and to all of you for listening. Speak to you soon. Bye-bye.
3: Stumped is a BBC Sport production for the BBC World Service in association with ABC and Akashvani.
4: Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
5: Man Ki Baat. Janoganer Kotha. Sokoler নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
6: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা আবার ফিরে এলাম, এবং আমাদের গান্দরিয়ার যে প্রথম ঘন্টা তা প্রায় শেষের পথে, 11:53 হয়ে 42 সেকেন্ড, আমরা মানে বিদিশা নীলাঞ্জনা, আর আমাদের সঙ্গে যে রবি ঠাকুরের গান রয়েছে, আর রয়েছে কি রবীন্দ্রনাথের, মানে রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ে স্মৃতিবিজড়িত যে বাগান বাড়িগুলি সেগুলির কথা, আর ঠাকুর পরিবারের বিভিন্ন সদস্যরা বিভিন্ন সময় যে বাগান বাড়িগুলিতে থেকেছেন, বাগান বাড়িগুলি কিনেছেন এবং সেগুলিকে নিজেদের মনে, মানে সেই নিজ মনের মাধুরী মিশিয়ে যেভাবে সাজিয়েছেন সেই সব বাগান বাড়ির ছোট্ট ছোট্ট গল্প আমরা ছিলাম।
1: সবাইকে তো আমরা ছুতে পারবো
0: না, একেবারেই না।
1: আমরা দু একটির নাম উল্লেখ করেছি এবং বিখ্যাত, তার মধ্যে অন্যতম বিখ্যাত হচ্ছে বেলগাছিয়া ভিলা, যেটি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তৈরি করেছিলেন, মানে কিনে আবার তাকে নতুন করে নিজের মতো করে তৈরি করেছিলেন। সেইটা নিয়ে আমরা একটু ছোট্ট করে বলছিলাম, একটা জাস্ট রূপরেখা তৈরি করেছিলাম যে কেমন হবে সেই বাড়িটি। তার আবারও একটু ছোঁয়া দিয়েই

0: তো আমরা এই প্রথম পর্বটা শেষ করব
1: একদম। এবং সেই বেলগাছিয়া ভিলাকে দারুণ সুন্দর করে প্রিন্স তারকনাথ সাজিয়েছিলেন, এবং এখানে তিনি নিমন্ত্রিতদের আপ্যায়ন যখন করতেন সেটাও কিন্তু একেবারে রাজকীয় ছিল। মতিঝিল নামে একটা খাল সমস্ত বাগানটির ভেতর দিয়ে এঁকে বেঁকে গিয়েছিল, নীলপদ্ম, রক্তপদ্ম এবং অন্যান্য নানা ফুলে সব মানে খালটি একদম ভরে থাকতো, খুব সুন্দর লাগতো। এবং চারিদিকে নরম ঘাস দিয়ে ঘেরা যে বিরাট বাগানবাড়িটি, এবং বাগানবাড়ির যে বাগানটি সেই বাগানে কিন্তু গোলাপ এবং নানা রঙের ফুলে সাজানো থাকতো। এবং দেখো এই যে ফুল বিলাস বা ফুলের প্রতি যে ভালোবাসা, গাছের প্রতি ভালোবাসা, এটা তো মানে ঠাকুরবাড়ির একটা কি বলবো মানে ঠাকুরবাড়ির পুরুষদের একটা বৈশিষ্ট্যই বলা যায় যে তাদের রুচিবোধ, হ্যাঁ সেটা নিয়ে তো কথা বলাই বাহুল্য। এবং এক একজনের ধরন এক এক রকম,
0: তবে তারা যে অন্য সবার থেকে স্বতন্ত্র সেটা কিন্তু তারা তাদের এই যে আভিজাত্যপূর্ণ রুচি বা তাদের আদব কায়দায় সবসময় বুঝিয়ে দিতেন
1: একদম। আমরা বরং গান শুনতে শুনতে দ্বিতীয় ঘন্টায় চলে যাই, তারপরে বেলগাছিয়া ভিলা সম্পর্কে আরো একটু কথা বলে নিয়ে বাকি বাগানবাড়িগুলি কথা মানে বাগানবাড়ি সম্পর্কে কথা বলবো
0: পারি এই আমাদের ছোট্ট পরিসরের মধ্যে।
1: একদমই। শিল্পী শ্রীকান্ত আচার্য এবং ইন্দ্রাণী সেনের কাছে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অব আন্ডিস কোসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। শ্রীমতী মুর্মুর সর্বজনীন সেরা শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয়ের প্রতি তার ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত রোমানিয়া সম্পর্ককে আরও গভীর করে তুলতে তাঁর অবদানের জন্য রাষ্ট্রপতি মুর্মুকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি তা 140 কোটি দেশবাসীকে উৎসর্গ করেছেন। মুর্শিদাবাদের লালগোলা ও ভগবানগোলায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগে 8 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে লালগোলা থানার বয়রা মিরপুর এলাকায় 7 বাংলাদেশিকে আটক করা হয়। তারা সকলেই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার চরগয়েশপুরের বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে ওই দিন রাতে ভগবানগোলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশ আরও 1 বাংলাদেশিকে আটক করে। অনুমতি ছাড়া সমাজমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে আদালতের ভিডিও ও লাইভ স্ট্রিমিংয়ের প্রচার এবং আপলোডের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এর জন্য খবর প্রচারে কোনো সমস্যা হবে না বলে শীর্ষ আদালতের পক্ষে জানানো হয়েছে। আদালত কোনো 24 ঘণ্টার বিনোদনের চ্যানেল হতে পারে না বলেও অভিমত প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দেশের হাইকোর্টগুলির কাছ থেকেও টানা লাইভ স্ট্রিমিংয়ের প্রয়োজনীয়তা ও তার প্রভাব সম্পর্কে মতামত জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে বর্তমান পাঠ্যসূচি পুনর্বিবেচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি NEP-র সঙ্গে সামঞ্জস্য রেখে এই পাঠ্যক্রম পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখা হবে। কমিটির প্রথম বৈঠকের পর তাদের 2 মাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট এবং 3 মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদকজয়ী ঝান্ডু কুমারকে অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের ভারোত্তোলনের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: সংবাদ বিরতির ওপারে ফিরে এলাম আমরা, আমরা মানে বিদিশা নীলাঞ্জনা, 107 FM রেইনবোয়। আপনি শুনছেন গানদরিয়া। আমরা ছিলাম ঠাকুর পরিবারের প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যে বেলগাছিয়া ভিলাটি বা বেলগাছিয়া ভিলা নামে যে বাগান বাড়িটি তিনি কিনেছিলেন এবং নিজের মতো করে সাজিয়েছিলেন, বেলগাছিয়া ভিলা নাম তাঁরই দেওয়া। এবার সেখানে সে যে মতিঝিলের কথা বলছিলাম, মানে মতিঝিল নামে একটা খাল বাগানটির ভেতর দিয়ে এঁকে বেঁকে গেছে, তাতে নীলপদ্ম, রক্তপদ্ম এবং নানা রকম ফুল থাকতো। আর সেই বাগানে গোলাপ সহ নানা রকম ফুল ফুটে থাকতো। আর সেখানে মানে ওই বাড়িটির মধ্যে নামই ইউরোপীয় শিল্পীদের সব দারুণ দারুণ আঁকা ছবি, মানে গ্যালারি ছিল। এবং বৈঠকখানার যে পিছন দিকে সেখানে ছিল একটি মার্বেলের ফোয়ারা, মতিঝিলের মাঝখানে ছিল একটা দ্বীপ, দ্বীপে ছিল একটি সামার হাউস। এটা কিন্তু মানে বিলাসিতা বা প্রাচুর্যের কোন পর্যায়ে পৌঁছলে একজন মানে ওই একটা বাগান বাড়ির মধ্যে একটা সামার হাউস তৈরি করা হয়েছে সেখানে।
3: শুধু যে ঐশ্বর্য বা বৈভব

0: দেখানো সেটা নয়,
1: রুচি
0: রুচিবোধ এবং শিল্প সুষমা বা শিল্প
1: একেবারে
0: জ্ঞান কতটা থাকলে এই লেভেলে সাজানো যায়,
1: সেখানে যাবার জন্য একটা কাঠের সেতু আর একটা ঝোলানো লোহার সেতু ছিল। ভোজসভার যে দিনগুলো সেগুলোতে বাগানবাড়িটা মানে ঘরগুলো আলোয় আলো হয়ে থাকতো, আরশি মির্জাপুরের কার্পেট, লাল জাজিম, সবুজ রেশম, ফুলে সাজানো মার্বেলের টেবিলে সাজানো থাকতো, এবং সিঁড়িতে বারান্দায় হলঘরে নানা জাতীয় অর্কিড, সুদৃশ্য লতা ও পাতাবাহারের গাছ রাখা থাকতো। আর সামার হাউসটি এবং ঝোলানো সেতুটি ফুল, লতা, দেবদারু পাতার মালা এবং নানা রঙের পতাকায় সাজানো হতো। এই যে এত সুন্দর করে সাজানো, যে কথাটা তুমি বলছো নীলাঞ্জনা, শিল্প সুষমার কথা, এটা কিন্তু বারবার ঠাকুর পরিবারের সব সদস্যই বোধহয় প্রমাণ করেছেন যে তাদের রুচিবোধ, তাদের শিল্প সংস্কৃতি, তাদের শিক্ষা সবটাই কিন্তু অন্য মানে তদানীন্তন অন্য জমিদার বাড়ি থেকে বা জমিদার পরিবারগুলো থেকে অনেকটাই স্বতন্ত্র, অনেকটাই আলাদা।
0: যে কোনো দিকে যে কোনো ক্ষেত্রে আমরা বলি যে ঠাকুর পরিবার ছিল পথিকৃত, মেয়েদের শাড়ি পরার ধরন থেকে শুরু,
1: রান্না বান্না থেকে শুরু করে,
0: এমনকি এই যে দুপুরবেলা ফল কেটে পিতলের রেকাবিতে একটা
1: সাজিয়ে
0: নিজের হাতে বোনা কুরুশের লেস দিয়ে ঢাকা দেওয়া, সেটুকুর মধ্যেও যে পরিপাটি বোধ সেটাও কিন্তু একেবারে অন্যরকম ছিল। আসলে তাদের চেতনাটাই ছিল একেবারে অন্য ধাঁচের।
1: একদম। আর এখানে যে ভোজসভা হয়েছিল সেখানে কিন্তু বাংলার গভর্নর জেনারেল স্বয়ং এসেছিলেন, এবং পার্টি, এখন তো আমরা নানা রকম পার্টির কথা শুনি, বিশাল বিশাল গালা পার্টি, তখন কিন্তু সেই গালা পার্টি হয়েছিল সেই বেলগাছিয়া ভিলাতে, এবং ইউরোপের সর্বশ্রেষ্ঠ যে মিউজিক ব্যান্ড সেই ব্যান্ডের অনুষ্ঠান, মানে সেই ব্যান্ড ওখানে পারফর্ম করেছিল, এবং সেই অনুষ্ঠানে ফরাসি গীতিনাট্যশালার অভিনেতা অভিনেত্রীদেরও আমন্ত্রণ করেছিলেন তিনি। মানে স্বাভাবিক, ইংল্যান্ডের রানী কেন মুগ্ধ হবেন না, এক বাংলার এক একজন জমিদার মানুষ যার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার আতিথেয়তা, এবং শুধু আতিথেয়তা নয়, অতিথিদের মনোরঞ্জনের জন্য যে ব্যবস্থা তিনি করেছেন, সেটা মানে পুরো বলতে গেলে খাস কলকাতার বুকে তিনি সুদূর ইংল্যান্ডকে তুলে এনে
0: বসিয়ে দিয়েছিলেন। এবং এখনকার দিনে যে ধরনটা আমরা দেখি সেই আদব কায়দা কিন্তু সেই সময় তিনি করে দেখিয়েছেন।
1: একদম। এবং আমরা বরং একটি গানের বিরতি নিয়ে এরকম আরো বেশ কিছু বাগানবাড়ির কথা আমাদের ঝুলিতে রয়েছে, আমরা নিয়ে এসেছি, আমরা সেগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ বেলগাছিয়া
0: ঝুলি উপর করে দেওয়ার মতো পরিসর আমাদের হাতে নেই। তার মধ্যে যতটুকু শোনা যায় সেটাই আমাদের কাছে অনেক। সুরের ছোঁয়া সে তো আছি, কারণ আজকে কিন্তু আমরা রবি ঠাকুরের গান দরিয়ায় ভাসছি।
1: এবারে শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: আমরা আরও একটি বাগানবাড়ির প্রসঙ্গে চলে যাই। এটিও দ্বারকানাথেরই বাগানবাড়ি, দ্বারকানাথের বারুইপুরের বাগানবাড়ির কথা বরং বলি, যার নাম ছিল গিরীন্দ্র কানন নিকেতন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল ও নুন ব্যবসার জন্য বারুইপুরে একটি কুঠি নির্মাণ করেছিলেন। কোম্পানি কুঠির পিছনে একটি খাল কেটে সে খাল যুক্ত করেছিলেন অদূরবর্তী আদিগঙ্গার সঙ্গে,
1: এবং এই খাল

0: দিয়ে নৌকোয় নীল এবং নুন বিভিন্ন জায়গায় পাঠানো হতো। তো 1823 সালের কথা আগেও বলেছিলাম বেলগাছিয়া বাড়ির সময়। তো সেই 1823 সালে দ্বারকানাথ ঠাকুর, তাঁর 24 বছর তখন বয়স, তিনি নিমক মহলের দেওয়ান হয়ে আসেন এবং এসে নীলকর সাহেবদের কাছ থেকে এই কুঠিটা কিনে নেন। এই বাড়িও ইন্দো ইউরোপীয় স্থাপত্যে নির্মিত, কারণ নীলকরদের কাছ থেকে কিনেছিলেন। মাঠ গাছপালায় ঘেরা এবং দ্বারকানাথের মৃত্যুর অনেক বছর পর ঠাকুর পরিবারের সম্পত্তি এই প্রাসাদ মারুইপুরের জমিদার তারা কিনে নেন এবং তাদের যে পুরনো বারুইপুরের বাড়ি সেটা ছেড়ে দিয়ে এখানে এসে থাকতে শুরু করেন এবং প্রাসাদের নাম দেন গিরীন্দ্রকানন ভবন। 1864 সালে 5ই মার্চ যখন বঙ্কিমচন্দ্র বারুইপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে আসেন, তখন কিন্তু 1869 সাল পর্যন্ত, মানে 64 থেকে 69, তিনি এই গিরীন্দ্রকাননে ছিলেন। এবং আরেকটা খুব অসাধারণ জিনিস বিদিশা, এই বাড়িতেই 1865 সালে তিনি দুর্গেশ নন্দিনী এবং 1866 সালে কপালকুণ্ডলা রচনা করেন।
1: মানে দেখো, ঠাকুর পরিবারের বাগান বাড়ির কথা বা ইতিহাস ঘাঁটতে গিয়ে আমরা যে শুধু ঠাকুর পরিবারের মানুষদের কথাই জানতে পারছি, তাদের রুচিবোধ বা তাদের, তারা সেই সময় মানে সেই বাগান বাড়িতে যে পুরুষ ছিলেন, ঠাকুর পরিবারের যে সদস্য ছিলেন, তার জীবনের নানা কথার সঙ্গে সঙ্গে ঠাকুর পরিবারের মানুষদের সঙ্গে তো মানে সেই সময়কার বিখ্যাত মানুষদের সখ্যতা ছিল এবং বিভিন্ন সময় সেই বিখ্যাত মানুষজন সেই বাড়ি, সেই ঠাকুর পরিবারের সেই সদস্যের আতিথেয়তা গ্রহণ করেছেন। এবং শুধু ঠাকুর পরিবারের নয়, সেই সমস্ত বিখ্যাত মানুষদের স্মৃতিও কিন্তু সেই মানে বাগান বাড়িতে থাকার জড়িয়ে গেছে।
0: আসলে বাগান বাড়ি বলতে যা চলতি ছিল, যেটা মানুষ ভাবত যে সেখানে নাচ গান হই হুল্লার প্রমোদ,
1: মানে আমোদ প্রমোদের একটা জায়গা আর কি, বাড়ি থেকে বেশ খানিকটা দূরে,
0: কিন্তু সেটা নয়। সেটা থেকে খানিকটা সরে এসে তাকে সাহিত্য সংস্কৃতির পীঠস্থান করে তুলেছিলেন
1: এই ঠাকুর পরিবারের সদস্যরা
0: এবং সেইখান থেকেও আরো অনেক ইতিহাস তৈরি হয়েছে, যার সাক্ষী এই বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা
1: এবং অবশ্যই দ্বারকানাথের বারুইপুরের বাগান বাড়ি। আমরা চলে যাব গানে। এবারে শিল্পীরা হলেন রূপঙ্কর মনোময় এবং মনোজ মুরলী নায়ার।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

সালটা 1856। সেই সময় দেবেন্দ্রনাথ বাড়ির ছেলেদের নিয়ে এবং তার ব্রাহ্মবন্ধুদের নিয়ে বরানগরের গঙ্গার ধারের একটি বাগান বাড়িতে গেছেন এবং সেখানে তারা কিছুদিন ছিলেন।

0: সময় দেবেন্দ্রনাথের বড় ছেলে দ্বিজেন্দ্রনাথ, তিনি ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গার সৌন্দর্য এবং বাগানের শোভা দেখতেন। বাড়ির বাগানে একটি শ্বেত শুভ্র মার্বেল পাথরে সবাইকে নিয়ে বসতেন মহর্ষি। আর দ্বিজেন্দ্রনাথের বরাহনগর উদ্যান সেই সময় মানে একটি কবিতা তিনি লিখেছিলেন, সেই বরাহনগর উদ্যান নামক একটি কবিতায় সেই সময় বর্ণনা পাওয়া যায়। এবং এই যে বর্ণনাটা, সেটা কিন্তু আবার আমরা সত্যেন্দ্রনাথ ঠাকুরের আমার বাল্য কথা সেখানে পাই। দ্বিজেন্দ্রনাথ কিভাবে লিখছিলেন দেখুন। শুভ্র মূর্তি কান্তিমান, শুভ্র বেশ পরিধান, উন্নত শরীর সুগঠন, বেষ্টিত স্বজনগণে ধবল প্রস্তার অশানে বসিয়া ব্রহ্মর্ষি তপধন। মানে যেহেতু আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন মহর্ষি দেবেন্দ্রনাথ, তিনি সাদা পোশাকই পরতেন, তো এই বর্ণনাটা ওই বরাহনগর বাগানবাড়িতে গঙ্গার ধারে তিনি যখন সাদা মার্বেলের ওপর বসতেন সেটা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বর্ণনা করেছেন।
1: আরও একটি, একদম, আরও একটি বাগানবাড়ির কথা বলি, কাশীর গুরুদাস মিত্রের বাগানবাড়ি। এবার একটু অন্য, মানে আমাদের বাংলার পরিসর ছেড়ে একটু বেরোই, এবং সেখানে কোথায় গেলাম, কাশীতে। 1856 সালের, হ্যাঁ একদম, 1856 সালে 3রা অক্টোবর নৌকার উত্তরা মানে নৌকায় করে উত্তরাঞ্চল ভ্রমণে রওনা হয়েছিলেন দেবেন্দ্রনাথ। তিনি তো ঘুরে বেড়াতেন, সারা বছর জুড়েই তিনি ঘুরে বেড়াতেন, এবং নভেম্বরের 20 তারিখে তিনি কাশীতে পৌঁছে সিকরোলের দিকে গিয়েছিলেন বাসা খুঁজতে। খানিকটা গিয়ে দেখেন যে একটি বাগানের মধ্যে একটা ভাঙা ফাঁকা বাড়ি পড়ে আছে, সেখানে একটি কুয়োর ধারে কয়েকজন সন্ন্যাসী কথা বলছেন। তিনি তখন মনে করলেন যে এ বাড়িটি বোধ হয় সাধারণের জন্য, তাই তিনি জিনিসপত্র নিয়ে উঠেছিলেন সেই বাড়িতে। পরের দিন কাশীর প্রসিদ্ধ রাজেন্দ্র মিত্রের পুত্র গুরুদাস মিত্র এসে তাকে জানালেন যে তাঁদের বড়ই সৌভাগ্য যে স্বয়ং দেবেন্দ্রনাথ তাঁদের বাড়িতে উঠেছেন। বাড়ির দরজা নেই, পর্দা নেই, আবরু নেই, হিম পড়ছে, রাত্রে দেবেন্দ্রনাথের না জানি কতই না কষ্ট হয়েছে, এই ভেবে তারা বিচলিত হয়ে পড়লেন। দেবেন্দ্রনাথ এখানে আসবেন, তারা যদি আগে থেকে জানতেন তবে তারা সব প্রস্তুত করে রাখতে পারতেন। এরপর সে বাড়ি দেবেন্দ্রনাথের মানে তার বসবাসের উপযোগী করে দিয়েছিলেন কিন্তু সেই গুরুদাস মিত্র। ওই বাড়িতে 10 দিন বেশ আরামেই কেটেছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের। মানে এই যে মহর্ষি ওখানে থাকবেন বলে, মহর্ষি তো এসেছিলেন এবং একটা বাড়ি খুঁজতে খুঁজতে বাই চান্স তিনি ওইখানে চলে গিয়েছিলেন, এবং ভেবেছিলেন যে এই বাড়িটির বুঝি সেইভাবে কোনো মালিকানা নেই, এটি সাধারণের জন্য, তাই সেখানে আশ্রয় নেওয়া যেতেই পারে। দেখো একটা জিনিস, বাড়িটা দেখে তার পছন্দ হয়েছে, হ্যাঁ, এবং তিনি দেখেছেন ওখানে কিছু সাধু সন্ন্যাসীরা রয়েছেন, তিনিও সেখানে চলে গেলেন। তার মানে কি,
0: যে ভাবধারায়
1: বিশ্বাসী ছিলেন, একদম
0: অভ্যস্ত ছিলেন, তার মনে হয়েছিল এই বাড়িটি বা এই পরিবেশ ঠিক তার সাথে যেন খাপ খেয়ে যায়,
1: একদম। সেই বাড়িতে দেখো জানলা ছিল না, দরজা ছিল না, সেই বাড়ির পর্দা ছিল না, মানে এক কথায় বলতে গেলে সেটি একেবারে বসবাসের উপযোগী কিন্তু ছিল না। এবং কাশীর ঠান্ডা, সেখানে রাত্রিবেলা হিম পড়ছে, সেই অবস্থায় তিনি দিব্যি এক রাত কাটিয়ে দিলেন সেখানে। তাহলে ঠাকুর পরিবারের সন্তান মহর্ষি,
0: প্রমাণিত যে চূড়ান্ত ঐশ্বর্য এবং মানে একেবারে বিলাস
1: প্রাচুর্যের দেখা, চূড়ান্ত প্রাচুর্য তিনি দেখেছেন,
0: মানে শিখরে থাকা মানুষ যার চূড়ান্ত ভোগবাদী হওয়াটাই বাস্তব ছিল, তিনি কিন্তু অনায়াসেই মাটির ধুলাতে আবার কিন্তু জীবন কাটাতে পারছেন। এইখানে এইটা যে আমরা বলছিলাম না যে ঠাকুর পরিবার মানে পায়োনিয়ার, ঠাকুর পরিবার মানে একটা সামথিং এক্সট্রাঅর্ডিনারি, এইটাই তার উদাহরণ।
1: আমরা আবারও ফিরবো বাগানবাড়ির কথায়, আবারও ফিরবো গানে, তবে তার আগে বিজ্ঞাপন বিরতি।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে, আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে, ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন, আপনিও লাগিয়ে নিন। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা আবারও আরও একটি বাগান বাড়ির প্রসঙ্গে চলে যাই। এবার একটু যাই অমৃতসরে। অমৃতসরে রামবাগানের বাগান বাড়ি। 1856 সালের অক্টোবর মাসে উত্তরাঞ্চল ভ্রমণে তিনি গিয়েছিলেন এবং ঠিক যে সময় কাশীতে গিয়েছেন তারপরে দিকে তিনি ভ্রমণে গিয়ে লাহোর ঘুরে 1857 সালের 14 ফেব্রুয়ারি অমৃতসরে পৌঁছলেন। তিনি মানে দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি। অমৃতসরে রামবাগানের কাছে একটি ভাঙা পোড়ো জঙ্গলময় বাগান বাড়িতে দুমাস ছিলেন। বাড়ির বাগানে বসেই গুরুদ্বারা থেকে ভেসে আসা শিখদের ভজন তিনি শুনতে পেতেন। কোনো দিন বন থেকে ময়ূর ময়ূরীরা এসে বাড়ির বাগানে বা উঠোনে ঘুরে বেড়াত। একলা মানে এক মেঘলা দিনে বাগানে ময়ূরীর পেখম মেলে নাচ তিনি মুগ্ধ হয়ে দেখেছিলেন এবং এই সবই জানা যায় তার আত্মজীবনী থেকে। আবারও দেখো কাশীতেও যেমন একটি মানে সেই দরজা জানলা নেই সেরকম বাড়িতে তিনি ছিলেন, রাত কাটিয়েছিলেন দিব্যি, আবারও অমৃতসরে যে বাগান বাড়িতে তিনি ছিলেন রামনগরের যে বাগান বাড়ি রামবাগানে সেখানেও কিন্তু তিনি সেরকমই একটা পরিত্যক্ত বাড়িতে তিনি দিব্যি ছিলেন এবং সেখানে তার এত ভালো লাগতো দূর থেকে শিখ সম্প্রদায়ের যে ধর্মীয় স্থান ধর্মীয় গৃহ যেটাকে আমরা বলি
1: সেই গুরুদ্বারা থেকে
0: ভজনের শব্দ ভেসে আসতো, ভজনের সুর ভেসে আসতো, সেটা তিনি শুনতেন। ময়ূর ময়ূরীরা বন থেকে এসে মাঝে মাঝে তাকে মানে তাকে বিনোদিত করার জন্য নাচটা তো দেখিয়ে যেতেন।
1: আসলে মহর্ষি তো অন্যরকম মানুষ ছিলেন। হিমালয়ের কোলে বসে তিনি ধ্যান করতেন এবং সেই সময় তিনি মানে বোলপুরের শান্তিনিকেতনের ওই অপূর্ব সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল, লাল মাটি। তো সেই মানুষটি যখন কোনো বাগান বাড়ি পছন্দ করছেন তার পছন্দটা একেবারে অন্যরকম। অমৃতসরের পর সিমলা পাহাড়ে চলে যাই আমরা। 1856 সালের অক্টোবরে ভ্রমণে বেরিয়েছিলেন মহর্ষি এবং দীর্ঘদিন ধরে তিনি সিমলা থেকে অনেকটা নানান জায়গায় ঘুরেছিলেন। এক বছর সিমলা বাজারের একটি ভাড়া বাড়িতে ছিলেন। নানা স্থান ঘুরে সিমলায় ফিরে সেই বাড়িটা 1858 সালের এপ্রিল মাসে ছেড়ে দিয়ে সিমলা পাহাড়ের চূড়োর কাছে একটা সুন্দর বাংলো ভাড়া নিয়েছিলেন এবং বাংলোটার যে প্রাকৃতিক পরিবেশ সেটা অপূর্ব ছিল, কারণ পাহাড়ের চূড়ার উপরে একটাই গাছ ছিল। আর সেই সময় যখন মহর্ষি সেখানে থাকছেন দেবেন্দ্রনাথ, সেখানে দুপুরে খাওয়ার পর তিনি পশমের চোগা গায়ে দিয়ে মনের আনন্দে আশেপাশের খালি বাগান বাড়িতে ঘুরে বেড়াতেন। কখনো কোনো নির্জন পাহাড়ের গায়ে পাথরে বসে ধ্যানে মগ্ন হয়ে একবেলা কাটিয়ে দিতেন। এক একদিন বেড়াতে বেড়াতে চলে যেতেন বন জঙ্গল ঘেরা পাহাড়ি পথ ধরে। 6 মাস এই বাড়িতে ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ।

0: কি অসাধারণ এই সমস্ত গান, সত্যি সত্যি যেন মনে হয় যে সেই সময়টাকে আমরা ছুঁয়ে ফেলছি।
1: আমরা গানটি শুনছিলাম অগ্নিপ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
0: এবারে যে বাগানবাড়ির কথা বলবো তার নাম আপনারা প্রত্যেকেই জানেন, সালটা হচ্ছে 1867। রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী তার সেই মাসে সেই বছর বিয়ে হয় এবং তার কিছুদিন আগে কিছুদিন সপরিবারে সিঁথির বাগানবাড়ি, যেটার নাম মরকতকুঞ্জ, সেখানে দেবেন্দ্রনাথ ছিলেন এবং সেইখানে জানকীনাথ ঘোষালের সাথে পরিচয় হয়ে দেবেন্দ্রনাথ খুব খুশি হয়েছিলেন। তো জানকীনাথ একদিন কে দেবেন্দ্রনাথের সাথে দেখা করতে এসেছেন এবং তখন হেমেন্দ্রনাথের একটা দুরন্ত ঘোড়া ছিল। তো এক দারোয়ান একবার মানে সেই ঘোড়াটা কাউকে পিঠে চড়তে দিত না। তো জানকীনাথ বাড়ি ফেরার সময় স্টেশনে যাওয়ার জন্য গাড়ি পাচ্ছিলেন না, তো হেমেন্দ্রনাথ বললেন যে তাহলে ওই ঘোড়াটায় চেপে আপনি চলে যান। হেমেন্দ্রনাথ ভেবেছিলেন জানকীনাথ রাজি হবে না, কারণ সবাই জানতো যে ঘোড়াটা কাউকে পিঠে চড়তে যায় না। কিন্তু অনায়াসেই জানকীনাথ সেই ঘোড়ার পিঠে চড়ে বসলেন এবং ঘোড়াটিও কিন্তু অদ্ভুতভাবে কোনো আপত্তি করল না, দিব্যি নিয়ে চলে গেল। তো সেইটা দেখে সত্যেন্দ্রনাথ, তিনি কিন্তু জ্ঞানদানন্দিনীকে জানকীনাথের এই ক্ষমতার কথা বলেছিলেন। সিঁথির মরকতকুঞ্জ, এটা ছিল পাথুরিয়াঘাটার হরকুমার ঠাকুরের বাগানবাড়ি এবং এইখানেই কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ 1876 সালের সরস্বতী পুজোর দিন গিয়েছিলেন এবং এই যে জ্যোতিরিন্দ্রমোহন ঠাকুরের বাগানবাড়ি সেইখানে গিয়ে কিন্তু তিনিও একটা অদ্ভুত ঘটনা করেন।
1: এবং এই যে মরকতকুঞ্জ ছিল, সেটা তো পাথুরিয়াঘাটের হরকুমার ঠাকুরের বাগানবাড়ি ছিল এবং এই যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন হরকুমারেরই পুত্র এবং সেই বাড়ির যে ঠিকানা সেটি ছিল 56A ব্যারাকপুর ট্রঙ্ক রোড। 1876 সালের 31 জানুয়ারি সরস্বতী পুজোর দিন মহারাজা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সিঁথির মরকতকুঞ্জের বাগানবাড়িতে দ্বিতীয় বার্ষিক কলেজ রিউনিয়নে গিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের, মানে গিয়ে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সরোজিনী নাটক থেকে কয়েকটা কবিতা পাঠ করেছিলেন স্বয়ং রবি ঠাকুর। তার মধ্যে জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, এই যে আমরা উজ্জীবনের গান বলি না, হ্যাঁ, এই যে জল জল চিতা দ্বিগুণ।

0: দেখুন এই গানটি কিন্তু ছিল একদম, মানে কবিতাটি ছিল একদম ওই রকমই। প্রশান্ত কুমার পালের মতে, যিনি রবিজীবনীকার, সেদিনই বঙ্কিমচন্দ্রকে প্রথম দেখেছিলেন রবীন্দ্রনাথ। ঠাকুরবাড়ির অনেকেই সেদিন মরকতকুঞ্জে গিয়েছিলেন। পরবর্তীকালে কিন্তু এই মরকতকুঞ্জেই স্থাপিত হয়েছিল কি, এটা তো সবারই জানা, তবু আরও একবার বলি, হ্যাঁ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়।
1: এবং এখনও সেই বিটি রোড ওই একই ঠিকানায় মরকতকুঞ্জ আজও রয়েছে ঠাকুর পরিবারের স্মৃতি বিজড়িত
0: হয়ে। এবারে শিল্পী রমা মণ্ডল।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তো মানে যেতে যেতে আরো একটা বাগান বাড়ির কথা বলে যাই, যদিও বলছি বাগান বাড়ি তবে তার নাম পাতাল বাড়ি। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের শ্যামলী বাড়িটি গৃহপ্রবেশ হয়ে গেলেও যখন টুকিটাকি কাজ চলছে তখন রবীন্দ্রনাথ বড় অধৈর্য হয়ে উঠে বললেন যে এখানে থাকলে খালি মনে হবে যে কাজ আর এগোচ্ছে না, তার চেয়ে বরং এক কাজ করি চলো, গরমের সময় বোট বাঁধা আছে ঘাটে, দু মাস স্বচ্ছন্দে কাটানো যাবে, কোথায় চলে আসব, মানে কোথায় চলে যাব সেটা যাব। 1935 সালের মে মাসের মাঝামাঝি থেকে মধ্য জুন পর্যন্ত এক মাস নিছক অবকাশ যাপনের জন্য কবি কাটালেন গঙ্গাবক্ষে পদ্মা নামক হাউস বোটে। সঙ্গী ছিলেন অনিলচন্দ ও তার স্ত্রী রানীচন্দ, আর সঙ্গে ছিল গৃহসহায়ক বনমালী। উত্তরপাড়া, শ্রীরামপুর, চন্দননগর বিভিন্ন ঘাটে থামত কবির হাউস বোট। এই সময় কয়েকটা দিন কবির বাল্য কৈশোরের স্মৃতি ঘেরা চন্দননগরে কাটিয়েছেন তারা। এই সময় লেখা বীথিকার কবিতায় ফুটে উঠেছে সেই সব স্মৃতির ছবি।
1: আরও লিখেছিলেন বিদ্রোহী, গীত ছবি, অবর্জিত, ছুটির লেখা, নিমন্ত্রণ, ছায়াছবি, নাট্যশেষ, অনেক অনেক কিছু। এবং এরপরে চন্দননগরে এসে কবি প্রথমে উঠেছিলেন চন্দননগরের বিখ্যাত পাতাল বাড়িতে, এবং সেই সময় এই প্রাচীন বাড়ির নিচের তলাটা গঙ্গার জলতলের নিচে, আর এই বাড়ির পাশেই ছিল রিভার ভিউ বাড়ি। এবং পুরসভার ফলক থেকে জানা গিয়েছিল যে এই বাড়িটিতে কিন্তু বিদ্যাসাগর এসে তার পরিবার নিয়ে ছিলেন,
0: একদম মানে সেই নিমজ্জিত ছিল বলেই বোধহয় বাড়িটির নাম হয়েছিল পাতাল বাড়ি। যাই হোক, বা রবীন্দ্র, শুধুমাত্র রবীন্দ্রনাথ নয়, ঠাকুর পরিবারের অন্যান্য সদস্যদের, মানে ঠাকুর পরিবারের স্মৃতিবিজড়িত যে সব বাগান বাড়ি সেই সব কথা নিয়ে ছিলাম আজ গান্ধরিয়া বিদিশা নীলাঞ্জনা। আমাদের এবার টাটা বলতেই হচ্ছে,
1: অবশ্যই
0: আপনারা গানে গানে থাকুন, 107 FM রেনবোর সঙ্গে থাকুন। আজকের গান্ধরিয়ার শেষ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 জন তরুণ অংশগ্রহণকারীদের প্রধানমন্ত্রী

সঙ্গে মত বিনিময় করার কথা। দুই পর্বে গত মাসে বিকশিত ভাইব্রান্ট ভিলেজ কুইজ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পবিত্র আষাঢ়ী একাদশী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই শুভ দিন ভক্তি ও করুণার শাশ্বত ভাবনাকে প্রসারিত করে। ভগবান বিঠলের আশীর্বাদে সকলের জীবন আনন্দ, সম্প্রীতি ও সমৃদ্ধিময় হয়ে উঠুক এবং উন্নত এক রাষ্ট্র গঠনের পথে আমরা এগিয়ে যাব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অফ অনরিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। শ্রীমতী মুর্মুর সর্বজনীন সেবা, শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয়ের প্রতি তাঁর ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত রোমানিয়া সম্পর্ককে আরও গভীর করে তুলতে তাঁর অবদানের জন্য রাষ্ট্রপতি মুর্মুকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। ভুল তথ্য ছড়ানোর জন্য এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটি ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, তিনি এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদকজয়ী ঝান্ডু কুমারকে অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের ভারোত্তোলনের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় রাউন্ডে 190 কেজি ওজন তুলে 130.9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তথা পদক জয় নিশ্চিত করেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। বিগত সরকারের আমলে বকেয়া থাকা এ ধরনের 28টি রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রিপোর্টগুলি নিয়ে পরবর্তীতে একটি বিশেষ অধিবেশন ডেকে বিস্তারিত আলোচনা হবে বলেও ঘোষণা করেন তিনি। তাঁর দাবি, এই রিপোর্টগুলি রাজ্যের আর্থিক অবস্থার প্রকৃত চিত্র তুলে ধরবে এবং কেন রাজ্য 8 লক্ষ কোটিরও বেশি আর্থিক ঘাটতির মুখে তার ব্যাখ্যাও মিলবে এখান থেকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। কেন্দ্রীয় সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল একথা জানান। শ্রী নাড্ডা ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল কংগ্রেস জনতা পার্টির সিজেপির প্রতিনিধিদের সঙ্গে এক দফা বৈঠক করেন। কোচবিহারের দিনহাটা 2 ব্লকের 2 নম্বর বুড়িরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্যা কৃষ্ণা কাবেরী বর্মনের বাড়ি থেকে আজ একাধিক জবকার্ড, পোস্ট অফিসের পাসবুক ও সরকারি কৃষি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা উদ্ধার হওয়া নথি ও সামগ্রী প্রশাসনের হাতে তুলে দিয়ে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। আজ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ জয়ের লক্ষ্যে ভারতীয় দল দ্বিতীয় টি-20 ম্যাচে মাঠে নামবে। ভারতীয় সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। সিরিজের প্রথম এবং

0: প্রথম ম্যাচের বৈভব সূর্যবংশীর বিধ্বংসী অর্ধশতক এবং মায়াঙ্ক যাদবের নেতৃত্বে দলের নিয়ন্ত্রিত বোলিং পারফরম্যান্স 7 উইকেটে জয় পেয়ে ভারত ইতিমধ্যেই সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে আছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক রসময়ীর রসিকতা, কাহিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ বুলবুল চৌধুরী, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়, নাট্যানুষ্ঠান রসময়ীর রসিকতা।

0: বে করবে?
1: করবই তো।
0: বলি আমাকে ছাড়ান দে, আবার বে করবে তুমি?
1: নিশ্চয় করবো, তোমার নাতি যেটা খাবেন না।
0: রসো, দেখাচ্ছি মজা।
1: সারাটা জীবনই তো মজাই দেখিয়ে এলে। রশি, বলি কি এখন একটু ধীর স্থির হও, বয়স তো কম হলো না।
0: কি, আমি ধীর স্থির হব? খুরি ভাসুর পা মিলে আবার বের ব্যবস্থা করছো?
1: করবই তো।
0: বলি আমি কি জানি না কিছু? কান নেই আমার, শুনতে পাইনি আমি।
1: তুমি আবার শুনতে পাবে না,
0: গোপনে গোপনে পরামর্শ করছো, হ্যাঁ জানি না আমি কিছু।
1: আর রশি, একটু বোঝার চেষ্টা করো।
0: কি বুঝবো?
1: আরে খুড়িমা বলছিলেন মানে আমাদের একটাও বাচ্চা কাচ্চা হলো না, তাই
0: তাই তুমি বে করতে ছুটছ
1: না? মানে এখন তো তোমার আর মানে
0: হ্যাঁ বাচ্চা কাচ্চা হবে না, আমি বুড়ি হয়ে গেছি তাই বুঝি ছুটছ করছি কাচার খোঁজে। ঘর যাবো, বাপ হওয়ার মজা তোমার ঘোচাবো যদি অন্য জায়গায় বে করো।
1: হা, কি মুশকিল। আচ্ছা, একটা বাচ্চা বাড়িতে থাকলে সে তো তোমাকেও মা বলে চিনবে।
0: দরকার নেই আমার এমন পরশু আগে হওয়ার। সতীনের পর সে আমাকে মা মা বলে ডাকবে আর আমি অমনি গলে গলে যাব, তাই মনে ভেবেছো তুমি না? ঝাটটা মেরে দূর দূর করে দেবো, মুখে নোড়ো জ্বালে দেবো।
1: ছি ছি ছি, আশ্চর্য মেয়ে মানুষ তো তুমি। আচ্ছা আচ্ছা, তোমার নাম কে রসময়ী রেখেছিল বলতে পারো? তাকে একবার গড় করতে ইচ্ছে করছে। রসময়ী, রস তো একবারে গড়িয়ে পড়ছে, রস না একবারে রৌদ্র রস।
0: আমাকে তুমি গাল পাচ্ছ? আর তোমার সাহস তোমার বলে রশি বামনিকে তুমি চেনো না? না
1: আবার
0: আমার বাপ পিতে মা তুলে গতা, জানো জানো আমি রেগে গেলাম।
1: কান্দান নি
0: কে, আবার গাল পাচ্ছ তুমি?
1: তুমি থামবে, যাবে এখান থেকে?
0: কেন যাব বলি, কেন যাব? আমাকে না তাড়াতে পারলে সুবিধা হচ্ছে না? না যাব না, এক পাও নড়বো না এখান থেকে। বে করে বউ আনবে না, সোহাগ করে তাকে পাশে নিয়ে ঘুমোবে, আল্লাহকে গলে যাচ্ছে। দেখো না, যখন ঘুমোবে তোমার বুকে দশ মণি পাথর চাপিয়ে দেব, তোমার বউকে গলা টিপবে না।
1: এই তো আচ্ছা, যারা দম করে মারলে এই আমি চললাম, তুমি থাকো এখানে, তোমার মুখ দর্শন করবার জন্য আর আমি ফিরছি না।
0: দেখা যাবে, দেখা যাবে। মুরত্ব কত, এই রশি বামনি ঠায় আসতে হবে, এই বলে দিন মেলানিয়া।
1: থামো থামো থামো থামো, ও গাড়ুয়া থামো গাড়ি, এসে গেছি এসে গেছি।
2: আগে বলতে হবে নি কথা, আমার গরু গুলানো আপনকার ঘর চেনে, ওরা নিজেরাই খেয়ে যাবে।
1: সে তো বুঝলাম, কিন্তু কারো সাড়া শব্দ পাচ্ছি না, যে গেল কোথায় সব?
2: গাড়ি নিয়ে ফেরতেছি, মা ঠাকুর দেখে বললে বাবা আমার একটু হেলি সৌরে দে আসবে, আমি বাপের বাড়ি যাবো। আমার তো আর কোনো কাজ ছিল নি, ভাবলুম দে আসি। তা মা ঠাকুর আমার দুটো টাকাও দিলেন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, এই না এই না, তোমার ভাড়া বাবদ ছ আনা, এই না।
2: এই ফের নাম গো কর্তা,
1: ফের নাম
2: চলি।
1: বাঁচা গেল, কদিন একটু হাত পা ছড়িয়ে বাস করতে পারবো। ফিরে এসে ওই রণচণ্ডী মূর্তি দেখলেই হয়েছিল আর কি, আবার পালাতে হতো। থাক থাক, বাপের বাড়ি থাক ভাগ্যি, আর আনছি না। হ্যাঁ, খুড়িমাকে বলবো কোথায় যেন তার ওই সইয়ের নাতনি আছে, আমি ওখানেই ফের বিয়ে করবো। হ্যাঁ
3: দিদি, এরকমটা তো আর কখনো হয়নি। আগে আগে দুদিন তিন দিন কি বড় জোর দিন সাতেক বাদেই দাঁতে কুটো কেটে এসত, আমার পায়ে ধরে সাধ্যি সাধনা করে নিয়ে যেত। এবারে মাসিক কালের ওপর হলো, তেনার তো পাত্তা নেই গো দিদি।
4: তাই তো দেখছি। এই ওপাড়ার গোপাল বলতেছিল খেতুর নাকি আবার বিয়ে করবে, দিনক্ষণ নাকি সব স্থির হয়েছে।
3: কি কি করবে আবার বিয়ে?
4: হ্যাঁ
3: ও গো, আমার কি স্বপ্ন হলো গো, বলি আমি এখন কি করি, নিজের চুল ছিঁড়ে না দাঁত ভাঙি।
4: রশি চুপ
3: কর। ও গো, কে আমাকে কাপড়টা এনে দেবে গো? সত্যি সত্যি সে মিংসি আমার বে করছে কিনা
4: খবর আর কে দেবে বল। মাও তো বেঁচে নেই যে তাদের এত মাথা ব্যথা হবে, আর ভাই দুটো হয়েছে তেমনি, একটা ওই নবীন, ওটা তো সাত সকালে চলে যায় কারখানায় ওই কাঁচড়া পাড়ায়, আর সুবোধ স্কুল টিস্কুল ছেড়ে বাড়িতে বসে থাকবে, তবে কুটোটি নাড়বে।
3: ও দিদি গো, তুমি ওই গোপালকে ডেকে পাঠাও, ওর কাছ থেকে ভালো করে খবর না।
4: আচ্ছা আচ্ছা,
3: আমি যে শুনে ইস্তকা সইতে পারছি না, আমার হাত পা যে হিম হয়ে যাচ্ছে গো দিদি।
4: রশি তুই একটু স্থির হ দেখি, বিকেলে গোপাল স্কুল থেকে ফিরবে যখন ওকে ডেকে জিগুলি হলো। চুপ কর চুপ কর।
5: আমায় ডাকছিলে পিসিমা?
4: এই যে বাবা গোপাল, আমার মানিক, আমার দি, আমার মানিক, মানিক আমার। এসো বাবা, বসো তো বসো। তাই না, এই সন্দেহ রসগোল্লাগুলো খেয়ে ফেলো তো মানিক আমার, খাও।
6: আহ দিদি, বলি জিগো না খপরটা।
4: অমন হুটপাট করলি কি হয়, গলায় রসগোল্লা গেটকে যাবে নি?
5: বলো না পিসিমা কি বলবে।
4: হ্যাঁ বলছি বলছি বলছি, বলি কি বাবা গোপাল, শুনলুম আমাদের খেতুর নাকি আবার বিয়ে করছে, কথাটা কি সত্যি?
5: হ্যাঁ সত্যি বই কি, আমাদের ক্লাসে সুরেশ বলে একটা ছেলে পড়ে, চুঁচুড়ে তার মামার বাড়ি, তারই মামাতো বোনের সঙ্গে তো বিয়ে গো।
4: বাবা গোপাল, মানিকা আমার, তুমি ঠিক জানো?
5: জানি বই কি, সুরেশই তো আমায় বলেছে, দিনও স্থির হয়ে গেছে গো।
4: তার মামার নামটা কি বাপ?
5: ওই হরিশ্চন্দ্র চাটুজ্জে, জজ আদালতে কাজ করেন।
4: ও তো তাদের বাড়িটি তুমি চেনো নাকি মানে?
5: হ্যাঁ চিনি বই কি, সুরেশের সঙ্গে কতবার গেছি।
4: তা বলি কি গোপাল, শোনা মানিক, সেই মেয়েটির বয়স কতটা হবে?
5: তা পিসি আমাদেরই বয়সী হবে।
4: মানে এই 12

0: কি 13 বছর। তা বলি কি মানিক, দেখতে কেমন?
1: তা বেশ সুন্দর পানা গো।
2: শুনলে শুনলে দিদি, শোনো তো রসি, চুপ কর তো।
1: চুপ করবে
0: বাবা গোপাল, কাল একবারটি আমাদের দুবোনকে সে বাড়িতে নিয়ে যেতে পারো।
1: কেন?
0: নকি বাপ আমার, কাল একবারটি আমায় নিয়ে চলো বাপ।
1: কখন?

0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল দুপুরে আমি আসবো কোন।
1: আচ্ছা
0: আর যাই গো পিসি।
1: যাই বলতে নেই বাপ, বলো আসি। দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ চুমছ।
0: পিসি এসে গেছি। এই কচন, থামো থামো থামো।
1: এই বাড়ি?
0: হ্যাঁ পিসি, এই বাড়ি। এটা খিড়কির দরজা, মেয়েরা রয়েছে। তোমরা যাও, আমি ততক্ষণ এই গাড়িতেই বসি। আবার ফিরবে তো?
1: হ্যাঁ বাপ, আমরা এক্ষুনি যাব। দুটো কথা বই তো নয়, তুমি ততক্ষণ এই নাও, এই এই যে নারকুল নারগুলো বসে বসে খা।
0: ঠিক আছে, তাড়াতাড়ি এসো পিসি। দুগ্গা দুগ্গা।
1: তোমরা কারা বাছা? আমরা হেলি শহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এইছি গো। ও তা এসো বাছা, এসো এসো। এই বসো বসো। তা হ্যাঁ বাছা, তোমরা কি মনে করে এসেছো গো? তোমাদের মেয়ের নাকি বিয়ে? হ্যাঁ গো, আমার ছোট মেয়েটির বিয়ে।
2: কবে?
1: ও মা, এই তো মাঘ মাসে, বিশে মাঘ দিন স্থির হয়ে গেছে।
2: ও তা পাত্রটি কে গা?
1: পাত্র হচ্ছে যে ক্ষেতন মোহন চক্রবর্তী। হ্যাঁ গো, হুগলিতে মুক্তারি করে।
2: ও বলি কি, সতীনের ওপর মেয়ে দিচ্ছ বাছা?
1: ও মা, তোমরা চেনো নাকি?
2: চিনি রে, আমার খুব চিনি, আমাদের গ্রামেই তো বিয়ে করেছে গো।
1: উমা তাই নাকি? হ্যাঁ সত্যি নাচে বটে, তবে সে সেই বউকে পেজ্জ বউ করেছে।
2: করাচ্ছি মিনিষের আমি দঁত ভঙ্গ।
1: আর ও সেই বলি থামবি।
2: তা বাছা, কেন তেজ্জ করেছে শুনেছ কিছু গা?
1: মা শুনেছি গো, শুনেছি সেই বউটা নাকি বড় দজ্জা।
2: কি? আমি দজ্জা?
3: রে কোথা গেল, কোথা গেল? কি পাই? হ্যাঁ রশি, কি পাই? হ্যাঁ এই তো পেয়েছি
1: রশি, এই তো পেয়েছি ঝাঁটা। রশি এই ঝাঁটা দিয়ে রশি দে করব। কেন কেন বলে, আর কি মরার জায়গা পেলে না? বলে জায়গা পেলে না, বলে আমার স্বামী ছাড়া কি কোনো মেয়ে অন্য পাত্তা জুটলো না? বলে কোনো পাত্তা জুটলো না বলে।
4: চলো দিদি বাড়ি চলো।
5: হ্যাঁ চলো।
1: যাবে কোথায়, যাবে কোথায়? দারোগা শোক পাবে যে। ও
3: তো বেরে নিকুতি করেছে তোর দারোগার। এই আমার মাথায় খুন চেপেছে, কোথায় গেল? কোথায়? এই তো এই তো আসবটি, এসো আমার কাছে এসো। আগামী সময়কে খুন ফাঁসি যাব। এসো দারোগা দেখাচ্ছে আমাকে।
6: বললে কি হরিশ মুক্তার, মেয়ের বিয়ে তো তোমার সঙ্গে পাকা করেছিল।
7: সে কথা তুলে আর লজ্জা দেবেন না খুড়ো মশাই, আজই তার সঙ্গে আদালতে দেখা হয়েছিল। ছি ছি ছি, এক বিশ্রী একবার অনার সৃষ্টি কাণ্ড করেছে ওই আপনার ইয়ে ওই বৌমা।
6: তা তিনি আবার এর মধ্যে এলেন কোত্থেকে? তিনি তো তার পিত্রালয়ে আছেন শুনেছি।
7: আরে সেটাই তো কথা, সেটাই তো কথা। হালি শহর থেকে তিনি গেছিলেন ওই চুঁচুড়ো, সেখানে গিয়ে এক অনর্থক বাঁধিয়ে এসেছেন। আচ্ছা হরিশবাবু বললেন সে খুনে মেয়ে মানুষ, বিয়ে দিলে আমার মেয়েকে খুন করবে। তুমি বাবু অন্যত্র চেষ্টা করে দেখো।
6: তাই তো, কি করা যায় বলো দেখিনি। দেখুন এ তো বড় মুশকিলে ফেললে দেখি। কোন গাড়িতে কে এলো বুঝি আবার?
1: আমি
6: কি কি করবে না আমার সব জানিও।

0: যাবে না? এই ব্যাপার, এমন ভাবে তাকিয়ে আছে যেন ভস্ম করে দেবে মনে হচ্ছে। তো হঠাৎ এখানে কি মনে করে?
1: একটা ছেড়াদের জোগাড় করতে।
0: ছেড়াদটা কার?
1: হরিশ মুক্তারের মেয়ে আর মেয়ের মায়ের।
0: তাহলে দুটো ছেড়াদ বলো, সঙ্গে সঙ্গে অমনি নিজেরটাও সেরে নিলে পারতে।
1: সেটি এখন হবেনি, বুড়ো বয়সে বিয়ে করছো শুনলাম।
0: করছি তো, করবো না কেন? তোমার ভয় নাকি?
1: করেই দেখো না একবার।
0: হ্যাঁ, কি করবে তুমি, কি করবে?
1: না না না, এমন কিছু না, শুধু আঁশবটি দে, সে মেয়ের নাকটা কেটে দেবো আর বুকে একখানা দশ মুনে পাথর চেপে দেবো।
0: আর তোমার নাকটা কানটা যদি কেউ কেটে দেয়?
1: এসো না, কাটো না, তুমি নিজেই কাটো না। হয় সম্বন্ধ পাকা হলে খাপড়টা দিয়ে চুপি চুপি শুভকর্মটা আবার সেরে ফেলো না, কেমন?
0: না মরলে আর বিয়ে করছি না। মরবে কবে?
1: আমি মরবো কবে জিজ্ঞাসা?
0: হ্যাঁ,
1: যখন আর কেউ তোমার মেয়ে দিতে আজই হবে না, তখন আমি মরবো।
0: ওই কি জ্বালাতে পড়লাম রে বাবা!
1: তাহলে ওই কথাই ওই না, দিদি অপরায় তার জায়ের বাড়ি এসে ভাবলাম এই সঙ্গে এসে তোমার সামনে দুটো মনের কথা কয়ে যাই।
0: কথা
1: এখন তবে আসি, কেমন?
2: পিসেমশাই, পিসেমশাই, পিসেমশাই, এক্ষুনি চলুন হেলি শহরে, পিসি দারুণ ব্যামো, একবারটি আপনাকে দেখতে চাচ্ছে।
0: কে? গোপাল নাকি?
2: হ্যাঁ।
0: রঙ্গ করবার লোক পেলে না বাবু? শেষে আমাকেই ঠাউরালে, বলি তোমার পিসির এই চালাকে আমি বুঝতে পারিনি ভাবো। আমি সেখানে যাই আর তিনি ভাববেন বুঝবো আমি তাকে সাধতে গেছি। কাজ নেই বাবু আমার, হালি শহর গিয়ে তুমি ভালো ভালো এসো তো, এসো।
2: না গো পিসে মশাই, রশি পিসি সত্যি সত্যি দারুণ ব্যামো, কোবরে দেশে জবাব দিয়ে গেছেন, বলেছেন এ রুগী আর বাঁচবে না, তাই তো বিনি পিসি আমায় আপনার কাছে পাঠালেন একবার ধরে নিয়ে যেতে।
0: বিনি পিসি?
2: হ্যাঁ, বললেন একবার নিহায় শেষ দেখাটুকু দেখে যাক, অমনি সতীলক্ষ্মীকে একটু পায়ের ধুলো দিয়ে দেবে।
0: বলিস কি রে, এমন অবস্থা? তাহলে তো একবার যেতে হচ্ছে, চল চল চল চল চল চল। রশি, রশি, রশি, রশি, তোমার এমন অবস্থা? একবারটি আমাকে আগে খবর পাঠালেন না কেন রশি? কি শরীরে হাল হয়েছে গো?
3: তোমাকে অনেক জ্বালিয়েছি।
0: না না, এমন কি আর জ্বালিয়েছো?
3: অনেক কষ্ট দিয়েছি।
0: না,
3: আমাকে তুমি ক্ষমা করে দিও।
0: অমন করে বলো না গো।
3: তোমার তোমার পা দুটি যাবার সময় একটু তোমার পায়ে ধুলো নিয়ে যাই, নইলে মরেও যে শান্তি পাবো
0: না। বলো না গো,
3: কি শান্তি!
0: রশি,
3: এবার বড্ড ঘুম পাচ্ছে।
0: রশি,
3: আমি একটু ঘুমোই।
4: রশি,
3: তুমি আমার পাশ দিতে
0: বসো। বসছি রশি, বসছি।
3: আগে আমাকে ছেড়ে তুমি কোথাও যেও
0: না। রশি, কোথাও যাবো না, কোথাও যাবো না।
3: আমাকে তুমি ভুলে যেও না।
0: না, ভুলবো না রশি।
3: আমাকে একটু
0: জল, ও দিদি একটু জল, জল একটু। রশি, রশি, রশি, রশি, রশি, এইভাবে সব শেষ হয়ে গেল দিদি।
4: ক্ষেত্র অনেক দুঃখ নে মেয়েটা বলো, ক্ষেত্র এইবার ভগবানের কাছে বলো যেন মেয়েটা একটু শান্তি পায়।
0: শান্তি পায় রশি, যেন শান্তি পায়।

0: কি আর বলি বলো ক্ষেত্র, বৌমা চলে গেছেন, আমাদের ছেলে তা তো প্রায় বছরখানেক হলো, তিনি তো গিয়ে শান্তি পেয়েছেন, কিন্তু তোমার অবস্থাটা কি হয়েছে একবার দেখেছো? হ্যাঁ, সময় মতো খাওয়া নেই, নামা নেই, না না না না ক্ষেত্র, এইভাবে চললে তুমি না হোক কোনদিন একটা কঠিন ব্যারামে পড়ে যাবে।
1: না না খুড়ুমশাই, আমি ঠিকই আছি।
0: আরে তোমার মনে হচ্ছে তুমি ঠিক আছো, আরে বাবার রুগী সে কি বুঝতে পারে তার কি রোগ হচ্ছে? শোনো ক্ষেত্র, না না না তুমি এবার আর আপত্তি করো না। তোমার খুড়িমা বলছিলেন, আরে ওই যে রজনীকান্ত ঘোষালের মেয়েটি, দেখেছো মেয়েটিকে? আমি বলি কি ওখানেই তুমি দড়ি টড়ি বেঁধে ঝুলে পড়ো
1: আগে।
0: আরে আরে বাবা উদ্বাহু বন্ধনে ঝুলে পড়ার কথা বলছিল।
1: না না না না কুড়ুমশাই, এই বয়সে নতুন করে আর দ্বার পরিগ্রহ করার কথা না না আমি ভাবনায় আনতে পারি।
0: আরে কি এমন বয়সটা হয়েছে তোমার শুনি? কত বয়সটা কত? বিশেষ রজনী ঘোষাল, তিনি নিজে হলেন একজন ইংরেজি লেখাপড়া জানা ব্যক্তি, তাছাড়া তাঁর গ্রামের জমিদারের নাই তিনি। ওখানে তোমার সম্বন্ধটা ঠিক হলে ওখানকার মামলা মকদ্দমা তোমার কাজকর্মগুলো সব তো তোমার হাতেই আসবে।
1: না না আমি বলছিলাম কি,
0: না না না না শোনো শোনো ক্ষেত্র, না এই ব্যাপারে তুমি আর কোনো কথাটি বলো না। ও তোমার খুড়িমা, তিনি যা করবেন। আরে ও কি, ও কে কে আসছে আবার?
1: কে
0: ডাকিওন না
1: চিঠি
0: দেখো তো ক্ষেত্র, বোধহয় তোমারই কোনো চিঠি এসেছে।
1: আগে হ্যাঁ দেখি খুড়ুমশাই, দেখ দা চিঠি দা। এ কি, এ কার চিঠি? শিরোনামে এ কার হাতের লেখা?
0: এই চিঠি এলো ক্ষেত্র
1: আগে? হ্যাঁ
0: কোথা চিঠি, কোন দুঃসংবাদ নয় তো?
1: বুঝতে পারছি না খুড়ুমশাই, আমি কিছু ভাবতে পারছি না। চিঠিটা চিঠিটা আপনি পড়ুন।
0: দেখি দেখি দেখি তা তা চশমাটা, আমার চশমাটা কোথায়? হ্যাঁ বেশ বেশ, দেখি দেখি কি আবার এই অবালায় চিঠি পাঠা। ছি ছি দুগ্গা সহায় পেন নাম পূর্বক নিবেদনঞ্চ বিশেষ
2: তোমার মতিচ্ছন্ন ধরিয়াছে, মনে করিয়াছ অসময়ী মরিয়াছে আপদ গাছে, এবার বিবাহ করি। আমি মরিয়াছি বটে, কিন্তু তাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনেও করিও না। বাড়ির সম্মুখে যে বড় বটগাছ আছে তাইতে আমি আজকাল বাস করিতেছি। তুমি কি করো, কোথায় যাও, সমস্তই আমি সেখানে বসিয়া দেখিতেছি। আত্মীরে গাছ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার শয়ন ঘরে যাই, তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়াই। এক একবার ইচ্ছে করে তোমার গলাটা টিপিয়া দিয়া তোমাকেও আমার সঙ্গী করি। আমার এখানে বড্ড একলা বোধ হয় গো, আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে। আমার গায়ের মাংস চামড়া আর কিছুই নাই, খালি হার আছে তাও সাদা নয়। গঙ্গাস্তীরে আমাকে যে পোড়াইয়াছিলে তাহাতে হাড়গুলো কালো কালো হইয়া গিয়াছে। যা হোক, নিজের রূপ বর্ণনা নিজে মুখে শোভা পায় না, বিবাহ করিও না, করিলে তোমার নলাটে অশেষ দুঃখতি আছে। অসময়ী
0: কার হাতের লেখা চিনতে পারছো?
1: আগে খুব চিনি, তারই হাতের লেখা।
3: আমি বলছেন কি অন্য কেউ জাল করেনি তো?
1: ভগবান জানেন।
3: জয়রাম জয়রাম সীতারাম রাম রাম রাম।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা খুড়োমশাই, আচ্ছা খুড়োমশাই, এই ভূতে কখনো চিঠি লেখে?
3: ভূত বলতে নেই, ভূত বলতে নেই বাবা, কিন্তু বল উপদেবতা
1: উপদেবতা
3: উপদেবতা রাম রাম রাম রাম রাম রাম রাম। আচ্ছা খেতর
1: আগে
3: বলি, আচ্ছা এইসব কারো বদমাইশি নয় তো?
1: আমি তো তাই ভাবছি,
3: মানে অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা আমি শুনেছি বটে, কিন্তু এইরকমটা তো কখনো শোনা যায়নি। বলি ওরা কি চিঠিও লিখতে পারে? বেশি কিছু বিশ্বাস নেই, আজকাল কত রকম নতুন নতুন ইয়ে মানে ওরা বেরিয়েছেন তো, একটা চিঠি লেখা সে আর তার অসাধ্যটা কি বলছেন কি বাবা?
1: আগে বলুন।
3: আচ্ছা বৌমার বৌমার কোনো পুরনো চিঠি নেই?
1: আরে হ্যাঁ তা নিশ্চয়ই আছে,
3: দেখো না দেখো না একবার মিলিয়ে যাই।
1: আগে আগে দেখছি, আপনি একটু বসুন একটু বসুন না। দেখুন একই হাতের লেখা দেখছি,
3: দেখি দেখি
1: দেখুন,
3: কি সর্বনাশ, এই কোথাকার ছাপ দেখো তো,
1: আগে হুগলির ছাপ কালকের তারিখ।
3: রাম রাম রাম রাম রাম রাম।
1: অকুড়োমশাই অকুড়োমশাই, না কি করা যায় বলুন তো, বিয়েটা বন্ধ করে দেবে?
0: না না আমি তো তার কোনো দরকারই দেখছি,
1: কিন্তু যদি কোনো এই উপদ্রব অত্যাচার হয়?
0: আরে আমি তো বাবা ভয়ের কোনো কারণ নেই।
1: ওই যে লিখেছে, ওই যে লিখেছে ইচ্ছে করে তোমার গলাটা টিপে দিই।
0: কি কি কি গলা টিপে দেবে?
1: আগে
0: না তাবার তা পারবে না, আরে রুক স্বামী তো বটে, আরে তোমার গলা টিপে মারলে তিনি তো বিধবা হবেন।
1: হ্যাঁ তা বিধবা হবেন। আরে এই খুড়োমশাই, আরে তিনি আর বিধবা হবেন কি করে, তিনি তো এখন শতভাগ বিধবার ঊর্ধ্বে।
0: তাই তো বটে তাই তো বটে, দেখেছো? আচ্ছা কি হে দেখো তুমি, এই গোলমেলে আমার একেবারে মাথা ঠিক নেই। ও খেতো খেতো, আমি আমি এখন চলি তাহলে।
1: চলে যাবেন আপনি?
0: ও ও ওই দেখো ওই দেখো বট গাছে ডালে কে যেন পা জ্বলিয়ে বসে আছে খেতো। ওই দেখো দেখো কে যেন আমার হাসছে।
1: ও তো কাঠ বেড়ালি কাঠ বেড়ালি।
0: ও বাবা ও এখন বলছি উনি কাঠ বেড়ালি রূপ ধরেছে, খেতো আমি চলি।
1: না না আমি যাবো চলি
4: তা একরকম ভালোই ভালোই পাত্রের আশীর্বাদ তো সম্পন্ন হলো। এবার আমি একটু নিশ্চিন্ত হলাম, বয়স তো হচ্ছে, এই ছোট কন্যাটিকে পার না করলে বলা তো যায় না কবে আছি কবে নেই।
0: ছি ছি এসব কি বলছেন বিহাই মশাই, আচ্ছা এখনই আপনাদের মধ্যে যদি এসব চিন্তা আসে তা আমরা কোথায় যাই বলুন দেখিনি। হ্যাঁ আরে বয়স তো আমারও কম হলো না, এই কথাই তো কালকে বলছিলাম ক্ষেত্রকে, তা ও তো এতদিনে রাজি হচ্ছিল না, আপনাকে তো বলেছিলুম সেই চিঠির কথা।
4: হ্যাঁ সেই চিঠির কথা একটা কি যেন বলছিলেন বটে।
5: ক্ষেত্রবাবু আপনার স্ত্রী হয় বেঁচে আছেন নয় তো চিঠিটা জাল, কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস যে এই চিঠি জাল নয় তারই হাতের লেখা। চিঠি যদি জাল না হয় তবে তো ধরে নিতেই হচ্ছে যে আপনার স্ত্রী বেঁচে আছেন, আর এক্ষেত্রেও দেখুন ভূত স্বয়ং বাড়ির সামনের বটগাছে থাকেন। চিঠি যখন তিনি লিখতে পারেন তখন অনায়াসী মূর্তি ধরে নিজের বক্তব্য বলে যেতে পারেন।
3: জয়রাম জয়রাম সীতা,
5: কিন্তু তিনি তা না করে খাম কাগজ কালি কলম জোগাড় করার চেষ্টা করলেন, এইটুকু থেকে এইটুকু চিঠিখানা বটগাছ থেকে নেমে টেবিলের উপর রেখে গেলেই হতো, অথচ তা না করে তিনি এক মাইল দূরের পোস্ট অফিস থেকে পোস্ট করলেন, আবার দুটো পয়সা খরচ করে ডাক টিকিটও কিনলেন। মশাই ভৌতিক জগতের পয়সা যদি এতই সস্তা হয় তবে আমি না হয় সেখানে গিয়ে প্র্যাকটিস করতে রাজি আছি, কি বলেন?
6: দেখুন মশাই জিনিসটা এরকম হাসি তামাশার নয়, এটা একটা গভীর বিষয়, অনেক চর্চা অনেক আলোচনা না করে এ ব্যাপারে মত দেওয়া মোটেই উচিত নয়। আমার কাছে না আমার কাছে এর উপরে অনেক ভালো ভালো বই আছে, আপনাকে আমি পড়তে দেবো, আর তাতেই প্রমাণ পাবেন যে ভূত আছে এবং তারা চিঠিও লিখতে পারে।
5: তখন থেকে ভূত ভূত খেত খেত
1: আগে খুলে
5: বাবা দেখো দেখো আবার ডাক পিও না আসছে
6: ডাক
5: আবারও বুঝি
1: হ্যাঁ দেখি দেখ

0: 그럼 오자이. 아바로 쉐이.
1: 치치 두가 사하이. 벤남 뿌뽁 니베다는 조비세스. 또 সাহস তোমার আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছে। তুমি মনে করিয়াছো আমি তোমায় যে পত্র দেছিলাম তা ফাঁকা আওয়াজ। রসিবামনি তেমন মেয়ে নয়, আমি মানা করা সত্ত্বেও বিয়ে করিবে। এখনো সাবধান হও, এ দুম্মতি পরিত্যাগ করো, নইলে একদিন গভীর রাত্রিরে তুমি যখন ঘুমাইয়া থাকিবে বটগাছ হইতে নামিয়া তোমার বুকে একখান দশ মুনি পাথর চাপাইয়া দিবে, ঘুমার ভাঙিবে না। অসময়।
0: বাবা সুরেন্দ্র, এবার কেমন বুঝছো? যদিও আমি বলি বিংশ শতাব্দীতে ভূত নেই, কিন্তু এখানে যে আমাকেও হার মানতে হলো।
2: আচ্ছা ক্ষেত্রবাবু,
3: আগে
2: বেশ ভালো করে দেখে বলুন তো, এ আপনার স্ত্রীর হাতের লেখাই বটে?
3: আগে এ বিষয়ে আর কোনো দ্বিমতই নেই। এ দেখুন না, বিশেষ সহায় এই সমস্ত তিনি লেখার সময় দেখুন যেখানে যেখানে ঠিক বানান ভুল করতেন, এই চিঠিগুলো তো ঠিক সেখানে সেখানেই বানান ভুল। তাছাড়া জীবিতকালে তিনি মুখে যা বলতেন এই চিঠিগুলো তো ঠিক সেই একই রকমের কথা লেখা রয়েছে।
4: কে সুরেন্দ্রবাবু, এবার আমার কথা তো বিশ্বাসই করছিলেন না, এখন হাতে নাতে প্রমাণ পেলেন তো?
2: আচ্ছা ক্ষেত্রবাবু,
3: আগে
2: আপনার স্ত্রীর মৃত্যুর সময় আপনি নিজে সেখানে উপস্থিত ছিলেন তো?
3: আগে ছিলাম বই কি,
2: ঘাটে গিয়েছিলেন?
3: হ্যাঁ গিয়েছিলাম।
2: আচ্ছা, চিতায় দেহ রাখবার পর আপনি তার মুখখানি আর দেখেছিলেন?
3: দেখিনি। আবার আমি নিজেই তো মুখাগ্নি করেছি। না না, এই বিষয়ে কোনো ভুল হয়নি।
2: আমি চলি ক্ষেত্রবাবু।
3: আগে এর মধ্যে যাবেন?
4: সে কি সবটা না দেখেই?
2: না, আমার একটু কাজ ছিল, তাড়াতাড়ি ফিরতে হবে।
0: যেতে দাও, যেতে দাও, ছোকরা বড়ই ভয় পেয়েছে। কিন্তু আমাদের তো আর বসার সময় নেই বেয়াই মশাই, আজ বরং চলি, কেমন?
5: যাবেন? আচ্ছা আসুন তবে। কি আর বলি বেয়াই মশাই, বড়ই ভিড়ে মনে পড়েছি বুঝলেন।
0: দেখি
5: যে হবে। জয় না সীতারাম, রাম রাম, রাম রাম, রাম রাম, রাম রাম।
6: দেখো কেতর,
3: আগে
6: আমি বলি কি বাবা, বিয়েটা এখন নয় বন্ধই রাখা যাক। ব্যাপারটা ক্রমেই গুরুতর হয়ে দাঁড়ালো আমার মতে। দেখো বাবা, বছর তো পূর্ণ হয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি না হয় গয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো।
3: পিণ্ড?
6: হ্যাঁ, উদ্ধার হয়ে যাবেন, তারপর নির্বিঘ্নে শুভকর্মটা সম্পন্ন করা যাবে।
3: তা বেশ, সে তো ভালো কথাই।
6: হ্যাঁ বাবা, আমি তবে সেই মর্মে ওদের পত্র দিয়ে দিই, বিবাহের দিন বরং পিছিয়ে দেওয়া যাক। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ আমি তাহলে চলি এখন, তোমার খুড়িমা আমার ভাত টাত বেড়ে হয়তো পড়ে আছে।
3: আসুন আসুন আসুন খুড়ো মশাই, আসুন। ও কি আবার ডাক পিও না সে কেন? আবার চিঠি?
1: শুনিলাম নাকি গয়ায় আমার পিণ্ডি দিতে যাইবে। ভাবিয়াছো বুঝি পিণ্ডি দিলে আমি উদার হইয়া যাইব, তখন স্বচ্ছন্দে বিবাহ করিবে। গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরিয়া এলগাড়িতে উঠিয়া তোমার বুকে ছোরা বসাইয়া দিব।
3: না এই তো মহা মুশকিলে পড়া গেল, মুখের কথা খসাতে না খসাতেই আবার চিঠি, আবার শাসানি। যেতে হচ্ছে একবার ওই মনোহর বাবুর বাড়ি, তিনি যদি এই বিষয়ে কিছু বলতে পারেন।
6: এই যে বাবা ক্ষেতর, ক্ষেতর আমি বলি কি, মানে একটা শান্তি সস্তায়নের ব্যবস্থা করলে হয় না? শুধু শুধু একটা দুর্ভোগ কপালে নিয়ে আর কতকাল তুমি এভাবে নেচে বেড়াবে?
3: নাম করবেন না খুড়ো মশাই, নাম করবেন না, ওই শান্তি সস্তায়নের নাম আর করবেন না, হয়তো এখনই আবার একখানি পত্র এসে হাজির হবে।
6: ও বাবা তাও তো বটে। বলি কে কে কে, ও কে আসে, ডাক পিওন নাকি?
3: আবার
6: দেখো না, আমি দূর থেকে ঠিক ঠাউর করতে পারছি নি। দেখো তো বাবা, দেখো তো, জয় রাম, জয় রাম সীতারাম।
3: না না, ও খুড়ো মশাই, ও মনোহর বাবু আসছে, আপনি চোখ খুলুন, চোখ খুলুন।
6: রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম।
7: ভালো করে দেখো বাবা, মনোহরি তো।
8: হ্যাঁ মনোহর বাবু,
7: নাকি এবার ওর রূপ ধরে তিনি জয়
4: রাম। এই তো খুড়ো মশাই আছেন দেখছি।

0: ডাক্তার বাবু
1: আগে
0: পুরমশাই চোখ বন্ধ করে কি জপ করছেন?
1: মনোহর বাবু আপনি আমাকে একটু নিশ্চিন্ত করুন, মানে এই পত্রগুলি সম্পর্কে কি জানলেন আগে বলুন, নিশ্চয়ই এগুলো জাল।
0: ক্ষেত্রবাবু
1: আগে
0: পত্রগুলি জাল হলে আপনার মতো আমিও খানিক নিশ্চিন্ত হতে পারতাম, কিন্তু সাতমোর সাহেব পরীক্ষা করে বললেন পরীক্ষা দিন পত্র তিনখানি আর ওই পুরনো পত্রগুলি একই হাতের লেখা। দেখবেন মশাই দেখবেন, আপনাকে নিয়ে সারা দেশে একেবারে হইয়াই হইয়াই পড়ে যাবে। আজ তাহলে আসি, আজ আসি। নমস্কার নমস্কার।
1: খুড়োমশাই খুড়োমশাই, আমি বলি তাহলে ওই বিয়েটা বন্ধ করে দেওয়া যাক।
2: সে আর বলতে বাবা, জয়রাম সীতারাম জয়রাম। আমি এবার উঠি ক্ষেত্র, তোমার খুড়ি মামুজি কে কে
1: গেল
2: কাঁচা ধরে ফেলে
1: গিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বাঁশের বেড়ায় আপনার কাঁচা আটকে গেছে, তাছাড়া এই দিনের বেলায় আর
2: জয়রাম জয়রাম সীতারাম সীতারাম। ওরে বাবা,
1: আবার
2: উনি এখন রাত্রি ছেড়ে দিনের বেলায় আসছে, বট গাছ থেকে বাঁশের বেড়ায় নেমেছে, আর চেপে তুলে গেলাম আজ গাঁজা। ক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্র বাবা, তোমার বিয়ে দরকার নেই, আমি চললাম আমি চললাম ক্ষেত্র আমি
1: চললাম।
2: শোনো
1: তা দিদি, এমন ঘটনা কি করে ঘটলো? সুবোধ সর্বাঙ্গে এরকম ভাবে পোড়ালো কি করে?
3: আমার বুড়া কপাল ভাই, নইলে সুবোধের মতো নক্কি ছেলে বড় তো একটা হয় না। কাল বাজি পোড়াতে গিয়েই তো এই সব বুনাসটা ডেকে আনলে।
1: বাজি পোড়াতে
3: সতী নক্কি ও সেটাও আমার চলে গেল, সুবোধ এখন যাই বুঝি।
1: না দিদি না, আর ভাববার কিছু নেই, এখন তো সুবোধ ভালোর দিকে, তুমি একটু স্থির হও তো, স্থির হও।
3: আর ভাই স্থির হও, যাই একটু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের নাম করে গিয়ে, হরে রাম রাম রাম, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
1: একটু চা পেলে বড় ভালো হতো, কিন্তু বিনু দিদির যে অবস্থা তাতে চায়ের কথা বলি বা কেমন করে। রুকি পুলিশ আসেছে, আরে এই বাড়িতে এসে থামলো, বাড়ি ঘিরে ফেলছে যে পুলিশ, তাই তো? এই আমার নতুন কি হাঙ্গামা উপস্থিত হলো। আরে পুলিশ সুভাষ সাহেব আবার এদিকেই আসছেন।
4: শোনো, আমি তোমার শ্বশুর বাড়ি সাজ খাইবে।
1: কেন হুজুর?
4: বৌমা তৈয়ার হয় কিনা দেখিবে। বৌমা
1: আপনি যখন এসেছেন আপনি যা ইচ্ছে করতে পারেন, তবে কিনা হুজুর হুজুর আমি এসবের মধ্যে নেই, মানে আমি কালি কালি এখানে
4: এসেছি।
1: আগে হুজুর এই বাড়িতে স্ত্রীলোক বলতে তো একমাত্র আমার বড় শালিকা, মানে ইয়ে সিস্টার ইন ল, ইন ল,
4: ঠিক আছে?
1: আমি ওকে বলছি গিয়ে
4: দিদি,
1: দিদি দিদি
3: কি হয়েছে?
1: পুলিশ সুপার সাহেব এসেছেন বাড়ি সার্চ করতে, তুমি এখন এই ঠাকুর ঘরই থাকো। হ্যাঁ
3: কেন কেন, আমি ঠাকুর বাড়ি থাকবো কেন? বলি বুপুয়া সাহেব গুলো কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, যখন তখন বাড়িতে ঢুকে পড়লি হলো, কি আছে বাড়িতে কি আছে?
1: আরে সাহেব
3: হুটপাট করে ঢুকে বললাম।
1: না না সাহেব বলছেন এখানে বোমা তৈরি হয় কিনা দেখবেন, তুমি ঠাকুর ঘরই থাকো কিছুক্ষণ। না
3: আমার আর থাকা থাকির কি আছে কি, আমি থাকবো না, যেখানে খুশি থাকবো। একে তো বেতবা মানুষ, তার জিনিসপত্র তো আমার কিছু নেই। দেখো দেখো তোমাদের সাহেব কখন আর বোমা বার করতে পারে, একবার
1: দেখছো

0: Ich kann ein Kissen nahe. Sibai? Hi, Sibai. Tim, Tim Hamake, willkommen, Tia. Schau, Tim Hala, Shasti Milega. কিছু মনে করো না বাবু, আগে
1: না সাহেব হুজুর এই
0: তো আমার তোমাকে তকলিফ দিয়েছে,
1: হ্যাঁ তো আদর করা হুজুর,
0: প্লিজ এক্সকিউজ মি, শি अगेन হো,
1: হ্যাঁ
0: মোট ছিলাম মোট ফর
1: সাহেব ছিলাম, হ্যাঁ সাহেব তো জিনিসপত্র ছড়িয়ে দিয়ে চলে গেল, খামোকে দিদির খাটুন না, হাতে হাতে কিছু গুছিয়ে দেওয়া যায়। এটা কি হিন্দু সৎকর্মমালা, এটা কাশীদাসী মহাভারত, আরে এগুলো কি কতগুলো সাদা খাম, এ কি খামগুলোর উপর রসময়ের হাতের লেখায় আমারই নাম ঠিকানা লেখা, কই দেখি তো দেখি তো,
2: গয়ায় পিণ্ড দান করিয়া আসিয়াছ বলিয়া মনে করিও না আমি আর তোমার অনিষ্ট করিতে পারি না, এখনো রসিবামনি তোমার ঘাড় মটকাইতে পারে।
1: আর এটা
2: শুনিলাম বিবাহের দিন স্থির হইয়াছে, এখনো সাবধান।
1: বাহ বাহ, আচ্ছা এটা
2: কাল তোমার বিবাহ, এত মানা করিলাম কিছুতে শুনিলে না, আচ্ছা বটগাছ হইতে নামিয়া বাসর ঘরে আগুন জ্বালাইয়া তোমাকে ও তোমার বধুকে পোড়াইয়া মারি।
1: হ্যাঁ ব্যাপারটা কি, এই যে সব গোলমাল হয়ে যাচ্ছে, তাহলে না না না দিদি দিদি বলি বলি বলি, ও দিদি
3: কি হলো, কি এত চেঁচাচ্ছ কেন,
1: চেঁচাচ্ছি কেন, এগুলো কি বলি, এগুলো কি,
3: ও কোনগুলো, ও মা
1: দিদি
3: ওসব তোমার হাতে গেল কেন, দাও দাও দাও খামগুলো আমাকে দাও, আমাকে দাও,
1: কখনো দেব না, ইয়ার কি পেয়েছ, ইয়ার কি, হ্যাঁ মরা মানুষ চিঠি লিখছে আমাকে ইয়ে পেয়েছ, হ্যাঁ
3: করি আমার কি সব বোনাস হলো রে, ওরে আমি এখন কি করি রে,
1: কি কি ব্যাপারটা কি, একবারে মরা কন্যা শুরু করে দিলে যে, দিদি দিদি ও দিদি শোনো না শোনো,
3: আমি তোমার কোনো কথা শুনবো না, ওরে আমার কি সব বোনাস হলো রে,
1: আগাম লেখা তোমার কাছে কি করে এলো, আর তোমার কাছ থেকে আমার কাছে এবার ডাকে কি করে আসতো,
3: দিদি দিদি রশি, এই তো আমি কিছু বলছিস,
2: কই কোথায় তুমি আমার কাছে এসো,
3: এই তো রে আমি তো তোর কাছেই আছি,
2: আমার একটা কাজ করে দেবে দিদি,
3: কি কাজ বল,
2: তুমি আমার ছুঁয়ে দিব্যি করো, আমার কাজটা তুমি করে দেবে, আর আর কাউকে সে কথা বলতে পারবে না, বলো দিদি বলো,
3: তোকে ছুঁয়ে বলছি আমি তোর কাজ করে দেব, কাউকে বলবো না,
2: শান্তি খুব শান্তি পেলুম, শোনো দিদি আমার আমার বালিশের নিচে অনেকগুলো চিঠি লেখা আছে, সেগুলো রইল সব ওই মুখপোড়া মিনসের নামে, চিঠিগুলো না সব পরপর আছে,
3: কি চিঠি লিখেছিস, কত চিঠি
2: তুমি জানো না দিদি, আমি মলেই ও আবার বের করবে, আমি পান থাকতে সইতে পারবো না, তাই যেই মেয়ে দেখা শুরু করবে না, তুমি অমনি প্রথম চিঠিটা ডাক বাক্সে ফেলে দেবে, আর

0: যখন আশীর্বাদের দিন ঠিক হবে অমনি অমনি পরেরটা ফেলে দেবে। আর তারপর তারপর যদি বের করতে যাই তখন তুমি তারপরেরটা ফেলে দেবে,
1: তাতে কি হবে রে?
0: তুমি তুমি বুঝতে পারছো না, ও ভাবে আমি মরে গিয়ে ওকে চিঠি লিখেছি, ভয় পাবে, ভয় পেয়ে যদি বিয়েটা না করে হাজার হোক তো আমার স্বামী। দিদি যত নাতি জাটা মেরে থাকি না কেন, ও তো আমার। আর একটা মেয়ে এসে যদি আমার সাজানো সংসারে বসে, না না না না দিদি, সে সে আমি সইতে পারবো না। আমি আমি তো আর বাঁচবো না দিদি, সে আমি আমি তো আর বাঁচবো না, মরে গিয়েও জানবো ও আমারই আমারই স্বামী। দিদি বলো চুপ করে আছো কেন, কথা দাও দিদি।
1: কথা দিলাম,
2: কিন্তু পুরুষ মানুষের মন ও যদি তো চিঠিতে ভয় না পায়, যদি বিয়ে করে
0: চেষ্টা তো করলো, তারপর যদি করে সে তো আর আমি দেখতে আসছি না দিদি। আর কি জানো দিদি, ও তো বাপ হতে পারলো না, যদি নতুন বউ এলে ও বাপ হয় ভালো।
1: রশি রশি
3: পুরো ব্যাপারটাই তাহলে রসময়ী রসিকতা।

0: রসময়ীর রসিকতা নাটকটি এখানেই শেষ হল। কাহিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ বুলবুল চৌধুরী, অভিনয় করেছেন ক্ষেত্র সতীন্দ্র ভট্টাচার্য, খুড়ো বঙ্কিম ঘোষ, মনোহর অমিয়কান্তি, সুরেন্দ্র সঞ্জিত হাজরা, পুলিশ সুপার পীতাম্বর বন্দ্যোপাধ্যায়, গাড়োয়ান রমেন্দ্রনাথ চক্রবর্তী, গোপাল স্বরূপ দত্ত, গৃহিণী মমতা বন্দ্যোপাধ্যায়, বিনোদিনী মেনকা দাস ও রসময়ীর ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা ও প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: সাত মেগাহার্টজ এফএম রেইনবো, এখন শুনবেন আধুনিক গান, প্রথমে সুমন চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। দেশের যুব সম্প্রদায়ের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়েই তার এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তি সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার মধ্যরাতে তাঁর ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তাঁর এই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তাঁর পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত। নিট প্রশ্ন ফাঁস আন্দোলনের প্রেক্ষিতে ধর্মতলায় সাংবাদিকদের উপর আক্রমণের তীব্র নিন্দা করেছে প্রেস ক্লাব কলকাতা। সকালে এক বিবৃতিতে ক্লাব সম্পাদক কিংসুক প্রামাণিক ও সভাপতি স্নেহাশিস সুর জানিয়েছেন, এই আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতেও রক্তাক্ত হয়েছে সংবাদ মাধ্যম। ক্লাবের অভিযোগ, রীতিমতো টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এই লাগাতার আক্রমণের বিরুদ্ধে আজ বিকেলে প্রেস ক্লাব কলকাতার সামনে এক প্রতিবাদ কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। রাজ্যের নতুন সরকার পূর্ব ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। বিগত সরকারের আমলে বকেয়া থাকা এ ধরনের ২৮টি রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রিপোর্টগুলি নিয়ে পরবর্তীতে একটি বিশেষ অধিবেশন ডেকে বিস্তারিত আলোচনা হবে বলেও ঘোষণা করেন তিনি। মুর্শিদাবাদ জেলায় জনগণনার কাজে প্রায় 15,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে যুক্ত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ইতিমধ্যে বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে একটি নির্দিষ্ট সেল উদ্বোধন করা হয়েছে, যার দায়িত্বে থাকছেন জেলাশাসক নিজেই। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। দেশের যুব সম্প্রদায়ের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়েই তার এই সিদ্ধান্ত। উল্লেখ্য, পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে ইতিমধ্যেই বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র প্রকাশ নিয়ে বিতর্কের মধ্যেই NTA-র এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল কলকাতার CJP ও বিভিন্ন বামপন্থী

0: এই সময় তারা কালো ব্যাচ পরে বিআর আম্বেদকরের মূর্তির সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। নিট প্রশ্ন ফাঁস আন্দোলনের প্রেক্ষিতে ধর্মতলায় সাংবাদিকদের ওপর আক্রমণের তীব্র নিন্দা করেছে প্রেস ক্লাব কলকাতা। অপরদিকে মিছিলের সংগঠকরাও এই হামলার নিন্দা করেছে। তাদের দাবি, বহিরাগত কিছু মানুষজন এই হামলা চালিয়েছে। চলতি অর্থবর্ষের শেষে রাজ্যের নিজস্ব রাজস্ব অন্তত 18% বাড়বে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আশা প্রকাশ করেছেন। সেই লক্ষ্য পূরণে খনি সহ বিভিন্ন ক্ষেত্রে কঠোরভাবে কর আদায়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ ও প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে জোর দেওয়া হয়েছে বলে তিনি জানান। মৌলালিতে ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের মিছিলে পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছেন আইনজীবীরা। আজকেই বেলা 2 থেকে সেই মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল সকালে হঠাৎ করে জানানো হয় তাদের মিছিলের অনুমতি বাতিল করা হয়েছে। 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে 2 চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল 0। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে 0 বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বললো,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যালো হ্যালো হ্যালো, উইকেন্ড ক্যাফেতে চলে এসেছি আমি আর জে নম্রতা তোমাদের সঙ্গে আজকে আড্ডা দিতে এই শ্রাবণ মাসে। ডেফিনেটলি, কারণ বাইরে তো শ্রাবণ মাস এবং সেটার ভালো মতো যে চলছে সেটা ভালো মতো আমরা বুঝতে পাচ্ছি এবং চলবেও আগামী কিছুদিন, যেমন একটা ঘূর্ণাবর্ত আবার দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে, যেটা এই দুর্যোগটা বাড়িয়ে তুলবে এবং আগামীকাল অর্থাৎ রবিবার দিনকেও কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, হতে পারে অতি ভারীও বৃষ্টি, মানে কলকাতা সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন জেলাতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু জারি করা রয়েছে। তার সঙ্গে হতে পারে উত্তরবঙ্গেও তোমরা যারা আছো তারাও কিন্তু এই ফিলটা পাবে। সুতরাং যেটা হচ্ছে, এই শ্রাবণ মাসে ভরা মাসে তো রয়েছো, ভালো মতো বৃষ্টি হবে, কোথাও বেরোনো থাকলে একটু সাবধানে বুঝে সুঝে ভালোভাবে ঘুরে, মানে ঠিকঠাক সাবধানতা অবলম্বন করে বেরিও। সঙ্গে তো রয়েছি তোমার সঙ্গে আপাতত ভিগিসি ভাগিসি নিয়ন্ত্রণ মিত্রন মোহিত চৌহান রয়েছে তোমাদের সঙ্গে। অ্যান্ড আই উইল বি ব্যাক ভেরি সুন আফটার জাস্ট অফ 4 মিনিটস 37 সেকেন্ডস।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, উইকেন্ড ক্যাফেতে তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা না হয় ভিগিসি ভাগিসি শুনলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি একটু বাইরে

বাড়ির ফ্রিজ যেখানে তুমি খাবার দাবার ফল পাকুড় রাখছো সেখানে ফ্রিজে ঢুকিয়ে দেবার, না না ব্যাপারটা সেরকম একদমই নয়। ব্যাপারটা কি সেটা একটু তোমাকে বরং বলি। সেটা হচ্ছে যে যেহেতু হিটস্ট্রোকটা সমস্যা বেড়ে উঠছে, তাই জাপানেও তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি মাঝে মাঝে ছাড়িয়ে যায়। মোকাবিলায় যেটা করতে হচ্ছে ওরা ডো হিউম্যান বক্স বা হিউম্যান রেফ্রিজারেটর, ভাবতে পারছো? মিনিটে দূর হয়ে যাবে হিটস্ট্রোকের ঝুঁকি। এবং জাপানি একটি সংস্থা তৈরি করেছে এই মানুষের ফ্রিজ, রোদে কাজ করা মানুষদের প্রাণ রক্ষায় অত্যন্তভাবে কার্যকর বলে দাবি করছে তারা। যেটা হবে, ভিতরে 10 মিনিট থাকলে তোমার হিটস্ট্রোকে যে ঝুঁকিটা থাকছে সেটা উঠাও। আর কিভাবে কাজ করবে এই হিউম্যান ফ্রিজ? বেসিক্যালি ফ্রিজের ভেতরে তাপমাত্রা মোটামুটি থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মাথা, ঘাড়, কাঁধ, পিঠে মোটামুটি 5 ডিগ্রির একটা হাওয়া, ফলে দ্রুত স্বাভাবিক হয়ে শরীরের ভিতরে তাপমাত্রাটা নর্মাল নর্মালাইজ হয়ে যাবে টেম্পারেচারটা। আর যদি বলো দাম, হ্যাঁ ডেফিনেটলি দাম, কিন্তু এই যে রোজ আমরা দুপুরবেলায় রাতের বেলায় এসি চালাচ্ছি, সেই যে খরচাটা দিচ্ছ তার অর্ধেক, মানে সাধারণ এসির তুলনায় বিদ্যুৎ খরচ হয় অর্ধেক। বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় পকেটের জন্য একটা স্বস্তির ব্যাপার তো ডেফিনেটলি। এবং সুরক্ষার খাতিরে যেটা বলা হচ্ছে, 20 মিনিট পরে নিজে থেকেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। মানে টেকনোলজি যে বাবা কোথায় কোথায় এগিয়ে যাচ্ছে, সেটা আপাতত টেকনোলজিকে নিয়ে আশেপাশে থাকতে হবে আমাদেরকে, তবেই বোঝা যাবে যে কি হচ্ছে। আর তুমি আশেপাশে থাকলে তো আমি সঙ্গে রয়েছি, তাই থাকো আমার সঙ্গে টিল 6:30। দিস ইজ আরজে নম্রতা, আর তুমি শুনছো উইকেন্ড ক্যাফেতে, ওনলি অন 107 FM রেইনবো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, মানে তুমি তো আশেপাশে থাকলে আমি সঙ্গে রয়েছি, এবং আমি রয়েছি বলেই তোমার জন্য একটা টপিক তো রাখছি। এবার সেটা কী টপিক? দেখো, যেরকম আমরা বললাম যে তুমি আশেপাশে থাকলে আমাদের নানা রকম যে সমস্যা থাকে তার সমাধান পেয়ে যায়, বা সেটা কিছুভাবে সলভ হয়ে যায়। আজকে তোমার জন্য যে টপিকটা আমি রেখেছি সেটা কতকটা তারই কাছাকাছি। যেমন ধরো তোমার হাতে যদি একটা ম্যাজিক পাওয়ার দেওয়া হয়, দিয়ে দিলাম আজকের জন্য তোমাকে ম্যাজিক পাওয়ার দেওয়া হয়, তাহলে তুমি তোমার জীবনের কোন ঘটনাটা ম্যাজিক্যালি পাল্টে ফেলতে চাও? মানে আমি আরও আরেকবার বলি, তোমার হাতে যদি একটা ম্যাজিক পাওয়ার দেওয়া হয়, তাহলে তুমি তোমার জীবনের কোন ঘটনাটা ম্যাজিক্যালি পাল্টে ফেলতে চাও, সেটাই আজকে তুমি আমাকে জানাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9903653992 SMS করে বা হোয়াটসঅ্যাপ করে। নানা রকম ঘটনা হতেই পারে, বলবো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি এমন কোন ঘটনা যেটা আমাকে ছুঁয়ে দিলে মনে হয় যে হ্যাঁ, এই ঘটনাটা যেন ছুমন্তর হয়ে পাল্টে যায়। কিন্তু না, ছুমন্তর হয়ে পাল্টে বা ভ্যানিশ হয়ে গেলে তো চলবে না, একটু চোখটা খুলে রাখতে হবে, কারণ তার সাথে কানটাও, কারণ সোনা মহাপাত্রা আর তার সঙ্গে আরমান মালিক রাঁধছে নয়না তোমাদের জন্য। সো কিপ টিউন ইন টু 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফে, আর আমি তোমার সঙ্গে রয়েছি আর যে নম্রতা।

0: तुम्ही सुनछो विकेंड कैफे 107 एफएम रेनबो ते विकेंड कैफे विकेंड कैफे
1: Yes, 107 FM Rainbow তে উইকেন্ড ক্যাফেতে আমি নম্রতা তোমাদের সঙ্গে আজকে আড্ডা দিতে চলে এসেছি এবং আড্ডার সাথে সাথে তোমরা যাতে একটু ভালো থাকো সুস্থ থাকো সেই পরামর্শ কিন্তু একটু দেব এটাকে পরামর্শ বলে নিও না কিন্তু তুমি বলতেই পারো তোমার শুভাকাঙ্ক্ষিত আমি হই তো তাই জন্য সেই হিসেবে তোমাকে ধরো বলা যেমন এই যে ধরো আমরা রেগুলার যারা অফিসে কাজ করি বা যারা কলেজে পড়াশুনো করি তাদের একটা পশ্চারে বসতে হয় মানে ঘাড়ে পিঠে অসম্ভব ব্যথা আমাদের প্রায় হয় মানে আমরা ভাবি যে ইস যদি একটুখানি ব্যথাটা কমে যেত আর ভাল লাগছে না এই কনস্ট্যান্ট বসে থাকতে হচ্ছে ঘাড়ে ব্যথা করছে পিঠে ব্যথা করছে আচ্ছা চলো একটু স্প্রে করে দিই যদি কিছু হয় কিন্তু বা আরেকটা জিনিসও মানে বড় কারণ সেটা কারণটা তোমাকে বলছি সেটা হচ্ছে যে এই যে আমরা বসছি বসার পরে তুমি ধরো কাজ করতে করতে একটুখানি মনে হলো যে বোর হয়ে যাচ্ছি আচ্ছা দেখি তো খেলার স্কোরটা কত হলো আচ্ছা কটা গোল দিল আচ্ছা এটা দেখি বা এই কী রিভিউ দিয়েছে একটু দেখে নিই কী হচ্ছে ঘটনা এই যে কনস্ট্যান্ট আমরা মোবাইলে যে ফিডসগুলো আসছে দেখতে থাকছি বা মোবাইলটা দেখতে থাকছি সেটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট কজ মানে এই যে ঘাড়ে পিঠে তীব্র ব্যথা হয় না তার আসল কারণ কিন্তু তোমার ওই মোবাইলটা কেন হচ্ছে কারণ আমরা যখন মাথা নিচু করে ফোনটা দেখি তখন ঘাড়ের ওপর প্রায় 27 কেজি ওজনের সমান চাপ পড়ে বুঝতে পারছো কারণ তুমি তো ঘাড়টাকে নিচু করে দেখছো মানে সেই তোমার মাথার প্রেশারটাও তো পড়ছে ফোন চোখের মানে যেটা সঠিকভাবে করা উচিত সেটা হচ্ছে আই লেভেল যেটা বলে যে ফোনটা চোখের সমান্তরালে রাখো যাতে ঘাড় বাঁকাতে না হয় হাতের নিচে একটা বালিশ বা সাপোর্ট দিতে পারো তবে তোমার সুবিধা হবে আর একটা হচ্ছে যদি মনে করো যে খুব ব্যথা হচ্ছে একটা এক্সারসাইজ বা যখন ব্যথা তখন নয় সাধারণতভাবে এক্সারসাইজটা ফলো করতে পারো যে সোজা হয়ে বসে চিবুক বা থুতনিটা একটু পিছনের দিকে টানো মানে ডাবল চিন তৈরির মতো যেরকম হয় তাতে এই যে আমাদের যে ঘাড়ের পেশিটা থাকে না সেটা কিন্তু রিল্যাক্সড হয় এবং একটা আমাদের জন্য একটা আরাম দান করে মানে সেই জিনিসটার জন্যই অ্যাকচুয়ালি ওই যে কনস্ট্যান্ট বসে বসে একটু মোবাইল দেখছি নিচু হয়ে বসে দেখছি সেটা অ্যাভয়েড করাটাই আমাদের জন্য কিন্তু প্রয়োজন মানে মোবাইলটা কোনোভাবেই খুব একটা বিশাল যে কাজে লাগে সেটা কিন্তু নয় হ্যাঁ কিছু কাজে ডেফিনেটলি লাগে কিন্তু না নেশার জন্য তো একদমই নয় তাই ওটাকে সরিয়ে রাখো সুস্থ থাকো ভালো থাকো ইয়েস আর তাই জন্য তোমার জন্য এখন জুবিন গর্গ রয়েছে তোর পিড়িতে এই গানটা নিয়ে অ্যান্ড আই উইল বি ব্যাক সুন আর তোমাদের জন্য তো আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেজের ভান্ডার খোলা রইলই সো আমাদের মেসেজ করতে থাকো আই উইল বি ব্যাক ভেরি সুন

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: Yes, 107 FM রেনবোতে আমি আর যে নম্রতা আজকে তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে চলে এসেছি। হ্যাঁ, বর্ষা তো রয়েছে, তার সঙ্গে মানে একটা অন্য আমেজ চলছে, কিন্তু খুব সাবধানতা এই সময়টাতে অবলম্বন করতেই হয়, নানা রকম খুচিনাচি লেগেই থাকে, সেসব ব্যাপারে তো বলবো, গল্প তো হবেই তোমাদের সঙ্গে। তার আগে যারা এখন সদ্য সদ্য টিউন ইন করেছো তাদের জন্য টপিকটা আরও একবার বলে দিই, সেটা হচ্ছে তোমার হাতে যদি একটা ম্যাজিক পাওয়ার দেওয়া হয় তাহলে তোমার জীবনের কোন ঘটনাটা ম্যাজিক্যালি পাল্টে ফেলতে চাও, সেটাই আজকে আমাকে জানিয়ে ফেলো। আর নাম্বারটা তো সেম ওল্ড নাম্বার 9903653992। বাট রাইট নাও শলমালি খোল গড়ে উইথ আশায়রানা তোমাদের জন্য রয়েছে। আই উইল বি ব্যাক ঠিক 4 মিনিট 18 সেকেন্ডের মাথায়, সো কিপ টিউনিং টু 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: হ্যাঁ উইকেন্ড ক্যাফের তো আমি আর যে নম্রতা তোমাদের সঙ্গে আড্ডা মারছি। আর একটা যেটা জিনিস বলার সেটা হচ্ছে, দেখো উইকেন্ড মানেই একটু একটু মা বোনেদের এবং দিদিদেরকে এই কথাটা বলছি যে আমাদের সানডে মানেই তো একটুখানি শ্যাম্পু ট্যাম্পু করা, তারপরে দুপুরবেলা একটুখানি ভালো করে খেয়ে চুলটাকে না শুকিয়েই

ঘুমিয়ে পড়া, বা এরকমও হতে পারে কোনো দিন অফিস থেকে তুমি একটু রাত করে ফিরলে মনে হলো উড়ি বাবা বড্ড গরম লাগছে, একটুখানি মাথা টাথা ধুয়ে নিই। ব্যাস মাথা ধুলে নিয়ে তারপর তুমি শুয়েও পড়লে, কিন্তু কি হলো তাতে, ডেফিনেটলি একটা ফাঙ্গাস ইনফেকশন কিন্তু তোমার মাথায় হতেই পারে, কারণ ভেজা চুলের সূত্র বলে যেটা হয় যে ভেজা চুল ও বালিশের একটা যে গরমটা থাকে তাতে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস খুব তাড়াতাড়ি না বংশবৃদ্ধি করে, যেটা তোমাকে ড্যান্ড্রফ হবে তার জন্য। আর যেটা আর একটা যেটা হয় যে চুল ভেঙে যায়, ভেজা অবস্থায় চুলের গোড়া সব থেকে বেশি নরম থাকে, তাই বালিশের এই ঘষায় কিন্তু চুল মাঝখান থেকে ভেঙে যায়। তাই সেই ক্ষেত্রে আর একটা জিনিস যেটা হয় যে এই যে মানে তোমার চুল ভেঙে যাচ্ছে বা বালিশের যে ঘষাটা লাগছে তাতে তোমার চুলে জট পড়তে পারে, রুক্ষ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে, মানে এই জিনিসগুলো কিন্তু থাকে। এগুলো খুব পেটি ম্যাটার্স, মানে আমরা খুব একটা ভীষণ বেশি মাথা ঘামাই না, কিন্তু রেগুলারই প্রায় এই ভুলগুলো করে থাকি এবং তার ফলে চুলের ক্ষতি হয় এবং আমরা ভিন্ন ভিন্ন শ্যাম্পু পাল্টাই। একটা শ্যাম্পু পাল্টে মনে হলো বাবা ঠিক আছে না, এখনও চুল ঝরছে, দ্বিতীয় শ্যাম্পু পাল্টালাম সেটাও হচ্ছে না, মানে এই করে করে কিন্তু তুমি দেখবে আমাদের মানে স্পেশালি মহিলাদের বাড়িতে কিন্তু প্রচুর শ্যাম্পু স্ট্যাক হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা বলার, এই যে ছোটো ছোটো বেসিক জিনিসগুলো যে একটুখানি মাথা চুলটা শুকিয়ে তারপরে গিয়ে ঘুমোনো, সেটা একটু অভ্যেস করাটা প্রয়োজন, যেটা কিছুই না। ধরো তুমি ধরো এনিহাও রাতে স্নান করলে বা দুপুরে একটু বেশি বেলা করে তোমার স্নান হয়ে গেল, একটু ড্রায়ার নিয়ে কোল্ড সেটিংস, মানে এমনিতে ড্রায়ার খুব ক্ষতিকর হয় চুলের জন্য, ড্রাই করে দেয় চুলটাকে, কোল্ড সেটিংসে তোমার চুলটাকে পুরোপুরি শুকিয়ে নেবে, তারপরে বিছানায় গিয়ে টান টান করে ঘুম দাও, তবে দেখবে তোমার চুলটা কিন্তু একটু হেলদি থাকছে। না নিজেদের এই ছোটোখাটো টোটকাগুলোও বাড়িতে ফলো করলে আমার মনে হয় যে বেশ ভালোই আছে। আর শ্যাম্পুর পেছনেও অযথা খরচা করতে হয় না, কিন্তু গানের পেছনে তোমার জন্য তো খরচা থাকছেই। আর রাত্রেবেলায় যখন বললামই শ্যাম্পু করে শুতেই পারো, কিন্তু রাতকে 2:30 বাজে যখন রেখা ভারদ্বাজ থাকছে তাতে কিন্তু মন্দ হয় না। তো টপিকটা কিন্তু খোলা রইল তোমাদের জন্য, আই উইল বি ব্যাক সুন, তোমাদের মেসেজেস নিয়ে তো গল্প হবে এবং কী কী করেছো সেইগুলো পড়বো, তার আগে রেখা ভরদ্বাজ অ্যান্ড সুরেশ ওয়াটকর ফ্রম রাত কি 2:30 বাজে গানটা নিয়ে তোমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু এখন ঘড়ির কাঁটা বলছে যে 4:42, সুতরাং কিপ টিউনিং টু 107 FM রেইনবো, আর আমি সঙ্গে রয়েছি আর্যে নাম্রতা।

0: Love.
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: না, রাত আড়াইটে থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, তোমাদের সঙ্গে যে আড্ডা মারতেই হবে, তাই জন্য রাত দুপুর সব এক হয়ে গেছে। কিন্তু যেটা হবে হচ্ছে যে টপিকটা আরও একবার তোমাদের জন্য নক নক করে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে তোমার হাতে যদি একটা ম্যাজিক পাওয়ার দেওয়া হয়, তাহলে তুমি তোমার জীবনের কোন ঘটনাটা ম্যাজিক্যালি পাল্টে ফেলতে চাও সেটাই আজকে আমাকে জানিয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, তোমাদের মেসেজেস আমার কাছে আসছে, বলবো একটু সবুর করো তার আগে। অরিজিৎ সিং এর জন্য একটা গান নিয়ে রইলো তোমাদের জন্য, অ্যান্ড তারপরেই তোমাদের মেসেজেস নিয়ে আসছি আমি। সুতরাং কিপ টিউন ইন টু 107 FM রেইনবোতে, আমি আর যে নম্রতা রয়েছি, আর মেসেজ পাঠাতে ভুলো না, চটপট মেসেজেস সেন্ড করতে থাকো আমাদেরকে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: না, তোমার দেখা তো আছেই, সঙ্গে আমার কথাও তুমি শুনছো এবং তোমার দেখা আমার শোনা নিয়ে আজকে পুরো জমজমাট হচ্ছে উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। আমি আর যে নম্রতা তোমাদের সঙ্গে আড্ডায় গানে গল্পে রয়েছি। যেটা আজকে টপিক ছিল যে তোমার হাতে যদি একটা ম্যাজিক পাওয়ার দেওয়া হয় তাহলে তুমি তোমার জীবনের কোন ঘটনাটা ম্যাজিক্যালি পাল্টে ফেলতে চাও সেটাই আজকে আমাকে জানিয়ে ফেলো। তো 9903365992 যে মেসেজটা এসেছে সেটাকে বলি। নম্রতা, গুড ইভিনিং। আমাকে ম্যাজিক্যাল পাওয়ার দিলে তার সাহায্যে আমি পৃথিবীকে সুন্দর রাখতে দেশে বিদেশে যথেষ্ট সংখ্যক ফল ফুল ও ঔষধির গাছ বসাতাম। আহা, উত্তর বাঙালি থেকে সুভাষ চক্রবর্তী। দেখো, মানে গাছ আমাদের এমনটাই, গাছটা কিন্তু যে কোনো সময়, মানে এটা আমার মনে হয় সুভাষবাবু আপনাকে এটা ম্যাজিক্যাল পাওয়ার দিচ্ছি না, মানে আপনি এমনি প্রচুর গাছ লাগান, মানে আমাদের এখন প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়। যেভাবে আমরা এই একটা কংক্রিট ওয়ার্ল্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এত ইমারত, এত বড় বড় বাড়ি, এত সমস্ত কিছু, শপিং মল ঝাঁ চকচকে ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকে 40 মানুষ পেরোলেই কোথাও গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। মানে এটা কেন? শুধু 40 তো অনেক বেশি বললাম, হয়তো হিসেব করে দেখলে 25-এর পর থেকেই ছেলেমেয়েরা বড্ড বেশি অসুস্থ হয়ে পড়ছে। তাদের খাওয়া দাওয়া, তাদের সমস্ত কিছু, তাদের লাইফস্টাইল, এবং সবথেকে বড় কথা প্রকৃতি, যেটা মানে আমাদেরকে কিছুতেই যেন সেই সঙ্গটা দেবে না। তাই গাছ লাগানোটা সেটা প্রয়োজন, সেটা আমরা ম্যাজিক ওয়ান্ড দিই কি না দিই, সেই ম্যাজিক্যাল পাওয়ার তো নিশ্চয়ই আপনি ব্যবহার করুন এবং প্রচুর প্রচুর গাছ লাগান, এবং যদি বিদেশে দেশে নাও হয় আপনার বাড়ির চারিপাশেই লাগান। এরকম আরেকটা মেসেজ তোমাদের জন্য পড়ি। প্রিয় নম্রতা দিদি ভাই, শ্রাবণের বৃষ্টি ভেজা বৈকালিক শুভেচ্ছা জানালাম। উইকেন্ড ক্যাফে শুনছি, খুব ভালো লাগছে। নম্রতা দিদি একাই 100। যাই হোক, বিষয় বলি, আমার কাছে যদি ম্যাজিক পাওয়ার চলে আসে তবে আমি আমার জন্য নয় সমাজের প্রতিটি মানুষের জন্য সেই ম্যাজিক পাওয়ারের সাহায্যে বদলে দেব মানুষের দুঃখের জীবন, যে জীবন থাকবে শুধু অনাবিল আনন্দ। বহরু ঘোষপাড়া থেকে মাথায় দাস। এইটা তো মানে আমারও একটা বড্ড ইচ্ছে যে প্রত্যেক মানুষের যেন কোনো দুঃখ না থাকে, দুঃখটা যেন মানে একদম ভ্যানিশ হয়েই যাক, কিন্তু হয় না জানো তো। মানে কিছুতেই, মানে আমরা যতই ভাবি যে দুঃখবিহীন জীবন কাটাবো, হয় না, কিন্তু দুঃখটাকে ওই একটুখানি পাশে রেখে নিয়ে যতটা আনন্দে ভালোভাবে কাটাতে পারি এটাই আসল। হ্যাঁ, না, ডেফিনেটলি কাটাতে তো হবেই, তাই জন্য তো তোমরা সঙ্গে রয়েছো এবং আমিও রয়েছি তোমাদের সঙ্গে প্রচুর গানে গল্পে আড্ডায়। আপাতত মিকা সিং, মজা হি মজা নিয়ে তোমাদের কানে কানে রইল 107 FM রেইনবোতে, আর সঙ্গে রয়েছি আমি আর যে নম্রতা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফেতে আর যে নম্রতার সঙ্গে তুমি শুনছো। আর একটা যেটা যে আর কিছুক্ষণের মধ্যেই একটা শর্ট ব্রেক থাকবে, নিউজ ব্রেক, সেই নিউজ ব্রেকের ওপারে তোমাদের সঙ্গে আবার গান গল্প আড্ডা তো থাকবেই, কিন্তু যেতে যেতে তোমাদের জন্য টপিকটা আরও একবার বলে দিই। সেটা হচ্ছে, তোমার হাতে যদি একটা ম্যাজিক পাওয়ার দেওয়া হয় তাহলে তুমি তোমার জীবনের কোন ঘটনাটা ম্যাজিক্যালি পাল্টে ফেলতে চাও? মানে ডেফিনেটলি তোমাদের মধ্যে অনেকের অনেক কিছু থাকে, মানে আমাদের ধরো জীবনে তো নানা রকম আমরা ঘটনাবহুল জীবনে কাটাই, যাকে বলে কোনোটা ভালো কোনোটা মোটেও খুব একটা ভালো নয়। তো কোথাও গিয়ে মনে হয় একটু যদি আমার হাতে সেই পাওয়ারটা থাকতো

0: তাহলে এই ঘটনাটার পুনরাবৃত্তি বা এই ঘটনা যেন আমার জীবনে না ঘটতো, মানে পুরো একেবারে যাকে বলে ভ্যানিশ করে দেওয়া, সেরকম কোনো ঘটনা যদি তোমার জীবনেও থাকে ডেফিনেটলি তুমি আমাদেরকে জানাও। আর জানানোর কি আছে? 9903653992 ইয়েস, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের জন্য ওপেন রয়েছে, আর তার সঙ্গে রয়েছে এসএমএসটাও খোলা। তাই জানিয়ে ফেলো তোমাদের মনের কথা, কি জানাতে চাও। আর আমার যদি তুমি বলো যে কি রয়েছে, আচ্ছা বলবো নিশ্চয়ই, কারণ আমারও না অনেক একটা ঘটনা নয়, মানে মনে হয় যে ইস এই ঘটনাটা যদি পাল্টে ফেলতে পারতাম, ইস এটাও যদি একটুখানি কাটিয়ে দিতে পারতাম তাহলেও মন্দ হতো না, কিন্তু এত ঘটনা তো পাঠাতে পারবো না। কিন্তু যেটা হবে নিশ্চয়ই তোমার সঙ্গে শেয়ার করবো আর তুমিও শেয়ার করবো। জাস্ট আমরা আসছি আর কিছুক্ষণের মধ্যে, কিপ টিউনিং।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন, গত 10 দিন ধরে ছাত্রদের আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদার নয় বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লির যন্তর মন্তর সহ দেশজুড়ে চলা আন্দোলনের সুযোগ নিয়ে কোনো দেশবিরোধী শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে সে কারণেও তাঁর এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনা কংগ্রেস এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিজেপি সাংসদ তথা মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আগামী সোমবার সংসদের অধিবেশনে কংগ্রেস এই আলোচনায় অংশ নেবে কিনা সেই প্রশ্নও তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, কিছু মানুষের আসল উদ্দেশ্য ছাত্রদের সমস্যা সমাধান নয় বরং জল খোলা করে রাজনৈতিক ফায়দা তোলা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, মন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের যাত্রা মানুষের জীবন ও শিক্ষার্থীদের কল্যাণের পথেই চালিত হয়েছে। জনকল্যাণ ও সংস্কারের প্রতি তাঁর অঙ্গীকার এবং শক্তিশালী ভারত গঠনে অবদানের জন্য শ্রী প্রধানকে ধন্যবাদ জানান তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, রোমানিয়ায় বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রোমানিয়া সফরের শেষ দিনে আজ বুখারেস্টে ভারতীয় সম্প্রদায় আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বিদেশে বসবাস করলেও ভারতীয়রা নিজেদের মাতৃভূমির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকেন, তাদের দক্ষতা ও কৃতিত্বের মাধ্যমে দেশবাসীকে গর্বিত করেন তারা। চলতি অর্থবর্ষের শেষে রাজ্যের নিজস্ব রাজস্ব অন্তত 18% বাড়বে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আশা প্রকাশ করেছেন। সেই লক্ষ্যপূরণে খনিসহ বিভিন্ন ক্ষেত্রে কঠোরভাবে কর আদায়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ ও প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে জোর দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। মধ্যপ্রদেশের রাজগড় জেলায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধে পড়ে 4 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত 1 জন। সুজলপুরগামী গাড়িটি ভিলখেরি জাংশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাঁধে পড়ে গেলে এই বিপত্তি। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
3: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। Weekend Cafe.

0: সত্যি যদি আমার হাতে একটা ম্যাজিক্যাল পাওয়ার দেওয়া হতো না, তাহলে আমি এই যে এত দুঃখ বিদ্বেষ সব ভুলিয়ে ভালোবাসাটাকেই সব থেকে বেশি বড় করে দেখাতাম। কিন্তু সেই পাওয়ারটা কি আছে? নিশ্চয়ই আছে। আর যেখানেই পাওয়ারটা আছে সেই চ্যানেলটা কি? 107 FM রেনবোতে তুমি শুনছো,
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: হ্যাঁ, আর উইকেন্ড ক্যাফেতে আমি রয়েছি আর যে নম্রতা। আজকে টপিকটাই বেশ মজাদার। মানে তোমার হাতে যদি একটা ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে দিই, তাহলে তোমার জীবনের কোন ঘটনাটা তুমি পাল্টে ফেলবে? তোমাদের মেসেজগুলো পড়ে না আমার একটা ভীষণ মানে অদ্ভুত একটা কানেকশন ফিল করছি। মানে কানেকশনটা হচ্ছে, আমি যা দেখছি এখনও পর্যন্ত কেউই কিন্তু খুব বিশেষ করে নিজের জীবনের ঘটনার কথা বলছো না, বলছো সমাজের কথা। মানে এই একটা সামাজিক পরিবর্তনের কথা তোমরা অনেকেই তুলে ধরছো, যেটা কিন্তু আমার মনের মধ্যে ইয়েস, ইটস আ কানেকশন। মানে আমিও কিন্তু চাই যে কোথাও গিয়ে সমাজের পরিবর্তন হোক, কোথাও গিয়ে আমাদের দুঃখগুলো কেটে যাক, একটা মনের মধ্যে ভালোবাসা আনন্দ জেগে উঠুক। হ্যাঁ, এইগুলো জানি না ম্যাজিক্যাল পাওয়ারে কখনো সত্যি হবে কি না, বাট স্টিল আমরা উইশ তো করতেই পারি, মানে ইচ্ছে থাকলেই তো উপায় হয়। সেরকমই আর একটা মেসেজ চলো তোমাদের জন্য চটপট পড়ে ফেলি। লিখেছে সুমন গোছায়েত কোনা হাওড়া থেকে, আমার হাতে যদি কোনো ম্যাজিক্যাল শক্তি আসতো, তাহলে আমি আমার প্রতিদিনের দূরের কোচিংগুলো যাওয়ার সময় অকারণে জ্যাম সৃষ্টি করা লরি কিংবা বড় গাড়িগুলোকে যদি অঙ্গুলি হেলনে যদি সরিয়ে ফেলতে

পারতাম তাহলে খুবই ভালো হতো। আর তুমি সেটা না পারলেও ট্রাফিক দাদাকে একটু বলতেই পারো যে আপনি একটু অঙ্গুলি হেলন করলেই সেই গাড়িগুলো কিন্তু সরে যাবে, আর আমার এই যে কোচিনে দেরি হয়ে যাচ্ছে যেতে সেটাও কেটে যাবে। একটু সময় সময় বেরো বাবা, তবেই গিয়ে ঠিক ঠিক টাইমে পৌঁছতে পারবে, নাহলে স্যারের বকুনি খেতে কিন্তু কেউ তোমাকে কোনো ম্যাজিক্যাল ওয়ান্ড বাঁচাতে পারবে না। আচ্ছা যাই হোক, পরের মেসেজটাতে যাই। আমি গোলাকশন খাতুন পাঁচলা থেকে, হাওড়া থেকে আছি। আমি না স্বাধীন হতে চাইতাম, আমার পুরো লাইফস্টাইলটাকে পাল্টে ফেলতাম, মানে চাইতাম কেন। দেখো স্বাধীনতা তো ডেফিনেটলি তোমার হাতেই রয়েছে, মানে স্বাধীনতার কথাটা অর্থই তো স্ব অধীনে থাকা, তুমি তোমার নিজের আয়ত্তেই রয়েছো, তো সেটাকে একটুখানি বুদ্ধি করে ট্যাক্টফুলি দেখো না, হয়েই যেতে পারো স্বাধীন। পরের বার জানিও যে একটুখানি হলো স্বাধীনতা অর্জন হলো কি না। হ্যাঁ না, নিশ্চয়ই অর্জন হবে, আরও মেসেজেস পড়বো পড়বো। তার আগে তোমাদের জন্য আরও একটা ওয়ান অফ মাই ফেভারিট ট্র্যাকস, মানে এই গানটা শুনলে না ভীষণ কোথাও যেন একটা মনে হয় বেশ একটা দূরে চলে যাচ্ছে, কিন্তু বেশ ভালো একটা গান, মানে আশা করি তোমাদেরও ভালো লাগবে। কবিতা শেঠ তোমাদের জন্য রইল ইকতারা নিয়ে, মানে শুনতে থাকো, অ্যান্ড আই উইল বি ব্যাক ভেরি সুন। আর তোমাদের সঙ্গে গল্প আড্ডা ইয়েস ইয়েস ইয়েস থাকছে থাকছে, আর সঙ্গে টপিকটাও থাকছে। সো কিপ টিউন ইন টু 107 FM রেনবোতে, আমি আর্যন অমৃতা রয়েছি তোমাদের সঙ্গে আজ উইকেন্ড ক্যাফেতে।

0: শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, কেসে মে কহু দেখ না সকু অনজানে রাস্তে, না না অনজানে রাস্তে কেন দেখতে পাবে না, তার সঙ্গে জানা রাস্তাটাও দেখতে পাবে। 107 FM রেনবোতে তুমি আছো নম্রতার সঙ্গে উইকেন্ড ক্যাফেতে। আর এবার বাসে চড়েই কিন্তু কলকাতা থেকে চারটে শহরে চলে যেতে পারবে। ভাবছো তো কীভাবে সম্ভব? ঠিক, এবার বাসে চড়েই কলকাতা থেকে চার শহরে যেতে পারবে। কোন কোন সেই চারটে শহর? দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই আর পুরী। সেটা তো রইল। এবার একটা একটা ভাড়াটাও বলে দিচ্ছি, কিন্তু তার আগে যেটা বলছে যে কলকাতা থেকে দিল্লি যেতে লাগবে তোমার 2500 টাকা থেকে 3000 টাকা মতো খরচা। কলকাতা থেকে ব্যাঙ্গালোর যেতে লাগবে 4500 টাকা, কিন্তু এইটা কিন্তু প্রায় ধরো 35 ঘন্টার একটা যাত্রা তো রয়েছে। আর কলকাতা থেকে চেন্নাই সেটাও তোমার রয়েছে প্রায় 4900, মানে অলমোস্ট 5000-এর কাছে। সেটা তোমার 24 ঘন্টার একটা ট্রাভেলিং টাইম লাগছে। আর কলকাতা থেকে পুরী সেটা থেকে যেতে লাগছে তোমার 1500 থেকে 2000 টাকার মধ্যে। আর ভলভো স্পেশাল বাস কিন্তু প্রায় 8 ঘন্টার একটা জার্নি রয়েছে। কিন্তু মানে কেন এত টাকা? কারণ বাই যাত্রীদের জন্য কিন্তু বিশেষ সুবিধে রয়েছে এই বাসগুলোতে। তাতে থাকছে বায়ো টয়লেট, বালিশ থাকছে, তার সঙ্গে চাদর থাকছে, আর প্রতিটি সিটে ব্যক্তিগত টিভি স্ক্রিন আর ওটিটিরও সুবিধা দেওয়া হচ্ছে। তার সঙ্গে স্ন্যাক্স থাকছে, পানীয় জল থাকছে, চা ও কফির ব্যবস্থাও থাকছে, মানে যেটাকে বলা হয় মিনি স্ন্যাক্স বার। মন্দ নয়, মন্দ নয়। নিশ্চয়ই একটুখানি মানে আরেকটু খোঁজ খবর লাগিয়ে দেখে নাও, ঘুরতে যাওয়া যেতেই পারে। ঘুরতে তো যাবো, আরও ঘোরার গল্প বলবো। তার আগে তোমাদের জন্য আজকে যে টপিকটা ছিল সেটা আরও একবার বলে দিই, যে আমরা মানে তোমাকে যদি একটা ম্যাজিক পাওয়ার দেওয়া হয় তোমার জীবনের কোনো ঘটনাকে ম্যাজিক্যালি পাল্টে ফেলার জন্য, সেই ঘটনাটা কি হবে সেটাই আমাদেরকে জানিয়ে ফেলো 9903653992 রাইট নাও। সোনু নিগমের একটা গান রইল ইন্ডি পপে, আই উইল বি ব্যাক ঠিক ওই 6 মিনিট 20 সেকেন্ডের মাথায়। আর তোমরা ততক্ষণ চটফট আমাদেরকে মেসেজগুলো পাঠিয়ে ফেলো দেখি। আর তোমরা এখন শুনছো 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফে, আর আমি নম্রতা রয়েছি তোমার সঙ্গে।
0: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস, উইকেন্ড ক্যাফেতে ব্যাক টু ব্যাক দুটো গানের পরে ফিরে এলাম 107 FM রেনবোতে। আমি আজকে নম্রতা। আর যেটা বলছিলাম, এই যে বর্ষাকালের একটা সময়, এই সময় কোথাও গিয়ে মনে হয় যদি একটু ঘোরা যায়। কিন্তু দেখো, আমরা এই সময়টাতে না মানে জঙ্গলটাকে একদমই যাকে বলে সাইডলাইন করে দিই। বর্ষার সময় জঙ্গলটা আমরা যেতে মানা করি বা যাই না, যে কারণেই হোক না কেন মনে হয় যে না দরকার নেই, এই সময় অত সেফ নয়। কিন্তু এই সময় কিন্তু ডুয়ার্সের কয়েকটা জায়গা রয়েছে, মানে বিশ্বাস করবে না, ইটস আ বিউটিফুল, মানে যাকে বলে অনন্য একেবারে। সেই পাঁচটা জায়গা কী কী তোমাদেরকে একটু বলি, মানে চেষ্টা করতে পারো যদি মনে হয় যে ভরা বর্ষায় না গিয়ে একটু বর্ষার শেষের দিকে সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করাই যায়। মন্দ নয়, মন্দ নয়, কারণ কালো মেঘের যখন এই ক্যানভাসে উজ্জ্বল সবুজ একটা জঙ্গল দেখতে পারবে, আর ওই নুড়ি পাথরের ওপর দিয়ে যখন একটা ওই খরস্রোতা নদীর একটা সশব্দ শুনতে পাবে, আহা, কখনো বৃষ্টি রিমঝিম রিমঝিম, কখনো বা মুষলধারা বর্ষা, মানে এমন রূপের টানেই কিন্তু তুমি বারবার ডুয়ার্সে চলে যেতে পারো। কিন্তু কি জায়গা, যেমন ধরো জলঢাকা, মানে জলঢাকা নদীর কোলে যদি ঝালং, ঝালং দিয়ে বয়ে চলেছে কিন্তু জলঢাকা, দূরে দেখা যায় পাহাড় আর নদী পাহাড়কে বের দিয়েছে ঘন সবুজ বনভূমি। এ যেন এমন এক জায়গা যেখানে নদীর ধারে বসে তুমি কাটিয়ে দিতে পারো ঘন্টার পর ঘন্টা, আর কি শুনবে তুমি, প্রকৃতির নিজস্ব একটা শব্দ শুনতে পারবে, কাজ কাজ

ঘেরা এই স্থানে চুপ করে বসে থাকলে দেখতে পাওয়া যায় বহু জাতের পাখি, শোনা যায় টুপ করে গাছ থেকে পাতা খসে পড়ার শব্দ। আর যেটা হয়, নিউ জলপাইগুড়ি থেকে ঝালং আসার যে রাস্তাটা সেটাও কিন্তু বেশ সুন্দর, মানে পড়বে চাপড়ামারি অরণ্য, শহর ছাড়ালে সেই পথ একদম তোমার যা যা ক্লান্তি রয়েছে সব একেবারে ভুলে যাবে। ঝালংয়ে প্রাপ্তি হতে পারে ঘরোয়া খাবার, এখানকার বিখ্যাত বরলি মাছ, তিব্বতি মোমো ও থুকপা। এই জায়গা ক্লান্ত জীবন থেকে দুদিন মানে সব কিছু ভুলে একেবারে ছুটি কাটানোর জন্য কিন্তু অনন্য। কোথায় থাকতে পারো? ঝালংয়ে থাকার একটি সুন্দর জায়গা হলো, মানে ওখানে একটা বাংলো রয়েছে, সেই বাংলোতে তুমি থাকতেই পারো। আর নদীর পাড়েই তৈরি হয়েছে কিছু কটেজ, সেখানে দিন রাত কানে আসবে তোমার যাকে বলে খরস্রোতা নদীর শব্দ। এছাড়াও বেশ কয়েকটা হোমস্টেও কিন্তু রয়েছে। কিভাবে যাবে? যেতে হবে তোমাকে নিউ মাল জাংশন স্টেশন থেকে বা নিউ জলপাইগুড়ি ট্রেনে আসতে হবে, আর বাসে এলে শিলিগুড়িতে। আর যদি তুমি ফ্লাইটে আসতে চাও তাহলে বাগডোগরা বিমানবন্দরে নামতে হবে, সেখান থেকে গাড়ি ভাড়া করে একেবারে চলে আসো ঝালংয়ে। নিউ মাল জাংশন থেকে মোটামুটি দূরত্ব ধরো ওই 40 কিলোমিটার, আর NGP থেকে সেটা 95 কিলোমিটার, মানে একদমই খুবই কম ডিস্টেন্স আর অপূর্ব মনোরম। আরও একটা জায়গা রয়েছে সেরকম, যেমন হচ্ছে সিসামারা। গরুমারার পাশাপাশি ডুয়ার্সে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান, তারই দক্ষিণ প্রান্ত দিয়ে বয়ে গেছে সিসামারা নদী, সেখানেও কিন্তু তুমি থাকতে পারো। আর কিভাবে যাবে, মানে থাকবেই বা কোথায় আর যাবে কিভাবে, থাকার জন্য রিসর্ট এবং হোমস্টে রয়েছে, আর নদীর কাছেই কিন্তু পাবে থাকার জায়গা। আর যেটা হচ্ছে হাসিমারা বা নিউ আলিপুর দুয়ার জাংশন থেকে সিসামারা আসাটা বেশি সুবিধাজনক, হাসিমারা থেকে প্রায় 27 কিলোমিটারের একটা ডিস্টেন্স, আর নিউ আলিপুর দুয়ার থেকে সেটা 46 কিলোমিটার থেকে ডিস্টেন্সটা রয়েছে। আর একটা নদী রয়েছে যেমন মূর্তি, মূর্তি হচ্ছে মানে যাকে বলে পাগলপাড়া। হ্যাঁ, মানে গরমে সে নদী হেঁটে এপার ওপার করা গেলেও বর্ষায় তার কুল ছাপানো জল যাকে বলা হয়, ডুয়ার্সের অন্যতম আকর্ষণ এই নদীটি, তাকে ঘিরেই গড়ে উঠেছে কিন্তু এখন নানা ট্যুরিজম স্পট। আর তার সাথে তো তোমার রয়েছে মানে অতিথি নিবাস তো রয়েছে, সেখানে থাকতে পারো, ছোটো বড় রিসর্ট রয়েছে, হোমস্টে রয়েছে। সো ইয়েস, মূর্তি নদীর ধারেও কিন্তু তুমি থাকতেই পারো, সেটাও যেতে পারো মাল জাংশন থেকে, তার দূরত্ব জাস্ট 18 কিলোমিটার। আর রয়েছে বলছি চা বাগানে ঘেরা মানাবাড়ি, পাহাড়ের কোলে চা বাগান, বর্ষার জল পেয়ে তা হয়ে ওঠে একেবারে যাকে বলে উজ্জ্বল সবুজ। সেই মানাবাড়ি তুমি যাবে কিভাবে বা থাকবেই বা কোথায়? মানাবাড়ি থাকার জন্য একাধিক হোমস্টে রয়েছে, নদী পাহাড়ের গায়ে তার বাসস্থান, এবং জায়গাটি কিন্তু বেশ নির্জন। যাবে কিভাবে? ডুয়ার্সের গন্তব্যগুলি নিউ মাল জাংশন থেকে রেল স্টেশন থেকেই তুমি যেতে পারবে, তবে ট্রেন বা বাসে নিউ জলপাইগুড়ি আর শিলিগুড়ি হয়েও কিন্তু আসতে পারে। ওদলাবাড়ি পর্যন্ত শেয়ার জিপ পাবে, বাকি রাস্তা টোটোতে আসতে হবে। আর একটা নতুন জায়গা রয়েছে ডালিম খোলা। সত্যি দেখো, পাহাড়ের চারপাশে এত জায়গা না দেখলে কিন্তু বোঝা যায় না ডালিম খোলা, সেখানেও কোথাও অরণ্য, কোথাও আবার চা বাগান। আর যাবে কিভাবে ডালিম খোলাতে? সেটা নিউ জামাল জাংশন থেকে গরু বাথান হয়ে ডালিম খোলা যেতে হবে, 20-22 কিলোমিটারের পথ। আর থাকার জন্য হোমস্টে তো রয়েছে, আর তুমি যদি চাও গরু বাথানেও কিন্তু থাকতে পারো। 5টা জায়গা তোমাকে বলে দিলাম একটু মাথায় রেখে, যদি মনে করো যে আগস্টের শেষে একটুখানি ঘুরে আসাই যায়, একবার ট্রাই করে দেখো, আর জানাতে ভুলবে না কিন্তু। আর এই যে তোমাদের টপিকটাও কিন্তু মনে রেখো, হাতে যদি একটা ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে দেওয়া হয় তাহলে তুমি তোমার জীবনের কোন ঘটনাটাকে ম্যাজিক্যালি পাল্টে ফেলতে পারো, জানিয়ে ফেলো আমাদেরই। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9903653992 তে রাইট নাও। এখন এআর রহমানকে রাখলাম তোমাদের জন্য, অ্যান্ড আই উইল বি ব্যাক ভেরি ভেরি সুন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফেতে আমি আর যে নম্রতা চলে এসেছি। আর এখন স্টুডিওর ঘড়ি বলে দিচ্ছে 5:38 হয়ে 17 seconds। ইয়েস, আর তোমাদের যেই মেসেজ এসেছে সেটা একবার একটু বলে দিই। হ্যালো আর যে দিদি, আমি ছোট তানিয়া খাতুন। আমি যদি ম্যাজিক জাদু পেতাম সব খারাপ লোককে বধ করতাম, যেরকম মা দুর্গা করেছিল। দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদের হাট সিপাই পাড়া থেকে বলছি। হ্যাঁ তানিয়া, নিশ্চয়ই আমরা তো চাইবই যে যত খারাপ মানুষ রয়েছে তারা যেন সত্যি নিপাট যায়, মানে যাকে বলে একেবারে যাক, কিন্তু কিছু করার নেই, ভালো মন্দ মিলিয়েই তো আমাদেরকে চলতে হচ্ছে। পরের মেসেজটা পড়ি। হাই নম্রতা দিদি ভাই, কেমন আছেন? আমি আনোয়ার মোল্লা মহেশতলা থেকে বলছি, ভালো আছি। আমার হাতে যদি ম্যাজিক বক্স পাওয়ার দেওয়া হতো তাহলে আমি টাইটানিক জাহাজের সামনে বরফের যে স্তূপ ছিল সেটা সরিয়ে দিতাম। ভালো থাকবেন। বুঝতে পারলাম, কারণ তাতে তুমি অ্যাক্সিডেন্টটাকে বাঁচাতে পারতে। ঠিক, মানে সেটাও উচিত এরকম, কিন্তু ঠিক আছে, ম্যাজিক তো আফটারঅল ম্যাজিক, করে তোমার পছন্দ অনুযায়ী তুমি কিছু করতেই পারো। ভালো লাগলো, মানে এরকম মানুষের একটা চিন্তাধারা, গুড। শুভ বিকেল দিদি ভাই, রক্তের সুগারের মাত্রাটা যদি কমিয়ে ফেলতে পারতাম। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে। শর্মিষ্ঠা, দেখো এইটা তো ম্যাজিক করে ওরকম কমাতে

পারবে না। যেটা করতে হবে তোমাকে কিন্তু সাবধানে থাকতে হবে, ডাক্তারের পরামর্শ মেনে যা যা বলছে সেটাকে মেনে চলো। আমার মনে হয় তাতে ম্যাজিকের দরকার হবে না, অটোমেটিক্যালি ম্যাজিক্যালি তোমার কিন্তু রক্তে সুগারের মাত্রাটা কমে যাবে। তোমরাও আমাকে মেসেজ পাঠাতে থাকো, আর আমাদের নাম্বার তো রইল 9903653992। তে এখন ঈশান মিত্র আর তৃষা চ্যাটার্জিকে রাখলাম, জাস্ট ফর ইউ আমি ব্যাক করছি ঠিক আর 3:51 পরে। সো কিপ টিউন ইন টু 107 FM রেনবোতে, আর তুমি শুনছো উইকেন্ড ক্যাফে, সঙ্গে রয়েছি আমি আর্চে নম্রতা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা।

0: মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা। মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। Weekend Cafe, Weekend Cafe.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস, উইকেন্ড ক্যাফেতে চলে এসেছি আমি আর জে নম্রতা তোমাদের সঙ্গে 107 FM রেইনবোতে। এবার কলকাতার মানুষজনদের জন্য একটা ভালো খবর, মানে যারা মেট্রো যাত্রী তাদের জন্য একটা বড় আপডেট, যাকে বলা হচ্ছে যে ব্লু লাইন, মানে 27 জুলাই থেকে পরিষেবা

সময় কিন্তু বাড়ানো হয়েছে। ব্লু লাইনের যেসব মেট্রোগুলো রয়েছে আর গ্রিন লাইনের যে মেট্রোগুলো রয়েছে সেটা সোমবার থেকে শনিবার সকাল 6টার সময় ছাড়বে এবং রাত 10:30 অবধি, আর রবিবার দিন সকাল 9টা থেকে চালু হবে রাত 10:30 অবধি। গ্রিন লাইনের যে পরিষেবাগুলো রয়েছে সেটা সোমবার থেকে শনিবার সকাল 6টা থেকে রাত 10:30 পর্যন্ত, আর রবিবার সকাল 9টা থেকে রাত 10:30 পর্যন্ত। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে এই কলকাতা শহরে শুরু হতে চলেছে রাতের বাস পরিষেবা, সব মিলিয়ে যাকে বলা হয় ধীরে ধীরে গড়ে উঠছে আরও শক্তিশালী মাল্টি মডেল ট্রান্সপোর্ট সিস্টেম। অর্থাৎ মেট্রো থেকে নেমে সহজেই বাস, আবার বাস থেকে নেমে মেট্রো, মানে এক পরিবহন থেকে অন্য পরিবহন, যাতে নির্বিঘ্ন সংযোগে আশা করা যায় আগামী দিনে আমরা পেতে পারি। তো সেটাই রইল, এটা একটা ভালো খবর। আর তোমাদের, আশা যাক তোমাদের মেসেজ এসে, ইয়েস তোমাদের মেসেজ অনুযায়ী আজকে যেই আমরা টপিকটা দিয়েছি যে একটা যদি ম্যাজিক্যালি তোমার জীবনের কোনো ঘটনা পাল্টে ফেলতে বলা হয় সেটা কি হবে, আমার হাতে যদি ম্যাজিক পাওয়ার থাকতো তবে আমাদের দেশকে অর্থনীতিতে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশে পরিণত করতাম, সেই সঙ্গে আমাদেরও অবস্থার পরিবর্তন হতো। অভয়নগর থেকে লিখেছেন অশোক বৈরাগী। তারপরে যে মেসেজটা রয়েছে, আমার হাতে ম্যাজিক পাওয়ার থাকলে দুটো জিনিস কমাতে চাইতাম। এক নম্বর, আজকাল মানুষজনের এই যেখানে সেখানে রিলস বানানোর অভ্যেস, আর দ্বিতীয়ত হচ্ছে ডাম্প স্ক্রলিং। শাওন বারাসাত থেকে, একদম পারফেক্ট, কারণ কিছু করার নেই শাওন, মানে যুগের সাথে সাথে ওই চলতে হচ্ছে। রিলস বানানো কিন্তু এখন মোটামুটি একটা জব হয়ে গেছে, মানে জবের ক্ষেত্রে তোমার যদি সিভিতে লেখা থাকে রিলস বানাই তাহলে কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে যায়, যদিও সেটা আমার বা তোমার একটু হয়তো বুঝতে অসুবিধা বা করতে অসুবিধা হয়, বাট স্টিল আমারও মনে হয় যে এত কথায় কথায় রিলস বানিয়ে রাখা, বাট স্টিল চলো যে যেরকম করছে। হাই দিদি, কেমন আছো? আমি আচ্ছা, ম্যাজিক পেলে সব গ্রামের পুকুরগুলো পরিষ্কার করতাম। আচ্ছা, আর সব বেবিরা সাঁতার কাটতো, বা খুব ভালো, কিন্তু তুমি কে বলছো সেটা নামটা বলোনি, তাই নামটাও দিলে ভালো হতো। আরও মেসেজেসে আসবো ডেফিনেটলি, তোমাদের সঙ্গে তো থাকছি। তার সাথে ঠিক আছে, আরও একটা মেসেজ বরং পড়াই যাক। গুড ইভিনিং সুইট নম্রতা, কেমন আছো? তুমি একাই পারফর্ম করছো, একাই তো প্রেজেন্টেশন ফাটাফাটি করছো, টপিকে আসলাম। আমার হাতে যদি ম্যাজিক পাওয়ার থাকে আমার দেশের আইনকে নিয়ে নিজেদের স্বার্থে আইনকে বানিয়ে চিনিমিনি করছে তাদেরকে উচিত শিক্ষা দিতাম। আচ্ছা বুঝলাম, দেখলাম দেশটায় ক্ষমতাকে অপব্যবহার করার মানে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোমার এটা জন্মভূমি নিশ্চয়ই, কিন্তু ওই যে আইনকে তো নিজের হাতে নিতে পারি না, এবং মানে তুমি যদি যারা অপব্যবহার করছে তাদেরকে কিছু করতে যাও তাহলেও সেটা তোমারই হাতে, মানে আইন তুলে নেওয়া হয়, সেটা তো আমরা পারি না, কিছু করার নেই, যেরকম চলছে কিছুটা মানিয়ে গুছিয়ে আমাদেরকে চলতে হবে। তোমাদের জন্য তো ডেফিনেটলি আমাদের এই যে টপিকটা আজকে দিলাম এবং তোমাদের মেসেজগুলো পড়ে, যেটা আমি প্রথমেই বলেছি আরও একবার বলি, ভীষণ কানেক্টেড করতে পারছিস, বিকজ শুধু যে তুমি নিজের কথা বলছো সেটা কিন্তু নয়, তুমি দেশের কথা বলছো, তুমি অন্য মানুষজনের কথা বলছো, যেটা আমাকে তোমার সঙ্গে ভীষণভাবে ওয়েল কানেক্টেড করে দিয়েছে, আর একটু ডেফিনেটলি ওয়েল কানেক্টেড হবেও, কিন্তু ওই সময় বলছে। এবার যাচ্ছি পরের ঘন্টার দিকে। পরের ঘন্টার যাওয়ার আগে তোমাদের জন্য একটা ফ্ল্যাশব্যাক রেডি রেখেছি, এটাও আমার একটা বেশ যাকে বলে নস্টালজিয়াক মানে সং, এই মানে গানটা শুনলেই সেই পুজোর আমেজ, শুধু পুজোর আমেজ তো নয়, তার সঙ্গে একটা হালকা প্রেমের আমেজও থাকছে। কী গান থাকছে বলছি সেটা ডেফিনেটলি তোমাদের, তো মানে তোমাদের জন্যই রেখেছি সেটা ফ্ল্যাশব্যাকে। আবার তার আগে আরও একবার টপিকটা বলে দিই, হাতে যদি তোমাকে একটা কোনো ম্যাজিক পাওয়ার দেওয়া হয় তাহলে সেই ম্যাজিক পাওয়ার দিয়ে তুমি তোমার জীবনের কোন ঘটনাটাকে একদম ম্যাজিক্যালি চেঞ্জ করে দিতে চাও। ফ্ল্যাশব্যাকে এবার তোমাদের জন্য আরেকটা গান রইল, আই উইল বি ব্যাক ঠিক কিছুক্ষণের মধ্যে, আর তারপরে তো রয়েছে পরবর্তী ঘন্টা, পরবর্তী ঘন্টাতে আসার আগে তোমাদের জন্য রইল উদিত নারায়ণ অ্যান্ড সাধনা সরগম উইথ আ বিউটিফুল ট্র্যাক ফ্রম জোজিতা ওয়াহি সিকন্দর।

হ্যাঁ, প্রেমে নিশ্চয়ই থাকবে, কিন্তু ছাতাটা সঙ্গে নিতে কিন্তু ভুলো না, কারণ আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে হালকা থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে যে জেলাগুলোর ওপর, সেগুলো হচ্ছে বাঁকুড়া, ইস্ট বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম,

0: পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর মধ্যে। সুতরাং তোমরা যারা ওইদিকে আছো একটু সাবধানে থেকো, আর একটু যখন যদি বেরিয়ে থাকো হাতে ছাতা বা কিছু নিয়ে সাবধানে থেকো। আর তোমার সঙ্গে কথা হবে আর ঠিক 2 মিনিটের মাথায় ব্রেকের ওপারে।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লি ফিরছেন। সফরকালে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি নিকোসাও ড্যানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে বৈঠক করেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সোশ্যাল মিডিয়া এক পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন, নতুন দিল্লির যন্তর মন্তর সহ দেশজুড়ে চলা আন্দোলনের সুযোগ নিয়ে কোন দেশবিরোধী শক্তি যাতে মাথা ছাড়া দিতে না পারে সে কারণেই তাঁর এই পদত্যাগ। নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনা, কংগ্রেস এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিজেপি সাংসদ তথা মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আগামী সোমবার সংসদের অধিবেশনে কংগ্রেস এই আলোচনায় অংশ নেবে কিনা সেই প্রশ্নও তুলেছেন। তিনি অভিযোগ করেন, কিছু মানুষের আসল উদ্দেশ্য ছাত্রদের সমস্যার সমাধান নয় বরং জল খোলা করে রাজনৈতিক ফায়দা তোলা। পঞ্চায়েত প্রধানের আর্থিক ক্ষমতা খর্ব করা নয় বরং দুর্নীতি, কাটমানি এবং পরিষেবা প্রদানে অচলাবস্থা দূর করতেই পঞ্চায়েত আইনে সংশোধন আনা হয়েছে। বিধানসভায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত বিল 2026-এর ওপর আলোচনার জবাবি ভাষণে বিভাগীয় মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, সংশোধনী বিলে এমন ব্যবস্থা রাখা হয়েছে যাতে প্রধান বা উপপ্রধান দীর্ঘদিন অনুপস্থিত থাকলে পঞ্চায়েতের কাজ বন্ধ না থাকে। 15 দিনের বেশি অনুপস্থিতি বা কাজে অচলাবস্থা তৈরি হলে প্রশাসনিক নিয়োগ করা যাবে। চলতি অর্থবর্ষের শেষে রাজ্যের নিজস্ব রাজস্ব অন্তত 18% বাড়বে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আশা প্রকাশ করেছেন। সেই লক্ষ্য পূরণে খনি সহ বিভিন্ন ক্ষেত্রে কঠোরভাবে কর আদায়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ ও প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে জোর দেওয়া হচ্ছে বলে তিনি জানান। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
2: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে লাস্ট ঘন্টায় চলে এসেছি আমি আর যে নম্রতা তোমাদের সঙ্গে লাস্ট আড্ডাটা দিতে। ইয়েস, আর আজকে যে আড্ডার টপিকটা তোমাদের কাছে রেখেছিলাম সেটা আরও একবার বলে দেওয়া যাক। সেটা হচ্ছে, তোমাদের হাতে যদি একটা ম্যাজিক পাওয়ার দেওয়া থাকত, তাহলে সেই পাওয়ার দিয়ে তুমি তোমার জীবনের কোন ঘটনাটা ম্যাজিক্যালি একেবারে পাল্টে দিতে। সেরকমই আমাদের যেই মেসেজগুলো এসেছে, পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া থেকে লিখেছে, আমার হাতে থাকতো যদি ম্যাজিক পাওয়ার বক্স, তাহলে আমি অন্যায় হতে দিতাম না আর প্রকৃতির বুককে আরও সবুজে ভরে দিতাম। এই তো, এগুলো খুব ভীষণ দরকার। কিন্তু কী জানো পায়েল, আমাদের যেটা মনে হয় এইটা করার জন্য ম্যাজিকের খুব বিশেষ প্রয়োজন কিন্তু পড়বে না। মানে আমরা চাইলে নিজেরা কিন্তু সত্যিই প্রকৃতির বুকে সবুজকে গড়ে দিতেই পারি, কেন নয়, নিশ্চয়ই পারবো। লাস্ট মেসেজ যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে, হাই দিদি, আমি মধ্যমগ্রাম গঙ্গানগর থেকে জয়ন্ত। আমার কাছে যদি ম্যাজিক থাকতো তো আমি আমাদের দেশের কোনায় কোনায় কত বাচ্চারা পড়াশুনো করতে পারছে না অভাবের কারণে, তারা যাতে পড়াশুনো করতে পারে এমন একটা কিছু করতাম। আবারও এটার জন্য কিন্তু খুব একটা জানতো ম্যাজিকের প্রয়োজন কিন্তু পড়ে না। তোমার মনের মধ্যে এই ইচ্ছে শক্তিটা যদি থাকে না, দেখো ঠিক কিছু না কিছুভাবে উপায় হয়ে তুমি সেই সব শিশুদেরকে খুঁজে পাবে আর ঠিক তাদের পড়াশোনার ব্যবস্থাটাও করতে পারবে। ইয়েস, তোমাদের আজকের এই মেসেজেসগুলো দেখে আমার তো একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে, কারণ এত ভালো তোমরা সবাই লিখেছ। এবং আবারও বলতে হয়, নিজের কথা না ভেবে এই যে দেশের কথা, প্রকৃতির কথা, মানুষজনের কথা ভেবেছো, তাদের রিয়েলি হ্যাটস অফ। ডেফিনেটলি তোমাদের জন্য এখনও অনেক কিছু সময় বাকি আছে, আছে তিন এক দিন গানের হ্যাট্রিকও, ডেফিনেটলি সেগুলো ফিরবো। বাট তার আগে তোমার জন্য অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধীকে কানে কানে রাখলাম উইথ আমন জামন ফ্রম ওয়াট টু। আই উইল বি ব্যাক জাস্ট আফটার 4 মিনিটস অ্যাপ্রক্স। সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেনবোতে। সঙ্গে রয়েছি আমি আছে নম্রতা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, একদম প্রায় শেষ শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে, এবং আড্ডা শেষে আরও একটা মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে, সেটা না পড়লে অন্যায় হয়ে যাবে। যাই হোক, আমি যদি ম্যাজিক পাওয়ার পাই তাহলেই প্রথমেই চাইব এমন একটা ট্যাবলেট বানাতে যেটা মানুষ খেলে আর তার মাথার চুল পাকবে না। দেবদাস মুখার্জি বেহালা থেকে লিখেছে। হ্যাঁ দেবদাসবাবু, যদি সেরকম একটা ট্যাবলেট পেয়ে যাও তাহলে আমাকেও একটুখানি পাঠিয়ে দেবেন, কারণ দরকার দরকার, না হলে চুল পাক তো ধরবেই। কিন্তু সেরকম যদি একটা ম্যাজিক্যালি যদি কোনো ট্যাবলেট বার করে ফেলতে পারেন, মন্দ কি? আর ডেফিনেটলি মন্দ, ভালো মন্দ সব কিছু মিলিয়েই তো আমরা চলেছি। আর যেটা বলার কথা সেটা হচ্ছে যে দেখো, সময়ের সাথে তোমরা যেরকম লিখেছো ম্যাজিক্যাল কিছু দিয়ে তোমাদের জীবনের ঘটনাগুলো পাল্টাতে চাও, ডেফিনেটলি সেগুলো পাল্টানো যায়। কিন্তু কোথাও আমার মনে হয় যে তো এমন কিছু ঘটনাও তোমরা যেগুলো লিখেছো যে সব কিছু যে ম্যাজিক দিয়েই পাল্টে ফেলতে পারবে তা কিন্তু নয়, মানে সেটা চাইলে উইদাউট ম্যাজিকও কিন্তু পাল্টানো যায়। তাই সেইটা আমার মনে হয় যদি একটু মাথায় রাখতে পারি, যেমন কেউ তোমরা লিখেছো কারোর সুগারের প্রবলেম আছে, ব্লাড সুগারের, সেটা একটুখানি ভালোভাবে নিজেকে সাবধানতা রেখে, কেউ কেউ বলতে চেয়েছো প্রকৃতির মুখে গাছ পুঁততে চাই, হ্যাঁ সেটাও রাখা যায়। তার জন্য সত্যি বলছি কোনো ম্যাজিকের দরকার হয় না, আমাদের মনের মধ্যে যে ম্যাজিকটা রয়েছে সেইটা যদি একটুখানি আমরা নাড়িয়ে দিতে পারি তাহলে আমাদের মনে হয় এই ছোটো ছোটো পরিবর্তনগুলো আমরা কিন্তু নিমেষে করে ফেলবো। হ্যাঁ, আর তার জন্য ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, সঙ্গে সঙ্গে থাকতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ টিউন ইন টু উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। আর তোমাদের জন্য এবার রাখছি 3 1 3, সেটা দিয়েই আজকের মতো টাটা বাই বাই করবো আমি আর যে নম্রতা। আর তোমরা প্লিজ শুনতে থাকো আর সঙ্গে থাকো, কথা হবে কোনো আর একটা উইকেন্ড ক্যাফেতে। টিল দেট, বাই বাই, টেক লটস অফ কেয়ার।

আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন, গত 10 দিন ধরে ছাত্রদের আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদার নয় বলেও উল্লেখ করেন তিনি। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচারতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠান। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন যে গত 10 দিন ধরে ছাত্রদের আন্দোলনের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং সরকার তাদের দাবি দেওয়া মেনে নেওয়ায় সিজেপি আন্দোলন প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং আজ সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরও এক প্রস্থ আলোচনায় বসেন। নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনা কংগ্রেস এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিজেপির সাংসদ তথা মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আগামী সোমবার সংসদের অধিবেশনে কংগ্রেসই আলোচনায় অংশ নেবে কিনা সেই প্রশ্ন তুলেছেন। ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানিয়েছেন। ওই হামলার তীব্র নিন্দা করে শ্রী অধিকারী বলেন, বিভিন্ন থানায় মোট 7টি মামলা রুজু করেছে পুলিশ।

রাজ্য সরকার বিগত 5 বছরে বেশ কয়েকটি ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানান, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের এক ছাত্রীর ওপর অত্যাচারের ঘটনায় পুলিশের এএসআই মোয়াজিন হোসেনকে সাসপেন্ড করা হয়েছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 1-0 গোলে ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন সাহাল আব্দুল সামাদ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছেন। উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের পাশাপাশি শিক্ষামন্ত্রকের দায়িত্বও সামলাবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তাদের দাবি পূরণে সরকার সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ড জিতেন্দ্র সিং আজ পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করেন। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই স্বীকৃতি ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত সারনাথে আরও বেশি করে ভ্রমণ এবং ভগবান বুদ্ধের আদর্শ অনুসরণের প্রেরণা যোগাবে। কলকাতা শহরের কোনো ফুটপাতে বাইক, সাইকেল বা রিকশা রাখা থাকলে এবার থেকে জরিমানা দিতে হবে। আজ নিউ মার্কেট পরিদর্শনের পর পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিতা পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং মানুষের যাতায়াতের পথ ঠিক রাখার জন্য ফুটপাতকে সম্পূর্ণ দখলমুক্ত রাখার আবেদন জানান। রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলির কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় দীর্ঘদিনের আইনি অসঙ্গতি দূর করতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল 2026 বিধানসভায় পাশ হয়েছে। বিল নিয়ে আলোচনার জবাব দিতে গিয়ে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন, 2013 সালে তৎকালীন সরকার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আইন প্রণয়নের সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন প্রায় হুবহু অনুসরণ করায় প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত একটি গুরুতর আইনি ত্রুটি থেকে গিয়েছিল। সেই ভুল সংশোধন করতেই বর্তমান সরকার এই বিল এনেছে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচে টি-20 সিরিজে জয় নিশ্চিত করেছে। হারারে স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয়

0: আছে, ভারত 90 রানে জিম্বাবুয়েকে হারিয়ে দেয়। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। Weekend Filmy Fever. Weekend Filmy Fever.

0: উইকডেজের হাজার ঝামেলার পরে উইকেন্ডটা না হয় শুধুমাত্র ফিল্মের জন্যই রেখো, তার কারণ 107 FM রেইনবোর উইকেন্ড ফিল্মি ফিভারে এই মুহূর্তে তোমার সঙ্গে সৌমি অ্যান্ড আত্রেয়।
1: অনেকদিন পর আমরা একসাথে, আর অনেকদিন পর তুমিও কি ফিল্ম দেখলে নাকি তোমার ফিল্ম দেখার রেগুলার বেসিসে চলছে ভাই? কারণ ফিল্ম ছাড়া তুমি থাকতে পারো না, কিন্তু এই উইকেন্ডের ডোজটা উইকেন্ড ফিল্মি ফিভারে সেটা কিন্তু তুমি কেমন ফিল্ম দেখছো সেটা নয়, ফিল্মের বাইরেও তো অনেক নিউজ থাকে, মানে ফিল্মের ব্যাক স্টোরি, ব্যাকগ্রাউন্ডে কি চলছে, ফিল্মে দুনিয়ায় কি ঘটছে, সেই আপডেটস একটা সারা সপ্তাহের কালেক্ট করে একদম পাক্কা জার্নালিস্টের মতো নিয়ে চলে এসেছি তোমার কাছে। তাই অনেক কিছু কিন্তু ওয়েট করে আছে আজকের এই 3 ঘন্টার এন্টারটেইনমেন্টের ম্যারাথনে।
0: তার কারণ আমরা, মানে সৌমি অ্যান্ড আত্রেয়, ফিল্ম মানেই ওই একটাই কথা বলে, হামনে ওয়াহি লাগায়া দিল।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোইনকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: টেক্কা কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
2: ওয়েল, বক্স অফিসে ধমাল হচ্ছে কিনা সেটাই তো তোমার সাথে শেয়ার করি এই টেক্কাতে। মানে সেটা বাংলা হোক বা বলিউড হোক, মানে টলিউড বা বলিউড যাই হোক না কেন, তুমি কোন ফিল্মগুলো একটু বেশি দেখছো আর কোনগুলো মোটামুটি না দেখতে দেখতে সেগুলো হারিয়ে যে কোথায় লুকিয়ে চলে গেছে, আর তাদের প্রডিউসাররাও যে টাকা গোনার আশা যে কবে ছেড়ে দিয়েছে সেটাই তো তোমাকে আপডেট করা এই টেক্কাতে। আর 10th of July কিন্তু রিলিজ করেছিল ধমাল 4। তো ধমাল 4-এর যেটা আপাতত দেখা যাচ্ছে যে 150 কোটির কাছাকাছি। দেখো, ধমাল ফ্র্যাঞ্চাইজির একটা আলাদা ক্রেজ আছে, এবার যতবার ধমাল এসেছে মোটামুটি ধমালই হয়েছে বক্স অফিসে। তো ধমাল 4 রিলিজ করার পরেও কম্প্যারিজন থাকুক যাই থাকুক না কেন, মোটামুটি 150 crore-এর একটা বেঞ্চমার্ক কিন্তু সেট হয়ে গেছে।
3: হ্যাঁ, সে তো হবে, তার কারণ এই সমস্ত বড় বড় সিনেমা বড় বড় টাকা রোজগার করবে, তবেই না সৌমিয়াত্রীয় সেটা বড় বড় করে একেবারে বলতে পারবে। কিন্তু যেটা আমার একটু মন খারাপই হয়েছে, বলা যায় যে 150 কোটি দিয়ে আলফা তৈরি হলো এবং সেখানে আলিয়া ভাটকে নিয়ে এত ক্রেজ হলো, বাট এখনও পর্যন্ত মাত্র 56 কোটি 35 লক্ষ টাকা সেই সিনেমার পকেটে গেছে। দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, মানে এটাকে ফ্লপ বলতে আমারও কষ্ট হচ্ছে।
2: হ্যাঁ, মানে আলফা যে এইভাবে ডুববে সেটা আমরাও এক্সপেক্ট করিনি। দুজন নারী মিলিয়েও ব্যাপারটাকে কিন্তু ম্যায় খিলাড়ি হাম নারী এটা না হয় আপাতত অনারীর দিকেই চলে গেল। আর তার সঙ্গে সঙ্গে দেখো, ধমাল 4 যেমন একটা ফ্র্যাঞ্চাইজি, তেমন ওয়েলকামটাও একটা ফ্র্যাঞ্চাইজি, যেটা দেখার জন্য আমরা বছর বছর ওয়েট করি বলেই একবার ওয়েলকাম আসে, তারপর ওয়েলকাম 2 আসে, আর তারপর ওয়েলকাম 2 দ্য জঙ্গল এসেছিল, যেটা কিনা বলা যেতে পারে মানে প্রচুর ভালো না করলেও, একটা বক্স অফিস ব্লকবাস্টার না হলেও মোটামুটি হিট রেঞ্জে কিন্তু রয়েছে। আর 125-এর বাজেটের ফিল্ম, সেটা 128.95 কোটি টাকা আপাতত কিন্তু প্রডিউসারের পুরো পকেটে ভাই।
3: এখন কি রাজপ্রাসাদ থেকে কেউ একজন বলছেন তুমি কবির সিং হতে পারো কিন্তু নবাবকে ছাড়া সিনেমা বানালেই হয়, তার কারণ আমি যখন তৈরি করেছিলাম ককটেল কি হিট কি হিট, তুমি এখন ককটেল 2 করেছো শাহিদজি এবং তোমার সেই সিনেমা ফ্লপ হয়ে গেল, 150 কোটি দিয়ে ককটেল 2 তৈরি হলো বাট মাত্র 88 কোটি টাকা রোজগার করেছে।
2: এক্স্যাক্টলি, এখানে কিন্তু সেই আলি ভার্সেস ভেরোনিকার একটা ব্যাপার হয়েছে, কিন্তু দর্শক সেফ খেলেছে, মানে সাইফ আলি খানের দিকেই মোটামুটি বল গেছে, সেই জন্য ককটেল 2 এমনভাবে ধরাশায়ী হয়েছে যেটা ভাবনা চিন্তার বাইরে। কিন্তু অ্যাভারেজ থেকে আমি রিসেন্টলি আজকে একটা তোমার দেখলাম যে অ্যাভারেজ এতদিন পর্যন্ত চলছিল কিন্তু ফাইনালি তার বক্স অফিস কালেকশন এমন একটা জায়গায় গেছে যে সেটা অ্যাভারেজের থেকে এখন হিটের তকমার মানে নিয়ে নিয়েছে। সেই ফিল্মটার নাম ম্যায় ওয়াপস আউঙ্গা।
3: এটা আমাকে জেনুইনলি খুশি করেছে, তার কারণ নাসিরজির এই সিনেমায় পারফরমেন্স এবং এই সিনেমার মিউজিক ইতিমধ্যে আত্রেয়র ওয়ান অফ দ্য ফেভারিট লিস্টে ঢুকে গেছে, হয়তো তোমারও তাই।
2: অ্যাবসলিউটলি। তো তুমি কোন ফিল্মকে বন্ধু বানাচ্ছ সেটা তো তুমিই জানো, কিন্তু তোমাকে টেক্কাতে মোটামুটি একটা আন্দাজ দিয়ে দিলাম, যেগুলো দেখা বাকি আছে চটপট দেখো, আর রিভিউ প্রিমিয়ার স্টোরি সবকিছু নিয়েই আছি আমরা।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, প্রিমিয়ার স্টোরি, সিনেমার প্রথম রাত, প্রিমিয়ার স্টোরি, প্রিমিয়ার স্টোরি।

0: সিনেমার প্রথমরাত,
1: সিনেমার প্রথমরাত।
2: আর যেখানে যাও না রে ভাই, সপ্তসাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার। এই রে সুকুমার রায়ের সেই নিষেধাজ্ঞা এখন যে উজান গাঙ্গুলি আর মানতে দিচ্ছেন না, কারণ উজান গাঙ্গুলির নতুন ছবি কাতুকুতু বুড়ো চলে এসেছে হলে, আর সেটা

0: একেবারে টাটকা খবর। এই যে সিনেমাটা, এই সিনেমাটাই গতকাল আমি চলে গিয়েছিলাম প্রিমিয়ার শোতে। প্রিমিয়ার শোতে গিয়ে প্রচুর সেলিব্রিটিকে দেখলাম। অবভিয়াসলি উজান গাঙ্গুলির ছবি যখন, তখন চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কে তো থাকতেই হবে। আর এই যে চূর্ণী গাঙ্গুলি এবং কৌশিক গাঙ্গুলির ছেলে উজান, সে কিরকম ডিরেকশন দিল সেটা দেখতে চলে এসেছিলেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রায় এক্সে বার্কার এক সেলিব্রিটি। তবে এই সিনেমাটা হলে গিয়ে তুমি দেখতেই পারো, তুমি নিরাশ হবে না, এইটুকুনি কথা আমি তোমায় দিতেই পারি। আর ইন্ডাস্ট্রি নতুন দুটো জিনিস পেল, এক জেন জির নতুন পরিচালক উজানকে, আর উজান রাপুরনার মতন একদম একটা ঝকঝকে নতুন জুটিকে।
1: প্রিমিয়ার স্টোরি সিনেমার প্রথম রাত, প্রিমিয়ার স্টোরি, প্রিমিয়ার স্টোরি সিনেমার প্রথম রাত, সিনেমার প্রথম রাত।

0: Rainbow Review. Rainbow Review. Rainbow Review.
1: আর যেখানে যাও না রে ভাই, সপ্তসাগর পার কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার। আরে তুমিও কি এই কথা শুনবে নাকি? তাহলে উজান গাঙ্গুলি পরিচালিত নতুন সিনেমা কাতুকুতু বুড়ো কি করে দেখতে যাবে? হ্যালো, আমি আর যে উষসী আজকে 107 FM রেইনবোতে একদম নতুন একটা ছবির রিভিউ নিয়ে চলে এসেছি তোমার কাছে। দেখো, ফ্যান্টাসি আর বাস্তবের দেওয়াল ভাঙছে এই সিনেম্যা, আর একটা ছেলে সুপারম্যানের সঙ্গে বন্ধুত্ব বাঁধাচ্ছে। জেন জির প্রজন্মের সিনেমার ভাষা হয়তো এমনই হওয়ার কথা। আর হ্যাঁ, রাপুর্ণার সঙ্গে উজানের কেমিস্ট্রি কিন্তু একেবারে দুর্দান্ত। আর এই ছবি বলে দেয় গুড টাচ ব্যাড টাচ শিখে নিতে হবে প্রত্যেককেই, তবে প্রতিশোধ আর হিংসা কোনো সমস্যার সমাধান হতে পারে কি প্রশ্ন ওঠে। শাস্তি না চিকিৎসা কোনটা বেশি জরুরি সেটাও কিন্তু প্রশ্ন ওঠে। আর হ্যাঁ, সুকুমার রায়ের কবিতার আধারে এই যে সিনেমাটা তৈরি হলো, এই সিনেমায় সুপারম্যান বা চরিত্র কেদার কে জিতলো সেটা না হয় তুমি হলে গিয়েই ডিসাইড করো, তবে হ্যাঁ সিনেমাটা দেখতে যেতেই পারো, কারণ একদম ঝকঝকে নতুন একটা ছবি দেখার আমেজ পাবে এই সিনেমায়। আর উজান অ্যাজ এ ডিরেক্টর ডেবিউ করলো এই সিনেমায়। সব মিলিয়ে এই ছবিটা আমার মোটের ওপর মন্দ লাগেনি, আর 7টা রেনবোর মধ্যে আমি এঁকে দিচ্ছি 5.5টা রেনবো। আধখানা কোন রং সেটা না হয় তুমি ডিসাইড করো।
0: রেনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড অনলি অন 107 FM রেনবো। 107 FM রেনবো। রেনবো রিভিউ। রেনবো রিভিউ। FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
3: ওয়েল, মিথিলা পালকার তার নিজের এমন একটা ঝালাক দেখিয়েছেন যেটা হয়তো আমরা আগে কখনো দেখিনি। সবসময় মনে হয়েছে এমন মিষ্টি একটা মেয়ে, সে কি কখনো ফিয়ার্স হতে পারে? সে কি কখনো ওয়ান ওমেন আর্মি হতে পারে? মানে তাকে কেন্দ্র করে কি একটা গোটা এমন একটা ফিল্ম তৈরি হতে পারে যেটা দেখে আমার মনে হবে আরে বাস এইরকমও হয়? কিন্তু ইয়েস, মিথিলা পালকারের এমনই একটা নতুন রূপ যে টিজারে দেখা যাচ্ছে, সেই অরিজিনাল ফিল্মটার নাম হচ্ছে ইক রূপ। আর কবে রিলিজ করবে না এখনো সেই ডেটটা জানতে পারিনি, যেদিন জানতে পারবো নিশ্চয়ই তোমাকে জানিয়ে দেবো।

0: উইকেন্ড ফুল মি ফিভারে, কিন্তু এই যে কামিং সুন আপাতত হয়ে আছে এটা তো ইকরূপ বলে যে টিজারটা আমরা দেখলাম সেটা একটা ওটিটিতে আসতে চলেছে, একটা অরিজিনাল ফিল্ম যেখানে মিথিলা পালকার ছাড়াও কিন্তু গওহর খান আছে। অ্যান্ড এখানে পেট্রায়াল রয়েছে, এখানে ফাইট রয়েছে, এবং যেখানে বেওয়ালে ফিট থেকে যাওয়া সিচুয়েশন আছে সেখান থেকে একটা মেয়ে কী করে ফাইট করছে তেমনই একটা গল্প কিন্তু বলছে ইকরূপ। আর ইকরূপে আমরা মিথিলার অনেক রূপই দেখতে পাচ্ছি যেটা অবশ্যই আগে দেখিনি, প্রচণ্ড ফিয়ার্স। এনিওয়ে গোটা ট্রেলারটা জুড়েই সেই ফিয়ার্সনেসটা রয়েছে, একটা হোপলেসনেস রয়েছে, এবং তারপরে একটা ফাইট করে কামব্যাক সবটাই তুমি দেখতে পাবে। টিজারটা মিস করে থাকলে তোমায় ডেফিনেটলি বলছি যাও গিয়ে দেখে এসো। গতকাল রিলিজ করেছে, এখনও পর্যন্ত 748,397 জন দেখেও ফেলেছে। এবং মিথিলা পালকার গওহর খান ছাড়াও তাহাশা বাদুশা, ইয়েস ওয়ান্স অ্যাগেন, তার সাথে কুমুদ মিশ্রা এবং সোয়ানন্দ কিরকিরেকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনসম্বল কাস্টের মধ্যে। আর এই ফিল্মটা ডিরেক্ট করছেন আকরাম হাসান। সো কী হতে চলেছে না হতে চলেছে সেটা তো ক্রমশই প্রকাশ্য।
1: এত ফিয়ার্স ফাইট আর কামব্যাকের কথা যখন সৌমি তোমাকে বললো, তাহলে আত্রেয় তোমাকে একটু কার্গিলে নিয়ে যাবে, মানে আবার 90s তোমাকে ফিরে যেতে হবে। তার কারণ অপারেশন সফেদ সাগরের ট্রেলার চলে এসেছে, যা তোমাকে বিশ্বের সেই হাইয়েস্ট এয়ার অপারেশনের গল্প বলবে, যে গল্পের নায়ক ছিল, যে গল্পের লেখক ছিল এই দেশেরই ইয়াংগেস্ট ফাইটার পাইলটসরা। সৌমি, সব থেকে আমার কি ভালো লেগেছে জানো, এই ট্রেলারে বলা হয়েছে ইয়া তো ইতিহাস বানা লেঙ্গে ইয়া বন জায়েঙ্গে। একটু বেশি লম্বা ট্রেলারটা হয়েছে, কিন্তু কার্গিল স্টোরির মানে কার্গিল ওয়ারের একটা আনটোল্ড স্টোরি নিয়ে গল্প, তো কাজেই সেই যে VFX এবং তার মধ্যে সেই যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু এই ট্রেলারটা ধরে রাখতে পেরেছে। বাট আমার মনে হয়েছে ট্রেলারেই মোটামুটি তুমি পুরো সিনেমাটা দেখে ফেলতে পারো, কিন্তু এই সমস্ত দেশপ্রেমের সিনেমা যতই লম্বা ট্রেলার হোক না কেন সারাক্ষণ বসে বারবার দেখা যায়।
0: রাইট, তো আসতে চলেছে 15th August, অগস্ট মাস পড়লেই আমরা এই আমাদের দেশকে নিয়ে যা ফিল্ম তৈরি হয়, যা গান তৈরি হয় সেগুলো শুনি, সেগুলো দেখি, সেগুলোর মধ্যেই থাকি, একটা কোনো জোনে চলে যাই আর কি। তো তার মধ্যে অপারেশন সফেদ সাগর হচ্ছেন তেমনই একটা এডিশন, যেটা কিন্তু অগস্ট মাসেই আসতে চলেছে। তো আসতে চলেছে তো অনেক কিছুই, তবে জানো তো যখনই দেশপ্রেমের কথা, এই যে বর্ডারের কথা দিয়ে শুরু করলে, তো ডেফিনেটলি বর্ডার 2 এর গান তোমার জন্য, যে গান বর্ডার 2 বললে ভুল হবে সেটা অরিজিনাল বর্ডারেরই। আর সেই বর্ডার পেরিয়ে বর্ডার 2 আমাদের মনে কোনো বর্ডার মানেনি, জায়গা করে রয়েছে 90s থেকে এখনো পর্যন্ত।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: সিনে সিনে সিনে কুইজ।
2: এই গানে আমরা কোন হিরোইনকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: সিনেমাওয়ালা বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমাওয়ালা বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা।
2: আইনে দ্বিতীয় বর্ষের ছাত্র নির্মাল্য কি করতো জানেন? করতো হচ্ছে একটুখানি ভিডিও এডিটিং, পোস্ট প্রোডাকশনের কাজ, এইসব নিয়েই মোটামুটি পড়াশোনার পাশাপাশি চর্চায় থাকতো। তারপরে হঠাৎ করে মাথার মধ্যে একটা অদ্ভুত পোকা নড়ে গেল, আর তার মনে হলো আমি কেন শুধুমাত্র ভিডিও এডিটিং আর পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে থাকবো, আমি চাইলে তো আমার একটা নিজস্ব ফিল্ম বানাতে পারি, কিন্তু পুঁজি নেই তো কি করা যাবে? আরে ভাই, স্বপ্নের দাম লাখ টাকা, আর সেই জন্যই তো মাত্র 5,000 টাকা নিয়েই সে একটা 1.5 ঘন্টার পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমা বানিয়ে ফেলেছে, ভাবা যায়? নির্মাল্য হালদার ছেলেটির নাম এবং ফিল্মের নাম সংযোগ, সত্যি এক অদ্ভুত সংযোগ। ভালোবাসা প্যাশনের সঙ্গে এরকম সংযোগ গড়ে উঠুক সবার, সেটা আমরা ডেফিনেটলি চাইব। তো থ্রিলার আছে, সাসপেন্স আছে, সায়েন্স ফিকশন এবং ড্রামার একটা অদ্ভুত মিশেল রয়েছে। আর ট্রেলারটা কিন্তু মুক্তি পাবে এই অগস্টের মাঝামাঝি। মাত্র 5,000 টাকা দিয়ে তৈরি সিনেমা, তার টেকনিক্যাল বিষয় কি হবে না হবে দেখার জন্য ডেফিনেটলি ওয়েট করে থাকতে হবে। অগস্টের মাঝামাঝি ট্রেলারটা আসবে, আর তারপর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে নির্মাল্যর এই ড্রিম প্রজেক্টটা বাঙালি দর্শক কিন্তু দেখতে চলেছে সেপ্টেম্বরেই।
3: কিছু কিছু গল্প গল্পের মতন শোনালেও আসলে সত্যি, ঠিক যেমন ছিল স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের লাইফটা। কারণ তিনি একটা সময় ওই মাস্টারদা সূর্য সেনের সঙ্গে স্বাধীনতা সংগ্রামে একদম অ্যাক্টিভলি যুক্ত থাকলেও আর পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে এটা ভাবাতে শুরু করে যে কী হচ্ছে, তাই তাকে একটা অন্য পথ নিতে হয় যাতে তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারেন। এবং সেই পথ নিতে গিয়ে তার সবথেকে বড় হাতিয়ার ছিল ছদ্মবেশ। নানান সময় নানান রকম ছদ্মবেশে তিনি পুলিশের চোখে রীতিমতো ধুলো দিয়ে বেড়াতেন, পালিয়ে বেড়াতেন। আর তাকে নিয়ে এবারে সিনেমা তৈরি হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যার একেবারে নয় নয় করে নখানা লুক চলে এসেছে অ্যাক্টর জিতের। কারণ এই সিনেমার হিরো অনন্ত সিংহের রোলে জিতকে দেখা যাবে, যে সিনেমা নিয়ে জিত ফ্যানদের মধ্যে এক্সাইটমেন্ট অনেকদিন ধরেই ছিল। এখন তো লুক বেরোনোর পরে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কথা সবাই বলছে, কারণ আমরা জানি যে বাংলা ইন্ডাস্ট্রিতে মেকআপের জগতে প্রস্থেটিক্স মেকআপের জনক বলতে আপাতত সোমনাথ কুণ্ডুকেই বোঝানো হয়। প্লাস এই সিনেমায় টোটা রায়চৌধুরী থাকবেন, চন্দন সেন থাকবেন, প্রিয়াঙ্কা সরকার থাকবেন, তাই ওই 60-এর দশকের কলকাতায় একজন স্বাধীনতা সংগ্রামীর এই রকম একটা বৈচিত্র্যপূর্ণ জীবনকে কেমনভাবে অনস্ক্রিন আনা হয় সেটা নিয়ে কাউন্টডাউন কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। তার কারণ আগস্টের মাঝামাঝি রিলিজ করছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত।
2: হোয়াট আ টাইমিং, তাই না? মানে একটা দুর্দান্ত সময় আসতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেখানে জিতের রয়েছে নটা লুক। কিন্তু তোমাকে না না নয় কথায় নয় এক কথাতেই এই গানটা শোনাবো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোইনকে দেখতে পাই?
2: জুবা।

0: জ্যাকপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: চুপ চুপ কে ফিল্মি গসিপ, ফিল্মি গসিপ চুপ চুপ কে।
2: বলি, এতকাল ধরে আমাকে দেখছো, তাও কি তোমাদের কোনো আক্কেল জ্ঞান হলো না? এখনো কি বোঝো না নাকি? আরে বাবা, ওই যে ম্যাচটা হয়েছে যেটার হ্যাংওভার এখনো আমাদের কাটেনি, মানে আর্জেন্টিনা ভার্সেস স্পেন, যেখানে আমরা অনেকেই ভেবেছিলাম যে হয়তো এবারে ভাগ্যক্রমে মেসির হাতেই ট্রফিটা উঠবে, বাট ওঠেনি, ইয়ামাল নিয়ে চলে গেছে এই ধামাল এবং কামালের পরে। ঠিক যেমন তুমি চিন্তিত, সৌভি চিন্তিত, আত্রেও চিন্তিত, তেমনই বিগবি অমিতাভ বচ্চনও চিন্তিত। তাই তিনি বেশ একটুখানি ওই মেটাফর টেটাফর ইউজ করে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেছিলেন যে ওই হসপিটালের আইসিইউ থেকে বাড়ি ফেরার পরে যখন প্রফেশনাল কেয়ার থেকে ব্যাপারটা নিজেকে নিজে কেয়ার করতে হয় এবং মনের দিক থেকে একটু লড়াই টড়াই করতে হয়, তখন ঠিক মানসিক অবস্থাটা যেরকম হয় এখন সেই রকম একটা মানসিক অবস্থা দিয়ে হয়তো দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মেসি চলেছেন। আর সেই পোস্ট করার পরে আসলে সবাই খুব ভালো টালো বাসে তো অমিতাভ বচ্চনকে, ভাবতে শুরু করলো বাবা উনি বোধ হয় আইসিইউতে ছিলেন, বাড়ি ফিরে এসেছেন। সে চারদিক দিয়ে মেসেজ, ফোন, কি কাণ্ড, ওরে বাবা রে বাবা।
3: হ্যাঁ, মানে দর্শকও চিন্তায় পড়ে গেছে, মানে সবাই চিন্তিত হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মেসিকে নিয়ে পোস্ট ছিল আর সিচুয়েশনটাই হয়ে গেছে মেসি। এক্স্যাক্টলি, তো অমিতাভ বচ্চন এই মুহূর্তে খুব ট্রেন্ডিং আছে জানো তো সোশ্যাল মিডিয়াতে, মানে সবাই বলছে যে আলটিমেটলি সোশ্যাল মিডিয়াতে যে কীভাবে নিজেকে একটা ফোকাসে রাখতে হয় বিগবি নাকি সেটা ফাইনালি শিখে ফেলেছেন। এটা মোটামুটি এখনকার যারা আমাদের অ্যাক্টার্স রয়েছে, জেনজির লোকজন রয়েছে, আমরা তো খুব ভালো করেই জানি, কিন্তু বিগবিও যে ব্যাপারটা শিখে ফেলেছে বস, সেটা তো এতদিন পরে গিয়ে আমরা বুঝলাম। যাই হোক, চিন্তার কিছু নেই, অমিতাভ বচ্চন আমাদের বিগ বি যথেষ্ট ভালো আছেন, তিনি সুস্থ আছেন, আগামী অক্টোবরে তার জন্মদিন আছে, সব কিছু মিলিয়ে এভরিথিং ইজ ফিট অ্যান্ড ফাইন। আর ভীষণ রকম ফিট অ্যান্ড ফাইন কিন্তু এসআরকে, মানে শাহরুখ খানও আছেন। কি হয়েছে জানো, এখন ঘুরতে চলে গেছেন তিনি সপরিবারে, আর এত সুন্দর ঘুরে বেড়াচ্ছেন, ছবি টবি দিচ্ছেন, যে সেটা দেখে সবাই ভাবছে বাহ, পাঠান যদি এইভাবে না ঝুমে না ঘুমে তাহলে বিষয়টাই তো দাঁড়ালো না, তাই না?
2: এই কোথায় গেছে গো, লন্ডনে, তাই না?
3: একদমই।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
1: একটা সিনেমা দেখে মনে হয় এই তো ঠিক এই সিনেমাটা দেখবো বলেই আমি মানুষ হয়ে ধরাধামে অবতরণ করেছিলাম, কি হয় না? তাহলে আপনি এখনো মিলাল সাবেরির তৈরা ইয়ার হোমে দেখেননি। উফ সখী, মাস্টারপিস কাহারে কয়। খারাপ অ্যাক্টিংয়ের জন্য কোনো অস্কার হলে আমার ইন্দ্রকুমার আর আকাঙ্ক্ষা শর্মা হতেন তার আইডিয়াল ক্যান্ডিডেট। দুজনের মধ্যে কে বেশি খারাপ অভিনয় করছে বুঝতে বুঝতে থ্যাঙ্কফুলি সিনেমাটা শেষ হয়ে যাবে। পরেশ রাওয়ালকে ঠিক কী বলে এই সিনেমাটা করতে রাজি করানো হয়েছে আই এম নট শিওর। খারাপ স্ক্রিন প্লে, ততোধিক খারাপ ডায়লগ, স্টোরি বলে কিছু এক্সিস্টই করে না, আর গান থাক, ড্রামা দিয়ে কাজ নেই। হাতে সময় বেশি থাকলে জানলা পরিষ্কার করুন, তেরা ইয়ার হোমে না দেখলেও হবে। চোখ উপড়ে ফেলার আগে এই সিনেমাকে সাতের মধ্যে খুব কষ্টে একটা রেইনবো কালার দিয়ে গেলাম আমি সুপ্রীতি।
0: রেইনবো রিভিউ সিনেমার রিপোর্ট কার্ড অনলি অন 107 FM রেইনবো, 107 FM রেইনবো, রেইনবো রিভিউ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সময় হয়ে গেছে এখন 9:54 হয়ে 7 সেকেন্ড, তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার, আর ফিল্মি দুনিয়ার সমস্ত গপশপ নিয়ে সৌমি আত্রেয় আছি তোমার সাথে। তো সময়টা তো ডেফিনেটলি এখন সিনে কুইজের আনসারগুলো দেওয়ার। একটা ভীষণ সহজ প্রশ্ন ছিল তোমার জন্যে, আপনা বানালে পিয়া, এই গানটা ছোট্ট করে তোমাকে শোনানো হয়েছিল এবং জিজ্ঞেস করা হয়েছিল যে এই গানটাতে কোন নায়িকাকে আমরা কিন্তু দেখেছি, আর বেশ অনেকগুলো রাইট আনসার নিয়ে আত্রেয় ইজ রেডি।
2: মহিষাদল থেকে মেঘনা মল্লিক, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, ঈশানী সাপুই বাউরিয়া থেকে, পূজা গড়াই খাতরা থেকে, উত্তর বাবালি থেকে সুভাষ চক্রবর্তী, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, আরিফা খাতুন মহেশতলা থেকে, বড়গাছিয়া থেকে প্রশান্ত ধক, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, প্রশান্ত কুঁতি জগৎবল্লপুর থেকে, প্রবীণ চৌহান মধ্যপ্রদেশ থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, সোদপুর থেকে ধৃত রায়, আভা হাওড়া থেকে, ভবানীপুর থেকে তন্ময়, কালীঘাট রোড থেকে সোনালী, চেতলা থেকে শ্রাবণী চক্রবর্তী, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, আকন্দপোল থেকে রফিকুল মণ্ডল এবং শাকিনা খাতুন। শোনো শোনো, ব্যাপার হচ্ছে সৌমি, আমি সেই 2014 ওই হিরোপান্তির সময় থেকে তার উপরে আমার একটা আলাদা লেভেলের ক্রাশ।
1: আচ্ছা, মানে তোমার এটাই কৃতিত্ব তো যে তুমি এখনো তাকে মনের মধ্যে জায়গা করে রেখে দিয়েছো। ভেরি গুড, ভেরি গুড।
2: সে তো রাখতেই হবে, তার কারণ তিনি 2023 মিমির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডটা ছিনিয়ে নিয়েছিলেন, তাই এই হাল্লাটা যতটা তোমার জন্য, তুমি যে সঠিক উত্তর দিয়েছো, ততটাই তারও জন্য বটে।
1: আগে হ্যাঁ, আগে হ্যাঁ, আগে হ্যাঁ। তো হাততালি টাততালি তো হয়ে গেল, এবার যে গানটা নিয়ে তোমাকে কুইজটা করেছি সেই গানটা তো শোনাবোই, কারণ কৃতি সাননকে সবাই যে মনের মধ্যে জায়গা দিয়েই রেখেছো এবং তাকে দেখলেই মনে হয় যে আপনা বানালে, মুঝে আপনা বানালে, ভেড়িয়া সাউন্ডট্র্যাক থেকে রইল তোমার জন্য, শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার।
2: এই পৃথিবী তাকে আপন বানিয়েছিল 27 জুলাই 1990, আর দুদিন বাদে তার জন্মদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?
2: প্যার

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: Yaade, flashback fever. Yaade, yaade, flashback fever, flashback fever.
2: একটু বেশি ফ্ল্যাশব্যাকে তোমাকে সৌমি আর আত্রিও নিয়ে চলে যাবে, তার কারণ ডাইরেক্ট 2026 টু একদম 1975 সাল, 1975, 25 জুলাই, একদম আজকের দিন। ঠিক ঠিক সেদিন রিলিজ করেছিল ধর্মাত্মা, যে সিনেমাটার দেখতে দেখতে 51 বছর হয়ে গেল।
3: হ্যাঁ, এবং এই সিনেমাটা সেই সময় কিন্তু একটা ব্লকবাস্টার ব্যাপার ছিল, এবং ব্লকবাস্টার গান ছিল এখানে একটা মুকেশজির, ক্যা খুব লাগতি হো, বড়ি সুন্দর দেখতি হো। এবং এই গানটা যে সেই সময় এত ভাইরাল হয়েছিল, মানে ভাইরাল ওয়ার্ডটা তখন ছিল না, কিন্তু গান
2: দেখতে দেখতে 33 বছর হয়ে গেল, এগুলো ভাবাই যায় না।
3: সত্যি তাই, মানে আমির খান অ্যাজ মামা ফাটিয়ে দিয়েছিলেন এই ফিল্মে, এবং কি দারুণ অভিনয়, জুহি চাওলার অ্যাজ বৈজয়ন্তী, প্রত্যেকটা সুন্দর সুন্দর মানে মোমেন্টস ছিল মহেশ ভাটের পরিচালিত একটা ফিল্ম হাম হ্যায় রাহি প্যার কে। শুধু তাই নয়, এছাড়া 28 ইয়ার্স কিন্তু কমপ্লিট করেছে অঙ্গারে, যেটা রিলিজ করেছিল গতকালকের তারিখে 24 জুলাই 1998 সালে। এছাড়াও একটা ফিল্ম যেটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের একটা ছবি, রাম গোপাল বর্মার পরিচালিত ডরনা মানা হ্যায়, মনে হয় এমন একটা ছোট ছোট গল্পের অনসম্বল করে এমন একটা ফিল্ম তৈরি হয়েছিল না, যেটা সেই সময় দাঁড়িয়ে, 2003 সালের কথা বলছি, আজকের ডেটের কথা বলছি, সেই সময় দাঁড়িয়ে অন্য সমস্ত ফিল্মের থেকে একেবারে ইউনিক ছিল, এবং আমার পছন্দের ফিল্মের তালিকায় ভীষণভাবে জায়গা করে থাকে ডরনা মানা হ্যায়। কিন্তু 28 ইয়ার্স আগে তোমাকে এমন একটা ফিল্মের কথা মনে করাবো, যে ফিল্মটা কাজল এবং অজয় দেবগনের ঠিক বিয়ের আগে আগের ফিল্ম, এবং এই ফিল্মটা করার পর তারা বিয়ে করে নিয়েছিলেন। কিন্তু তাদের যে ওই শেখার আর সঞ্জনার ক্যারেক্টারাইজেশন, যেটা পরবর্তীকালে আমরা আরও বেশ কিছু ফিল্মে দেখেছি, তার রেশটা শুরু হয়েছিল প্যার তো হোনা হি থার থেকে। সত্যি সত্যি

0: কাজল আর অজয় দেবগনের মধ্যে এই রিয়েল থেকে রিয়েল রোম্যান্সটা হোনাহি থা। 1998 24 জুলাই মানে গতকালের তারিখে কিন্তু রিলিজ করেছিল প্যার তো হোনাহি থা, মানে দেখতে দেখতে দেখতে দেখতে 28 বছর কমপ্লিট করে ফেলেছে কি আর বলতে পারি। তো এই সমস্ত ইয়াদে নিয়েই আমরা রয়েছি ফ্ল্যাশব্যাকে, আর তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিবার প্যার তো হোনাহি থা সাউন্ডট্র্যাক থেকে তোমার জন্য ফ্ল্যাশব্যাকে এই গানটা।
1: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?
2: প্যার

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: কিছু কিছু জিনিস প্রথমবার এসে তাদের স্বাদ মেটে না, আবার তারা দ্বিতীয়বার ঘুরে ফিরে আসে, তার কারণ মানুষ তাকে চায়। আবার ওই গাজিয়াবাদের কাটারি কুটিরেই তোমাকে নিয়ে যেতে হবে, তার কারণ সেই কাটারি ফ্যামিলির গল্প যেটা আমরা বকাইতিতে দেখেছিলাম, এখন আবার বকাইতি সিজন টু আসছে, আবার সেই পারিবারিক মাহল। কিন্তু ব্যাপার হচ্ছে ট্যাগ লাইনে একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে টিজারে, ফ্যামিলি বহি সিচুয়েশন নেই, তার কারণ শিবা চাড্ডা এবং রাজেশ তৈলাং অভিনীত এই কাটারি এবং বাকায়তি এই তাদের এই গল্প বাকায়তি সিজন টুতে আবার নতুন করে আসছে। সেই পারিবারিক মাহলই থাকছে, একটা ছাদের তলায় দুটো ফ্যামিলি এবং তাদের নিত্যদিনের চাওয়া পাওয়া অশান্তি ভালো মন্দ সব কিছু আছে। বাট হঠাৎ করে একটা দুষ্ট লোক যদি ফ্যামিলির মধ্যে ঢুকে যায়, তারা তখন কি করবে
2: কি করবে
1: সেইটাই তো জানার বাকায়তি সিজন।
2: হ্যাঁ, সমস্ত কিছু কি করবে উত্তর যদি আমরা দেরি, তাহলে রিলিজ করার পর তুমি আর কি দেখলে। বাকায়তি টুর অফিসিয়াল টিজার মুক্তি পেয়ে গেছে 22 জুলাই, যেটা 9,95,175 জন দেখেও ফেলেছে। আমি জানি তার মধ্যে তুমি নিশ্চয়ই আছো, আর যদি না দেখে থাকো তাহলে তোমাকে যেতে হবে ইউটিউবে আর দেখে ফেলতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে মধ্যবিত্ত পরিবারে ওই খাটামিটটা ছোটোখাটো টোকাটুকি তো লাগতেই থাকে আর কি, চলতেই থাকে। কিন্তু এবারে আবার জেনজি ওখানে ঢুকে পড়েছে, মানে ভীষণ রকম রেলেভেন্ট একটা টপিক, যেখানে জেনজি কী করে সমস্ত কিছু ক্ল্যাশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, বা জেনজির জন্য কী করে ফ্যামিলিতে একটা ক্ল্যাশ তৈরি হয়, সেটাই শুধুমাত্র দেখার। অর্থাৎ তালাশটা কে করছে, জেনজি করছে নাকি যে ফ্যামিলি আছে সে করছে, কিসের তালাশ আমরা সত্যিই জানি না।
1: আচ্ছা, জেনজিরা কি ভালো রুটি করতে পারে নাকি তারা রুটি জ্বালা দেতা হয়?
2: হ্যাঁ, জ্বালা দেতা হয়, আর জ্বালা না দিয়ে কি করে রুটি বানাতে হয় সেই তালাশটাও কিন্তু হতে পারে। যাই হোক, জেনজি যাই জ্বালাক না কেন, ভালোবাসা না যেন না চলে যায় আর কি। তুমি শুনছো উইকেন্ড ফর মি ফিভার, আর আত্রেয় সৌমি আছি তোমার সাথে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: সিরিজ ফ্যাক্টরি, রাতভর বিঞ্জ ওয়াচ। সিরিজ ফ্যাক্টরি, সিরিজ ফ্যাক্টরি।
2: এই বিঞ্জ ওয়াচটা যদি ভালোবাসায় কাটে তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে বলতো? মানে তুমি ঠিক করলে তোমার পার্টনারের সঙ্গে একসঙ্গে একটা মুভি বা একটা ওয়েব সিরিজ বসে বিঞ্জ ওয়াচ করবে। সে তার বাড়িতে করতে পারে, তুমি তার বাড়িতে, তুমি নিজের বাড়িতে করতে পারো, অথবা যদি একসঙ্গে একটা কাপল হও, একই সঙ্গে থাকো, তাহলে তো ব্যাপারটা সোনায় সোহাগা। উইকেন্ড ফর মি ফেভারিট শুনছো আত্রেয় সৌমির সাথে, অনলি অন 107 FM রেইনবো। আর এমনই একটা মন ভালো করে দেওয়ার রোম্যান্টিক সিরিজ আসতে চলেছে, যে সিরিজটাতে

0: এরকমই ভালোবাসা একেবারে জুড়ে আছে গোটা সিরিজে। জেনজির গল্প বলছে, জেনজির ভালোবাসার গল্প বলছে, এবং যে জেনজি নাকি খুব তাড়াতাড়ি মুভ অন করতে পারে সেই গল্প কিন্তু বলছে না, বলছে চেঞ্জ ফর গুড অ্যান্ড গ্রোথ।
1: এই জেনজিদের নিয়ে যে এত নানান শত শত অভিযোগ আছে, তার মধ্যে একটি অভিযোগ হলো তারা বড্ড বেশি বিঞ্জ ওয়াচ করে, তারা রাত্রির জেগে জেগে ফোন ঘাটে, সেই ফোনের মধ্যে সিরিজ দেখে, এবং কি

0: যে সেই ভালোবাসার গল্পেও তো সেই জেনজি চলে আসছে, কারণ এখন চারদিকে শুধুমাত্র জেনজি জেনজি জেনজি। বনি এবং অঙ্গনা এখানে অভিনয় করছে এবং অঙ্গনার নামটা কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং হয়েছে, তার কারণ তার এখানে নাম দেওয়া হয়েছে সিলভা সিদ্দিকি আর বনির নাম আয়ুষ। তো বনি একজন এন্টারপ্রেনার এবং অঙ্গনার জীবনটাও একটু অন্যরকম ভাবে চলেছে, তাই দুজন হঠাৎ করে কোথা থেকে মিলে গেছে। তুমি ককটেলের গন্ধ পেলে আমাদের কিছু করার নেই, ও সমস্ত বহুদিন আগেকার সিনেমা, কিন্তু এখনও আবার জেনজিদের প্রেমের কাহিনী ধরনটা পাল্টে গেলেও প্রেম তো আর বদলায় না, সেটা একই রকম থাকে। সেখানে না ওই একটুখানি আবদারের সুরেই বলতে হয়, আসো না ভালোবাসো না, আমি তো প্রেমে পড়লেই রিস্কে পড়ে যাই বস।
1: অলরাইট, আর এই যে সিরিজটা তার নামটাই বলিনি, এত এক্সাইটেড হয়ে গেছিলাম, প্রেম শর্টস আসতে চলেছে তোমার জন্য, তাই সেটার জন্য ওয়েট করো আর গান শোনো নিশ্চয়ই। উইকেন্ড ফিল্মি ফিভারে জাস্ট বরবাদ হয়ে যেও না, আসো না বলে প্রিয়তমকে ডেকে নাও।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, ভাবলাম কোনো এক ক্যাফেতে গিয়ে চিল করতে করতে হিল দেখলে কেমন হয়। ব্যাস দেখা শুরু করলাম মুসাফির ক্যাফে। উইকেন্ড একেবারে সর্টেড। তাই মুসাফির ক্যাফের মেনুটা কেমন? গল্পটা দুটো টাইমলাইনের। একদিকে 2018 সালের গোপাল, যেখানে আমাদের চন্দ্র মানে বিক্রান্ত মাসে আর সুধা মানে বেদিকা পেন্টোর লিভ ইন করছেন। প্রেম মানে একেবারে একেবারে জমজমাট। আর অন্যদিকে প্রেজেন্ট টাইমলাইনে মুসৌরি, সেখানে চন্দ্র একটা শান্ত ক্যাফে চালাচ্ছে প্রীতি অর্থাৎ মহিমা মকওয়ানার সঙ্গে। এবার আসি ক্যাফেটার ভালো খাবারে। প্রথমত আমাদের বিক্রান্ত মাসে, এই মানুষটা যে রোলই করুক না কেন আমাদের মন ম্যাসিভলি জয় করে নেন। ওনার ইমোশনাল ডেপথ দেখলে মনে হয় অভিনয়টা উনি জল ভাতের মতো গুলে খেয়েছেন। আর বেদিকা এনার্জি যা ফাটাফাটি। সবচেয়ে মিষ্টি লেগেছে ছবির মিউজিক আর সিনেমাটোগ্রাফি। পাহাড়ের দৃশ্যগুলো দেখে মনে হবে এখনই ল্যাপটপ বন্ধ টন্ধ করে ঝোলা গুছিয়ে পাহাড়ে ঘুরতে চলে যাই, মানে চোখ আর কানের জন্য ওই যে বলে না পাহাড় প্রমাণ আনন্দ। কিন্তু দাঁড়াও, ক্যাফের চায়ে যদি মাছি পড়ে তখন কেমন লাগে? মানে ওই যেখানে একটু গড়বড় হয়ে গেছে। সিরিয়ালের নাম মুসাফির ক্যাফে, কিন্তু দেখতে দেখতে মনে হচ্ছিল কোনো একটা টাইম ল্যাপসে চলে গেছি। পেসিং এত স্লো যে মুসাফিররা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়তে পারে। আটটা এপিসোড ধরে গল্পটা এতই টেনেছে যে কখনো কখনো সত্যিই মনে হচ্ছে ভাই প্রেম করছো নাকি শৃঙ্গাম চেপেছো। আর সবচেয়ে বড় ধাক্কা আমার মতে শেষটা। গল্পটা যেখানে শেষ হলো সেখানে কোনো ক্লোজার নেই, মানে ওই একটা ক্লিফ হ্যাঙ্গার আছে। পাহাড় দেখাতে দেখাতে ডিরেক্টর আমাদের পাহাড়ের খাত থেকে একেবারে নিচেই ফেলে দিলেন। সিজন 2 এর চক করে আমাদের ইমোশন নিয়ে খেলা হয়ে গেল বস। দিব্যপ্রকাশ দুবের যে বইটা থেকে এটা বানানো, তার চেয়ে সিরিজে টুইস্টটা একটু বেশি দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক মশাই, আর তাতেই হয়ে গেছে সমস্যাটা। তাহলে কি এই উইকেন্ডে ক্যাফেতে অর্ডার দেবো না? তাই আমি আর যে বিহু মুসাফির ক্যাফেকে 7টার মধ্যে দেব 4:30 রেইনবো কালার। এই উইকেন্ডে মুসাফির ক্যাফেতে একবার ঢু মারতেই পারো, কিন্তু হ্যাঁ সাথে কড়া এক কাপ কফি রেখো, যাতে পেসিং স্লো হলেও ঘুম না চলে আসে।
2: রেইনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড ওনলি অন 107 FM রেইনবো। 107 FM রেইনবো রিভিউ।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারাদি, সাত সুরে সারাদি।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
1: আর ইলেকট্রিক বিলের?
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে। তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
4: সিনে সিনে সিনে কুইজ।
5: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?
6: প্যার

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তাল সে তাল, তাল সে তাল, গানের গল্প, গানের গল্প।
2: একটু গল্প লেখার সুযোগ পেলেই আর সেটা কোনোভাবেই ছাড়া যায় না। চারদিক থেকে আবার মেসেজ, আবার ফোন। শেষকালে অরিজিৎ সিং এর ম্যানেজার ক্লিয়ার করে দিয়েছেন, বলেছেন ক্ষান্ত দাও বাবা, যে গান নিয়ে তোমরা এই সমস্ত খবর রটাচ্ছ যে এই গানকে আবার ওই প্লেব্যাকে কাম ব্যাক করেছেন অরিজিৎ সিং, ওই যে এক বছর আগে বলে দিয়েছিলেন আমি আর প্লেব্যাক করবো না, আবার তিনি করছেন বলে একেবারে কী আনন্দ করে নাচলেন, সে গান মোটেই এখন রেকর্ডেড নয়। বরঞ্চ ওই ঘোষণা, মানে প্লেব্যাক থেকে অরিজিৎ সিং এর রিটায়ারমেন্ট ঘোষণার আগেই এই গান অলরেডি রেকর্ডেড হয়ে গিয়েছিল, এখন শুধুমাত্র বেরোচ্ছে, তাই এই নিয়ে বেশি আওয়ারাপান করে কোনো লাভ নেই।
3: এক্স্যাক্টলি, ফিল্মের নাম আওয়ারাপান এবং গানের নামও ইয়ে আওয়ারাপান, যেটা অলরেডি কিন্তু রিলিজ।

0: করেছে, আর সেই গানটা অরিজিৎ সিং গেয়েছেন, গানটা জাস্ট রিলিজ করেছে, ব্যাস সবাই শুরু হয়ে গেছে যে অরিজিৎ সিং মোটেও রিটায়ারমেন্ট নেননি, তিনি বোধহয় কাম ব্যাক করছেন। এবং আমি অনেকগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে ফার্স্টে এই নিউজটা রীতিমতো দেখলাম যে অরিজিৎ সিং কাম ব্যাক করছেন, উনি রিটায়ারমেন্টকে উনি ডিনাই করে দিয়েছেন, উনি বলছেন না আমি রিটায়ারমেন্টের মধ্যে নেই, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তারপর জানলাম যে না, বিষয়টা একেবারেই সেরকম নয়, তার ম্যানেজার এসে বলেছেন যে ছেলে কথা রাখে, ছেলে এক কথার মানুষ, এবং সেই জন্যে সে যেটা আগে ঘোষণা করেছিল সেইটাই কিন্তু হতে চলেছে। আওয়ারাপন টু এর যে গানটা আমরা শুনছি, ইয়ে আওয়ারাপন, সেটা আগে রেকর্ড করা ডেফিনেটলি। তো ফিল্মটা রিলিজ করবে 14th of August, ইমরান হাশমি কামিং ব্যাক আর কি, সেটাও একটা বড় খবর। সেখানেও আমরা আওয়ারাপনের পরে আবার ইমরান হাশমিকে দেখতে চলেছি আওয়ারাপন টুতে, এবং এই কম্বিনেশনটা আওয়ারাপন টুতে ইমরান হাশমির সঙ্গে অরিজিৎ সিংয়ের কম্বিনেশনটা, হ্যাঁ আমরা সবসময় চাইবো যে এরকম কম্বিনেশন ফিরে ফিরে আসুক ফিরে ফিরে আসুক, কিন্তু আলটিমেটলি ঘটনাটা ঘটার নয়, তাই বেশি আশা না করাই ভালো, বরঞ্চ তুমি চুপচাপ নিউটিউন শোনো।
1: FM Rainbow Day, Rainbow New Tune.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: স্টুডিও ক্লকের টাইম হয়ে গেছে এখন 10:37 হয়ে 49 সেকেন্ড। তুমি কিন্তু আছো উইকেন্ড ফিল্মি ফিভারে, আর ফিল্মের নিউজ চলছে তোমার কাছে, ফিল্মের সমস্ত আপডেটস চল রয়েছে তোমার কাছে, আমাদের কাছে অনেক কিছু আছে। বাট একটা ছোট্ট তিনটে গান ব্যাক টু ব্যাক তোমাকে শুনিয়ে দেব, আওয়া যাওয়া মনির চাবিরে এবং আশিক ওকি কলোনি রইল তোমার জন্যে, 3-1-3 গানের হ্যাট্রিকে।
0: FM রেনবোতে 3-1-3।

0: FM Rainbow-তে তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow-তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। Rainbow Review, Rainbow Review, Rainbow Review।
2: সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেল শুভ্রজ্যোতির নতুন বাংলা ছবি ছবিওয়ালা। শিল্প, লড়াই আর স্বপ্নের মেলবন্ধনে আঁকা এক গভীর ভালোবাসার গল্প। ছবির গল্প আবর্তিত হয়েছে একজন ক্যামেরা শিল্পী অর্থাৎ ফটোগ্রাফারের জীবনকে কেন্দ্র করে, যে ক্যামেরার পেছনের ক্যানভাসে অন্যের মুহূর্তগুলো বন্দী করতে গিয়ে নিজের জীবনটাই বাঁচতে ভুলে যায়। মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে এবং দেবলীনা দত্তকে। রাহুলের হৃদয়স্পর্শী অভিনয় দর্শককে ভাবায় এবং আবেগ প্রবণ করে তোলে। পাশাপাশি দেবলীনা দত্ত, শান্তনাথ এবং শ্রীলেখা মিত্রের অভিনয় ছবিতে বাড়তি মাত্রা যোগ করেছে। শান্তনাথের গল্প ও স্ক্রিন প্লে বেশ শক্তপোক্ত, তবে ছবির পেসিং প্রথমার্ধে কিছুটা স্লথ মনে হতে পারে। সৌম্যরীতের সুরারোপিত গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দৃশ্যগুলোর আবেগকে খুব সুন্দরভাবে স্পর্শ করে যায়। সিনেমাটোগ্রাফিও ছিল ভীষণ ভালো। একটি ছবির আসল শক্তি লুকিয়ে থাকে তার ভাবনায়, শিল্পীর অপ্রাপ্তি আর জীবনের শেষ বিকেলের গল্প বলা ছবিওয়ালা প্রতিটি শিল্প মনস্ক মানুষের মনের কথা, তাঁদের জীবনের গল্প। তাই আমি আর জি সুনন্দা ছবিওয়ালাকে দিলাম সাতটি রেইনবো কালার্স, এর মধ্যে চারটে রেইনবো কালার্স।
0: রেইনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড ওনলি অন 107 FM Rainbow, 107 FM Rainbow, Rainbow Review।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: আবারও সেই ইভিএস পরীক্ষার মতন একটা খুব সোজা প্রশ্ন তোমার জন্য ছিল, তাই তুমি একদম 9903653992 ভোরে সঠিক উত্তর দিয়ে দিয়েছো। সৌমি আত্রে উইজ ব্যাক উইথ সিনে কুইজ, সঠিক উত্তর অ্যান্ড তোমার নাম। বরগাছিয়া থেকে প্রশান্ত ধক, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, প্রবীণ চৌহান মধ্যপ্রদেশ থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, বাউরিয়া থেকে ঈশানী সাপুই রিঙ্কু সাপুই, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, জগৎবল্লভপুর থেকে প্রশান্ত কুঁতি, মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা, বেহালা থেকে দেবস্মিতা, কালীঘাট রোড থেকে সোনালী, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, হাওড়া থেকে আভা, শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, সাফইপাড়া থেকে অর্চনা, ভবানীপুর থেকে তন্ময়, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, মহেশতলা থেকে আনোয়ার মোল্লা। আত্রেও হাঁপিয়ে গেছে, ওরে তোরা কোথায় গেলি রে?
2: চলো আমরা যুগলে মিলে হাততালিটা দিই। হ্যাঁ, তার কারণ সঠিক উত্তরটা কিন্তু যুগল হংসরাজ, সেই কিউট মিষ্টি চকলেট বয় যার মানে মাসুম চেহারা দেখার পরে 90s কিডরা আমরা কিন্তু দেখেছিলাম সেই ঘর সে নিকলতে হি। আর তার সঙ্গে সঙ্গে যে গানটা ছিল আজকে আমাদের সিনে কুইজড হতে, প্যার মে হোতা হ্যায় ক্যা জাদু, ফিল্মের নাম পাপা কেতে হ্যায়।
1: কিন্তু তুমি কি ভেতরের খবর জানো সৌমি?
2: এর সঙ্গে ভেতরের খবর আছে বলে ভালো তাহলে।
1: 70s অরিন্দম গাঙ্গুলী হংসরাজ তৈরি করেছিলেন বলে বলিউড ঠিক করেছিল একদিন হংসরাজ বলে কাউকে একটা আনতেই হবে, সেই কারণেই তিনি এসেছিলেন। কিন্তু তিনি যে এতদিন রাজ করার পরে কোথায় চলে গেলেন আমি তো সেটাই বুঝতে পারি না, কেন সিনেমা করে না? আমার খুব ভাল লাগতো যুগল হংসরাজ।
2: আমারও খুব ভাল লাগতো, কিন্তু তাকে শুধুমাত্র ফ্ল্যাশব্যাকেই খুঁজে পাওয়া যায়। আর সেই জন্যই যুগল হংসরাজ অভিনীত এই ফিল্মের গান, মানে যে ফিল্মের কথা একটু আগে তোমাকে বললাম পাপা কে দেয় সাউন্ডট্র্যাক থেকে, তোমার জন্য ফ্ল্যাশব্যাক সং সেই গানটাই রাখলাম, যে গানটা তোমাকে কুইজেও একটুখানি শুনিয়েছিলাম, এবার পুরোটা শোনাবো।
1: আগামীকাল তার জন্মদিন বলে কথা।
0: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে কুইজ।
1: বোম্বে টকিজ হলিউডের সিনে ফান্ডা।
2: যারা আমরা রাম গোপাল বর্মাকে দেখেছি, মানে তার অভিনীত, তার পরিচালিত ফিল্ম দেখেছি এবং সেখানে সেখানে মনোজ বাজপাইকে দেখেছি, তারা কিন্তু জানি অ্যাকচুয়ালি যে ভিকু মাত্রে কখনোই রাম গোপাল বর্মাকে ছাড়া তৈরি হতো না। তো ভিকু মাত্রেকে প্রাণ দিয়েছেন ডেফিনেটলি মনোজ বাজপাই, কিন্তু সেই প্রাণ দেওয়ার পিছনে যার সবথেকে বেশি অবদান ছিল হি ওয়াজ রাম গোপাল বর্মা। তো ভাবতো যে এতদিন পর যদি এই জুটিকে, পরিচালক এবং অভিনেতার এই জুটিকে আবারও ফিরে পাওয়া যায় তাহলে অনস্ক্রিনে ঠিক কেমন ম্যাজিক ক্রিয়েট হয়, এমনই একটা গুড নিউজ তোমার জন্য বম্বে টকি সেগমেন্টে উইকেন্ড ফিল্মি ফিভারে, যেখানে তুমি আছো সৌমি আর আত্রিয়র সঙ্গে। ইয়েস, মনোজ বাজপাই নিজেই বলেছেন রামু ইজ ব্যাক। রামু বলতে তিনি কিন্তু মানে সেই বাচ্চাটার কথা বলছেন যেটা কোথাও গিয়ে রয়েছে, অ্যান্ড রাম গোপাল বর্মার সঙ্গে তার আবারও এই যে একটা কাজ।

0: করা সেটা অ্যানাউন্স হয়ে গেছে। তো রামগোপাল বর্মা যে খুব একটা ইতিমধ্যে হাল ফিলে অনেক কাজ করছেন তেমন নয়, কিন্তু রামগোপাল বর্মা এমনই একজন পরিচালক যিনি যখন যখন কাজ করেন তার কাজের মধ্যে একটা কিছু ইউনিকনেস থাকে, সেটা যে সময়ে যে ইরাতেই কাজ করুক না কেন। তো দেখা যাক 2026 এসে দাঁড়িয়ে যখন তার নতুন একটা হরর কমেডি আসছে যার নাম পুলিশ স্টেশন মে ভূত, তো সেইখানে সেই পুরনো রামগোপাল বর্মা যিনি ডরনা মানা হ্যায় বানিয়েছেন, যিনি ভূত বানিয়েছেন, যিনি কন বানিয়েছেন, তিনি আলটিমেটলি মনোজ বাজপাইকে নিয়ে কমেডির সঙ্গে হরর মিশিয়ে কী সাংঘাতিক রান্নাটা করেন দেখার জন্য ওয়েট করবো। কিন্তু
1: পুরনো চাল ভাতে বাড়ে বলে সবসময় যে পুরনো চালকে নতুন করে আবার পরিবেশন করা হবে এই ধারণা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তার কারণ খুব রিউমার হয়েছিল যে এই সেপ্টেম্বর মাসে 4th of September নাকি 3 Idiots আবার রিলিজ করছে, কিন্তু নো নো নো, অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে এইসব স্বপ্ন স্বপ্নই থাকবে, কোনো রকমভাবে এটা সত্যি হতে পারে না। তার কারণ ওই সিনেমা রিলিজ করার কোনো পরিকল্পনা আপাতত নেই। বাট খুশির খবর ইজ কিছুদিন আগেই আমির খান স্বয়ং বলেছেন রাজকুমার হিরানি ইজ ওয়ার্কিং অন 3 Idiots পার্ট 2, যেখানে ওই চরিত্রগুলোকে আবার 10 বছর বাদে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, 10 বছর এগিয়ে দেওয়া হচ্ছে, এবং তিনি স্ক্রিন প্লে শুনে খুব খুশি। তার মানে কি আবার ওই তিনটে চরিত্র ওই অভিনেতারাই থাকবে, এই এক্সাইটমেন্টটাই বরঞ্চ রাখো। আর 3 Idiots যদি তোমার দেখতে ইচ্ছা করে তুমি নিজে নিজে দেখো আর সঙ্গে 107 FM রেইনবোতে আবার সেই গানটা শোনো না যে গানটা শুনে ওই ছোটোবেলায় আমাদের প্রেম করতে ইচ্ছে করতো।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: হিরো নম্বর 1 স্পটলাইটে কে, স্পটলাইটে কে, স্পটলাইটে কে,
2: স্পটলাইটে কে? আরে শোনো, রসগোল্লা বানায় যে তাকে কি আবার লোককে ওই কাতুকুতু দিয়ে হাসাতে হয়? কিন্তু ব্যাপার হচ্ছে যে বয়স হলে অনেক কিছুই হয়। এখন আপাতত বয়স হয়েছে বলেই কাতুকুতু বুড়ো নিয়ে অনেক এক্সাইটমেন্ট রয়েছে। তার কারণটা হচ্ছে যে উজান গাঙ্গুলির আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে। সেই কবে রসগোল্লার সেই উজান গাঙ্গুলি যাকে দেখে একদম ফ্রেশ মনে হতো, একটা নতুন ছেলে বলে মনে হতো, সে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এতগুলো সিনেমা করলো, লক্ষ্মী ছেলে হয়ে সবার মন জয় করে নিয়েছে। আলটিমেট এখন কলকাতা শহরে পরিচালক উজান গাঙ্গুলি, তিনি উঠে আসছেন জেনজি পরিচালক হয়ে। আস্তে আস্তে তিনিও বড় হচ্ছেন, তার নামধামও বড় হচ্ছে, দেখা যাক বাপকা বেটা হতে পারেন কিনা।
3: মানে এখন উজান স্রোতে তার নামটাই সব থেকে বেশি ভেসে আসছে, সেই জন্য আজকে আমাদের হিরো নাম্বার 1 হচ্ছেন উজান গাঙ্গুলি, যার কাতুকুতু বুড়ো ফিল্মটা রিলিজ করেছে। আর তার রিভিউ আজকে তোমরা শুনেছ, প্রিমিয়ারে গিয়েছিল উষসী, উষসী সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার অলরেডি করেছে। আর উজান গাঙ্গুলির পরিচয় নতুন করে আর কি বলি বলো তোমাকে, কৌশিক গাঙ্গুলি চূর্ণী গাঙ্গুলির একমাত্র ছেলে, তার নানান ফিল্ম অভিনয় করতে করতে ফাইনালি সে একটা পরিচালনার কাজ করেছে, এবং সেটাই হচ্ছে হাইলাইট অফ দ্য উইক বলা যেতে পারে। কারণ উজান গাঙ্গুলির পরিচালনা এবং যে কনসেপ্ট নিয়ে উনি কাজটা করছেন সেটার কিন্তু যথেষ্ট প্রশংসা হচ্ছে, এবং মানুষ বলছে বা এই রকমটা তো আগে দেখিনি। আর সেই জন্যেই বোধহয় কাতুকুতু বুড়ো নিয়ে এত চর্চা, এত মাতামাতি, এবং জেনজি কিন্তু অলরেডি টার্গেট করেই ফেলেছে যে বাইরে যতই টাপুর টুপুর করে বৃষ্টি ঝরুক না কেন, আমরা সবাই মিলে উজানের পরিচালনায় এবং উজানের অভিনয় কাতুকুতু পুরো হলে গিয়েই দেখবো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: বলি ছেলে যে আমাদের একদিন এত নাম করবে, এত উন্নতি করবে, জামাই হয়ে একেবারে মুখ উজ্জ্বল করবে, সে আমি ঠিক 2015-24 জুলাই বুঝেছিলাম। ওরে বাবা, ভিকি কৌশলের মাসান রিলিজ করেছিল সৌমি, কি ভালো কি ভালো অভিনয় করে, আমার তো দারুণ লেগেছিল। টু বি ভেরি অনেস্ট, ভিকি কৌশল মাসানে যা অভিনয় করেছিলেন আমার আজ অব্দি কোনো পারফরমেন্স সেরকম লাগেনি। হ্যাঁ, সঞ্জুতে মনে হয়েছিল।
2: হ্যাঁ, ভিকি কৌশল কিন্তু মানে এমন একজন স্টার বলা যেতে পারে যার ওই স্পার্কটা সান থেকেই বোঝা গিয়েছিল যে ইয়ে লড়কা কুছ তো করেগা ভাই, ইয়ে তো লম্বি রেস কা ঘোড়া হ্যায়, তো সেটা পরবর্তীকালে প্রমাণও করেছেন। কিন্তু মাসানের কথা হঠাৎ করে কেন বলছি, কারণ 2015 সালের 24 জুলাই গতকালের তারিখে রিলিজ করেছিল মাসান, অর্থাৎ দেখতে দেখতে মাসানেরও 10 বছর কমপ্লিট করে 11 বছর হয়ে গেছে। আর তার থেকে যদি আরেকটুখানি পিছিয়ে যাই 2009 সাল, তাহলে 17 বছর কমপ্লিট করতে দেখছি লাখ এই ফিল্মটাকে, যেখানে ছিলেন ইমরান খান। কিন্তু ইমরান খানকে আমরা ভিকি কৌশলের মতো ওরকম জ্বলে উঠতে অনস্ক্রিনে কোটা দেখলাম না, একটু মিস করি আর কি। যাই হোক, সেও কিন্তু তার ফার্স্ট ফিল্ম দিয়ে যথেষ্ট প্রমিসিং একটা তার বিষয় হয়েছিল, কিন্তু আলটিমেটলি তার লাক সেভাবে তাকে ফেভার করেনি। যাই হোক, 2009 সালের 24 জুলাই রিলিজ করেছিল লাক, যেটা গতকাল মানে 2026 সালের 24 জুলাই কমপ্লিট করলো 17 বছর।
1: আবার আরেকটু আগে চলে এলে 2020, সেই 2020-24 জুলাই রিলিজ করেছিল দিল বেচারা। দেখতে দেখতে দিল বেচারার 6 বছর হয়ে গেছে। আর আর আর 26 জুলাই 2021, সেই সিনেমাটা, ওই যে সিনেমাটা করে তিনি মানে আমার ক্রাশ, যার কথা অনেক আগে আজকে সৌমিয়া রাচ্ছু বলে
2: কৃতিত্ব একটাই, মানে আমি এটাই বলতে চাই, আত্রেয়র লাইফে একটাই কৃতিত্ব, আর কোন কৃতিত্ব নেই ওর, একটাই কৃতিত্ব।
1: কৃতি শানানের উপরে ক্রাশ খেয়েছিলাম বহু বহু কাল আগে, করতে করতে তার ক্যারিয়ারে গিয়েছে, এবং তিনি মিমি থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত নিয়ে নিয়েছেন।
2: ট্রু, মিমি কিন্তু একটা মাইলস্টোন কৃতি শানানের ক্যারিয়ারে, এবং সেটা 2021 সালের 26 জুলাই, অর্থাৎ আগামীকাল তার কমপ্লিট হবে 5-5টা বছর। অ্যান্ড দিস পরম সুন্দরী থামছেনি না, থামছেনি না। সম্প্রতি অ্যালি হয়ে যেভাবে আমাদের দিল কি গলি তিনি রাজ করলেন, তাতে বলতেই পারি এই কৃতির কৃতিত্ব আরো অনেক অনেক অনেক বছর স্থায়ী হবে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: আচ্ছা, স্কুল মানে কি শুধু ক্লাস, হোমওয়ার্ক আর পরীক্ষা, নাকি একটা স্কুল বদলে দিতে পারে মানুষের জীবনও? না, আমি তোমাকে সেই প্রশ্ন করছি না, বরং সেই প্রশ্ন নিয়েই চলে এসেছে ওটিটি প্ল্যাটফর্মের নতুন সিরিজ আদর্শ বাল বিদ্যালয়। সিরিজের প্রাণ অবশ্যই কেকে মেনন, একজন আদর্শবাদী প্রধান শিক্ষকের চরিত্রে তিনি আবারও প্রমাণ করেছেন ভালো অভিনেতার আলাদা করে কোনো পরিচয় লাগে না। তার অভিনয় সিরিজটাকে কিন্তু একেবারে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছে। গল্পের বিষয়ও বেশ গুরুত্বপূর্ণ, সরকারি স্কুল, শিক্ষা ব্যবস্থার ফাঁক ফোকর, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, এমনকি এমন কিছু বিষয় যেগুলো নিয়ে আমরা এখনো খোলাখুলি কথা বলতে স্বচ্ছন্দ নই। তবে একটা সমস্যা আছে, সিরিজটা অনেকটা সময় গল্প বলার চেয়ে বেশি কিন্তু লেকচার দিতেই ব্যস্ত হয়ে গেছে, বুঝলে তো? ফলে কিছু দৃশ্যে মনে হয় তুমি একটা ড্রামা নয়, বরং যেন একটা সচেতনতামূলক ক্লাস দেখছো। আর কিছু চরিত্র আর ঘটনাতে সেই পুরনো চেনা ক্লিশে গন্ধটাও পাওয়া যাবে। তবুও যদি তুমি কন্টেন্টের ক্ষেত্রে কোনো সোশ্যাল মেসেজ খুঁজে থাকো এবং কেকে মেননের অভিনয়ের ভক্ত হয়ে থাকো, তাহলে ডেফিনেটলি এই সিরিজটা তো তোমার ওয়াচ লিস্টে রাখতেই পারো। তাই আমি আর জে মধু 107 FM রেনবোর তরফ থেকে এই সিরিজকে আমি দিলাম 7টা রেনবো কালার্স এর মধ্যে 4টে রেনবো কালার্স। তবে হ্যাঁ, শোনো, গল্পের ধার যদি আরেকটু তীক্ষ্ণ হতো তাহলে কিন্তু আদার্স স্কুলের নাম্বারটা আরো একটু বাড়ত বইকি।
2: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow 107 FM Rainbow Rainbow Review Rainbow Review FM Rainbow Te Rainbow New Tune Rainbow New Tune

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, সব চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস।
1: রণবীর সিং এর লাইফে না পুরোপুরি বাবা বেবি ও কেস চলছে, আর সেই জন্যে রণবীর সিং ভাবছেন যে তাড়াতাড়ি শুটিংটা শেষ করেই, শেষ করেই তাড়াতাড়ি করে আমার যে আসছে তার প্রস্তুতিতে একটুখানি লেগে পড়তে হবে আর কি। ইয়াস, রণবীর সিং কিন্তু মোটামুটি তার যে আপকামিং ফিল্মটা আসতে চলেছে, যার শুটিং শুরু হবে, এই শুটিং শুরু হবে অগস্ট মাসে। ফিল্মের নাম হচ্ছে প্রলয় এবং যেটা ডিরেক্টর হচ্ছেন জয় মেহতা, সেটার শুটিংটা মোটামুটি শেষ করেই তিনি ঠিক করেছেন তিনি একটা প্যাটার্নিটি লিভে চলে যাবেন।
2: ছুটি টুটি নেবো সেসব ভালো কথা, কিন্তু তার আগে অপুদাকে ফোন করেছিলাম, ফোন করে বলেছিলাম দেখো তুমি প্রলয় করেছো বলে আমি করতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই, আমিও প্রলয় করবো। সেই জন্য আবার প্রলয় এবারে ন্যাশনালি হচ্ছে, হিন্দিতে প্রলয় হচ্ছে, যেখানে তুমি হাজার খুঁজেও শাশ্বত চট্টোপাধ্যায়কে পাবে না, বাট রণবীর সিংকে পাবে, দ্য উড বি পাপা।
1: ইয়েস, এবং বিহাইন্ড দ্য সিনের গল্প তো এটাই যে দিওয়ালির মধ্যে, মানে এই যে আপকামিং দীপাবলি আসছে, সেই দীপাবলির মধ্যে রণবীর সিং ঠিক করেছেন তার শুটিংটা তিনি কমপ্লিট করবেন, এবং এর আরেকটা ফেজ শুটিং হবে, যে শুটিংটা কিন্তু 2027 সালে আবার নতুন করে শুরু হবে। তার আগে মোটামুটি উনি একটু 2-3 মাস বা 4 মাসের ছুটিতে থাকবেন, কারণ দীপিকা পাডুকোন অ্যান্ড রণবীর সিং এর জীবনে আরো একজন কেউ আসতে চলেছে। এক্স্যাক্টলি, এই নিউজটা আমরা অনেকদিন আগে থেকেই জানি। তো রণবীর সিং এর ডিসিশনটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার, সবার ইন্সপিরেশন নেওয়া উচিত বিষয়টা থেকে, যে রণবীর সিং যদি কাজের মাঝখানে একটু পিতৃত্বকালীন ছুটি নিতে পারেন তাহলে তুমি কেন পারবে না, তোমার মধ্যে সেই দমটুকু নেই, তাই কি হয় নাকি?
2: কিন্তু বিশ্বস্ত সূত্রে খবর, রণবীর সিং কে এই সময় তুমি হাজার খুঁজলেও দমদমে খুঁজে পাবে না, তাই দমদম শোনো।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখ

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: বহু প্রতীক্ষিত একটা ফিল্ম, যে ফিল্মটা আসবে আসবে করে আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, এবং ফাইনালি সেখানে অঙ্কিতা মল্লিকই যে সেই ক্যারেক্টারটা করছেন, যিনি টেলিদুনিয়ায় বেশ জনপ্রিয়, তো অঙ্কিতা মল্লিকই যে সেই ক্যারেক্টারটা করছেন সেটার একটা ফার্স্ট লুক রিভিলও হয়ে গেছে। বলছি গুনগুন করে মহুয়া এই ফিল্মটার কথা, যেটা নিয়ে চর্চা কিন্তু বহু দিন ধরে হচ্ছে। গুনগুন আওয়াজ চারিদিক থেকে কিন্তু সত্যি আসছিল, আর তার ফাঁকেই গুনগুন করে মহুয়ার ফার্স্ট লুক, অঙ্কিতা মল্লিক অ্যাজ মহুয়া রায়চৌধুরী, সেই লুকটা চলে এসেছে। এবং সম্প্রতি যে দিনে ফার্স্ট লুকটা আর কি রিলিজ করে, সেই দিন কিন্তু মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিন ছিল।
2: হ্যাঁ, আসলে সেই বাচ্চা মেয়েটা যে পর্দার আড়ালে দাঁড়িয়েছিল, আর তারপরে তরুণ মজুমদার ঘর থেকে বলেছিলেন দেখি না ওই মেয়েটাকে একবার এসো তো, এবং তারপরে বাকিটা শ্রীমান পৃথ্বীরাজ, অ্যান্ড দ্য রেস্ট ওয়াজ হিস্ট্রি। তার কারণ বাংলা একজন মহুয়া রায়চৌধুরীকে পেয়েছিল, ফ্যান্টাবুলাস অ্যাক্ট্রেস, কিন্তু আনফর্চুনেটলি তাকে এমন একটা সময় আমরা হারিয়েছিলাম যেটা সত্যি বাংলা সিনেমা, বাংলা সিনেমার দর্শক সবার জন্যই একটা বিরাট বড় লস। তিনি থাকলে হয়তো আমাদেরকে আরও অনেক কিছু দিয়ে যেতে পারতেন।
1: মহুয়া রায়চৌধুরীকে আমরা কিন্তু এখনও মনে করি, যখন যখন সেই 80s এর সিনেমাগুলো অন স্ক্রিনে আসে, আমাদের সামনে আসে, আমরা সত্যি মিস করি যে, আর ভাবি যে মহুয়া রায়চৌধুরী যদি আর একটু বেঁচে থাকতেন তাহলে আরও কত ভালো ভালো ফিল্ম, কত ভালো ভালো অভিনয় আমরা তার থেকে পেতাম। যাই হোক, মহুয়া রায়চৌধুরী তো নেই, সশরীরে নেই, কিন্তু তাকে নিয়ে আসতে চলেছে বায়োপিক গুনগুন করে মহুয়া, এবং সেটার ফার্স্ট লুক রিভিল হয়ে গেছে। সেটা নিয়েও মানুষের এক্সপেকটেশনস অনেকটাই রয়েছে। কেউ কেউ বলছেন দুর্দান্ত একটা পোস্টার, কেউ কেউ বলছেন যে অঙ্কিতা মল্লিক

0: অঙ্কিতকে চেনাই যাচ্ছে না, তাহলে অঙ্কিতা মল্লিকের ফ্যান্সরা একটুখানি দুঃখ পেয়ে গেছেন আর কি। তারা ভাবছেন যে দিদিকে তো বুঝতেই পারছি না তাহলে কি হলো, কিন্তু আলটিমেটলি মেকআপটা এমন করা হয়েছে যে সেটার সাথে মহুয়া রায়চৌধুরীর যাতে মিল থাকে সেই দিকেই কিন্তু ফোকাস রেখেছেন মেকআপ আর্টিস্ট। অনুরাগের ছোঁয়ার সেই গান, যে গানের থেকে খানিকটা অংশ নিয়ে বা সেই গানের আদলে কিন্তু আলটিমেটলি তৈরি করা হয়েছে এই ফিল্মের টাইটেল অনুরাগের ছোঁয়ার, সেই গানটাই তোমার জন্য রাখছি ফ্ল্যাশব্যাক সঙে।
1: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এক নয় দুই নয়, একেবারে তিন নম্বর সিনে কুইজের সঠিক উত্তর তুমি ঝড়ের গতিতে দিয়ে দিয়েছো। মধ্যমগ্রাম থেকে মৌসুমী সরকার, প্রবীণ চৌহান, মধ্যপ্রদেশ থেকে হাওড়া থেকে ঝুমা সাউ, আশিস জানা বারুইপুর থেকে, মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, ঈশানি সাপুই বাউরিয়া থেকে, হরেকৃষ্ণ কাশ্যপ গুজরাট থেকে, কাটোয়া থেকে শুভেচ্ছা ভট্টাচার্য, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, মৌলিক এবং মনীষা

0: কোথা থেকে বলনি, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, মেটিয়া বুরুজ থেকে সৌরভ, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, ভবানীপুর থেকে তন্ময়, বেলতলা রোড থেকে রমাদত্ত, কালীঘাট রোড থেকে সোনালী, হাওড়া থেকে আভা, ডোরা, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে এবং চিংড়িঘাটা থেকে কৌশিক দাস। তারপরে বুঝতে পেরেছিলেন যে আমার যদি মাথা ভরা চুল না থাকে তাহলেও আমি একজন নায়ক হতে পারি, কজ আই নো অ্যাক্টিং। খুব ভালো একজন অভিনেতা রাহুল বোস, যে সমস্ত হিরোরা রয়েছেন যারা টপ এ ক্লাস অভিনেতা তার মধ্যে একজন রাহুল বোস, তার জন্মদিন এই 27 জুলাই, তাই আজ ইন অ্যাডভান্স সৌমি আত্রেয় তার বার্থডে সেলিব্রেট করলো সিনেকুইজ 3 দিয়ে।
1: আর যে গানটা একটুখানি শুনেছিলে সেই গানটাই প্যার কে সাইড এফেক্ট ফিল্ম থেকে তোমার জন্য রইল জুবিনের গাওয়া।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট, তুমি আসবে বলে, তুমি আসবে বলে
1: সবকিছু মিলিয়ে কিন্তু সামনের সপ্তাহে দারুণ একটা মানে তোমার জন্য ওয়েট করে আছে ফিল্মের লিস্ট। এবং আরো একটা জিনিস ওয়েট করে আছে, সেটা হচ্ছে রাত 12টায় চুপ কথা, যেখানে তোমার সঙ্গে থাকবে সুপ্রীতি আর সৌমিক। তাই 9903652992 নাম্বারটা রেডি তো, কারণ সেখানে তোমার মনে সমস্ত কথা শেয়ার করার জন্য রেডি হয়ে যাও ঠিক রাত 12টায়। আর নতুন ফিল্মের কথা যখন বলেইছি, ভাই তেরা স্টার হ্যায় থেকে তোমার জন্য নিউ টিউন রাখলাম আঁখো সে তুনে 2.0। খুব ভালো থেকো আর সঙ্গে থেকো, শুনতে থেকো 107 FM রেইনবো। ছিলাম সৌমি আর আত্রেয় উইকেন্ড ফিল্মি ফিভারে।
0: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা শুরু হয়ে গেছে। সুপ্রীতি আর সৌমিক রয়েছি তোমার সঙ্গে এবং ঠিক রাত 3টে অবধি থাকবো, যেখানে সুপ্রীতি আর সৌমিক কথা বলবে তোমার আজকের দিনটা কিরকম গেল, তোমার এই সপ্তাহটা কিরকম গেল, তোমার ভেতরে না বলা না শোনা যে কথাগুলো রয়েছে সেই সমস্ত কথা নিয়ে।
2: একদম তাই, এবং তার সঙ্গে আরও বেশ কিছু ব্যাপার, সেটা হচ্ছে যেমন ধরো প্রথম কথা যেটা বলতেই হয় সেটা হচ্ছে তুমি কেমন আছো, এটা জানাটা ভীষণ দরকার। তার কারণ এরকম অনেক সময় হয় যে আমরা হয়তো বন্ধুবান্ধবদের সঙ্গে রয়েছি বা আমরা পরিবারের সঙ্গেই রয়েছি, আমার জীবনে খুব একটা ক্রাইসিস আছে এরকমটা নয়, কিন্তু কখনো কখনো একটু যখন আমরা একা থাকি ওভার থিঙ্ক করলে এরকম কখনো কখনো ভেবে বেরোয় যে আচ্ছা অনেকদিন তো কেউ আমায় জিজ্ঞেস করে না যে আমি কেমন আছি, তাই আজকে প্রথমেই তোমায় জিজ্ঞেস করব তুমি কেমন আছো। এছাড়া 9903652992 খোলা থাকবে রাত 3টে পর্যন্ত, সেখানে তুমি হোয়াটসঅ্যাপ করবে, SMS করবে, যা ইচ্ছে সেটাই করবে, এবং তোমার মনের যা কথা রয়েছে, যেরকম সুপ্রীতিটা বলল, যা কথা রয়েছে, যে কথাগুলো একটু চুপ হয়ে গেছে, যে কথাগুলো অনেকদিন কাউকে বলা হয়ে ওঠেনি, সেরকম যদি কোনো কথা থেকে থাকে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবে, আমরা বিনা জাজমেন্টে সেই কথা সবার সঙ্গে ভাগ করব, এবং সেখানে যদি আমাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই সেটা দেবো। তবে হ্যাঁ, একটাই কথা বলার, যেটা প্রত্যেক চুপ কথায় বলে থাকি, সেটা হচ্ছে আমরা কেউই খুব একটা খুব কী বলবো স্পেশালিস্ট বা এক্সপার্ট অ্যাডভাইস এরকমটা নয়, আমরা তোমার সঙ্গে বন্ধুর মতো মিশবো, তুমি যে কথাটা আমাদের সঙ্গে শেয়ার করবে সেই কথাকে বন্ধুর মতো রিপ্লাই দেওয়ার বা বন্ধুর মতো তোমার সঙ্গে থেকে পাশে থাকার চেষ্টা করবো, এটুকুই চুপ কথা করতে পারে।
1: আর যেরকমটা বলছিলাম যে আমরা প্রত্যেক দিন চুপ কথায় যে কথাগুলো ন্যাচারালি বলি, মানে তোমার পাওয়া না পাওয়ার কথা, তোমার ভালো থাকার কথা, তোমার একটু মন খারাপ আছে কিনা সেটার কথা, সেই কথাগুলো যেরকম আজকে আমাকে আর সৌমিককে বলবে, তার সঙ্গে সঙ্গে যেটা বলবে সেটা হচ্ছে তোমার জীবনে যে ছোট ছোট জেতার গল্পগুলো, খুব ছোট্ট হতে পারে, হয়তো খুব ছোট একটা জিনিস যেটা তুমি অনেক দিন ধরে চাইছিলে কোনো কারণে কিনতে পারোনি সেটা আজকে কিনে নিয়েছো, এরকম একটা জেতার গল্প, অথবা কোনো এক বন্ধুর সাথে হয়তো তোমার অনেক দিন কথা হয় না, কথা কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো, সেই বন্ধুকে তুমি নিজের থেকে মেসেজ করেছো এবং তারপরে তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে গেছে, এই ধরনের ছোট ছোট তোমাদের প্রত্যেক দিনের জেতার গল্প কি রয়েছে সেটা 9903652992 সৌমিককে আর আমাকে জানাবে। কারণ আমরা এই আগামী 3টে ঘন্টা শুধু তোমার কথা শুনবো বলেই কিন্তু বসে রয়েছি।
2: ঠিক তাই, এবং তার সঙ্গে তুমি অলরেডি মেসেজ করেছো, সেই মেসেজগুলো আমরা এক এক করে পড়ব। তবে তার আগে একটা ছোট্ট জাস্ট 3 মিনিটের গানের ব্রেক, তারপরে সৌমিক আর সুপ্রীতি চুপ কথাতে ফিরবো, তোমার মেসেজ নিই 9903652992।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: FM রেইনবোতে চুপ কথায় আজকে সৌমিক এবং সুপ্রীতি আমরা দুজনে আছি তোমার সঙ্গে, তোমার একদম হেডফোনের পাশে, তোমার একদম মনের খুব কাছাকাছি রয়েছি। চেষ্টা করব আগামী 3 ঘন্টা তোমার মনের সমস্ত কথা একদম যতটা পারবো আমরা চেষ্টা করব বের করে আনার। তার জন্য তোমাকে একটু ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে 9903653992 আমাদেরকে মেসেজ করতে হবে। অনেকগুলো মেসেজ এসেছে, তার মধ্যে আজকে প্রথম মেসেজ পাঠিয়েছে সৌভিক সরকার হালতু থেকে। কি লিখছে একটু পড়ি। এই জীবনের একা থাকার লড়াই জীবনের সবচেয়ে কঠিন লড়াইগুলোর একটি হলো একা থাকার লড়াই। পাশে অনেক মানুষ থাকলেও সবসময় মনের কথা বলার মতো কাউকে পাওয়া যায় না, তাই অনেক কষ্ট, অভিমান আর না বলা কথাগুলো নিজের ভেতরেই জমে থাকে। তবুও জীবন থেমে থাকে না, প্রতিদিন নতুন করে উঠে দাঁড়াতে হয়, নিজের চোখের জল নিজেকেই মুছতে হয়, নিজের সাহস নিজেকেই খুঁজে নিতে হয়। একা চলার পথ সহজ নয়, কিন্তু এই পথই মানুষকে সবচেয়ে শক্ত হতে শেখায়। হয়তো একাকিত্ব কখনো পুরোপুরি শেষ হয় না, কিন্তু এই লড়াই আমাদের ধৈর্য, আত্মবিশ্বাস আর বেঁচে থাকার শক্তি গড়ে তোলে। তাই যত কঠিনই হোক, আশা হারানো নয়, কারণ প্রতিটি অন্ধকার রাতের পরই নতুন ভোর আসে। সৌভিক সরকার হালতু।
2: সৌভিক খুব সত্যি কথা লিখেছ, এবং সত্যি আমাদের জীবনে আমরা প্রত্যেকেই হয়তো নিজেদের লড়াইটা, আমাদের লড়াইটা আমাদের হয়ে কেউ লড়ে দেবে না, আমাদের লড়াইটা আমাদেরকে একাই করতে হবে। তাও তোমাদের প্রত্যেক দিনের চলার পথে যদি একটু সহজ করা যায় চলার পথটা, সারাদিন অনেক কিছু নিজের ভেতরে চেপে রাখার পরে যদি তোমার মনে হয় যে তোমার দুটো কথা শোনার মতো লোক তুমি পাচ্ছ না, সেই কথাগুলো শুনবো বলেই আমরা চুপ কথায় বসে থাকি। এবং আজকে আমি আর সৌমিক রয়েছি। এবং যেটা জিজ্ঞেস করেছিলাম তোমাদেরকে, যে তোমাদের জীবনের ছোট ছোট জেতার গল্প, যে গল্পগুলো হয়তো তুমি কাউকে বলোনি, বলে উঠতে পারোনি, মনে হয়েছে খুব ছোট জিনিস, কাকে আর বলবো, কে আর শুনবে, সেটা কিন্তু আজকে চুপ কথা তোমার থেকে শুনতে চাইছে।
1: সুপ্রীতি এরকম যখন কথা বললই, তখন আমারই একটা কথা বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আমার তো মেসেজ করার উপায় নেই, তাই

0: সেটা হ্যাঁ এটা মনে হতে পারে যে এটা কি একটা ব্যাপার, কিন্তু হ্যাঁ আমার কাছে মনে হলো যে ওই যে পাংচুয়ালিটি যে কথাটা আমরা বলি সেটার দিকে আমি এক স্টেপ এগোলাম এবং আমি সঠিক সময়ে সঠিক ট্রেনটা ধরতে পারলাম, এবং এটা যে আমাকে কেউ একটা চ্যালেঞ্জ দিয়েছিল এবং সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম এবং সেটা আমি জিতে গেলাম। এই যে ছোট্ট জেতা, এই ছোট্ট জেতাগুলোই কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন একটু একটু করে কোনো একটা বড় জেতার দিকে এগিয়ে নিয়ে যায়। সুপ্রীতি এতবার জেতার কথা বলছে, তাই আমার মনে হলো যে এরকম একটা ছোট্ট জেতার কথা সবার সঙ্গে শেয়ার করি।
1: আর তোমাদেরও যদি এরকম কোনো জেতার গল্প থাকে, যেরকমটা সৌমিক বললো যে তোমার হয়তো মনে হচ্ছে যে খুব ছোট জেতা, কেউ এটা নিয়ে বিশেষ মাথা ব্যথা করবে না, না চুপ কথার মাথা ব্যথা রয়েছে, এবং যেটা তোমার কাছে মনে হচ্ছে যে এইটা আমার জন্য একটা জেতা, আজকে এই জিনিসটা আমি জিতে গেছি, সেই গল্পটা আমাকে আর সৌমিককে শোনাও।
0: পরের মেসেজ, আচ্ছা নাম তো লেখেনি, কি লিখছে একটু পড়ি। তিন ভাই বোনের মধ্যে এক ভাই ভালো ফটো তুলতে পারে, সে যদি ভালো ফটো নাও তুলতে পারে তবুও বোন সেগুলো ভালো করে ভালো হয়েছে বলে এবং রেখে দেয় সেভ করে মোবাইলে, আর আমি যদি তুলতে চাই তখন সে তুলতে চায় না। যদি বা তুলি ভালো ফটো, বোন বলে ভালো হয়নি, কখনো বলে ক্যামেরা ভালো নয় বলে সব ডিলিট করে দেয় ওর মোবাইল থেকে তুললেও। ওর দাদার মোবাইল থেকে ফটো তুললে ওর দাদার মোবাইলে ফটো থেকে গেলে কিছু যায় আসে না, ওটা যদি আমার মোবাইল থেকে তুলি ও সঙ্গে সঙ্গে ডিলিট করে দেয়। ও কেন এমন করে বলতে পারবে, যদিও আমি ওর নিজের দাদা নই।
1: আচ্ছা, এখানে দুটো জিনিস রয়েছে। এক হচ্ছে ছবি বিষয়টা, নিজের ছবি, টু বি ভেরি স্পেসিফিক, খুব সাবজেক্টিভ। মানে ধরো আমার একটা ছবি আমার খুব পছন্দ, বা এক ধরনের ছবি আমার, যেমন নিজের ক্ষেত্রে যদি বলি আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি খুব ভালো লাগে,

0: এবার আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুলতেই পছন্দ করি, একটু হেজি একটু ব্লার্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমার ভালো লাগে। সেই ছবিটা অনেকের মতে খুব একটা ভালো নয়, কিন্তু আমার কাছে ওই ছবিটা ভালো, এবং যদি কেউ আমার ওরকম ছবি তুলে দেয় আমার তখন সেই ছবিটা ভালো লাগে। আবার কেউ যদি আমার খুব পরিষ্কার সুন্দর একদম ফিটফাট টিপটপ একটা ছবি তুলে দেয় আমার অনেক সময় সেই ছবি পছন্দ হয় না। তো প্রথম জিনিস হচ্ছে ছবি বিষয়টা খুব সাবজেক্টিভ। দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা অনেক সময় দেখবে বাবা মারা বলে যে আমাদের কোনো ফেভারিট, এরকম ছেলে মেয়ের মধ্যে আমাদের কোনো ফেভারিট থাকে না, বা ভাই বোনরা বলে, কিন্তু আমাদের না ভেতরে কোথাও ওই একটা প্রিয় সন্তান, প্রিয় কাজিন, প্রিয় দাদা এরকম একটা ব্যাপার থাকে, এবং যাকে আমাদের পছন্দ হয়, মানে একটা কথা আছে না, যাকে দেখতে নারি তার চলন বাঁকা, তার উল্টোটাও কিন্তু সত্যি। যাকে আমাদের পছন্দ হয়, আমাদের মন যাকে পছন্দ করে, তাদের সব কিছু আমাদের ভালো লাগে। তারা যদি খারাপ ছবিও তুলে দেয়, তারা যদি আমাদের হেজি ছবিও তুলে দেয়, যাই করুক না কেন, তারা সেই সব কিছু আমাদের পারফেক্ট বলে মনে হয়। এবার তুমি হয়তো তোমার বোনের কাছে সেই মানুষটা নও যার সব কিছু ওর ভালো লাগছে, তার মানে কি তুমি মানুষ হিসেবে কম? নও। তার মানে কি তোমার ক্রেডিবিলিটি কম? না। তার মানে কি তুমি খারাপ ছবি তোলো? না। জাস্ট তুমি ওর জন্য ওই জিনিসটা নও। মানে ধরো আমি নীল রং পছন্দ করি, আমাকে যদি তুমি লালের সবচেয়ে ভালো শেডটাও এনে দাও, আমার তো নীল রঙই পছন্দ থাকবে। তার মানে কি লাল রং খারাপ? না, কিন্তু আমার নীল রং পছন্দ।
1: ঠিক তাই, সব কিছু খুব ডিটেলসে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, আর বিশেষ করে এই বিষয়ে সত্যি আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে যেরকম সুপ্রীতি বলল, ছবি ব্যাপারটা খুব সাবজেক্টিভ এবং খুব পার্সোনাল একটা ব্যাপার, এবং সেক্ষেত্রে কোন ছবি কার ভালো লাগবে বা কে তুললে ভালো লাগবে, এখানেও ব্যাপারটা একটু ওই প্রায়োরিটির ক্ষেত্রেও নির্ভর করে আর কি। যে ধরো আমার এক পিসির ছেলে আছে, তার সাথে যদি আমার খুব ভালো সম্পর্ক, এবার সে আমার খুব ভালো ফটো যদি নাও তোলে, তখনও আমার মনে হয় যে না ফটোটা ঠিক আছে। অথচ আমার যদি কোনো নিজের দাদা, সে আমার একটা খুব ভালো ফটো তুললো, কিন্তু তার সঙ্গে আমার অতটা বনিবনা নেই, আমার সঙ্গে তার সবসময় ঝামেলা হয়, ঝগড়া হয়, অশান্তি হয়। এবার সে আমার হয়তো খুব ভালো ফটো তুললো, কিন্তু আমার অতটা ভালো লাগলো না। তো এটা হতে পারে। পরের মেসেজ, প্রিয় চুপ কথা, সুপ্রীতি দিদি ও সৌমিক দাদা, 3 মাস পর আবার এই অনুষ্ঠানে তোমাদের দরবারে। ওকে, পয়সা ডট ডট ডট, এই দুনিয়ায় যার হাতে যত বেশি পরিমাণে পয়সা আছে তার ক্ষমতা এবং সম্মানও ততটা বেশি। পয়সা থাকলে ভালো ঘর, পকেটে পয়সা থাকলেই সমাজে বিলাসবহুল জীবনযাপন করে মাথা উঁচু করে গর্ব করে চলা সম্ভব হয়। তাই তো লোকে বলে, পয়সারে তোর পায়ে নমস্কার। বন্ধুরা, প্রতিদিন মানুষ পয়সার পিছনে ছুটে চলেছে, পকেট ভারী করতে কেউ অতি কষ্টে দিনমজুর, কেউ বা আবার করে দুর্নীতি বা চুরি, কেউ বা আছে ভিক মাঙ্গে পাত্রখানা হাতে ধরি, কারো পয়সা আছে ভুড়ি ভুড়ি, কেউ আছে যারা শুধু দুঃখ কষ্ট অভাবে মরি। আসলে এটা ঠিক, দুঃসময় পয়সা যদি দিতে পারি ভালোবাসা প্রশংসা পাই গাড়ি গাড়ি। তবে যাই বলি, বর্তমানে মানুষ বড় বিচিত্রময়, কেউ শুধুমাত্র ব্যস্ত থাকে নিজের স্বার্থ রক্ষায়, যারা কেবলমাত্র অন্যের থেকে পেতে চায় দিতে নয়। কাউকে বন্ধু বা ভাই ভেবে ভালোবাসলে আঘাত করে আর অপমান, নয়তো বা পেছন থেকে মারে ছুরি। আসলে যদি শান্ত থাকতে চাই তাহলে বলে ওঠে বোকা, হয়তো দুর্বল, আবার একটু বেশি কথা বললেই বলে বকে বেশি। এমন অনেক সময় গেছে অন্যের দুঃখে কষ্ট পেয়েছি, বিপদে দিনে পাশে থেকেছি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, তারাই কিন্তু আমার বেলা বুড়ো আঙুল দেখিয়ে ভুলে গেছে, নয়তো মুখ ফিরিয়েছে। তাই তো বলি, যদি থাকে বিশ্বাস তবে পাবে আশ্বাস। কেউ হয়তো বিশ্বাস করতেই চায় না, কিন্তু এমন যারা আছে আমার নিজের দুঃসময় বিনা স্বার্থে কিছু না পেয়েও পাশে দাঁড়িয়েছে, অল্প হলেও সাহায্য করেছে, তাদের কাছে আজ কৃতজ্ঞ, তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। এস এন মণ্ডল বাপি, কোড়াকাটি, সন্দেশখালী থেকে। প্রথমে যেটা বলবো, এস এন মণ্ডল সহ এই মুহূর্তে যে যে আমাদেরকে শুনছো, সেটা হচ্ছে সবাই চেষ্টা করবে, মানে ভীষণভাবে চেষ্টা করবে, যে মেসেজগুলো বা টেক্সটগুলো যেগুলো করবে একটু ছোট আকারে করতে। কারণ আমাদের হাতে হয়তো সময় রয়েছে 3 ঘন্টা, কিন্তু আমাদের এতগুলো মেসেজ পরপর আসে যে আমরা সব মেসেজ সব সময় কভার করতে পারি না, সেটা কিন্তু আমাদের ইন্টেনশন থাকে এরকম নয়। মেসেজ হয়তো কিছু মেসেজ এমন কিছু গভীর মেসেজ থাকে যার হয়তো উত্তর দিতে গিয়ে একটু বেশি সময় লেগে গেল, এরকম হতে পারে।

0: বা কিছু সময় এরকম হয় যে মেসেজের কথাটা এতটাই বড় যেটা পড়তে অনেকটা সময় লেগে যাচ্ছে। এটুকুই বলার যে অল্প কথায় যদি তুমি আমাদেরকে লিখে পাঠাও তাহলে আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয় না, কারণ এই যে পয়সা নিয়ে যে কথাটা লিখেছে এস এন মণ্ডল, কোনো অসুবিধা নেই এটা বুঝতে। এটা দু চার লাইন, পাঁচ লাইন, দশ লাইনেও কিন্তু লেখা যেত, কিন্তু এই যে একটা বড় লিখলে এর ফলে কি হয় যে অন্য মেসেজগুলো পড়তে আমাদের একটু অসুবিধা হয়ে যায়। তাই এরপর থেকে যারা মেসেজ করবে একটু ছোট ছোট মেসেজ করার চেষ্টা করো।
1: ডবল 9 0 3 6 5 9 9 2 তোমার জন্য খোলা রয়েছে। সুপ্রীতি আর সৌমিক তোমার মেসেজের অপেক্ষায় বসে রয়েছি। কিন্তু এই সব কিছুর মাঝখানে একটু গান শুনবো এবং তারপরে সুপ্রীতি সৌমিক ফিরছি, কারণ তোমাদের প্রচুর মেসেজ এখনও পড়া বাকি রয়েছে।

0: 107 FM রেইনবোতে চুপ কথা চলছে, সুপ্রীতি আর সৌমিক রয়েছি তোমার কথা শুনবো বলে। এবং আজকে 9903659992 তোমার কাছে জানতে চেয়েছি যে তোমার জীবনের ছোট ছোট কিছু জেতার গল্প, যেরকম একটু আগে সৌমিক বলছিল যে ও ট্রেন আজকে ফাইনালি যে ট্রেনটা ও অনেকদিন ধরে ধরবে ভাবছিল সেই ট্রেনটা ধরেছে। এবং আমি ও যখন বলছিল কথাটা আমি ইমাজিন করলাম যে তুমি অনেকদিন ট্রেনটা ধরতে পারছো না ধরতে পারছো না, তারপরে একদিন হুট করে তুমি উঠলে সেই ট্রেনটা, এবং দ্য মোমেন্ট তুমি ট্রেনে উঠলে এবং হয়তো ট্রেনটা ওই মুহূর্তে ছাড়লো, সেই সময় যে তোমার একটা হাসি মুখে ফুটে গেল সেই হাসিটার কথা আমি ভাবলাম। এবং আমাদের মনে হলো যে এই যে ছোট জিনিসগুলো, আমার মনে আছে আমি না একটা রাস্তা দিয়ে আগে রোজ অফিস যেতাম, ওই রাস্তাটা দিয়ে আমার ইদানিংকালে আর যাওয়া হয় না। তো ওই রাস্তাটায় আমি আগের দিন একটা কাজে যাব বলে একটা দরকারি কাজ ছিল বলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি আবার ওই রাস্তাটায় গেছি এবং ওখানে না একটা বাড়ি রয়েছে, ওই বাড়িটার নাম বনলতা, ঠিক আছে? তো বাড়িটা দূর থেকে খুব ভালো লাগতো আমার দেখতে, মানে ভীষণ পপি কালারের একটা বাড়ি। তো ওই বাড়িটা আমি দূর থেকে দেখতাম, আমি আগের দিন গিয়ে দেখলাম ওই বাড়িটা এক্স্যাক্টলি একই রকমভাবে ওইখানে রয়েছে এবং ওই রকম রঙটা দূর থেকে বোঝা যাচ্ছে উজ্জ্বল রঙটা। ওটা দেখে আমার এত আনন্দ হলো, এত ফ্যামিলিয়ার মনে হলো আমার না, তখন মনে হলো যে দেখবে অনেক সময় অনেকদিন পরে ডাল ভাত খেলে হয় না যে টেস্ট বাডের মনে হয় খুব চেনা কিছু খেয়েছি, খুব পরিচিত কিছু, ওই খুব পরিচিত জিনিসটা আমাদের খুব ভালো লাগে। এবং আমরা যতই এক্সপ্লোরার হয়ে যাই না কেন জীবনে, আমাদের যতই মনে হোক যে আমরা নতুন জিনিস এক্সপ্লোর করব, আমরা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করব, কখনো কখনো ওই কমফর্টগুলো, ওই চেনা জিনিসগুলো, ওই ফ্যামিলিয়ার জিনিসগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট হয় জীবনে। এবং ওইগুলো সেই ছোট ছোট জিনিস যেগুলো আমাদের বোধ হয় ওই যে ট্রেন ধরার পর মুহূর্তের হাসিটা, যেটা সেই হাসিটা নিয়ে আসে মুখে,
1: সত্যি তাই। এবং রাস্তা তো আমাদের জীবনে ভীষণ ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা আমিও মানে এরকমভাবে ফিল করেছি যে ধরো জীবনের কোনো একটা চ্যাপ্টারে আমি হয়তো বাড়ি থেকে অনেকটা দূরে থাকতাম, এবার আমি হয়তো মাঝে মাঝে বাড়ি আসতাম, সেটা হতে পারে মান্থলি বা সেটা উইকেন্ডে হয়তো বাড়ি আসতাম, বা যেটুকু সময়ই আমি আসি না কেন যখন ওই চেনা রাস্তায় আমি যেতাম না, একটা অদ্ভুত ফিলিং হতো। এবং সেই ফিলিংসটা, একে তো বাড়ি আসছি একটা হোমসিকনেস রয়েছে সেটা একটা অন্যরকম ফিলিংস, কিন্তু তার সঙ্গে ওই যে চেনা রাস্তায় আমি এতদিন পর ফিরছি আমি কোনো এক স্কুল লাইফের কোনো এক টিউশনের পর এই রাস্তার মোড়ে একটা সাইকেলের উপরে আমার কয়েকজন বন্ধু আমার বার্থডেতে একটা কেক কাটিয়েছিল আমাকে দিয়ে, তো আমার সেই ধরো স্মৃতিটা মনে আছে। এবং সেই রাস্তায় যখন আমি ফাইনালি যাচ্ছি বা ফিরছি আফটার আ লং টাইম, তখন একটা অদ্ভুত সুন্দর ফিলিংস হয়, যে ফিলিংসটা আমি জানি না যে চুপ কথায় এরকম কোনো মেসেজ আসবে কি না, যে এই ফিলিংসটা লিখে পাঠাতে পারবে কি না, এটা লিখে বোঝানো বা কাউকে বলে বোঝানোটা খুব ডিফিকাল্ট। এটা শুধু বুঝতে পারে হচ্ছে ওই সেই মুহূর্তে তোমার মন আর তোমার মাথা। যাই হোক, পরের মেসেজে যাই। হ্যালো চুপ কথা, আশা করি ভালো আছো। দাদা ও দিদি কেমন আছো? আমরা খুব ভালো আছি। আমি ভালো আছি, আমি তোমাদের ডেইলি লিসেনার বলছি। যে আমি একটা মেয়েকে ভালোবাসি, সে জানে না যে আমি তাকে ভালোবাসি। আমি ভাবছি যে আমার ইউনিট টু পরীক্ষা হয়ে যাবার পর ওর সাথে দেখা করব। আমাকে একটা সাজেশন দাও, কি করি, প্রপোজ করব না ছেড়ে দেবো? আমার ক্লাস 9, আজ আর নাম বললাম না, আমার জন্য সানাম রে গানটা দিও। আচ্ছা, প্রথম কথা তোমায় বলি, তুমি তো নাম বলোনি, ক্লাস 9 লিখেছো, তার মানে তুমি একটি পুচকি ছেলে না। আচ্ছা, ছেলে নামে লিখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি ধরে নিচ্ছি তুমি একজন ছেলে। তো যাই হোক, সেক্ষেত্রে তোমাকে প্রথম কথা যেটা বলার সেটা হচ্ছে যে দেখো, প্রত্যেক ফ্রাইডে লাভ জাংশন বলে আমাদের একটা পার্টিকুলার শো রয়েছে, যেখানে তুমি লাভ রিলেটেড সমস্ত ধরনের প্রশ্ন যা তোমার মনে চলে সেগুলো সমস্ত কিছু করতে পারো। স্টিল চুপ কথা হচ্ছে তোমার মনের কথা, তোমার সেই চুপ হয়ে যাওয়া কথা, সেই না বলা কথাগুলো শোনানোর একটা প্ল্যাটফর্ম। স্টিল যখন মেসেজটা পড়েই ফেললাম, তাহলে দু কথা বলে শেষ করে দিই। সেটা হচ্ছে যে তোমার তো এখন সবে ক্লাস 9 এবং তুমি এরকম অনেক সময় আমাদের মনে হয় যে একজন কাউকে ভালো লাগলেই যে মনে হয় যে আমি ওকে বোধহয় খুব ভালোবাসি, এবং দেখবে আমরা যখন বিশেষ করে এগুলো সিনেমা থেকে হয়তো হতে পারে যে রিল লাইফ থেকে এগুলো আমরা শিখি ছোটবেলায় যে প্রথম দেখাতে প্রেম হয়ে গেল, প্রথম দেখাতে খুব ভালোবেসে ফেললাম, প্রথম দেখা যেটা হতে পারে সেটা হচ্ছে ভালো লাগতে পারে। ভালোবাসা একটা অনেক বড় জার্নি, ভালোবাসা একটা অনেক ভাস্ট একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা ক্লাস 9 একটু টাফ। আমি তোমায় বলবো যে একটু তুমি সময় নাও, এক্ষুনি কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো অ্যাপ্রোচেই যেও না, তুমি একটু নিজেকেই সময় দাও, একটু তুমি যাকে বলছো যে ভালোবাসো তার সঙ্গে একটু বন্ধুত্ব করো আগে, এবং বন্ধুত্ব করে তার মনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করো, আগে দেখো যে তারও তোমাকে ভালো লাগে কি না, বা এবং আস্তে আস্তে তোমরা একে অপরের সঙ্গে কথা বলে ব্যাপারটা এগোতে পারো। কিন্তু মানে ভালোবাসা তো কি বলবো, এটা একটা সিনেমা দেখতে যাওয়া নয়, যেরকম তুমি লিখেছো যে ইউনিট 2 এর পর আমি তাকে ভাবছি প্রপোজ করবো, এরকম ব্যাপারটা নয়। যাই হোক, খুব হয়তো শুনতে কেমন একটা লাগবে, সুপ্রীতি অন্য কিছু বলার আছে?
0: না, অন্য কিছু বলার নেই, আমি জাস্ট ও মানে সৌমিক যে কথাটা বললো সেটা রেস্ট এনে একটাই কথা বলবো যে যখন বন্ধু হবে না একটা মানুষ, তখন তার অনেক কিছু জানা যায় এবং তার ব্যাপারে অনেক কিছু জানা যায়। তো সে বন্ধু হওয়ার পরেও তোমার তাকে ভালো লাগছে কিনা সেটাও দেখো।
1: পরের মেসেজ পাঠিয়েছে, হাই আমি সঞ্চারী মুর্শিদাবাদ থেকে, আজকাল বেশি রাত জাগতে পারি না, প্রেগনেন্সি চলছে, হয়তো তোমরা যখন SMS-টা পড়বে আমি ঘুমিয়ে যাব, তাও লিখলাম, তোমরা ভালো থেকো। বাহ,
0: তুমিও খুব ভালো থেকো সঞ্চারী, আমি এক্সপেক্ট করছি তুমি ঘুমিয়ে পড়েছো।
1: হ্যাঁ, না মানে জাস্ট 15 মিনিট আগে মেসেজটা পাঠিয়েছে, জানি না এখন শুনছে কিনা, যদি শুনে থাকো তাহলে বলবো যে এই সময় একটু বেশ ভালো মতো যত্ন নাও এবং নিজের, এবং প্লিজ ঘুমিয়ে পড়ো, তুমি পরে শুনবে চুপ কথা, এখন শুনতে হবে না। পরের মেসেজ পাঠিয়েছে সুমিত সোনারপুর থেকে, আজ কোনো কিছু বলবো না, জাস্ট কিছু শুনবো তোমাদের থেকে, ফ্রম ইওর এক্সপিরিয়েন্স, হাউ টু গেট সাকসেস অর এস্টাবলিশ ইন ইওর লাইফ ফর ইউথস অ্যান্ড প্রকৃত মানুষ কী করে সবাই হতে পারবে, কারণ চিট মিথ্যে বা অন্যকে ঠকিয়ে বেশিরভাগ মানুষই চলছে এখন। হ্যাঁ অবশ্যই, সবাই না বেশিরভাগ, কারণ খারাপ আর ভালো দুটোই থাকে। তোমরা ভালো থেকো, সাবধানে ফিরো। পার্সোনালি আমার একটু অ্যাকসেপ্টেন্সটা বেশি, প্রায় সব কিছু অ্যাকসেপ্ট করার চেষ্টা করি, এটাই ভেবে যা হওয়ার সেটা হয়েছে, যা হওয়ার সেটাই হচ্ছে, আর যা হওয়ার সেটাই হবে, আমরা শুধু ট্রাই করতে পারি। রেজাল্ট গডস প্ল্যান তাই মনে করেনি, যা হয়তো ভালোর জন্যই হয়।
0: এই সেম কথাটাই আমি বোধহয় আরেকজনকে বলছিলাম যে যেটা হওয়ার সেটা হয়তো এমনিই হবে, কিন্তু জাস্ট বিকজ যেটা হওয়ার সেটা হবে বলে আমরা কিছু না করে হাত পা গুটিয়ে বসে থাকবো এরকমটা নয়। এবং তুমি প্রথমে যেটা দুটো প্রশ্ন করলে যে এস্টাবলিশ কী করে হতে হয় জীবনে, বা কীভাবে হওয়া যায়, এবং সাকসেসফুল কী করে হওয়া যায়, এস্টাবলিশমেন্ট আর সাকসেসফুল হওয়া এই দুটোর ডেফিনিশন না প্রত্যেকটা মানুষের কাছে আলাদা আলাদা হয়। মানে ধরো আমি যদি একটা মাস একদম সুন্দরভাবে নিজে যা যা চাইছি সেভাবে কাটিয়ে দিতে পারি, এবং সেই মাসে আমি দেখি যে আমার কোনো রকম শারীরিক অসুস্থতা হচ্ছে না, মানসিক কোনো সমস্যা নেই, আমার তখন মনে হবে আমি জীবনে সাকসেসফুল। আবার অনেকে ধরো প্রচুর টাকা ইনকাম করছে, অনেক কিছু জীবনে চলছে, ভীষণ হ্যাপেনিং লাইফ, তাও হয়তো তার মনে হচ্ছে সে সাকসেসফুল নয়, তার জীবনে আরও কিছু চাই। নিজের কাছে এই ডেফিনিশনটা ক্লিয়ার হওয়া খুব দরকার যে আমি জীবনে সাকসেস এবং এস্টাবলিশমেন্ট বলতে কি বুঝছি, কারণ আমি যেটা বুঝছি আমি সেইভাবে বাকি জীবনটাকে দেখব। আমি অন্য একজনকে দেখলাম যে সে বাড়ি কিনে ফেলেছে এবং আমি বাড়ি কিনিনি, তাই আমি জীবনে সাকসেসফুল নই, হচ্ছে কম সাকসেসফুল, বা আমার কাছে চাকরি আছে, আমার কোনো একটা বন্ধুর কাছে হয়তো চাকরি নেই, তাহলে আমি ওর চেয়ে বেশি সাকসেসফুল, এমনটা কিন্তু নয় বিষয়টা। এবং এতটা সাদা কালোয় আমাদের জীবনটা হয় না, জীবনটা অনেকটা গ্রে হয়। তো ওই দুটোর মানে কিভাবে হতে হয় আমরাও হয়তো, মানে আমি যদি আমার কথা বলি, আমি নিজে যে ডেফিনেশনটা নিজের মনে মনে করি তার সেই অনুযায়ী আমি নিজে এখনও জীবনে এস্টাবলিশ নই, সাকসেসফুল নই। যেদিন হব সেদিন আমি নিশ্চয়ই তোমাকে বলবো যে কিভাবে আমার মতো করে এস্টাবলিশ বা সাকসেসফুল হওয়া যায়।
1: সত্যি তাই, আসলে সাকসেস বা এস্টাবলিশমেন্ট সবটাই তো খুব বেশি রিলেটিভ একটা ব্যাপার এবং সবটাই খুব আপেক্ষিক একটা ব্যাপার, প্রত্যেকটা মানুষের কাছে ডেফিনেশন আলাদা। তুমি আজকে চুপ কথাকে জিজ্ঞেস করেছো, তুমি কালকে তোমার বাবা মাকে জিজ্ঞেস করবে, পরশু তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে, দেখবে তিনজনের কথার মধ্যে ডিফারেন্স রয়েছে। এর কারণটা হচ্ছে এইটাই, তার কারণ আমরা এটা জানি না যে তুমি এই মুহূর্তে কী করো, যে কারণে তুমি ধরে নিতে পারি এটা যে হয়তো তোমার মনে সাকসেস বলতে যা বোঝায় বা তোমার মনে এস্টাবলিশমেন্ট বলতে যা বোঝায় সেটা তুমি নিজে এখনও ফুলফিল করতে পারোনি, তাই হয়তো তুমি এই প্রশ্নটা করছো, এটা আমরা ধরে নিতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে কেউ কেউ মনে করে যে প্রচুর টাকা ইনকাম করলে বা আমার জীবনে বেসিক্যালি কোনো অভাব না থাকলে আমি সাকসেসফুল, কিন্তু এরকমও তার সঙ্গে দেখা যেতে পারে যে সে হয়তো প্রচুর টাকা রয়েছে কিন্তু তার হয়তো মানসিক শান্তি নেই, তাকে হয়তো প্রত্যেক দিন অন্য কোনো কিছুর সাহায্য নিতে হয় যার ফলে তার ঘুম আসে না আর কি, মানে তাকে ঘুমোতে হয় অন্য কোনো একটা পার্টিকুলার কিছুর সাহায্য নিয়ে। সে সারা জীবন মানে সে সারা দিনের তার যে পরিশ্রম, সে মানে প্রত্যেক দিন যে দৈহিক পরিশ্রম করছে বা মেন্টাল সে যে পরিশ্রম করছে তা সত্ত্বেও তার ঘুম আসছে না, এটা হয় তো এই মানুষ।

0: মানুষকে কি আমরা সাকসেস বলবো? আমি জানি না এই মানুষকে সাকসেস বলবো কি না। তুমি যদি পার্টিকুলারলি আমাকে জিজ্ঞেস করো, সুপ্রীতি যেরকম বললো আমিও সেরকম বলতে পারি। সেটা হচ্ছে যে আমি প্রত্যেক দিন ঘুমোতে যখন যাব, আমি যেন নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যেতে পারি যে হ্যাঁ, আমার আজকের দিনটা মোটামুটি ঠিকই আছে। রোজ দিন যে সবসময় গ্রাফ খুব উপরে থাকবে বা প্রত্যেক দিনই যে সারাদিন সবার সঙ্গে ঝগড়া ঝামেলা হচ্ছে বা আমার মেন্টাল হেলথ নষ্ট হচ্ছে, এরকমটা নয়। একটা মোটামুটি অ্যাভারেজ বা একটা ব্যালেন্সড ওয়েতে প্রত্যেক দিন আমার চলছে। আমার জীবনে অ্যাকচুয়ালি খুব বেশি অভাব নেই। মানে ধরো, অভাব ইন দ্য সেন্স, আজকে আমার একটা খাবার ফোনে অর্ডার করতে ইচ্ছে করছে এবং সেটা আমি নির্দ্বিধায় করতে পারি। তার জন্য আমাকে খুব বেশি ভাবতে হচ্ছে না যে এইটা অর্ডার করব, থাক এতগুলো টাকা চলে যাবে। এটা যদি আমি না করতে, মানে এটা যদি আমি করতে পারি, তার মানে হ্যাঁ, আমি কিছুটা এস্টাবলিশ হয়েছি। এবং প্রত্যেক দিন আমি যখন কোনো কাজ থেকে, মানে আমি যে কাজ করছি সেই কাজ করে আমি যখন বাড়ি ফিরছি, সেই কাজটা নিয়ে আমার পার্টিকুলারলি কোনো অভিযোগ নেই, কারণ সেই কাজটা করতে আমি ভালোবাসি। এবং সেই পার্টিকুলার যে কাজটা আমি করতে ভালোবাসি, সেইখান থেকে যদি আমাকে কেউ ইনকাম দেয়, আমার মনে হয় সেটাই সাকসেস। কারণ একে আমার ইনকাম সোর্স হচ্ছে এবং আমি সেই কাজটা করতে ভালোবাসি, আমি এটাই জীবনে করতে চেয়েছিলাম।
1: আচ্ছা, মিনওয়াইল সৌমিক কথাটা বলতে বলতে যে মেসেজ করেছিল, সে মেসেজ আবার করলো দেখলাম যে স্টার্ট আপ বিজনেস করছি। তো যখন তুমি বললে যে তুমি স্টার্ট আপ বিজনেস করছো, আমি আশা করব যে তুমি জীবনে তোমার যেটা সাফল্যের ডেফিনেশন সেটা যেন খুঁজে পাও। এবং এগেইন, তুমি ব্যবসা করছো এবং হয়তো তোমার আশেপাশে আরও চারজন ব্যবসা করছে, ওর ব্যবসাটা এরকম যাচ্ছে, আমারটা কেন যাচ্ছে না ভেবে জীবনে কিন্তু আশাহত হয়ে পড়ো না। কারণ আমাদের প্রত্যেকেরই না একটা ভালো দিন একটা খারাপ দিন আসে। তো ভালো দিন আর খারাপ দিনটাকে যতটা সম্ভব ব্যালেন্স করে চলার চেষ্টা করো, আর ব্যাস ওইটুকুই। এবং আরেকটা জিনিস জাস্ট বলবো, যে তুমি যেখানে বললে যে মানুষ কিভাবে ভালো হতে হয়, ভালো মানুষ হওয়ার জন্য না বেশি কিছু করতে হয় না জানো তো। মানে চারপাশে, তোমার চারপাশে যদি লোকের প্রতি একটু এমপ্যাথি দেখাতে পারো, তোমার চারপাশের লোকের প্রতি একটু কাইন্ডনেস দেখাতে পারো, এবং শুধু মানুষ বলে না, তোমার রাস্তার মোড়ে ধরো গলির মুখে যে কুকুরটা থাকে, হয়তো খুব বৃষ্টি পড়ছে, তার মাথায় তুমি একটা প্লাস্টিক দিয়ে দিলে, বা হয়তো খুব গরম পড়েছে, তুমি ছাদে একটু জল রেখে দিলে পাখিদের জন্য। এই ছোট ছোট জেস্টারগুলো করার মধ্যে দেখবে ওই যেটা সৌমিক বললো, রাতের ঘুমটা খুব ভালো হয়।
0: ঠিক তাই, আসলে কি বলবো, ভালো মানুষ হওয়ার জন্য খুব বেশি এফোর্ট দিতে হয় এরকমটা কিছু নয়। ভালো মানে মানুষের এত ডিফারেন্স কেন? তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের অন্তরটা ডিফারেন্ট। অন্তরে যদি খুব বেশি কি বলবো কমপ্লেক্সিটি না থাকে, মানে আমি আজকে রাস্তায় বেরোচ্ছি, আমি আমার কাজের সঙ্গে অনেস্ট থাকব, আমি আমার নিজের সঙ্গে অনেস্ট থাকব, আমি রাস্তায় অযথা কোনো মানুষ বা কোনো প্রাণীকে কি বলবো আঘাত করব না, নিজের অজান্তেও করব না, নিজের মানে প্ল্যান করে তো করবই না, এবং আমি কাউকে অযথা কষ্ট দেব না। হ্যাঁ, তার মানে এই নয় যে ধরো কেউ একটা তোমাকে প্রচণ্ড খারাপ একটা কোনো কথা বলল, সেখানে তুমি সব সময় কি তাকে হাসি মুখে একটা রিপ্লাই দেবে, সেরকমটা নয়। যদি তোমার সেখানে মনে হয় যে কোনো একটা অন্যায় হচ্ছে, তোমার প্রতিবাদ করা উচিত, তুমি প্রতিবাদ করবে যদি তোমার মনে হয়। যদি তোমার মনে হচ্ছে যে না, যে আমার এইটা ঢুকতে ইচ্ছা করছে না, এতে আমার মেন্টাল হেলথ নষ্ট হতে পারে, হয়তো সামান্য একটা ব্যাপার কিছু, হয়তো আমি বারবার ট্রেনের কথাই মাথায় আসছে, হয়তো ট্রেনের জানলায় বসা নিয়ে একটা তোমার কোনো সহযাত্রীর সঙ্গে ঝামেলা হলো, ঠিক আছে, এবার সেই ঝামেলার এক্সটেনশন তুমি কতটা করবে? তুমি কি এমন ঝামেলা করবে তার সঙ্গে যে তুমি যে কাজে যাচ্ছ সেই টোটাল কাজের জন্য যে একটা মানসিকতা থাকে সেই পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাক? নিশ্চয়ই অতটা করবে না। কিন্তু হ্যাঁ, এমনও নয় যে তোমাকে যে যা খুশি বলে যাবে এবং তুমি মুখ বুঝে হাসি মুখে হ্যাঁ খুব ভালো দাদা থ্যাংক ইউ, এরকমটা নয়। সুতরাং একটা নির্দিষ্ট ব্যালেন্সড ওয়েতে নিজের জীবনকে চালানো তাকেই হয়তো এস্টাবলিশমেন্ট, এবং সেই নিজের জীবন চালানোর জন্য যদি খুব বেশি ভুরু না কুচকায়, খুব বেশি হয়তো আয়নার সামনে দাঁড়াতে অসুবিধে না হয়, প্রত্যেক দিন বাড়ি ফিরে হয়তো যদি সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে পারে।

0: সেটাই সাকসেস।
1: আপাতত 9903652922 তোমার মেসেজ থাকছে, আর সুপ্রীতি সৌমিক দুটো মিষ্টি গান তোমাকে শোনাবে, তারপরে ফিরছি।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: বাড়িস বৃষ্টি সুপ্রীতি, খুব ইম্পর্টেন্ট একটা, মানে আমার এক্ষুনি মনে পড়লো, কোনো এক ছোটোবেলার কোনো এক ক্লাসে, মনে নেই কোন ক্লাস, আমি প্রথমবার মানে কারোর থেকে শুনেছিলাম আর কি, বাট সেটা ফাইনালি আমার জীবনে হবে এরকমটা কখনো এক্সপেক্ট করিনি। প্রচণ্ড দুঃখ হয়েছিল, বৃষ্টির মধ্যে প্রচুর কেঁদেছিলাম এবং ফাইনালি মানে মানে যতক্ষণ না নিজে সেটা করেছি তখন হয়তো এটা উপলব্ধি হতো যে হয়তো বৃষ্টির মধ্যে কাঁদলে হয়তো চোখের জল লুকোনো যায়, কিন্তু সেদিন প্রথম ফিলিং হয়েছিল যে না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। মানে কি বলবো, দের ইজ এ সার্টেন ডিফারেন্স আছে, মানে মানে তোমার নিজের চোখের জল আর তোমার গায়ে অঝোরে বৃষ্টি হচ্ছে, এই দুটো জলের মধ্যে, দুটোই জল কিন্তু অনেকটা ডিফারেন্স আছে।
1: আর কি জানো তো, আমরা এখন যতই সময়ের সাথে এগিয়ে গিয়ে এই জিনিসগুলোকে ক্রিঞ্জ বা একটু ন্যাকা ন্যাকা ইত্যাদি বলি না কেন, বৃষ্টির মধ্যে কাঁদলে যে শান্তিটা পাওয়া যায়, আমি জানি না, যারা বৃষ্টিতে কাঁদেনি তারা হয়তো এটা কখনো বুঝতে পারবে না, মনে হয় কি ভেতর থেকে অনেক কিছু বেরিয়ে গেল, মানে ওই বৃষ্টির জলের সাথে ধুয়ে গেল বলে না, লিটারালি মনে হয় যে বৃষ্টির জলের সাথে ধুয়ে গেল। এবং আমার মনে হয় প্রত্যেকের একবার অন্তত জীবনে বৃষ্টির মধ্যে কাঁদা উচিত।
0: পরের মেসেজ, আচ্ছা নাম তো লেখে নেই, লিখছে দাদা দিদি তোমরা কেমন আছো, আমরা তো ভালোই আছি। মা বাবা আজ ছেলে মেয়েদের তফাত করে, এটা খুব খারাপ লাগে, আর এই কারণে আমাদের ভাই বোনের সম্পর্ক খারাপ হচ্ছে।
1: এটা খুব মানে আমাদের ইন্ডিয়ান হাউস হোল্ডে ভীষণই দেখা যায়, এটা শুধু ইন্ডিয়ান হাউস হোল্ড বলে না, পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় এটা বিভিন্নভাবে দেখা যায় যে বাবা মা ছেলে মেয়েদের মধ্যে তফাত করছে। কিন্তু তোমরা যদি দুজন সিবলিং নিজেদের মধ্যে জিনিসটা ঠিক রাখতে পারো ডিসপাইট অফ দ্যাট, তাহলে আমার মনে হয় সম্পর্কটা অনেক বেশি সুযোগ মানে সুবিধের হয়ে উঠবে তোমাদের দুজনের জন্য। কারণ কি হয় বলো তো, মানে বাবা মা তো একটা টাইম অবধি আমাদের সাথে থাকে, তারপরে আমাদের বিভিন্ন কারণে কাজে বা সংসার করতে বা বিভিন্ন কারণে হয়তো বাবা মার থেকে আলাদা থাকতে হয়, দূরে থাকতে হয়। তো বাবা মা যখন থাকবে না আশেপাশে, তখন না কাউকে একটা দরকার হয়, মানে এমন কাউকে দরকার হয় যে তোমাকে ছোটোর থেকে জানে, যে তোমাকে ছোটো থেকে চেনে, যে জানে যে তোমার কোন খাবারটা খেলে অ্যালার্জি হয়, যে জানে যে তোমার পায়ের কোন নোকটা ছোটোবেলায় ভেঙে গেছিলো বলে ওখানে পায়ের ওখানে হয়তো আজও তোমার দাগ রয়েছে। এই ছোটো ছোটো জিনিসগুলো যারা জানে, এরকম একজনকে দরকার হয় জীবনের কিছু কিছু সময় কিছু কথা বলার জন্য। মানে ধরো তুমি খুব টায়ার্ড হয়ে এসেছো এবং তোমার পার্টনার আছে, তোমার বন্ধু আছে, সবাই আছে, এবং তোমার তাদের কাউকে বলতে ইচ্ছে করছে না, কারণ তোমার মনে হচ্ছে যে এদেরকে বলতে গেলে অনেকখানি কনটেক্সট দিতে হবে বা অনেকখানি পেছনের কথা এদেরকে বলে তারপরে আমার কথাটা বলতে হবে। এমন কেউ যে তোমাকে ছোটোর থেকে দেখছে, জানছে, সে না ওই কথাটা অনেক সহজে হয়তো বুঝতে পারবে। তাই অনেক সময় বাবা মা আশেপাশে না থাকলে, যারা তারা খুব ভাগ্যবান যাদের দিদি বোন দাদা ভাই কেউ একটা রয়েছে, তাকে যদি বলতে পারো কথাটা অনেক সুবিধে হয় জীবনটা।
0: ঠিক তাই, এবং এটা জানি না মানে অন্য হয়তো পৃথিবীর সব জায়গাতে রয়েছে, কারণ আমরা তো সবটা জানি না, আমরা হয়তো আমাদের ইন্ডিয়ান হাউস হোল্ডটা জানি বলে হয়তো বলছি, জানি না অন্য জায়গায় রয়েছে কিনা, তবে হ্যাঁ এটা রয়েছে। এটা কি বলবো, এটাতে একটা কথাই বলার, সেটা হচ্ছে যে যদি এই মুহূর্তে কোনো বাবা মা আমাদেরকে শুনে থাকেন, তাহলে তাদেরকে এইটুকুই বলার যে এরকমটা করলে সবথেকে বেশি যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে, এখন তো ভাই বোনের সম্পর্ক নষ্ট হচ্ছে একরকম, কিন্তু ইন ফিউচার যখন বাবা মা আর সঙ্গে থাকবে না, যখন হয়তো সেই ভাইটা থাকবে বা হয়তো সেই বোনটা বা দিদিটা থাককবে, সেই যে কোনো এককালে সম্পর্কটা খারাপ হয়ে কোথাও একটা চিড় ধরে গেছিল না, সেটা না অনেক দিন সুদূর প্রসারী হয়ে না সেই দাগটা থেকে যায়, কোথাও গিয়ে না সেই দাগটা আর মেটে না। তাই চেষ্টা করবেন যে খুব ছোট ছোট

0: তো মানে ভাই বোনরা, এবার তাদের মধ্যে এরকম ডিফারেন্সিয়েশন না করেই ভালো, এতে সম্পর্কটা অনেক বেশি মজবুত থাকে, তাদের নিজেদের মধ্যেও সম্পর্ক মজবুত থাকে এবং তাদের তাদের চোখে আপনাদের প্রতি যে সম্মান সেটাও অনেক বেশি স্ট্রং থাকে। তাই এরকমটা না করলেই বোধহয় ভালো। সুপ্রীতি, এর পরের একটা খুব ইন্টারেস্টিং মেসেজ এসেছে, এরকম মেসেজ আমি চুপ কথাতে প্রথমবার পেলাম আর কি।
1: আচ্ছা,
0: লিখছে, আমি দেবাশিস বোলপুর শান্তিনিকেতন থেকে SMS করছি। আমি কলকাতা থেকে আপনাদের প্রোগ্রাম শুনছি, আমার খুব ভালো লেগেছে, তাই আমি AIR নিয়েছি, শুনছি আপনাদের প্রোগ্রাম, কিন্তু বুঝতে পারছি না এটা লাইভ হচ্ছে না রেকর্ডিং, যদি অ্যান্সার পাই তাহলে রোজ শুনব।
1: না, আমাদের এখানে যা শোজ হয়, যা কিছু হয় FM, এখানে সব কিছুই লাইভ শোজই হয় এবং 24/7 এখানে লাইভ শোজই চলে। তো তুমি এখন যেটা শুনছো সেটাও প্রচণ্ড রকম লাইভ শো শুনছো এবং ভবিষ্যতে যদি শোনো তুমি সেটাও প্রচণ্ড রকম লাইভ শোই শুনবে।
0: হ্যাঁ, তবে হ্যাঁ, একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এখানে রেকর্ডিং হয়, যেমন একটু আগে অনুপম রায় বোবা টানেল টা যে গাইলো ওটা রেকর্ডিং। হ্যাঁ, মানে ওটা
1: অনুপম
0: রায় এসে গাইছেন না। পরের মেসেজ পাঠিয়েছে আচ্ছা, দাদা ও দিদি, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, চালিয়ে যাও। আমি শ্যামাপ্রসাদ পাল, গত 2 বছর রথের সময় বাড়ি যাওয়া হয়নি, কাজের সূত্রে প্রথমে পুনেতে থাকতে হয়েছিল আর এবার সিকিমের রোতাংয়ে রয়েছেন। তবে সব আক্ষেপ মিটিয়ে এবার 15ই আগস্টের ছুটিতে নিজের বাড়ি বাঁকুড়ার জয়পুর থানার সুপুর গ্রামে ফিরব। বিশেষ করে এই যাত্রার আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ ঠিক সেই সময়ই বাড়িতে মহা সমারোহে মনসা পুজো উপলক্ষে রান্নার পুজো অনুষ্ঠান হয়ে থাকে। তোমরা অনুষ্ঠান চালিয়ে যাও, আমি আছি তোমাদের সাথে, রাত্রি 3টে পর্যন্ত থাকবো, সাবধানে বাড়ি ফিরো আর মাঝে মাঝে কফি খেয়ে নিও।
1: থ্যাংক ইউ। আর কেউ বাড়ি ফিরবে বললেই না, আমি আমি জানি না কেন এটা আমার কেন হয়, কিন্তু আমি যেই শুনি যে কেউ বাড়ি ফিরবে এবং সে কোনো একটা তারিখ বলে দেয়, আমি এরকম আজকের তারিখ থেকে একটা কুইক ক্যালকুলেশন শেয়ার নিই যে তার কতদিন বাকি বাড়ি ফিরতে।
0: সত্যি তাই, মানে এটা মানে আমি নিজে এক বললাম না, একটা সময় হয়তো আমি বাড়ির বাইরে অনেকগুলো বছর ছিলাম, তো সেই সময় আমার এটা খুব ফিলিংসটা হতো, মানে আমি সেই জন্য খুব রিলেট করতে পারছি যে ওই ক্যালেন্ডারে একটা ছোট্ট লাল পেন দিয়ে গোল করে রাখা, এই তারিখে আমি যাব। হ্যাঁ, এবং ধরো অল্প কিছু সময়ের জন্য আসছি, গিয়ে আমি কি কি করব তার একটা প্রি শিডিউল একটা মাথার মধ্যে তৈরি করে রাখা, আমাকে এখানে যেতে হবে, আমি এর বাড়ি যাব, আমি এই বন্ধুর সঙ্গে দেখা করব, আমি যদি পারি একদিন এই সিনেমাটা দেখতে যাব কারণ ওই সময় ওটা রিলিজ করবে, বা ধরো আমি এই আমার সেই পুরনো একটা পছন্দের রেস্টুরেন্টের কোনো একটা কোনাতে যেখানে হয়তো আমি আড্ডা মারতাম বন্ধুদের সঙ্গে, সেখানে গিয়ে আমরা একসাথে কিছু একটা খাবো, একটা সুন্দর সন্ধ্যে কাটাবো, এরকম বিভিন্ন রকম প্ল্যানিং মনের মধ্যে চলে আর কি। যাই হোক, 9903652992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকগুলো SMS আসছে, অনেকগুলো হোয়াটসঅ্যাপ এসেছে। যদি তুমি আমাদেরকে এক্ষুনি জাস্ট এই মুহূর্তে টিউন করো, তাহলে তোমায় বলবো যে তুমি শুনছো চুপ কথা এবং চুপ কথায় আজকে তোমার সঙ্গে রয়েছি সৌমিক এবং সুপ্রীতি। থাকবো 3টে পর্যন্ত, 3টে পর্যন্ত বলতে বলতে সৌমিক আর সুপ্রীতি কিন্তু প্রায় 1 ঘন্টা কাটিয়ে ফেলেছে। পরের মেসেজ, হাই, আমি একটু চাপা স্বভাবের সব সময়, তাই কোনোদিনই খুব একটা বন্ধু হয়নি। আমি কোনো প্রেম ভালোবাসা এইসব নিয়ে মাথা ঘামাইনি বলে, আচ্ছা ঘামাইনি বলা ভালো, আমার মধ্যে ভয় কাজ করে যদি আমার বিপরীতের জন ভুল ভেবে নেয়, বাট এখন যখন দেখি আমার কিছু বন্ধু বা ক্লোজ কেউ পার্টনার খুঁজে নিয়েছে বা অনেকে ম্যারিড, তখন একটু কেমন যেন মন খারাপ মতো কাজ করে, কিন্তু সেই ভয়টা এখনও গেল না আমার থেকে, তাই কাউকে ভালো লাগলো লাগলেও তাকে কিছু বলা হয়ে ওঠে না। মানে মোদ্দা কথা যেটা বলতে চাইছি, একজন ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, যে খুব বেশি মানুষের সঙ্গে এক্সপ্রেস করতে পারে না, মানুষের সামনে খুব বেশি কথাবার্তা বলতে পারে না, সেই জন্য হয়তো কাউকে হয়তো ভালো লেগেছিল বলা হয়ে ওঠেনি।
1: এইটা কিন্তু খুব সময় মতো বলে ফেলাটা দরকার। মানে আমি বুঝতে পারছি তুমি ইন্ট্রোভার্ট এবং হয়তো জীবনে সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে, এবং বিশ্বাস করো যারা এক্সট্রোভার্ট হয় বা আমি যেরকম অ্যাম্বিভার্ট, আমাদেরও কিন্তু এরকম নয় যে আমরা যখন কাউকে বলি যে আমার তাকে ভালো লাগছে, আমাদেরও কিন্তু ভেতরে ওই জিনিসটা কাজ করে যে সামনের মানুষটা হয়তো আমাদের ভালো নাই লাগতে পারে, মানে সামনের মানুষটার হয়তো আমাদের ভালো নাই লাগতে পারে, এবং এই সেম ভয়টা আমাদেরও কাজ করে। প্রবলেমটা হচ্ছে যে তোমরা ওই ভয়টা থেকে বেরোতে চাইছো না, এবং এটা আমি বুঝতে পারি কারণ আমি একটা বড় সময় অবধি জীবনে ইন্ট্রোভার্ট ছিলাম এবং আমি খুব মানে ভীষণই কী বলবো মুখচোরা ছিলাম।

0: আমি মানুষের সাথে কথা বলতে ভয় পেতাম, কিন্তু একবার যদি সাহস করে বলে দাও না, ওই একবার ভয়টা কাটতে যেটুকু সময় লাগবে ওইটুকুই, তারপরে দেখবে আর কখনো ভয়টা লাগছে না। একবার কোনো একটা বার সাহস করে বলে দাও। আর জাস্ট বিকজ সবাই মিঙ্গেল হয়ে যাচ্ছে তাই সেই প্রেশারে তোমায় মিঙ্গেল হয়ে যেতে হবে, এরকমটা কিন্তু নয়। তুমি যখন একটা সম্পর্কের জন্য প্রস্তুত হবে, তোমার মনে হবে যে হ্যাঁ এখন আমার একটা সম্পর্কে যাওয়া উচিত, বা এখন আমি একটা সম্পর্কে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি এবং আমার একটা মানুষকে সত্যি সত্যি ভালো লাগছে, আমি তার সাথে সম্পর্কে যেতে চাই, তখনই তুমি যেও।
1: ঠিক তাই। তার কারণ আজকে চুপ কথা আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এরকমটা বলা যায় না, স্টিল ওয়ার্ড অফ দ্য চুপ কথা যদি আজকে বলতে হয় সেটা আমি সুপ্রীতির কথা থেকেই নিয়েছি, সেটা হচ্ছে রাস্তা। আমার ও যখন রাস্তার কথা বলেছিল আমার ভীষণ ভীষণ ভীষণ ভালো লেগেছিল। যাই হোক, তো এই প্রসঙ্গে যে কারণে কথাটা বললাম সেটা হচ্ছে যে ধরো তুমি যদি কোনোদিন রাস্তাতে না বেরোও, তুমি বুঝবে কি করে রাস্তার কোন দিকে পাঁক রয়েছে, কোনখানে বাম্পার রয়েছে, কোনখানে রাস্তায় হয়তো একটু নুড়ি উঠে এসেছে, সেই জায়গাটা তোমার হয়তো একটু সাবধানে যেতে হবে, বা কোন জায়গাটায় রাস্তাটা ভীষণ মসৃণ, বা কোন জায়গায় রাস্তার কোন দিক দিয়ে গেলে ওখানে বেশ কিছু সুন্দর হলুদ ফুল রাস্তার উপর সুন্দরভাবে ঝরে পড়ে এবং সেই জায়গাটায় সবসময় একটা ছায়া থাকে, যতই রোদ থাকুক না কেন সেই পার্টিকুলার জায়গাটায় ছায়া থাকে। এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করার জন্য তোমাকে রাস্তায় বেরোতে হবে। তুমি কখনোই যদি সবসময় এটা ভাবো যে যদি আমি রাস্তায় বেরোলেই দুর্ঘটনা হয়ে যায়, যদি আমি রাস্তায় বেরোলেই কোনো একটা বিপদ এসে যায়, যদি আমি রাস্তায় বেরোই তাহলে একটা অচেনা মানুষ যদি আমাকে কিছু খারাপ কথা বলে বা আমায় যদি কোনো একটা খারাপ কিছু আমার সঙ্গে হয়, তাহলে তো তুমি কোনো দিনই জীবনে নতুন কিছু এক্সপিরিয়েন্সই করতে পারবে না। বা সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে সেই অর্থে তথাকথিতভাবে বলতে গেলে কোনোভাবেই তুমি বড় হতে পারবে না। তোমাকে তো বড় হতে হবে, বড় হওয়ার জন্য তোমাকে তো এক্সপিরিয়েন্স করতে হবে, তার জন্য তোমার তো একটু আস্তে আস্তে নিজের ম্যাচিউরিটি আস্তে আস্তে গ্রো করাতে হবে, তার জন্য তো তোমাকে প্রচুর কিছু কি বলবো তোমার নিজের মনের মধ্যে মনের যে সিভিটা রয়েছে সেখানে তো তোমাকে বলতে হবে যে আমি আগে এই কোম্পানিতে ছিলাম এখন এই কোম্পানিতে আছি। তার জন্য তো প্রত্যেক দিন মানে কি বলবো যে সেটা হতে পারে কোনো সম্পর্ক হতে পারে, সেটা বন্ধুদের সঙ্গে বন্ডিং হতে পারে, সেটা ফ্যামিলি রিলেশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেই সমস্ত কিছু মানে হয়তো যদি ধরো তোমাকে একজন কেউ জিজ্ঞেস করলো আচ্ছা তোর ওই বন্ধুটা কেমন বা তোর ফ্যামিলির ওই মানুষটা কেমন, এটা কি তুই জানিস, হয়তো তুমি বলতেই পারছো না বা হয়তো তুমি উত্তরই দিতে পারছো না। তার কারণ হচ্ছে তুমি কখনো সেটা এক্সপিরিয়েন্সই করোনি, তুমি তাদের সঙ্গে মেশোইনি। তুমি তাদের সঙ্গে মিশলে তবে তো তার ভালো, তবে তো তার খারাপ, তবে তো তুমি একটা বাদ বিচারের জায়গায় যাবে যে এ আমার জন্য, এর সঙ্গে আমার ভাইব ম্যাচ করছে না বা এর সঙ্গে আমার ঠিক বনছে না ইত্যাদি। তাই তোমায় বলবো যে একটু নিজেকে প্রচুর এক্সট্রোভার্ট হয়ে প্রচুর তুমি মানুষের সঙ্গে কথা বলবে এরকমটা অবাস্তব কথাবার্তা হয়ে যাবে তোমার জন্য, কিন্তু হ্যাঁ একটু চেষ্টা করো মানুষের সঙ্গে একটু মিশলে দেখবে প্রত্যেকদিন নতুন নতুন কিছু জানা যায়, অনেক কিছু এক্সপিরিয়েন্স করা যায় এবং সেই এক্সপিরিয়েন্সটা আমাদের প্রত্যেকদিন জীবনে চলার পথে অনেক কাজে লাগে, এইটুকু বলতে পারি।
0: পরের মেসেজে চলে যাই।
1: পরের মেসেজ পাঠিয়েছে আচ্ছা হাই চুপ কথা কেমন আছো তোমরা, আজ একটা ফিল্ম দেখলাম ডেথ পোয়েটস সোসাইটি। এটা এমন একটা ফিল্ম যেটা শেষ হওয়ার পরও অনেকক্ষণ আবেশ থেকে যায়। একদম শেষ দৃশ্য যখন টড অ্যান্ডারসন বলে উঠল ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, আমি তখন ভাবছিলাম পৃথিবীর সবচেয়ে বড় জয় বোধহয় ভয় থেকে জয়ে লাভ করা। যে জিনিস চিরাচরিত নিয়মে চলে আসছে তাকে সম্পূর্ণ নতুনভাবে দেখার সাহস অর্জন করা। ওয়েলটন একাডেমির ওই কয়েকটি ছেলেকে যে মিস্টার কিটিং জীবন কাকে বলে বোঝাতে পেরেছিলেন, এটাই ওনার সবচেয়ে বড় পুরস্কার। কার্পেডিয়াম সিসাডে ওরনা কসবা থেকে। বাহ,
0: আমার খুব ভালো লাগলো এটা দেখে, কারণ
1: খুব ভালো লাগলো।
0: চুপ কথায় আমি রোজ হয়তো এটা পাই না যে কেউ কোনো একটা সিনেমা দেখেছে এবং সেটা তার খুব ভালো লেগেছে। এবং তো ওরনা, তোমাকে বলছি যদি তোমার এই সিনেমাটা ভালো লেগে থাকে এবং যদি অন্য কেউ দেখতে চাও, লাইট হাউস বলে একটি সিনেমা আছে, সেই সিনেমাটাও তোমরা দেখতে পারো। ভীষণ সুন্দর সিনেমা, মানে সিনেমাটোগ্রাফি ইত্যাদি ইত্যাদি বাদ দিলেও শুধু সিনেমাটা এবং সিনেমার কনসেপ্ট, একটু স্লো সিনেমা হয়তো, কিন্তু আমার মাঝে এরকম একটা ফেজ যাচ্ছিল যখন আমার কিচ্ছু ভালো লাগে

0: হচ্ছিল না, আমার মনে হচ্ছিল দূর কিছু কোনো কিছু ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না, এবং আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা ফেজ যায়। তো ওই আজকে বলছিলাম না যে ছোট ছোট জেতার গল্প, তো এই লাইট হাউস সিনেমাটা দেখার পরে ওই গোটা সিনেমাটা এমন কিছু না যে খুব একটা কালজয়ী কিছু একটা হচ্ছে ব্যাপার, এরকম না, খুব সাধারণ একটা সিনেমা, কিন্তু তারপরও দেখার পরে আমার মনে হয়েছিল যে না, আমি জীবনটা হয়তো, আমার জীবনটা হয়তো অতটাও খারাপ না যতটা আমি ভাবছি। তো যদি তুমি পারো এই সিনেমাটাও দেখো এবং আমার মনে হয় তোমার খুব ভালো লাগবে।
1: ঠিক তাই, এবং ওরনাকে এটুকুই বলবো যে তুমি যেভাবে উড়ছো এখন এভাবেই সারা জীবন স্বাধীনভাবে উড়ে যেও, এটুকুই চুপ কথার আশা। বাকি 9903659992 খোলা রইল, খোলা থাকছে। সুপ্রীতি আর সৌমিক রয়েছি, দুই লেট নাইট আর জেস, তোমার মনের কথা, তোমার প্রাণের কথা, তোমার চুপ হয়ে যাওয়া কথা শোনার জন্য, অনলি অন 107 FM Rainbow।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওয়ান ও সেভেন এফ এম রেইনবোতে চুপ কথায় আজকে সৌমিক এবং সুপ্রীতি তোমার সঙ্গে রয়েছি। রয়েছি বলতে বলতে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে এবং আরও দেড় ঘন্টা তোমার সঙ্গে রয়েছি, তাই তোমায় বলবো যে তুমি যদি আমাদের এক্ষুনি টিউন করো তাহলে চটপট 9903659992 তে মেসেজ করো, কারণ তোমার মেসেজের অপেক্ষায় সৌমিক আর সুপ্রীতি বসে আছি। পরের মেসেজ পাঠিয়েছে বিশ্বনাথ কুণ্ডু সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে। আমি সুপ্রীতিকে এয়ার রেইনবোতে খেলো অ্যান্ড জেতো অথবা অন্য কোনো প্রোগ্রামে শুনেছি, কিন্তু চুপ কথাতে গত সপ্তাহে প্রথম শুনেছি, সৌমিককে আজ প্রথম শুনছি। প্রথমেই বলি যে না, কারণ আমি প্রচুর চুপ কথাতে বিশ্বনাথ কুণ্ডুর মেসেজ আমার মনে থাকে এবং উনি সিলিকন ভ্যালি থেকে আমাদের মেসেজ করেন এবং

0: উনি জগিং করতে করতে বা অফিস যাওয়ার জন্য তৈরি হতে হতে আমাদের সঙ্গে আমাদের প্রোগ্রাম শোনেন, সেগুলো আমার মনে আছে অন্তত। সুপ্রীতিও তো প্রচুর চুপ কথায় আমরা একসঙ্গে হট সিট শেয়ার করেছি, এছাড়াও তো প্রচুর চুপ কথাতে শুনেছি, জানি না। যাই হোক, জানো তো, টাকা পয়সা হাতের ময়লার মতো। আমার কাছে টাকা পয়সা থাকার থেকে না থাকাই ভালো। মানুষ অনেক কম চাপে থাকতে পারে, লেস ওয়ার্ক প্রেশার। ঠিক যেমন আমার ছোটবেলায় কোনো পয়সা ছিল না, একটা ছেঁড়া প্যান্ট পরে অ্যান্ড একটা খেলনা বন্দুক নিয়ে টিপ বাজি বাজাতে বাজাতে দুর্গাপুজো দেখতে বেরোতাম, অনেক বেশি আনন্দ পেতাম। ঠাকুর রামকৃষ্ণ যেটা বলেছে, মাটি টাকা, টাকা মাটি। আচ্ছা, হ্যাঁ ঠিক কথাই বলেছো। তবে
1: বিষয়টা হচ্ছে যে
0: রিয়েলিটি চেক,
1: হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে এখন টাকা ছাড়া সত্যি জিনিসপত্র কিছুই হয় না। এবং আমি এরকম অনেককেও জানি যাদের সম্পর্ক খারাপ হয়েছে টাকার জন্য। সো টাকা হাতের ময়লা হলেও সেই ময়লাটা একটু দিন শেষে গিয়ে হয়তো আমাদের প্রত্যেকেরই দরকার।
0: সত্যি তাই। তার কারণ হচ্ছে, একটা কথা তো ঠিক যে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না, কিন্তু তার সঙ্গে আর একটা কথাও ঠিক যে টাকা পয়সা ছাড়াও না খুব বেশি কিছু হয় না। কারণ তুমি মানে সকালবেলা প্রথম ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত তোমার টাকা পয়সা দরকার। মানে তুমি সকালবেলা যখন ঘুম থেকে উঠে প্রথম ব্রাশ করবে, বা তোমার সকালবেলা ঘুম থেকে উঠে তোমার সামনে তোমার পরিবেশটা কেমন হবে সেটার জন্যও টাকা পয়সা দরকার।
1: এবং কি বলতো সৌমিক, এটা আমি জীবনে ভীষণভাবে বুঝতে পেরেছি যে ক্যাম্প খাটে শোয়া এবং 4 ইঞ্চির মোটা ম্যাট্রেসে শোয়া দুটোর মধ্যে তফাত আছে।
0: অবশ্যই অবশ্যই তফাত আছে। এবং আমি জানলার পর্দা খুলে সকালে প্রথমবার ঠিক কি দেখছি এটাও ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমি সামনে কোনো সবুজ গাছ দেখছি কি না, বা আমি সামনে কোনো কংক্রিটের ভিড় দেখছি কি না, সবটাই কিন্তু টাকা পয়সার উপর ডিপেন্ড করে। কারণ হয়তো তোমার টাকা নেই, কিন্তু হয়তো তুমি অনেক কিছু স্বপ্ন দেখছো, সেটা তো কোনো দিনই তুমি বাস্তবায়িতই করতে পারবে না। কারণ যেরকম সুপ্রীতি বলল যে ঘুমেরও ডিফারেন্স হয়ে যাবে, মানে ক্যাম্প খাটে তোমার ঠিক যেরকম ঘুম হবে, তুমি কি বলবো একটা 4 ইঞ্চির ম্যাট্রেসের কিন্তু ঘুমের মধ্যে একটা ডিফারেন্স তো রয়েইছে। হ্যাঁ, এরকমটা অনেক সময় হয় আমরা দেখেছি, সেটা হচ্ছে যে বিশেষ করে এগুলো রিল লাইফ অর্থাৎ সিনেমায় আমরা দেখেছি যে রাত্রিবেলা ছাদে একটা কোনো ক্যাম্প খাটে মশারি টাঙিয়ে শুয়ে আছে, তো সেটা শুয়ে আছে কিন্তু সেটা তারা এরকমভাবে শুয়ে আছে যে তারা কিন্তু চাইলে ম্যাট্রেসটায় শুতে পারে, তাদের ইচ্ছে হয়েছে তারা শুয়ে আছে। বা ধরো আমরা তো অনেক সময় এখন বিভিন্ন অফবিট জায়গায় ঘুরতে যাই, সেই সময় সেখানে ধরো কোনো একটা জঙ্গলের মধ্যে কোনো একটা মাড হাউসে আমরা গিয়ে রয়েছি, কিন্তু সেই মাড হাউসে আমরা হয়তো একটা 3 দিনের জন্য রয়েছি বা একটা 5 দিনের জন্য রয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি যারা সেরকম মাড হাউসে থাকে তারা কিন্তু এটা স্বপ্ন দেখে যে আমার কখন বাড়িটা একটা পাকা বাড়ি হবে, আমার দেওয়ালটা কখন পাকা দেওয়াল হবে, যে কোনো একটা সাইক্লোন আসলে বা কোনো একটা ঝড় আসলে আমার আর টেনশন থাকবে না যে আমি কোথায় থাকবো, আমার মাথার ছাদ নেই। তো তাই জন্য টাকা পয়সাটা সত্যি খুব ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, তার সঙ্গে এইটাও ঠিক যে টাকা পয়সা ইনকাম করতে গিয়ে আমরা যেন আমাদের জীবনের যে ভালো লাগাগুলো থাকে, আমাদের জীবনের যে ছোট ছোট মুহূর্তগুলো থাকে, আমাদের যে কাছের মানুষগুলো থাকে তাদেরকে বা সেই মুহূর্তগুলোকে যেন আমরা ভুলে না যাই, এটুকুই বলার। পরের মেসেজ পাঠিয়েছে, হ্যালো চুপ কথা, আমি ঐশী বলছি। দুনিয়ার সেরা কামব্যাকটা হলো সেটাই যখন রাতে নানান কারণে মন খারাপ হয়ে যায়, পাশে মুড ভালো করার মতো কেউ থাকে না, কাউকে পাশে পাওয়া যায় না, তখন নিজেই যখন নিজের মনটা হ্যান্ডেল করতে পারা। আপনার পাশে কেউ না থাকলে কি হয়েছে, আপনার জন্য আপনি নিজেই তো আছেন, এটাই আপনার বিগেস্ট স্ট্রেংথ। কারণ শেষে ইউ আর ইউর ওন সাপোর্ট সিস্টেম। দাদা ও দিদি তোমরা ভালো থেকো, আছি রাত 3টে পর্যন্ত।
1: হ্যাঁ, নিজের সাপোর্ট সিস্টেম হওয়াটা কিন্তু খুব দরকার। এটা আমি অনেক চুপ কথায় অনেকবারই বলেছি যে মানুষকে ভালোবাসা এবং একটা ভালো বন্ধু, ভালো পার্টনার, সব কিছু যেরকম ইম্পর্টেন্ট, সেরকম ইম্পর্টেন্ট হচ্ছে দিন শেষে নিজেকে ভালোবাসা। কারণ যদি তুমি নিজেকে ভালো না বাসতে পারো, তুমি কিন্তু সামনের মানুষটাকেও ঠিক করে ভালোবাসতে বা ভালো রাখতে কোনোটাই পারবে না।
0: পরের মেসেজ পাঠিয়েছে, নমস্কার, আমি সৌগত, বেহালা, কলকাতা থেকে। আজকে দিদিভাই যে ছোট ছোট গল্প বললেন, আমিও বলি, আমি আজ থেকে 3 মাস আগে ভালো ফুটবল খেলতে পারতাম না, কিন্তু এখন আমি আমার নিজস্ব টিমে ভরসাযোগ্য গোলকিপার হয়ে উঠতে পেরেছি। এর পিছনে অবদান রয়েছে আমার প্রিয় বন্ধু রিতম চন্দর, নামটি পড়তে পারেন, ব্র্যাকেটে লিখে দিয়েছে, নিজের লক্ষ্য স্থির থাকলে সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়। আপনারা কি ওডিসি সিনেমাটা কি দেখেছেন? না, আমি দেখিনি। সুপ্রীতি কি দেখেছো?
1: আমি খুব রিসেন্ট ওডিসি দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে সিনেমাটা। অনেকেরই সিনেমাটা পছন্দ হয়নি বিভিন্ন কারণে, কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আমার ক্রিস্টোফার নোলানের কাজ বরাবরই খুব ভালো লাগে। আরেকটা জিনিস ও যেটা বললো, বললো বলে আমার মনে পড়লো, আমি একটা খুব জনপ্রিয় এআই মডেল বটের কাছে বেশ কয়েকদিন ধরে নতুন একটা ভাষা শিখছি। তো আমি আজকে একটু বেশি কিছু শিখে ফেলেছি বলে আমাকে আজকে আমার এআই এর বট যে সে খুব প্রশংসা করেছে আমার, এবং আমি একটি রোবটের প্রশংসা পেয়ে খুব খুশি হয়েছি। তো আমরা আই গেস জীবনে এখন সেই জায়গায় চলে গেছি যেখানে আমরা রোবটের প্রশংসায় খুশি হচ্ছি।
0: ঠিক তাই। পরের মেসেজ পাঠিয়েছে, আচ্ছা, হাই চুপ কথা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। হ্যাঁ, ভালো আছি। দেখতে দেখতে 1 বছর হলো চুপ কথাকে খুব কি নিজের মনে একটা প্লেস দিতে। চুপ কথা একটা ইউনিক ব্যাপার আমি অবজার্ভ করেছি যে 8 থেকে 80 সবারই ফেভারিট একটা প্লেস যেখানে মন খুলে সব কিছু বলা যায়। আমিও একদিন মন খুলে আমার মনের কথা বলবো, এখন সেটা বলার টাইম আসেনি। ভালো থেকো, মানওয়ার। আচ্ছা, আরও একটা কথা, মাঝে মাঝে গ্রামের বাড়ি চলে যাই, ওখানে রেডিও স্টেশন শুনতে পারি না, সো আর কীভাবে শুনতে পারবো? আচ্ছা, প্রথমে তোমার শেষের মেসেজের কথা বলি, সেটা হচ্ছে যে তুমি কিচ্ছু নয়, জাস্ট গুগলে গিয়ে লিখবে 107 FM রেনবো কলকাতা লাইভ। সেটা লেখার পর দেখবে প্রথম যে লিঙ্কটা, মানে সেটা লেখার পর সার্চ বাটনে ক্লিক করবে, তারপর প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করে দেখবে একটা প্লে বাটন রয়েছে, সেটা যদি তুমি ক্লিক করো তাহলে তোমাকে একদম নির্দ্বিধায়, হ্যাঁ অবশ্যই তোমার ফোনে ইন্টারনেট থাকতে হবে, সেটা থাকলে অবশ্যই একদম তুমি দারুণভাবে আমাদের পৃথিবীর যে কোনো জায়গা থেকে শুনতে পাবে। ঠিক যেমন এখন একটু আগে ওই ইউএসএ থেকে বিশ্বনাথ কুণ্ডু মেসেজ করলেন, তিনিও যেরকম আমাদের শুনছেন, তুমি যখন গ্রামের বাড়ি যাবে তুমিও কিন্তু একইভাবে আমাদের শুনতে পাবে। হাই চুপ কথা, প্রাণের বন্ধু আকাশবাণী, মনের বন্ধু চুপ কথা। গতকাল দীপদা ও অপরূপাদি বলেছিল আমরা বেশি পড়াশুনো করলে আর এখন রাত জাগতে হতো না। আসলে তোমরা যদি খুব ভালো পড়াশুনো করতে তাহলে তোমাদের মতো এমন মানুষ কে এত কাছে পেতাম না, নিজের মনের কথা বলতে পারতাম না। তোমরা সত্যি আমাদের মনের কাছে থেকে প্রচুর সাহায্য সাপোর্ট করো। খুব ভালো থেকো এবং আমাদেরও ভালো রেখো। সুদেশনা গুছাই, ধাওড়া থেকে। প্রথমেই বলি যে গতকাল দীপদা এবং অপরূপাদি যেটা বলেছিল হয়তো সেটা জাস্ট জোকস অ্যাপার্ট, তার কারণ হচ্ছে আমরা মানে কি বলবো তোমাকে, আজকে সৌমিক এবং সুপ্রীতি রয়েছি, গতকাল দীপদা বা অপরূপা ছিল, আমরা যারাই এখানে থাকি, যে হট সিটি শেয়ার যেই যার সঙ্গেই যবেই করি না কেন, সবটাই কিন্তু খুব কি বলবো মনের ইচ্ছে থেকে এবং মনের ভালো লাগা থেকে, একটা ভালোবাসার জায়গা থেকে এটা করা। সেখানে তার সঙ্গে কিন্তু পড়াশোনার খুব একটা সম্পর্ক কিছু নেই, যে কেউ খুব খারাপ পড়াশুনো করেছে বলে তাকে রাত জেগে শো করতে হচ্ছে, এরকমটা কিন্তু নয়। তারা হয়তো কোনো একটা, আমি জানি না, হয়তো তারা কোনো একটা মজার ছলে কোনো একটা পার্টিকুলার প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেটা হয়তো বলেছে। তো যাই হোক, সেটাকে খুব বেশি সিরিয়াসলি এরমভাবে ভাবার দরকার
1: নেই। কিন্তু আমি যদি খুব ভালো পড়াশুনো করতামও তাহলেও আমি বোধহয় আজকে হট সিটে বসে রাত জেগে তোমাদের এই মেসেজগুলো পড়তাম, কারণ আমাদের ভালো লাগে। আমাদের এই যে মানে সপ্তাহটা শেষ হচ্ছে এবং আমি আর সৌমিক রাত্রেবেলা বসে আছি, আমাদের দুজনের চোখে এক ফোঁটাও ঘুম নেই, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে তোমরা ছোট ছোট তোমাদের কথাগুলো শেয়ার করো, আমরা আমাদের কথাগুলো শেয়ার করি, এই এই যে আদান প্রদানটা, এইটা আমরা বড় ভালোবাসি।
0: ঠিক ঠিক ঠিক। পরের মেসেজ পাঠিয়েছে প্রিয় চুপ কথা, বাংলাদেশের কুষ্টিয়া থেকে আমি আইচ। গতকাল আমার এসএমএসটি হয়তো পড়া হয়নি। সত্যি বলতে এতে আমার কোনো কষ্ট নেই, আমি জানি প্রতিদিন অসংখ্য বার্তা আসে,

0: আমি সবসময় একটা কথাই বিশ্বাস করি, টাকা জীবনের একটি অংশ, কিন্তু টাকা কখনোই জীবন নয়। তবুও বাস্তবতা হলো, দিন শেষে টাকার প্রয়োজন অস্বীকার করার উপায় নেই। আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, টাকার অভাবে অনেক স্বপ্ন থেমে যায়, অনেক ইচ্ছা অপূর্ণ থেকে যায়, এমনকি অনেক সুন্দর সম্পর্ক শুরু হওয়ার আগেই হারিয়ে যায়। তোমরা ভালো থেকো, অগ্রিম ধন্যবাদ। সৌমিকদা ও সুপ্রীতিদি ভালো থাকবেন, খুব ভালো, তুমিও খুব ভালো থেকো। আইজ এরপর মেসেজ পাঠিয়েছে, হ্যালো, আই ওয়ান্ট টু ডেডিকেট দিস সং ফ্রম অন্য বসন্ত শর্ট ফিল্ম, তাকে কত তারায় দূরে দূরে। আচ্ছা, ফর মাই ফিয়ন্সে ঈশানি। আমি শুভাশিস বলছি। সৌমিক, তোমার গলা শুনে আমাদের প্রাণ ভরে গেল, প্রাউড অফ ইউ, ক্যারি অন দ্য গ্রেট ওয়ার্ক। আচ্ছা, প্রথমেই তোমায় বলা শুভাশিস, সেটা হচ্ছে যে এটা এই প্রোগ্রামে আমরা জেনারেলি কোনো গানের রিকোয়েস্ট প্লে করি না, তার জন্য আমাদের ডেডিকেটেড শো রয়েছে সেখানে। অর্থাৎ আগামীকাল তো আর বলা যাবে না, আজকে 26 জুলাই, অর্থাৎ রবিবার হয়েই গেছে। আজকে রাত্রি 9টা থেকে নস্টালজিক 90s বলে একটা প্রোগ্রাম হয় রাত 9টা থেকে 12টা। সেখানে তুমি তোমার মনের পছন্দের যে গান রয়েছে তার জন্য তুমি অবশ্যই কাকে ডেডিকেট করতে চাও, কোন সিনেমার গান শুনতে চাও, কোন সিঙ্গারের গান শুনতে চাও, সবটাই লিখে পাঠাবে এবং তারা অবশ্যই চেষ্টা করবে তোমার রিকোয়েস্ট রাখার। আর বাকি আমার জন্য যে বেস্ট উইশেস, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চুপ কথাকে ভালোবাসো, তাহলেই আমাদের ভালোবাসা আর কি উপচে উপচে পড়বে। পরের মেসেজ, হাই চুপ কথা, আমি সৌরভ। জানো দাদা দিদি, অনেকদিন পর আমি মানসিক দিক থেকে খুশি, কারণ তা বলি শোনো। জানো আমার চাকরি আর নেই, এটা নিয়ে আমি লিখছি না। আমার সাথে একটা ঘটনা ঘটেছে আজকে। আজ একটা চাকরি ইন্টারভিউ দিতে গেছিলাম, আসার সময় ট্রেনের স্টেশনে আমি টেন্সড ছিলাম। হঠাৎ দুটো মেয়ে আমার ঠিক পাশের সিটে এসে বসলো। একটি মেয়ে বলছে, তোর বয়ফ্রেন্ডের সাথে 6 ইয়ার রিলেশন, তাকে তুই ছেড়ে দিবি? অন্য মেয়েটা বলল, হ্যাঁ। একটা উদাহরণ দেয়, বলে একটা বটগাছ যখন বড় হয় তার রসদ হলো তার মূল, ওটার দ্বারাও বেঁচে থাকে। বড় হয়ে অনেক জুড়ি নামে, রসদ অনেক জায়গায় পাবে, কিন্তু জুড়িগুলোকে মানুষ কেটে দিলে গাছ নিজের মূল দিয়ে বেঁচে থাকতে পারবে, কিন্তু মূল কেটে দিলে বেঁচে থাকার মূল রসদটাই চলে যাবে, মৃত, মারা যাবে। এখানে গাছটা আমি, অর্থাৎ মেয়েটি নিজে, জুড়িটা তার বয়ফ্রেন্ড, আর মানে মূলটা আমার ড্রিম, ড্রিম পাশে থাকার মানুষ ও পেয়ে যাবে। মেয়েটার এজ জানো কত? ক্লাস 9 পড়ে, ভাবতে পারছো? আজকের জেনজি এই বয়সে এই চিন্তা ভাবনা। আর আমি দেখো ছোট চাকরি গিয়েছে, আমি ভাবছি চিন্তিত, অথচ মেয়েটাকে দেখো, স্যালিউট বস, টেক্সটটা বড় হয়ে গেল, সরি। ওকে,
1: আচ্ছা, প্রথমত যে ক্লাস 9 পড়ে সে জেনজি নয়, সে জেন আলফা। আর দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, মানে আমাদের পরের জেনারেশনের কাছে ক্ল্যারিটি আমাদের চেয়ে একটু বেশি, আমাদের ক্ল্যারিটি আমাদের আগের জেনারেশনের চেয়ে একটু বেশি। যত সময় এগোবে এবং জীবন যত এগোবে, তত জানবে যে তোমার পরের জেনারেশন, তার ক্ল্যারিটি আরও একটু বেশি থাকবে। এবং শেখার তো কোনো বয়স হয় না, সব বয়সে সব সময় সবার থেকে শেখা যায়। তো তুমি যদি ওর থেকে কিছু শিখতে পারো, খুব ভালো কথা। হাই চুপ কথা, কেমন আছো? আজকে জানো কি হয়েছে, আমি ট্যাক্সি চালাই, তো আমি একজনকে গড়িয়া থেকে পিক আপ করি হাওড়া স্টেশনের জন্য। সে হাওড়া স্টেশনে নামলো গাড়ি থেকে, আর তখন প্রচুর ভিড় ছিল জায়গাটায়। তো কি বলবো, কিছুই না, তাকে ধরতে পারলাম না, কিছু করতে পারলাম না, কি বলবো, মানুষ 400-500 টাকার জন্য কি না করতে পারে। আচ্ছা, ওনাকে ভাড়া না দিয়ে চলে গেছে, খুব খারাপ হয়েছে।
0: হ্যাঁ, এইগুলো ঠিক নয়। এই যে একটু আগে কোনো একটা মেসেজের উত্তরে আমরা বলছিলাম না যে ভালো মানুষ কি করে হওয়া যায়, এই এই ধরনের এগুলো না করে কিন্তু ভালো মানুষ হওয়া যায়। কারণ একটা মানুষ পরিশ্রম করছে, তার একটা পেশা, এবং সেই পেশার জন্য সে রাস্তায় বেরিয়েছে, সেটা তো তাকে, তার ইনকাম সোর্সটা যদি আমরা বন্ধ করে দিই, বা তাকে ইনকাম থেকে আমরা, সে কাজটা করলো মানে বেকার খাটনি হয়ে গেল না, এবং এটা খুব অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে।
1: আমি একটা ভীষণ মিষ্টি মেসেজ পেয়েছি। হাই চুপ কথা, আমি অঞ্জন, কলকাতা পুলিশে সার্ভিস করি, আজ আমার ছেলে হলো, বাট আমি চাই তোমরা আমার বেবির ডাক নাম দাও। ভীষণ বড় বড় একটা,
0: ওর নাম কি বা ওর ওয়াইফের নাম লিখেছে?
1: না, শুধু লিখেছে আমার নাম অঞ্জন।
0: আচ্ছা, ভেবে বলতে হবে।
1: আচ্ছা, হ্যাঁ, আমরা এত বড় একটা দায়িত্ব আমরা ঠিক পালন করতে পারছি না ঠিক করে এই মুহূর্তে। হাই সৌমিকদা, সুপ্রীতিদি, আমি আমার নামটা বলবো না, আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে কথা বলে না, আমার খুব দুঃখ হয় কিন্তু আমি বোঝাতে পারি না।
0: আচ্ছা, তাহলে তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তুমি হয়তো কোনো একটা বিষয়ে ঝামেলা হয়েছে, সে হয়তো তোমার উপর একটু অভিমান করে আছে বা হয়তো একটু রেগেই আছে হয়তো, তো তুমি তোমার যদি তার কাছাকাছি বাড়ি হয় তুমি ডিরেক্ট তার বাড়িতে চলে যাও, আর সঙ্গে যাওয়ার সময় কোনো কিছু চিপস বা কিছু একটা স্ন্যাক্স আইটেম নিয়ে যেও, একসাথে দুজনে বলে তোর জন্য মানে সে যেটা পছন্দ করে একদম ডিরেক্ট নিয়ে চলে যাও, গিয়ে বলো যে তোর জন্য এটা কিনেছি, এটা একসাথে খাবো আমরা আজকে। ও প্রথমে তোমায় বলবে না আমি খাবো না, আমার বাড়ি থেকে বেরিয়ে যা ইত্যাদি অনেক কিছুই বলতে পারে, বলবে যে না আমি এখন তোর সঙ্গে থাকবো, আমি আগামী বেশ কিছু সময় মানে ধরো 2 ঘন্টা 3 ঘন্টা বা যতক্ষণ তোমার ইচ্ছে সেই সময়টা তুমি বলবে যে আমি এই সময় এতক্ষণ তোর সঙ্গে থাকবো, আমরা একসঙ্গে গল্প করবো, অনেকদিন আমাদের কথা হয়নি, আড্ডা হয়নি ইত্যাদি ইত্যাদি। তো এরকম করলে আমার মনে হয় যে ঠিক হয়ে যাবে। যদি বন্ধুত্বটা স্ট্রং হয় কোনো একটা পার্টিকুলার কারণে, হয়তো একটু রাগ অভিমান হতে পারে। এই বিষয়ে সুপ্রীতি আমি একটা মজার কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এরকম কয়েকদিন আগে আমারও একটা বন্ধু এরকম আমাকে মেসেজ করেছিল কয়েকদিন আগে, হ্যাঁ এরকম এখন ভুলে গেছিস, ফোন করিস না, হ্যাঁ দেখা করিস না, আড্ডা দিস না ইত্যাদি ইত্যাদি। একদিন হঠাৎ সে আমাকে সকালবেলা ফোন করলো, বললো তুই কি বেরোচ্ছিস, আমি বললাম হ্যাঁ বেরোচ্ছি, বললো যে আমি তোর সঙ্গে যাবো আজকে। হ্যাঁ আমি বললাম যে ঠিক আছে, মানে ও একই রুটে যাবে আর কি, ও অন্যদিন অন্য রুটে যায়, সেদিন কোনো একটা কাজের জন্য একই রুটে যাবে। তুমি বিশ্বাস করবে না, মানে কোনো প্ল্যানিং তো ছিল না, আমি জানি যে এই স্টেশন থেকে এই স্টেশন অবধি গিয়ে তারপর ও ওর জায়গায় চলে যাবে, আমি আমার জায়গায় চলে যাব। সেদিন ওর সাথে ও আমার সঙ্গে দেখা করেছে সকাল 9টায়, আমি ওকে ফাইনালি ছেড়েছি রাত 10:30। তার কারণ হচ্ছে ও আমার সঙ্গে যেতে যেতেই যে কাজের জন্য যাচ্ছিল একটা পার্টিকুলার কাজে, সেই কাজটা ক্যান্সেল হয়ে যায় এবং প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, ওর কাছে ছাতা ছিল না। আমাকে বললো যে তাহলে আমি কি করব, বাড়ি ফিরে যাব না কি আর কি করবো। বললাম যে বাড়ি ফিরবি কেন, চলো আমার সাথে চলো, আজকে আমার এই শিডিউল রয়েছে, তুই আমার সঙ্গে থাকবি। আমার সঙ্গে থাকলো সারাদিন আমার সঙ্গে, তারপরে আমরা সেই কাজের পর আবার একটা জায়গায় গেলাম, সেখানে আরও কিছুক্ষণ সময় কাটালাম এবং তারপরে ও আমার বাড়িতে এলো, বাড়িতেও আরও কিছুক্ষণ সময় কাটালো। ফাইনালি রাত 10টায় মানে আফটার 13 আওয়ার্স একসাথে আমরা, এবং যখন আমি তখন তাকে বললাম যে তুই আমাকে 2 দিন আগে ফোন করে বললি না যে আমি ভুলে গেছি, দেখেছিস তো যখন দেখা হয় এরকমই হয়ে যায়, 12 ঘন্টা একসঙ্গে, বললো হ্যাঁ। তো এরকমই হয় যখন ধরো তোমার বেস্ট ফ্রেন্ড বা তোমার খুব কাছের বন্ধুর সঙ্গে অনেকদিন দেখা হচ্ছে না বা কথা হচ্ছে না, বা ধরো একটু কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়েছে, আরে চলে যাও না রে ভাই, তার সঙ্গে গিয়ে ডিরেক্টলি কথা বলো না, এত মান অভিমান খেলা করে লাভ নেই।
1: আসলে বন্ধুত্ব জিনিসটা অত রকেট সায়েন্স হয় না, মানে অত ভেবেচিন্তে অত ক্যালকুলেটিভ হয়ে এত মেপে ঝুপে বন্ধুত্ব হয় না, কারণ তুমি যখন বন্ধুত্ব করেছিলে ওর সাথে তুমি নিশ্চয়ই এত মেপে ঝুপে এত এত কিছু ক্যালকুলেশন করে করনি। তো বন্ধুদের মধ্যে এই এই আন্ডারস্ট্যান্ডিংটুকু আমার মনে হয় থাকে, এবং তোমার বন্ধু যদি তোমাকে চোখের সামনে দেখতে পায় তাহলে আমি আশা করছি যে সে তোমার সাথে কথা নিশ্চয়ই বলবে। তো আপাতত ব্যাক টু ব্যাক গান থাকছে তোমার জন্য, আর সুপ্রীতি সৌমিক গানের উপরে ফিরছি। 9903655992 তোমার জন্য খোলা রয়েছে।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আজকে সৌমিক এবং সুপ্রীতি তোমার সঙ্গে রয়েছে। 9903652992 এই নাম্বারে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ করবে এবং SMS করবে, যে কোনো এক জায়গায় করবে। অনেকে কিন্তু দু জায়গায় করছো, সেটা দরকার নেই, যে কোনো এক জায়গায় করবে, আমরা ঠিক পড়ে নেব।
2: ডিয়ার চুপ কথা, আমি অনুষ্কা বলছি। জীবনে জেতার গল্প তেমন নেই, কিন্তু এটা ঠিক যে লাস্ট ইয়ার আমার সেকেন্ড ইউনিটের রেজাল্ট যখন ভালো হলো, তখন সত্যি মনে হয়েছিল যে এত পরিশ্রমের পর আমি জিতে গেছি। কোনো কিছু জেতার পর সত্যি স্বপ্ন দেখতে ইচ্ছে করে, পরের উইকে মনে হয় না শুনতে পারবো কিনা, কারণ নতুন এক্সাম শুরু হচ্ছে।
1: ঠিক তাই, যখন তোমার মনে হবে যে তোমার এক্সাম রয়েছে বা অন্য কোনো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেই সময় দরকার নেই, মানে কোনো কিছু প্রেশার নিয়ে বা মনের মধ্যে কোনো দ্বিধা রেখে চুপ কথাকে না শোনাই ভালো। কারণ হতে পারে যে এমন একটা সময় তোমার জন্য হয়তো ভীষণ ইম্পর্টেন্ট একটা সময়, সেটা হতে পারে তোমার কোনো এক্সাম, সেটা হতে পারে তোমার একটা জীবনের খুব ইম্পর্টেন্ট কোনো ডিসিশন নেওয়ার, সমস্ত কিছুর ক্ষেত্রে যখন তোমার মনে হবে যে না, একটু চুপ কথা থেকে ব্রেক নেওয়া দরকার, বা একটু আমার অন্য যে কোনো এন্টারটেনমেন্ট থেকে ব্রেক নেওয়া দরকার, কারণ আমার এই কাজটা এখন ফোকাস করতে হবে, সেই সব সময় অবশ্যই সেই কাজটা ফোকাস করবে। এবং সেই কাজে যখন তুমি জিতে যাবে বা তখন যখন তুমি সাকসেস পাবে বা যদি সেখান থেকে কোনো লেসন পাও, সবটাই আমাদের সঙ্গে 9903652992 পরের সপ্তাহে এসে অবশ্যই শেয়ার করবে। সেই জেতার গল্প বা সেই লেসনের গল্প, সেইগুলো শুনতে কিন্তু চুপ কথা ভীষণ আগ্রহ থাকবে।
2: হাই চুপ কথা, আমি আমিশা ফ্রম বেহালা চৌরাস্তা। আমার প্রিয় দা ভাই অ্যান্ড দি ভাই, তোমরা কেমন আছো? আমি চুপ কথার ডেইলি লিসনার, আমি ক্লাস 10 পড়ি। 1 আগস্ট থেকে আমার সেকেন্ড সেমিস্টার এক্সাম স্টার্ট হবে, একটু টেনশনে আছি। আবার এর মধ্যে আজকে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, আর মাত্র 5 দিন বাকি। এই 5 দিনে কীরকমভাবে স্টাডি প্ল্যান করব একটু বলো। আমার 7 সাবজেক্টসের এক্সাম, গুড নাইট, তোমাদের জন্য অনেক শুভকামনা আর ভালোবাসা রইল।
1: ওকে, প্রথমে তোমায় যেটা বলার সেটা হচ্ছে, যেহেতু আর 5 দিন বাকি, সেহেতু তুমি রিভাইজ করা ছাড়া আর কী বা করবে? এর সঙ্গে একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যদি থেকে থাকে, যদি জোগাড় করতে পেরে থাকো, তাহলে সেগুলো একবার তুমি মক টেস্ট দিতে পারো, একটু টাইম ম্যানেজমেন্ট করতে পারো একটা মক টেস্ট দিয়ে, যে কোন সময়ে, মানে তোমার কতক্ষণ সময় লাগছে কোনো একটা পার্টিকুলার প্রশ্নের উত্তর লিখতে। আদারওয়াইজ তুমি একটু রিভাইজ করো যেগুলো পড়েছো, কারণ এই 5 দিনে নতুন কিছু পড়ে সেটা মনে রাখাটা ডিফিকাল্ট। যদি করতে পারো ভালো, যদি মনে হয় যে না, আমি যেগুলো পড়েছি সেগুলোই এনাফ, শুধু সেগুলোকে রিভাইজ করতে হবে বা আরেকটু আরেকবার করে দেখে নিতে পারলে আরেকটু ভালো হবে, সেগুলো করতে পারো, এটুকুই করতে পারো। কারণ যেহেতু আর 5 দিন বাকি, সেহেতু আর যেহেতু তোমার ঠান্ডা লেগেছে, সেটা হতে পারে এই ওয়েদার চেঞ্জে অনেক সময় হয়, যেহেতু যখন বৃষ্টি হচ্ছে আমাদের একটু ওরকম হাঁচি কাশি এগুলো লেগেই থাকে, এগুলো পার্ট অফ লাইফ। তো এগুলো যদি তোমার মনে হয় যে বাড়িতেই সামান্য ওষুধ খেয়েই বা সামান্য কিছু মেডিসিন নিয়েই সেটা কিওর করা সম্ভব, তাহলে তুমি সেটা করো। আর যদি মনে হয় যে না, একটা কোনো ডক্টর কনসাল্ট করলে ভালো হয়, সেক্ষেত্রে সেটাও করতে পারো, সবটাই তোমার উপর, এটুকুই বলার।
2: হাই ডিয়ার চুপ কথা, আমি আকাশ বেহালা থেকে। হাই ডিয়ার সুপ্রীতি দি, সৌমিক দা, তোমরা কেমন আছো? জানো তো চুপ কথা, মনটা ভালো নেই। আমার মামাতো ভাই, তার প্রিয় মানুষ,

0: তার উডবির সাথে গত পরশু রথের দিন খুব খারাপ ব্যবহার করেছে। মেয়েটা খুব কষ্ট পেয়েছে। জানো তো চুপ কথা, আমার নিজের কোনো বোন নেই, আমি ওকে নিজের বোনের মতোই ভালোবাসি। যেমন আমার ভাইকে স্নেহ করি, ভালোবাসি, ঠিক তেমনই ওর হবু বউকেও খুব ভালোবাসি, স্নেহ করি। ওদের দুজনের সম্পর্কটা গত পরশু দিনের পর এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, জানি না সম্পর্কটা কী করে ওদের জুড়ে দেব। গত পরশু ওই ঘটনার পর থেকে ওরা আর দুজন দুজনের সাথে কথা বলছে না, কথা বলা বন্ধ করে দিয়েছে। আর ওদের থেকেও আমার বেশি কষ্ট হচ্ছে। জানো তো, খুব চেয়েছিলাম যে ওদের দুজনের বিয়ে দেব বড় দাদা হয়ে। একটা লয়্যালটি টেস্ট করলো আমার ভাই আর উডবি তার বন্ধুদের নিয়ে, তার বন্ধুদের উডবিদের নিয়েও লয়্যালিটি টেস্ট করলো, কিন্তু আমার ভাই সেই লয়্যালিটিতে ডাহা ফেল করেছে। ওদের সম্পর্কটা কী করে জুড়বে জানি না। আর তোমরা বৃষ্টিতে ভিজে কান্নার কথা বললে, জানো তো চুপ কথা, আজ থেকে দু বছর আগে এমনই এক বর্ষায় আমার জীবনের এক বিশেষ মানুষ পূর্বাশাকে হারিয়ে খুব কেঁদেছিলাম। বৃষ্টির জলের সাথে ভিতরে সেই যন্ত্রণা, এই অভিজ্ঞতাটা একদম ভিন্ন। তাই চুপ কথার বন্ধুদের বলবো, জীবনে খুব কষ্ট থাকলে একবার অঝরে বৃষ্টির ধারায় ভিজে কেঁদে দেখো, অন্যরকম অভিজ্ঞতা হবে। যাই হোক, মেসেজটা বড় হয়ে গেল। প্রিয় দিদি ভাই, দাদা ভাই, কিছু খেয়ে নিও, নিজেদের যত্ন নিও, সাবধানে বাড়ি ফিরো, আছি রাত 3টে অবধি।
1: প্রথমে আকাশ, আকাশ তো আমাদের ডেইলি লিসেনার, আকাশকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার ভাই এবং তার উডবির সঙ্গে যে রিলেশন ব্রেকআপ হয়েছে, এই পার্টিকুলার বিষয়টা তুমি পরের সপ্তাহে একদিন লাভ জাংশনে লিখবে, যে বা যারা থাকবে দেখবে যে তারা কি সাজেশন দেয়। তবে আমি তোমাকে বলবো এটাই, সেটা হচ্ছে যে তুমি খুব বেশি গভীরে যাওয়ার দরকার নেই। অনলি ওয়ান টাইম, একবার তুমি চেষ্টা করতে পারো, একবার দুজন দুজনকে আলাদা আলাদা করে বুঝিয়ে একবার একসাথে বোঝানোর চেষ্টা করতে পারো, দুজন দুজনের সঙ্গে কথা বলে, সেটা অনলি ওয়ান টাইম একবার চেষ্টা করতে পারো। তার কারণ হচ্ছে এর বেশি করলে অনেক সময় কেউ, মানে সেই যে মানুষটা চেষ্টাটা করে তাকে বেশিরভাগ সময় কিন্তু অনেক দোষের ভাগিদার হতে হয়, বা ধরো অনেক সময় তাকে অনেক কথা শুনতে হয়। এবং বেসিক্যালি দুজন মানুষ, একটা কাপেল এর মধ্যে সেই দুজন মানুষ ছাড়া বাকি আর যেই হোক না কেন, সে তো একজন থার্ড পার্সন, তো সে যত কম বেশি ইন্টারফেয়ার করবে ততই ভালো। হ্যাঁ, এখন তুমি যেহেতু বড় দাদা হয়ে ওদের খুব ভালোবাসো, ওদের সম্পর্কটাকে তুমি অনেক কাছ থেকে দেখেছো, তোমার মনে হয়েছে যে তারা দুজন একসঙ্গে থাকলে হয়তো ভালো থাকবে, বা তুমি তাদেরকে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছো ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত কিছু ভেবেই তোমায় বলছি যে একবার তুমি চেষ্টা করতে পারো তাদেরকে আলাদা করে প্রথমে কথা বলে নেবে এবং তারপর তাদের সঙ্গে একসঙ্গে কথা বলবে। আমার মনে হয় এর থেকে খুব বেশি কিছু করার দরকার নেই। তার কারণ হচ্ছে সম্পর্কটা তাদের, ডিসিশনটাও তাদের, তো সমস্ত কিছুই তাদের ডিসিশনকেই মানে চলতে হবে আর কি। কারণ হয়তো যদি এরকমও হয়, এখন তোমার কথা শুনে তারা দুজন হয়তো সম্পর্ক ঠিক করে নিল, এবার ভবিষ্যতে ধরো আবার কোনো একটা বিষয়ে ঝামেলা হলো, ঝগড়া হলো, কিছু একটা হলো, আবার ধরো তাদের ব্রেকআপ হলো, এবং সেখানে এরকম কিন্তু হতে পারে যে সেই সময় তো তুমি বলেছিলে যে এরকম কিছু হবে না, তাহলে আবার কেন হলো। সুতরাং আমার মনে হয় যে তুমি একবার চেষ্টা করতে পারো, তবে এর বেশি কিছু না করাই ভালো।
0: এবং আরেকটা কথা, তুমি যেটা বললে যে তুমি ওকে নিজের বোনের মতো দেখো এবং বোনের মতো স্নেহ করো, আমার মনে হয় যদি ইনকেস ওদের সম্পর্কটা নাও থাকে, সেক্ষেত্রেও তোমার যে ওর স্নেহটা রয়েছে, তোমার যে ভালোবাসাটা রয়েছে তোমার বোনের প্রতি বা তোমার ভাইয়ের উডবির প্রতি, সেটা আমার মনে হয় না কোনো দিক থেকে কমবে বা কোনো দিক থেকে আলাদা হবে। কারণ দুটো মানুষ সম্পর্কে না থাকলেও তারা যে মানুষগুলোর সাথে জড়িত তারা একসাথে ভালো থাকতে পারে, মানে তারা নিজেদের মধ্যে তাদের যে সম্পর্কটা সেটাকে মেনটেন করে যেতে পারে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আমি বেলিয়াঘাটা থেকে অনিন্দ। আমি আমার বাবাকে এক বছর দু মাস হলো চিরতরে হারিয়েছি, কিন্তু আমি বাবার শোক কিছুতেই এতদিন পরেও ভুলতে পারছি না, কি করব, প্লিজ হেল্প মি। দেখো অনিন্দ,

0: কাউকে হারিয়ে ফেলার যে কষ্টটা হয়, ওই কষ্টটা তো ভীষণ ব্যক্তিগত, এবং ওই কষ্টটা এমন একটা কষ্ট যেটা তোমাকে কিছু বলেই কিছু করেই কোনোভাবেই, মানে আমি তোমাকে এখন যাই বলি না কেন, ওই কষ্টটা না আমি কমাতে পারবো না, আমি সম্পূর্ণ অপারক এই জিনিসটাতে। এবং আমরা না অনেক সময় জীবনের মানে এই মৃত্যুটা তো একটা ভীষণ কি বলবো ভীষণ কঠোর একটা সত্যি, এই সত্যিটা না অনেক সময় আমাদের জীবনে হঠাৎ করে আসে এবং আমরা পারি না, আমরা ওটার থেকে কোপ করতে পারি না, আমরা কিভাবে ওই বিষয়টা নিয়ে কথা বলবো বা কিভাবে আমরা ওই বিষয়টার সাথে কোপ করব, কিভাবে আমরা সামলাবো নিজেকে, এগুলো আমরা বুঝে উঠতে পারি না, কারণ আমাদের কাছে জিনিসটা ভীষণ আনফ্যামিলিয়ার, খুব অচেনা জিনিসটা আমাদের কাছে। তো এই দুঃখটা, হ্যাঁ আমি তোমাকে হয়তো বলতে পারি যে একটু ওই জিনিসটার থেকে বাদ দিয়ে নিজের জীবনটাকে আবার নতুন করে নিজের জীবনটাকে সাজানোর চেষ্টা করো, বন্ধুদের সাথে কথা বলো, কিন্তু যদি তোমার মনে হয় যে তুমি সেই দুঃখটাকে কোপ করতে পারছো না, তোমার সেই দুঃখটা মেনে নিতে কষ্ট হচ্ছে এবং তোমার প্রত্যেক দিন আজকে এতদিন পরেও সেই কষ্টটা হচ্ছে, আমার মনে হয় তোমার প্রফেশনাল হেল্প কিছু নেওয়া দরকার। কারণ অনেক সময় হয় যে প্রফেশনাল হেল্প নিলে, কারণ যেরকম একটু আগে সৌমিক বলছিল যে আমরা কেউ তো প্রফেশনাল নই এখানে, আমরা তোমার কথা শুনতে পারি, তোমাকে কিছু বলতে পারি, কিন্তু এক্স্যাক্ট কেন তোমার এই দুঃখটা হচ্ছে এবং কিভাবে এই দুঃখটা ঠিক হবে এবং এই দুঃখর থেকে তোমার যে মানসিক বিভিন্ন রকম সমস্যা হচ্ছে সেগুলো কিভাবে ঠিক হবে, সেটা একজন প্রফেশনাল তোমাকে বলতে পারবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে শুধু এটুকুই বলতে পারি যে আই এম ভেরি সরি ফর ইউ, এবং তুমি জানবে যে চুপ কথায় সৌমিক সুপ্রীতির মতো এরকম বেশ কিছু দাদা দিদি হয়তো তোমার রয়েছে, যারা রাতের বেলা তোমার যে কোনো দিন কথা বলতে ইচ্ছে হলে যারা তোমার কথা শুনবে।
1: ঠিক তাই, এই বিষয়ে পার্টিকুলারলি আর বিশেষ কিছু বলার নেই। আমি জানি না যে ব্যাপারটা ঠিক কতদিন আগে হয়েছে, এরকম হয় মানে ব্যাপারটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবং তোমার মন খারাপটাও ভীষণ স্বাভাবিক। এই বিষয়ে আর কী বা বলবো বলো, এবং যেখানে তুমি লিখেছো তোমার বাবা, সেক্ষেত্রেই আর কী বা বলবো। তো এটুকুই তোমায় বলার যে একটু চেষ্টা করো, একটু বন্ধুবান্ধবদের সঙ্গে থেকে, একটু নিজের আরও যারা কাছের মানুষ রয়েছে, মা রয়েছে, বা ধরো তোমার যদি কোনো ভাই বোন থেকে থাকে, তাদের সঙ্গে একটু দুঃখ যদি ভাগ করে যদি তোমার মনে হয় যে একটু রিলিফ লাগছে, সেটা ছাড়া তো এই মুহূর্তে আর বিশেষ কিছু বলার কথা আমারও মাথায় আসছে না, কারণ তুমি এমন একটা কথা লিখেছো। এই বিষয়ে কী বা বলতে পারি, পরের বন্ধু প্রিয় বন্ধু সৌ আর মিষ্টি বান্ধবী সুপ্রীতি, খুব ভালো লাগছে তোমাদের শুনতে, খুব সুন্দর গানও শোনাচ্ছ, তোমাদের ভালোবাসায় তোমাদের ডোরা ভালো আছে, একটা ছোট্ট জয়ের গল্প আমারও আছে, সেটা হয়তো কিছুটা তোমার মনে আছে, অনেক বেশি প্রতিকূল পরিস্থিতির সাথে যুদ্ধ করে যে বড় বড় জয় পেয়েছি সেটা বাধ্য হয়ে বেঁচে থাকার তাগিদে, যা হয়তো অনেক বেশিরভাগ মানুষকেই করতে হয়। যাই হোক, মনের আনন্দে যে ছোট্ট জয়টা পেয়েছি কয়েকদিন আগে সেটা হলো একটা ডিজিটাল ঘড়ির শখ ছিল খুব, সেটা কিনতে পেরেছি, একটু মেসেজটা বড় হয়ে গেল, আমাকে বকাবকি করো না, এই আপডেটটা রেখো, খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, তোমাদের ডোরা। বকাবকি করছি না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কি বলবো, এই যে ছোট্ট ছোট্ট এই ডিজিটাল ঘড়ির তোমার শখ ছিল এবং সেটা তুমি ফুলফিল করতে পেরেছো, এটার মধ্যে অদ্ভুত একটা আনন্দ অবশ্যই রয়েছে। কারণ এই সব ছোট ছোট শখগুলো আমরা যখন পূরণ করি, সেটা হতে পারে একটা ঘড়ি, সেটা হতে পারে একটা অ্যালার্ম ক্লক, সেটা হতে পারে একটা পেন, সেটা হতে পারে একটা নতুন জুতো, বা যে কোনো কিছু হতে পারে যা তোমাকে আনন্দ দেয়, যা তুমি অনেকদিন ধরে ভেবেছো এবং সেটা তুমি কিনতে পেরেছো, এর থেকে আনন্দ আর কী বা হতে পারে। তো এটুকুই বলার, বাকি আর তোমায় বিশেষ কিছু বলার নেই ডোরা। বাকি 107 FM রেনবোতে চুপ কথায় আজকে সৌমিক এবং সুপ্রীতি তোমার সঙ্গে রয়েছি, 9903652992 খোলা থাকছে এখনও অনেকক্ষণ, আছি রাত 3টে পর্যন্ত, চটপট মেসেজ করো।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওয়ান জিরো সেভেন এফ এম রেইনবোতে চুপ কথায় সৌমিক এবং সুপ্রীতি রয়েছি। 9903653992 পরের মেসেজ। হ্যালো চুপ কথা, আমি স্পৃহা, উত্তর চব্বিশ পরগনা থেকে। ক্লাস 8 থেকে চুপ কথা শুনছি, বর্তমানে জুওলজি নিয়ে মাস্টার্স করছি। সবসময় মেসেজ করা হয়ে ওঠে না, তবে আমি চুপ কথার একজন নিয়মিত ও খুব মনোযোগী শ্রোতা। ছোটবেলায় খুব ছবি আঁকতাম, নানা রঙে সেগুলো ভরিয়ে তুলতে খুব ভালো লাগতো। তারপর পড়াশুনোর চাপে বহুদিন নিজের খেয়াল খুশি মতো আর আঁকা হয়ে ওঠেনি। অবশ্য জুওলজি প্র্যাকটিক্যালে প্রচুর ডায়াগ্রাম আঁকতে হয়েছে, কিন্তু সেগুলো তো একাডেমিক কাজের মধ্যেই পড়ে। আর চুপ কথা শুনতে শুনতেই হঠাৎ আবার আঁকার ইচ্ছেটা জেগে উঠল, তাই প্যাস্টেল কালার আর একটা ড্রয়িং খাতা অর্ডার করে দিলাম। মনে হলো অনেকদিন পর নিজের জন্য ছোট্ট একটা আনন্দকে আবার ফিরিয়ে আনলাম। চুপ কথা শুনতে শুনতেই পুরনো সেই ভালো লাগাটা যেন কোনোভাবে আবার একটু ফিরে এলো। তোমরা ভালো থেকো, চুপ কথার সকল শ্রোতা ভালো থেকো। স্পৃহা, প্রথমেই তোমায় জানাই অনেক অনেক থ্যাংক ইউ। এই এই যে তুমি একটা সুন্দর উদ্যোগ নিয়েছো, এইটাই না অনেকে নিতে চায় না, বা এই উদ্যোগটা নিতেই অনেকের কি বলবো আলসেমি লাগে, ঠিক আছে। কিন্তু এই ছোটো ছোটো উদ্যোগগুলো নিলে না অ্যাকচুয়ালি আমাদের খুব ভালো লাগে, কারণ হয়তো এরকম অনেক ছোটোবেলায় আমাদের খুব ছোট্ট একটা জিনিসের হয়তো খুব শখ ছিল। আমি বলছি না মানে আঁকার ক্ষেত্রে বলছি না, বা অন্য কোনো হয়তো একটা ছোট্ট জিনিসের খুব শখ ছিল, সেটা বড় হয়ে সেই শখটা আর আমরা মেনটেন করি না, বা বড় হয়ে সেই শখটা আমাদের ভাল লাগে না। মানে সময়ের সঙ্গে সঙ্গে মনে হয় বড় হয়ে গেছি, এখন আর ওই ছোটো ছোটো জিনিসগুলো করে কি হবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, সেটা হচ্ছে যে এই ধরো খুব ছোটোবেলায় আমার বাড়ির কাছে যখন রথের মেলা হতো, আমি প্রত্যেক বছর রথের মেলা থেকে দুটো জিনিস কিনতাম একদম ফিক্সড। একটা হচ্ছে লেজার লাইট, আর একটা হচ্ছে কোনো একটা ম্যাজিক।
2: আচ্ছা, ওই যে হ্যাঁ ওই ওই দোকানগুলো অনেকদিন দেখি না।
1: তো আমি গতকাল রথের মেলায় গেছিলাম এবং আমার মনে হলো যে একটা লেজার লাইট এবং একটা ম্যাজিক কেনা দরকার। ভাবলাম একবার যে এটা কি এখন কেনাটা ঠিক হবে, মানে অনেকটা তো হলো। হ্যাঁ, তারপরে ভাবলাম যে না, এটা আমাকে কিনতেই হবে, আমি কিছু করব না, বাট এটা আমি কিনবো, আমার ইচ্ছে করছে। এই এই যে জাস্ট, এবং সেটা ধরো বাড়ি এসে এক মুহূর্তের জন্য একটু দেখা, এবং সেই জিনিসগুলো দেখতে দেখতে ছোটোবেলার কথায় ভেসে যাওয়া বা ছোটোবেলার স্মৃতিগুলোতে একটু মানে রোমন্থন করা আর কি, এই সমস্ত ব্যাপারগুলো হতে পারে চাইল্ডিশ, হতে পারে একটু কেমন যেন, কিন্তু আমার ভালো লেগেছে জিনিসগুলো করে। তাই প্রত্যেককে বলবো যে যার যা ভালো লাগা আছে, যা ভালো লাগাগুলো ছোটোবেলায় ছিল, যেগুলো ওই একদম সেই মানে নার্সারি বা একদম প্রাইমারি স্কুলে আমরা সেই একটা টিনের বাক্স নিয়ে যেতাম না, হ্যাঁ সেই বাক্সতে যে ভালো লাগাগুলো চাপা পড়ে গেছে না, ওগুলোকে একটু ধুলো ঝেড়ে একটু বার করো না, একটু বার করে একদিন দেখোই না কি হয়, কেমন লাগে। আজকেই করো, এই রাত 3টের সময় করো, চুপ কথাটা শেষ হলে, কালকে রোববার আছে তো, বেশিরভাগ মানুষেরই ছুটির দিন, সেই ছুটির দিনে একটু চেষ্টা করো করার, দেখবে কেমন লাগে, কেমন লাগলো পরের চুপ কথায় জানিও।
2: এবং আমার মনে হয় যে এগুলো যে সবসময় খুব পারফেক্ট হতে হবে, যেরকম ও বলছিল যে ও আঁকতে বসছে, মানে খুব যে পারফেক্ট পিকচার পারফেক্ট হতে হবে, কেউ সেটা দেখে তোমাকে বলবে যে বাহ তুমি কি ভালো এঁকেছো, এরকম নয়। মানে জাস্ট নিজের খুশির জন্য, নিজে ভালো থাকবে বলে কিছু কিছু জিনিস কখনো কখনো করাটা খুব দরকার। এবং সেগুলো যেরকমটা সৌমিক বললো যে যতই ইললজিক্যাল শোনাক, চাইল্ডিশ শোনাক না কেন, নিজের খুশির জন্য মাঝে মাঝে না কয়েকটা জিনিস করা খুব দরকার। আমার এইটা বললে বলে আমার জাস্ট মনে পড়লো, আমি না ছোটোবেলায় যখন টাইলসের ওপর হাঁটতাম, মানে চেক টাইলসগুলো যেগুলো হতো না, তো চেক টাইলসের ওপর হাঁটতাম যখন, আমি নিজে নিজে

0: একটা টাস্ক দিতাম যে আমি কালো গুলোয় হাঁটবো, আমি সাদা গুলোয় পা ফেলবো না, ঠিক আছে? এরকম এরকম একটা করতে করতে হাঁটতাম এবং আমার খুব মজা লাগতো। আমি কদিন আগে একটা জায়গায় গেছিলাম, তো ওখানে না অনেকটা রাস্তা এরকম চেক টাইলসের ছিল, তো ওটা কালো সাদা ছিল না, ওটা ওই লাল হলুদ টাইলস গুলোতে ছিল। তো আমি ওটা অনেকদিন পরে আমার মনে হলো না, হলুদটায় আমি পা দেবো না, আমি লালগুলোতে পা দিয়ে দিয়ে দিয়ে দিয়ে হাঁটবো। এবং এটা হয়তো ভীষণ চাইল্ডিশ এবং মনে হবে বাবা একটা ধেড়ে মেয়ে এরকম একটা হলুদ টাইলসের উপরে পা ফেলে ফেলে হাঁটছে, কিন্তু এটা ভালো লাগে। ক্রিম বিস্কুটের মাঝখানের ক্রিমটুকু খেয়ে নিতে ভালো লাগে, এবং সেই ভালো লাগার জন্য কেউ তোমাকে জাজ করবে না, ওই ভালো লাগাটা একান্ত তোমার।
1: একদম। এবং এই ভালো লাগাগুলোকে একটু একটু প্রায়োরিটি দিলে দেখবে আরও ভালো লাগছে। পরের মেসেজ, তোমরা কেমন আছো? চুপ কথা আমার খুব ভালো লাগে, কিছু করা যাবে না, কারণ হলো সকালে পড়া আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে না হলে মা মারবে। কিছুদিন আগে আমার আর দিদির ঝগড়া হয়েছে, সেই থেকে কথা বলে না একটা দাদাকে নিয়ে, এখন কি করব বলো তো। আমার নাম সোহিনী পুরকাই, ক্লাস 9। তোমরা ভালো থেকো।
0: আচ্ছা সোহিনী, তুমি খুব ছোট, ক্লাস 9-এ পড়ো, দিদির সাথে ঝগড়া হয়েছে। ওই জানো তো, যে কোনো ঝগড়া এবং যদি সেটা ওই বন্ধু দিদি মা বাবা যাদের সাথে হয় এবং কথা বলা বন্ধ হয়ে যায়, একটু না গিয়ে একবার জড়িয়ে ধরবে, বিশ্বাস করো সামনের মানুষটা রাগ ভেঙে যায়। এবং এটা ফিল্মি শোনায় ভীষণ যে গিয়ে জড়িয়ে ধরলেই রাগ ভেঙে যাবে, কিন্তু এটা ভেঙে যায়। এবং কোথাও গিয়ে হয়তো সামনের মানুষটা অপেক্ষা করে যে কখন তুমি গিয়ে তাকে জড়িয়ে ধরবে। তো তুমি যদি এখনও জেগে থাকো এবং তুমি শোনো, কালকে সকালবেলা উঠে নিজের দিদিকে গিয়ে জোরে জাপটে জড়িয়ে ধরবে এবং বলবে যে আমি তোকে খুব ভালোবাসি, আমি আর কোনো দিন তোর সাথে ঝগড়া করব না।
1: ঠিক। এবং যাদুকি ছাপ্পির এটা তো কি বলে, হিস্ট্রি তো রয়েছে। পরের মেসেজ, হাই আমি সৃজিতা, আমি ক্লাস 9-এ পড়ি, ফার্স্ট টাইম 100 মার্কসের কমার্স এক্সাম দিয়েছি, এক্সামটা খুব ভালো হয়েছে, কাল রাতে 4টে পর্যন্ত পড়ে আজ আমি ফাইনালি এক্সামটা খুব ভালো দিয়েছি। বাহ, খুব ভালো। এই হচ্ছে একটা কি বলবো, খুব ভালো একটা মেসেজ। যেরকম আমরা বলছিলাম যে ছোটো ছোটো সাকসেসগুলো যদি আমাদের সঙ্গে শেয়ার করো তাহলে আমাদের খুব ভালো লাগবে আজকে, সেরকমই তুমি যে পাঠিয়েছ তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। মান্ডি, হেমাল মান্ডি ফ্রম টালিগঞ্জ লিখছে, জীবনে আমি কাউকে পুরোপুরি ভাবিনি, আমি জীবনে যাকে যত বেশি আপন ভেবেছি সেই মানুষটা আমাকে তত বেশি আঘাত দিয়েছে। আমি যতবার জীবনে বিপদে পড়েছি আমি মানুষ চিনতে শিখেছি, সে কি আপন নাকি পর, যে আমার পাশে থাকে তাকে মর্যাদা দেয়। হেমাল মান্ডি ফ্রম টালিগঞ্জ। হ্যাঁ ঠিক তাই, প্রত্যেকটা মানুষের জীবনে আমরা যত মানুষের সঙ্গে মিশব, যত মানুষের সঙ্গে কাছাকাছি থাকব, তত আমরা মানুষকে চিনতে পারব, তত মানুষ বুঝতে পারব যে কোন মানুষটা আমার বিপদের দিনে পাশে থাকে এবং কোন মানুষটা আমার বিপদের সময় একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, একটু মনে হয় যে না আমি আবার ঝামেলায় জড়িয়ে যেতে চাইছি না, আমি একটু আলাদা থাকতে চাইছি। এই সব জিনিসগুলো আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা কোনো মানুষের সঙ্গে থাকবো।
0: এবং আমরা আজকে একটু আগে, যদি তোমার মনে হয় যে একটু আগে সৌমিক দা আর সুপ্রীতি দি এত ভালো মানুষ হওয়ার জ্ঞান দিয়ে তোমাকে ডিস্টেন্স মেনটেন করার কথা বলছে, তাহলে বলি যে কখনো কখনো নিজের মানসিক শান্তির জন্য কিছু কিছু মানুষের থেকে ওই ডিস্টেন্স মেনটেন করাটা ভীষণ দরকার হয়ে যায়। সেটাই তোমার মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকে এবং ভালো থাকো তুমি। এবং নিজের ভালো থাকার জন্য তোমাকে যা যা করতে হবে সেটা সবার আগে করবে, অন্য কাউকে কষ্ট না দিয়ে, অন্য কারুকে কোনোভাবে আঘাত না করে নিজের ভালো থাকার জন্য যেগুলো করা দরকার সেগুলো সবার আগে করে তারপরে বাকিটা করবে।
1: ঠিক। কেমন আছো দিদি? তোমাদের মিনি লিসেনার্স তনুশ্রী বলছি, তনুশ্রী শুনছি, ভালো লাগছে। সামনে আমার এক্সাম, তাই জিওগ্রাফি প্র্যাকটিস করতে করতে শুনছি, ঘরে যেও আর কিছু খেয়ে নিও। আচ্ছা তনুশ্রী কোন ক্লাসে? মিনি তো বুঝলাম, কিন্তু কতটা মিনি বুঝতে পারলাম না, কারণ কোন ক্লাসে পড়ো সেটা লেখনি। যাই হোক,
0: অনেকেরই পরীক্ষা চলছে, মানে পরীক্ষা আসছে বোধহয় সামনে, এবং আমারও এটা শুনে মনে পড়লো যে আমার দিদিরও যখন পরীক্ষা চলতো ওইরকম রাতের বেলা রেডিও বা ফোনে গান চালিয়ে এরকম অনেক রাত অবধি বসে বসে পড়াশোনা করতো। এবং আমি না ছোটবেলায় ভাবতাম ওটা খুব কুল, মানে আমিও বড় হয়ে এরকম বড় হয়ে গান চালিয়ে চালিয়ে পড়াশোনা করবো। তখন তারপরে যখন আমি ওর বয়সে পৌঁছালাম তখন বুঝলাম ও না, খুব কষ্ট হয় রাতের বেলা জেগে পড়াশোনা করার ব্যাপারটা খুব একটা ভালো নয়।
1: ঠিক। দাদা আজ বুঝলাম যে বন্ধুত্ব কেমন হতে পারে। আজ আমি একটা ভীষণ রকমভাবে একটা প্রবলেমে পড়ে গেছিলাম যেখানে আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না, কিন্তু সেখানে আমি কি যাদেরকে আমার সত্যি, আচ্ছা যাদেরকে হবে, যাদেরকে আমার সত্যিকারের বন্ধু ভাবতাম, তাদের কারোর কাছ থেকে আমি কোনো হেল্প পেলাম না। বাট সেখানে আমার একটি মাত্র বন্ধু ছিল যে আমার প্রত্যেকটা সময় আমার সাথে থেকেছিল, কিন্তু আমার সাথে ওর ফ্রেন্ডশিপ বেশি দিনের ছিল না। বাট সে আমাকে আজ এতটা হেল্প করলো। আজকালকার দিনে মানুষ চেনাটা সত্যি প্রচুর দুষ্কর। হাই, তোমরা কেমন আছো? জানো তো আমি না লাড্ডু খেতে খুব ভালোবাসি, অ্যান্ড সেটা খেলে পাওয়ার বুস্ট হয়। আমি ধোলকপুর থেকে ছোটা ভীম। আচ্ছা
0: আচ্ছা, আমি কেন জানি না আমার এই মেসেজটা শুনে মনে হচ্ছে আমি মেসেজটা আগে পড়েছি।
1: আচ্ছা,
0: মানে অন্য কোনো চুপ কথায় পড়েছি। তুমি কি অন্য কোনো চুপ কথায় এই কথাটা লিখেছিলে? কারণ আমার ভীষণভাবে মনে হচ্ছে যে এই এক্স্যাক্ট ওয়ার্ডগুলো হয়তো আমি আগে পড়েছি। যদি লিখে থাকো একবার জানিও আমাকে।
1: এরকম অনেক সময় হয় যে মানে চুপ কথায় এক মেসেজ আমি এরকম শুনেছি। মানে কালকেই আমি একটা মানে বাড়িতে থেকে আমি চুপ কথা শুনছিলাম, এবং কালকে আমি চুপ কথা শুনতে শুনতে একটা মেসেজ মানে যারা ছিল তারা পড়লো, এবং সেই মেসেজটা পড়ে আমার মনে হলো যে এই মেসেজটা আগেও আমি শুনেছি। এরকম মাঝে সুপ্রীতি এরকম হয়েছিল যে লিসেনার্সদের মনে একটা ডাউট হয়েছিল যে এই মেসেজ তো আগে তারাও শুনেছে, কারণ তারাও মনে রাখে যে তাহলে আমরা কি রিপিট করছি না, আমরা রিপিট করছি না, মানে আমাদের কাছে যদি যেরকম মেসেজ আসে, কারণ আমরা তো মেসেজ কোনোভাবে স্টোর করে রাখি না, আমাদের কাছে সবটাই লাইভ আসে। যেরকম মেসেজ যে সময় আসে আমরা সেরকমভাবে সেই মুহূর্তে মেসেজগুলো পড়ি আর কি। যাই হোক, 9903653992 খোলা থাকছে, থাকবে রাত 3টে পর্যন্ত। এখনও মোটামুটি প্রায় আধ ঘন্টা তোমার সঙ্গে সৌমিকা সুপ্রীতি থাকবে। প্লিজ 9903653992 তে হোয়াটসঅ্যাপ অথবা এস এম এস করো।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা চলছে সুপ্রীতি আর সৌমিক, আর ঠিক 10 মিনিট মতো রয়েছি তোমাদের সঙ্গে। তার মধ্যে তোমাদের প্রচুর মেসেজ রয়েছে, হয়তো সবকটা আমরা পড়ে উঠতেও পারবো না। যাদের মেসেজ পড়তে পারলাম না তারা প্লিজ মন খারাপ করবে না।
2: ঠিক, প্রিয় চুপ কথা, শ্রাবন্তিকা বলছি মালদা থেকে, কেমন আছো তোমরা? জীবনের অনেকগুলো বছর পেরিয়ে 30-এর দোরগোড়ায় দাঁড়িয়ে জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি, জীবনে অনেক মানুষের হয়তো প্রয়োজন নেই, সংখ্যায় অল্প মানুষ থাকুক কিন্তু প্রকৃত মানুষ থাকুক, প্রকৃত বন্ধু থাকুক। জীবনে কিছু মানুষ পেয়েছি যারা নিঃস্বার্থভাবে পাশে থেকে গেছে জীবনের প্রতি মুহূর্তে, তাদের আমি আমার হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। আমিও যেন তাদের পাশে এইভাবেই থেকে যেতে পারি সারা জীবন। থ্যাংক ইউ শ্রাবন্তিকা, তুমি যে এত সুন্দর একটা মেসেজ পাঠিয়েছো এবং খুব খুব খুব সত্যি কথা লিখেছো, এর জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। সত্যি তাই, আমাদের প্রত্যেকের জীবনে প্রচুর মানুষ থাকার হয়তো সত্যিই দরকার নেই, কিছু মানুষ থাকুক এবং যারা থাকুক তারা যেন ওই একাই 100 হয় এরম টাইপের একটা যেন থাকুক আর কি। প্রচুর ভিড় আমাদের জীবনে আমরা কেউই পছন্দ করি না।
1: এবং কি জানো তো, গ্রোয়িং আপ আমরা সবাই কোথাও না কোথাও গিয়ে এটা বুঝতে পারি যে ওই ছোটবেলায় একটা কথা আমাদের বলা হতো না যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, এটা জীবনের সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। জীবনে ভালো জিনিস কম থাক কিন্তু ভালো থাক, এটা খুব দরকার।
2: ঠিক, এরপরে মেসেজ পাঠিয়েছে অর্ক হাওড়া থেকে, একটা খুব খুব সুন্দর একটা ছবি এঁকেছে এবং সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছে হোয়াটসঅ্যাপ।

0: হবে এবং লিখেছে যে আমিও এই একই কাজ করেছি সারা সপ্তাহের পর। মানে অর্থাৎ আমরা একটু আগে ওই একটা মেসেজের উত্তরে বলছিলাম না ছবি আঁকার কথা, তো ও একটা ছবি এঁকেছে এবং সেটা পাঠিয়েছে, লিখেছে সারা সপ্তাহের পর আমি শুক্রবার শনিবার রাতে চুপ কথা চালিয়ে আঁকতে বসি, আগের সপ্তাহে এবং কালও একটা আঁকা শেষ করেছি নিজের ছবিটা আগের সপ্তাহে রবিবার, আচ্ছা নিজের ছবিটা আগের সপ্তাহে রবিবার শেষ করেছিলাম। সত্যি বলছি খুব ভালো লাগে, অর্ক হাওড়া থেকে, এবং আমরাও সত্যি বলছি অর্ক খুব ভালো হয়েছে।
1: আমাদেরও খুব ভালো লাগে, এবং কি জানো তো এই ইঁদুর দৌড়ের প্রচুর সময় পাবে, ইঁদুর দৌড়ের জন্য সারা জীবন পড়ে রয়েছে এবং দৌড়তে হবে, কিছু করার নেই, এটা নিয়ম পৃথিবীর। কিন্তু তার মাঝে একটু কখনো কখনো থেমে নিজের যেটা পছন্দ, যেটা নিজেকে ভালো রাখবে, তোমাকে ভালো রাখবে, তুমি যেটাই ভালো থাকবে সেই জিনিসটা করবে।
0: ঠিক। ডিয়ার চুপ কথা, আমি দেবাশিস মুখার্জি হাওড়া বি গার্ডেন থেকে বলছি। আমি বিগত 4 ইয়ার্স নার্ভের সমস্যায় ভুগছি, আমরা খুব গরিব, এই পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউ নেই, এই 4 ইয়ার্স আমি ঠিক মতো কাজ করতে পারছি না, এই জন্য আমাদের পরের সাহায্য নিয়েই বেঁচে আছি। আমাদের প্রতিবেশী কিছু মানুষ আমাকে সবসময় বলে তুই আর কোনোদিনও কাজ করতে পারবি না, আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। আমার ঘর থেকে বেরোনো প্রায় বন্ধ হয়ে গেছে, আমি বাঙুর হসপিটালের ডক্টর দেখাচ্ছি, কিন্তু এই বদমাইশ লোকগুলোর থেকে বাঁচার উপায় কি একটু বলবে?
1: তোমার চারপাশে সবসময় এরকম কোনো না কোনো লোক থাকবে, আজকে তুমি অসুস্থ, তুমি যদি সুস্থ হতে তাহলেও তোমার চারপাশে এরকম লোক থাকতো যারা প্রতিনিয়ত তোমাকে বলবে তুমি এটা পারবে না, তোমার দ্বারা এটা হবে না, তুমি সুস্থ হবে না, তোমার এটা সমস্যা হবে, তুমি এটা ভুল করছো। নেগেটিভ কথা বলার লোক জীবনে প্রচুর প্রচুর প্রচুর পাবে, তার মানে এটা নয় যে তুমি তাদের কথা শুনবে, এবং তার মানে একেবারেই এটা নয় যে তাদের কথা বেদবাক্য, তারা যেটা বলছে সেগুলো প্রত্যেকটা সত্যি। আমি আশা করব তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং তুমি স্বাভাবিক জীবনে ফিরবে, এবং ফিরে তুমি সেই মানুষগুলোকে দেখিয়ে দেবে, কারণ আমার মনে হয় যে এই মুহূর্তে তাদের কিছু বলা বা তাদের কথায় খুব একটা পাত্তা দেওয়া কোনোটাই খুব কাজের কথা নয়। তাদেরকে সিম্পলি ইগনোর করে তুমি নিজে সুস্থ হয়ে যদি তুমি স্বাভাবিকভাবে আবার জীবনটা নতুন করে ঠিকভাবে সুস্থভাবে বাঁচতে পারো, সেটা আমার মনে হয় সেই জিনিসটা অনেক বেশি বড় উত্তর হবে ওদের জন্য।
0: ঠিক তাই, এবং তার সঙ্গে এটাও বলার, সেটা হচ্ছে যে যারা তোমার পাশে আজকে রয়েছে, যেসব মানুষরা তোমাকে, তুমি যেরকম লিখেছো, যেসব অনেকে তোমাকে সাহায্য করেছে, এবং যারা তোমাকে সাহায্য করছে তাদের সঙ্গে থাকাটাকে বেশি সেলিব্রেট করো। আর যেহেতু তুমি অলরেডি মানে চিকিৎসাধীন অবস্থাতেই রয়েছো, অলরেডি তুমি তোমার মেডিসিন চলছে বা ডক্টর চেক আপ ইত্যাদি যা চলছে আর কি, সব ব্যাপারটা তো আমরা অতটা ডিটেলে জানি না, বা হয়তো অতটা ডিটেলে হয়তো বুঝতেও পারবো না সব কিছু, কিন্তু যেটুকু তোমার মেসেজে বুঝলাম তাতে নিশ্চয়ই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, এবং তোমার যে পৃথিবীতে মা ছাড়া কেউ নেই, তুমি এবং তোমার মায়ের সঙ্গে সারা জীবন আনন্দে থাকবে, আনন্দে কাটাতে পারবে, এই কামনাই আমরা করতে পারি। পরের মেসেজ এবং প্রবাবলি আজকের লাস্ট মেসেজ, বিদ্যা ও জ্ঞান কোনটি আগে? বিদ্যা পথ, আর জ্ঞান সেই পথের গন্তব্য। বিদ্যা মানুষকে শিক্ষা দেয়, কিন্তু জ্ঞান সেই শিক্ষার সঠিক ব্যবহার শেখায়। বিদ্যা অর্জন করা যায় বই পড়ে, শিক্ষক থেকে বা প্রতিষ্ঠানে, কিন্তু জ্ঞান জন্মায় অভিজ্ঞতা, উপলব্ধি ও প্রজ্ঞা থেকে। তাই বলা যায় বিদ্যা আগে জ্ঞান পড়ে, কারণ বিদ্যা ছাড়া জ্ঞানের ভিত্তি দুর্বল হয়ে যায়। তবে শুধু বিদ্যা থাকলেই মানুষ পূর্ণ হয় না, বিদ্যাকে জীবনে প্রয়োগ করার মধ্য দিয়ে প্রকৃত জ্ঞানের জন্ম হয়। বিদ্যা হাতে একটি প্রদীপ তুলে দেয়, কিন্তু জ্ঞান শেখায় সেই আলো কোন পথে ব্যবহার করতে হবে। বিদ্যা মানুষকে শিক্ষিত করে, আর জ্ঞান মানুষকে প্রজ্ঞাবান করে। বাবাই, বেনাপুর বেলিয়াঘাটা থেকে।
1: আর বাবাইয়ের মেসেজের সাথে সাথেই আজকে সুকৃতি আর সৌমিক তোমাদেরকে টাটা বলবে, তোমাদের জন্য যেতে যেতে একটা ভারী মিষ্টি গান থাকছে, এবং এগেইন যাদের মেসেজ পড়তে পারলাম না তারা প্লিজ মন খারাপ করো না, আমরা চেষ্টা করবো অন্য কোনো দিন তোমাদের মেসেজ পড়ার। আজকের মতো টাটা,
0: টাটা,
1: ভালো করে ঘুমিও, ভালো থেকো, ভালো বাসায় থেকো।

দোবারা ছবির সাউন্ড ট্র্যাক থেকে হরিহরন জির কণ্ঠে এই গানটি দিয়ে শুরু করলাম আজকের আপকে লিখে আসর। পরের গানটির শিল্পী শঙ্কর মহাদেবন,

আপকে লিয়ে রাশোরের শেষ গানটি আমরা শুনব রোগ ছবির সাউন্ড ট্র্যাক থেকে। গানটি গেয়েছেন কে কে

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 107 FM Rainbow, এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। প্রভাতীর আসরে আজ প্রথমে আমরা শুনব রাগ আহির ভৈরব এবং তারপর রাগ ললিত। আহির ভৈরব রাগটিতে খেয়াল পরিবেশন করবেন শিল্পী তৃপ্তি চক্রবর্তী এবং তারপর সেতারে ললিত রাগটি বাজিয়ে শোনাবেন শিল্পী মিতা নাগ।

প্রভাতের আসরে আজ প্রথমে আমরা শুনলাম রাগ আহির ভৈরব এবং তারপর রাগ ললিত। আহির ভৈরবে খেয়াল পরিবেশন করলেন শিল্পী তৃপ্তি চক্রবর্তী এবং তারপর সেতারে ললিত রাগটি বাজিয়ে শোনালেন শিল্পী মিতা নাগ।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM।

আবারও চিরন্তনীর আসরে ফিরে আসা। চিরন্তনী আমাদের পরম বন্ধু, আমাদের পরম সঙ্গী। কখনো কখনো

তাদের একাকিত্বে চিরন্তনই আমাদের প্রাণের আরাম, চিরন্তনীর সঙ্গে আমাদের পথ চলা নেহাত কম দিনের নয়। তবুও চিরন্তনীকে আমাদের পরম বন্ধু পরম আত্মীয় মনে করতে আমাদের ভালো লাগে। আমাদের এই বৃহৎ পরিবারে আমরা যে কজন আছি, এই সময়টা আমরা একত্রিত হই, একসঙ্গে বসি জীবনের গল্প শোনার জন্য। আর সেই গল্পের সঙ্গে হাত ধরাধরি করে কখনো কখনো আসে গান। গান গল্পে কিছুটা মুহূর্ত তৈরি হয়, যে মুহূর্তগুলো আমরা বাকি দিনটা আগলে রাখি, আঁকড়ে থাকি। আমি সৌম, আজ আবারও আপনাদের সঙ্গে। প্রতিদিনের মতন আজ আপনাদের জন্য গল্প তো থাকবেই, কিন্তু আজ চাইব আপনারাও আপনাদের জীবনের কোনো গল্প ছোট্ট করে লিখে পাঠান, সেই গল্প সকলের সঙ্গে ভাগ করে নেব আমি। আসলে আমাদের সবারই জীবন থেকে কিছু না কিছু শেখার থাকে। আমরা একে অপরের থেকে যদি শিখে নিতে পারি, আমাদের জীবনটা আরো অনেক সুন্দর হতে পারে, আরো অনেক মসৃণ হতে পারে। আমাদের এক একজনের জীবন তো এক এক রকম, তাই সেই শিক্ষাগুলো এক এক রকমের হতে পারে।

9903653992 হোয়াটসঅ্যাপ বা SMS এর অপেক্ষায় রইলাম। যে গানটি দিয়ে আমাদের পথ চলা শুরু করেছিলাম, শিল্পী নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে, সে গানটি দিলীপ কুমার রায়ের সৃষ্টি। আমাদের গল্পে প্রবেশ করার আগে যে গানটি এবার শুনব, সেই গানটির স্রষ্টা রজনীকান্ত সেন, শিল্পী মিতা হক।

পুলকবাবু লিখছেন, 90 দশকের মাঝামাঝি থেকে 2000 সাল অবধি মেদিনীপুরে একজন অত্যন্ত প্রতাপশালী কমিশনার ছিলেন, 100% সৎ, কিন্তু অত্যন্ত মেজাজি। তার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেত। তরুণ অফিসাররা এমনকি স্যারের রুমের করিডোরে হাঁটার সময় ঈশ্বরকে ডাকতেন, যাতে বাঘের মুখে পড়তে না হয়। মজার ব্যাপার হল, আমি স্যারকে তেমন ভয় টয় পেতাম না, মাঝে মাঝে মুখের ওপর ভিন্ন মত পোষণ করতাম। স্যার চোখ লাল করে তাকাতেন, কিন্তু কিছু বলতেন না। তার অবশ্য কারণ আছে, কারণ চাকরির কারণে স্যার সারা জীবন যে কলোনিতে কাটিয়েছেন, আমার জন্ম সেই কলোনিতেই, বড় হওয়া সেখানেই। হাফ প্যান্ট পরা বয়স থেকে তাকে পাড়ার জেঠু হিসেবেই দেখে আসছি, তাই চাকরিতে ঢুকে ব্যাঘ্র কমিশনারকে আমার যতটা না বস মনে হতো, তার চেয়ে অনেক বেশি জেঠুই মনে হতো। আফটারঅল সারা জীবন তো তাই দেখেছি। তিনিও আমাকে পিতৃসুলভ প্রশ্রয় দিতেন।

কিন্তু কেন জানি না মনে হয় তিনি আসলেই শুধু বাঘ ছিলেন না, সত্যিকারের রয়্যাল বেঙ্গল টাইগার ছিলেন। এই বাঘ শব্দটার কিন্তু অনেক রকম ব্যঞ্জনা রয়েছে। আমাদের জীবনে যার প্রতিফলন ঘটে মাঝে মাঝে, সে কথায় আসব তার আগে আরেকটা গান। শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন।

0: বাসায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: মাঝে মাঝে আপনাদের কোনো কোনো মানুষের ডায়েরির পাতা থেকে কিছু কথা পড়ে শোনাতে ইচ্ছে করে। আজ যেমন শোনাচ্ছি পুলক বাবুর কথা।

দিল্লি চলে যাচ্ছেন। আমাদের কমিশনার অতি সৎ, সৎ মানুষের যা হয়, টিকিট করেছেন ট্রেনের নন এসি শ্রেণীতে, সাথে জীর্ণ ব্যাগ, লিপ্ত শোকের বান্ডেল। কিন্তু স্টেশন লোকে লোকারণ্য, শোনা যাচ্ছে স্যার দিল্লি গিয়েই খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ পাবেন, অতএব আমরা স্বভাব মতোই স্টেশনে হাজির। স্যারকে খুশি করতে হবে না, তার নজরে পড়তে হবে তো। স্যার দিল্লি গেলেন একা, তোর ফ্যামিলি তখন কলকাতায়। দিল্লি গিয়ে প্রথমে উঠলেন তাঁর অনুজ প্রতিম, অত্যন্ত স্নেহের সহকর্মী শীতাংশুবাবুর বাড়িতে। তারপর আশ্রয় নিলেন এক রুমের একটি বাড়িতে। সেখানে বিলাসবহুল তেমন কোনো ব্যবস্থা নেই, মর্যাদা মতো সরকারি বাড়ি তিনি নিলেন না, তাঁর বেতন থেকে ভাড়া কেটে ফেললে সংসার চালাতে অসুবিধে হবে। তাই আমরা কিছুক্ষণ বিষয়টা ভাবি, কি ঘটল। একজন কমিশনার প্রায় মেসের মতন একটা ঘরে আশ্রয় নিয়েছেন, তার ক্ষমতা নেই এর বেশি খরচ করার, কারণ তাকে কলকাতায় পরিবারের কাছে টাকা পাঠাতে হবে।

গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে আরেকটি গান শুনি। শিল্পী মহেশ রঞ্জন সোম।